0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মুহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 40-43 আয়াতে ইরশাদ করেছেন, হে আমার রব, করুন আমাকে নামাজ কায়েমকারী এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আর কবুল করুন আমার প্রার্থনা। হে আমাদের রব, ক্ষমা করুন আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে, যেদিন হিসাব হবে সেদিনে। আর তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে সম্বন্ধে আল্লাহ বেখবর, তবে তিনি তাদেরকে অবকাশ দেন সেদিন পর্যন্ত যেদিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে, ভীত বিহবল চিত্তে মস্তক ঊর্ধ্বমুখী করে তারা দৌড়াতে থাকবে, নিজেদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর হবে শূন্য। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় পাঁচ ওয়াক্ত নামাজের স্বাস্থ্যগত উপকারিতা, বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী নামাজের গুরুত্ব অপরিসীম। ইমান আনয়নের পর ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হল নামাজ। কোরআন ও সহিহ হাদিসে নামাজের অজস্র ফজিলত ও মর্যাদার কথা বর্ণিত আছে। যেমন, নামাজ গুনাহ মাফের অন্যতম উপায়। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের ছোটখাটো পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের প্রশ্ন করেছিলেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে দৈনিক পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তদ্রূপ, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ মিটিয়ে দেয়। সহিহ বুখারী হাদিস 528 আর সহিহ মুসলিম হাদিস 667। অজু নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার উজু করতে হয়, আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে, এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা পায়। এছাড়া চেহারা লাবণ্যতাও বাড়ে। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সিজদা স্থানে স্থির থাকে, ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে। নামাজ হাশরের ময়দানে আলো মুক্তির উপায়। কেয়ামতের কঠিন দিবসে যখন মানুষ চরম বিপদে থাকবে, তখন নামাজ মুমিনের জন্য আলো বা নূর হিসাবে প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ হেফাজত করবে তথা সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ পড়বে, কেয়ামতের দিন সেই নামাজ তার জন্য নূর বা আলো হিসাবে প্রতিষ্ঠিত হবে। মুসনাদ আহমদ হাদিস 6576। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুনানে তিরমিজি হাদিস 413। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় বা নিরাপত্তায় চলে গেল। সহিহ মুসলিম হাদিস 657। জান্নাতে যাওয়ার সহজ পথ হল নামাজ। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমলগুলোর মধ্যে অন্যতম হল ঠিক সময়ে নামাজ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ ইরশাদ করলেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। সহিহ বুখারী হাদিস 527। তাছাড়া নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যেমনটি কোরআন কারীমের সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কোরআন ও হাদিসের আলোকে নামাজের বেশ অনেকগুলো স্বাস্থ্যগত এবং মানসিক উপকারিতা আছে। একটি হল মানসিক প্রশান্তি লাভ। নামাজ মানুষের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা দূর করে আত্মিক ও মানসিক প্রশান্তি দান করে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। সূরা আর-রাদ আয়াত 28। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কঠিন পরিস্থিতি ও মানসিক চাপের মুখোমুখি হলে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি হযরত বেলালকে বলতেন, হে বেলাল, আজান দাও, নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তি দাও। সুনানে আবু দাউদ হাদিস 4985। নামাজের অন্যতম প্রধান শর্ত হল পবিত্রতা অর্জন করা বা উজু করা। নিয়মিত উজু মানুষের বাহ্যিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে অনন্য ভূমিকা পালন করে। কোরআন করিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। রুকু ও সিজদা স্থায়িত্ব এবং বিনয়, নামাজের স্থিরতা এবং তমানিয়াত নিখুঁতভাবে রুকু সিজদা করা শরীর ও মন দুটোকেই স্থির করে। হাদিসের নির্দেশনা দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দীর্ঘ সময় অবস্থান করা পছন্দ করতেন এবং তাড়াহুড়ো করে নামাজ পড়তে নিষেধ করেছেন। দীর্ঘ সিজদা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে। নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয়, রক্ত চলাচল বাড়ে, ফলে কোমর ও হাঁটু ব্যথা কমে যায়। সিজদার মধ্যে যে বিশেষ নিয়ামত আছে সেটা হল, নামাজে যখন সিজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয়, ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বেড়ে যায়। আবার সিজদা থেকে উঠে যখন দুই সিজদার মাঝখানে বসে, এতে তার পায়ের রগ, উরু ও হাঁটু সংকোচন হয় এবং সম্প্রসারণ ঘটে, ফলে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয়। সালাম ফেরানোর মধ্যে যে উপকারিতা আছে, যে নামাজ শেষে বসা অবস্থায় ডান ও পাম দিকে সালাম ফেরানো হয়, এতে ঘাড়ের উত্তম ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয়। নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকার সাধন হয়, যে মানুষ বিনয়ী হয় নামাজের মাধ্যমে, স্বাস্থ্যগত উপকারিতা লাভ করে নামাজের মাধ্যমে, মন প্রশান্ত হয় নামাজের মাধ্যমে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আমাদের শারীরিক বিভিন্ন রকমের উপকারিতা দেখতে পাই। অতএব আসুন আমরা সকলেই ধীরস্থিরভাবে নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, অকুমু লিল্লাহি কানিতিন, বিনীতভাবে নামাজের জন্য দাঁড়াতে বলেছেন। আমরা বিনীতভাবে নামাজে দাঁড়াই, সঠিকভাবে রুকু এবং সিজদা করি, যথাযথ নামাজ আদায়ের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও। আজকের বিষয় ছিল পাঁচ ওয়াক্ত নামাজের স্বাস্থ্যগত উপকারিতা, বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম শ্রী পরমাত্মনি নমঃ, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, ওম প্রপন্ন পারিজাতায় তত্রবেত্রই কপানয়ে, জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমৎ ভগবদ্গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ, অর্জুন উবাচ। বিষয়: ঔচিত্যের সমর্থনে অর্জুনের স্তব। কস্মাচ্চ তে ন নমেরন মহাত্মন গরীয়সে ব্রহ্মণ অপি আদি কর্তে, অনন্ত দেব ঈশ জগন্নিভাস, তম অক্ষরম সত অসত তৎপরম যত। হে মহাত্মন, হে অনন্ত দেব, হে দেবেশ, হে জগতের আশ্রয়, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্ম অপেক্ষাও আদি ও মহত্তর। তুমি সগুণ ও নির্গুণ ব্রহ্ম, এবং এই উভয়েরই অতীত সেই পরম অক্ষর যা তাই। কেনই বা তোমাকে সকলে প্রণাম করবে না? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত দেবেশ ও মহাত্মা বলে সম্বোধন করেছেন এবং তাকে প্রণতি নিবেদন করেছেন। শ্রীকৃষ্ণ সবচেয়ে মহান, সমস্ত দেবতাদের ঈশ্বর, তাই তিনি সকলেরই পূজ্য। তিনি বিশ্বচরাচরের আশ্রয়, তাই সিদ্ধগণ ও শক্তিশালী দেবতাগণ ভগবানকে সশ্রদ্ধ প্রণাম করছিলেন। অর্জুন তা দেখলেন। অর্জুন ব্রহ্মার কথা বিশেষভাবে উল্লেখ করে বললেন, ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সকল প্রজার স্রষ্টা, কিন্তু শ্রীকৃষ্ণ ব্রহ্মার ও স্রষ্টা এবং তার গুরু। শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব সহ সমস্ত দেব দেবীর পূজনীয়। এখানে ভগবানকে অক্ষর বলা হয়েছে, তা তাৎপর্যপূর্ণ। জড়জগৎ বিনাশশীল, তা ধ্বংস হবেই, কিন্তু ভগবান এই জড়জগতের ঊর্ধ্বে, এই জড় সৃষ্টির অতীত অক্ষর। তিনি সর্বকারণের কারণ, তিনি সমস্ত বদ্ধ জীব এমনকি জড় সৃষ্টির থেকেও গরিয়ান, তাই তিনি শাশ্বত মহান পরম পুরুষ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য ও ক্ষমা প্রার্থনা। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্দ্রমাত্রা চিতানন্দা ববগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। ওম ইয়ৎস্খরম পরিবস্ত্রম মাত্রাহীনম চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদার্থ জনার্দন। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পুষ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আভার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:25 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:45। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি এবং বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 25-26 জুলাই দুই দিন ব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই এবং এআই অ্যান্ড রোবোটিক্স সামিট 2026 অনুষ্ঠিত হবে। সকাল 10টায় নভো থিয়েটার বিজয় সরণি ঢাকায় অনুষ্ঠেয় বিইএআর সামিট 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্সে প্রচার হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া শুনতে পাবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মনুষ্যের সকাল 7:45। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনতে পাবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05। ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা এবং প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 শুনতে পাবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।

0: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35, পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন 4:05, সুর তরঙ্গ 4:25, বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু শুনবেন 5:10, সোনালী ফসল 6:05, 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার 7:30, 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, সমীপেশু 9:05, ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন 10:00, শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন 10:20।
1: সবশেষে জানিয়ে দিচ্ছি FM অনুষ্ঠান। FM 92.9 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুনবেন ভোরের গান নীলুফার ইয়াসমিনের কণ্ঠে। গীতিকার নজরুল ইসলাম বাবু সুর করেছেন আবু তাহের।

0: গানটি শুনলেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন বিজন চন্দ্র মিস্ত্রি।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, তাই আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীতের আয়োজনে, শুনব পাপিয়া সরোয়ারের কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন পাপিয়া সারোয়ারের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনুন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি আমাদের প্রাণ, সুজলা সুফলা আমাদের দেশের রয়েছে উর্বর মাটি, নিবেদিত প্রাণ কৃষক। এই দুয়ের মেলবন্ধনে সোনালী ফসল ফলে। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষিখাতকে সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষি সমাচারের আজকের আয়োজনে। আছি আমি আবু বকর সিদ্দিক। ফল খেতে কে না পছন্দ করে? বর্তমানে মৌসুমি ফলে বাজার সয়লাভ হয়ে গেছে। এসব ফল শুধু মুখরোচক নয়, পুষ্টিগুণেও দারুণ সমৃদ্ধ। কিন্তু আমাদের অনেকেরই তুমুল আগ্রহ ভিনদেশি ফলের প্রতি। অথচ দূর দেশের আঙুর আপেলের চেয়ে ঘরের পাশের আম গাছের আম, ঘরের পাশের জাম গাছের জাম স্বাদ এবং পুষ্টিগুণে কোনো অংশে কম নয়। আম, জাম, কাঁঠাল, আনারস, মৌসুমি ফলের মধ্যে এই কয়টি ফল বেশ সহজলভ্য এবং বাংলাদেশের মানুষের কাছে খুবই পছন্দনীয়। বিভিন্ন প্রাকৃতিক পুষ্টি উপাদানে ভরপুর এসব ফল দেহের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টিবিদরা বলছেন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ফলমূলে বিদ্যমান বিভিন্ন খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমার বাংলা পর্বে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের গুরুত্ব, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি সজীব দত্ত রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে মৌসুমি ফলের গুরুত্ব, এই বিষয়ে। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আমরা প্রথমেই মৌসুমি ফলের পুষ্টিগুণের প্রয়োজনীয়তা এই সম্পর্কে জানতে চাই।
2: আমাদের দেশে উৎপাদিত মৌসুমি ফলে আসলে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ রয়েছে। তার মধ্যে ফলে আসলে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং ভিটামিন রয়েছে, যা আমাদের অন্য যে খাদ্য অভ্যাস, যেমন আমরা ভাত রুটি যা খাই, সেখানে এই দানা জাতীয় খাদ্যে কিন্তু এই খনিজ উপাদান এবং ভিটামিনের পরিমাণ খুব কম রয়েছে। ফল আবার যেহেতু আমরা মাঠ থেকে সরাসরি নিয়ে এসে আমরা তাজা ফলটাই খাই, এই কারণে পুষ্টিগুণ খুব একটা নষ্ট হয় না। এই খনিজ উপাদান এবং ভিটামিন আমাদের দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, কর্মক্ষমতা বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে, স্বাস্থ্য ভালো রাখে। এই সব কারণেই আসলে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিনই প্রায় 115 গ্রামের মতো ফল খাওয়া দরকার। আমাদের দেশে এই প্রাপ্যতাটি আসলে একটু কম, যে একটা নির্দিষ্ট সময়েই শুধু আসলে ফলের প্রাপ্যতা বেশি থাকে। এই কারণে যদি আমরা সব মৌসুমে কিছু কিছু ফল আমাদের থাকে এবং আমরা সারা বছর আমাদের খাদ্য তালিকায় যদি এই মৌসুমি ফলগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের দেহে পুষ্টির অভাব পূরণ হবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে।
1: আপনি যেমনটি বলছিলেন, বছরের বিভিন্ন সময়ে ফলের প্রাপ্যতা, আপনার কাছে জানতে চাই আমাদের দেশে উৎপাদিত ফলের বছরের বিভিন্ন সময়ে প্রাপ্যতা আসলে কেমন?
2: আমাদের দেশে যে প্রধান ফলগুলো রয়েছে, যেমন আম, কাঁঠাল, পেয়ারা, এগুলো সাধারণত এই মাসেই বেশি উৎপাদিত হয়। ফলের একেবারে চূড়ান্ত উৎপাদন আমরা এখান থেকে পাই, আর মোট ফল উৎপাদনের প্রায় 54% ফলই আমাদের এই মাসে পাওয়া যায়। আর বাকি যে অন্য মাসগুলো, সেখানে অবশিষ্ট যে 46% ফল আমরা অন্য সময়ে পাই। কিছু কিছু ফল রয়েছে আমাদের, যেমন হলো আনারস, পেঁপে, কলা, এগুলো আবার মোটামুটি সারা বছর হয়। ইদানিংকালে পেয়ারাও কিন্তু সারা বছর আমরা পাচ্ছি।
1: এরপর সারা বছর ফল পেতে হলে আমাদের কি করা উচিত সে সম্পর্কে একটু বলবেন।
2: সারা বছর যদি আমরা ফল পেতে চাই, তাহলে আমাদের বসত বাড়িতে যেমন একটা পরিকল্পনা রাখতে হবে যে আমাদের কোন কোন ফলের গাছ থাকা প্রয়োজন। এবং আমরা প্রত্যেক বাড়িতেই আগে যেমন দেখেছি যে একটি আম গাছ, একটি কাঁঠাল গাছ বা একটি কুলের গাছ এরকম থাকতো, অল্প কিছু কলা গাছ থাকতো, আমরা এখন অন্য যে সময়গুলো, যেমন হচ্ছে শীতকাল, শীতকালে কিন্তু কুল পাওয়া যায়, তাহলে আমাদের কুলের প্রাপ্যতার জন্য আমরা ওই একটি গাছ যদি রাখতে পারি। বসত বাড়িতে রাখতে না পারলে এখন অনেক বাণিজ্যিক খামার করছে অনেক কৃষক ভাইরা, এবং পেয়ারারও অনেক বাণিজ্যিক খামার হচ্ছে। সেই ক্ষেত্রে পেঁপে গাছ, আম, কাঁঠাল, এগুলো যদি আমরা বসত বাড়িতে রাখতে পারি এবং বাণিজ্যিক ভাবে মানুষকে অন্য ফসলগুলো উৎপাদনে যদি উৎসাহিত করতে পারি, যেমন পেয়ারার বাগান করতে, আনারসের বাগান করতে, লেবু, মালটা, এগুলোর বাগান করতে, তাহলে কিন্তু আমরা সারা বছর আমাদের এই ফল পাওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো কৃষকদের।
1: এবারে জানতে চাওয়া, ফল গাছে কখন কিভাবে সার প্রয়োগ করা দরকার?
2: আমাদের বাড়িতে যে ফল গাছগুলো সাধারণত লাগানো হয়ে থাকে, সেই ফল গাছগুলো আমরা একবার লাগাই আর আশা করি কি যে সারা বছর ওখান থেকে ফল পাওয়া যাবে, কিন্তু আসলে ওই গাছগুলোকে যদি আমরা সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। তো সেই কারণে প্রত্যেকটি ফল গাছের গোড়ায় আমরা নিয়মিত প্রতি বছর যদি সার এবং সেচ ঠিক মতো দিতে পারি তাহলে সারা বছর আমরা ফল পাব।
1: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
2: আপনাকেও ধন্যবাদ।
1: এই যে, কেমন আছো তোমরা?
3: আমরা ভালো আছি।
4: হ্যাঁ মামা।
3: আপনি কেমন আছেন মামা?
1: ভালো আছি।
4: আপনি রাইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
3: না না
4: মামা, আপনি এত কিনি আইছেন।
3: তেমন কিছু নয়, এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
1: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
4: মামা, এত পেঁপে কেডায় খাইবো?
1: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজন কেও দিবে।
3: এত কিছু থাকতে পেঁপে?
1: হ্যাঁ, পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
3: কি কোন মামা,
1: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
4: এই সব কথা তো আগে আমাকে কেউ কয় নাই মামা।
1: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না।
4: কোন মামা কোন, আমরা শুনতাছি।
1: হ্যাঁ, শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
3: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
1: ঠিক বলেছো, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়।
4: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
1: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
3: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
0: সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর আগামীর প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
5: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনে উপস্থাপনে ছিলেন আবু বকর সিদ্দিক, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালিদা পারভীন এবং প্রযোজনা করলেন অরবিলাস সাহেব। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শনিবার, 10ই শ্রাবণ, 10ই সফর, 25শে জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোন সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। দক্ষিণ পূর্ব এশিয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ। ফ্রান্স স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, স্পেনে জাতীয় জরুরি অবস্থা জারি, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1,40,000-এরও বেশি মানুষ। এবং হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারতের মোকাবিলা করবে স্বাগতিক জিম্বাবুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনোমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে তাঁর গুরুতর অসুস্থতার কারণ উল্লেখ করেছেন। এক্ষেত্রে অতিরিক্ত কোন চিকিৎসা সনদের প্রয়োজন নেই। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24শে এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। তিনি দেশীয় আঞ্চলিক উভয় পর্যায়ে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা অথবা সামাজিক বিভাজনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টাকারী শক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
3: সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষের ঈশ্বর প্রেমকে সম্মান করি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের ধর্ম বিশ্বাসকে, প্রতিটি ধর্মের ধর্ম বিশ্বাসীদেরকে কোন মহল কোন ধরনের কোন অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে।
0: দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কর্পোরেশনের 50তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে গতকাল ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা থেরেসা পিলাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই সমর্থন চান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং, চিকিৎসা, পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। ডক্টর খলিলুর রহমান দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টাতেও ফিলিপাইনের সমর্থন চান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তিনি গতকাল সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ইয়াসিনুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও পারদর্শী করে গড়ে তোলা হবে। তিনি গতকাল চাঁদপুরের কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ ও মত বিনিময় অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে। সরকারি কর্মকর্তাদের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতরাতে রাজধানীর একটি হোটেলে নরসিংদী জেলা থেকে 45তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে জাবেদ কারদার। শুরুতেই জুলাই 24 গণভোটদানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শিকল ভাঙার লড়াইয়ে বুক জিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের অদম্য তরুণ সমাজ। সেই রক্তঝরা রাজপথে সহযোদ্ধাদের পিপাসা মেটাতে গিয়ে প্রাণ হারানো দুনিয়া কলেজের শিক্ষার্থী শহীদ বোরহান আহমেদ খানের ত্যাগের গল্প ও সন্তানহারা এক মায়ের বেদনার চিত্র নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন।
1: রক্তে রাঙানো চব্বিশের জুলাই, স্বৈরাচারের বুলেট যখন পিচ ঢালা রাজপথকে লাল করে তুলছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের তরুণ সমাজ। সেই আত্মত্যাগের মিছিলে যাত্রাবাড়ির ধোয়াচ্ছন্ন রাজপথে শরিক হয়েছিলেন দনিয়া কলেজের অদম্য তরুণ এইচএসসি পরীক্ষার্থী রোহান আহমেদ খান। কৃষ্ণার্থ সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝরে যায় রোহানের সম্ভাবনাময় জীবন। রোহান আর ফেরেনি, কিন্তু রেখে গেছেন এক বুক শূন্যতার শক্তি শক্তিতে পরিণত করা এক রক্ত গর্ভা মাকে। আন্দোলনের কথা বললে রোহানকে তার মা কখনোই যেতে দিতেন না, সেই কারণে কলেজের অনুষ্ঠানের কথা বলে আন্দোলনে যোগ দিত রোহান, বলছিলেন তার মা মনিরা বেগম।
2: প্রথম দুই দিন কলেজের অনুষ্ঠান বইলা আমার কাছে গেছে, এই বলে সে চলে গেছে, মানে আমাকে বলে নাই যে আন্দোলন, তাহলে তো আমি দিব না, আটকে রাখবো, গঞ্জাম করবো, এই জন্য আমাকে জানায় না। প্রথম দিন যাইও সেখানে পানি খাওয়াইছে, তারপরে বিস্কিট কেক এদিকে কিনে কিনে খাওয়াইছে, আবার সেও আন্দোলনে। প্রথম দিন কিছু হয় না, দ্বিতীয় দিন আন্দোলনে
1: স্বৈরাচারের পতন ঘটেছে, রাজপথে ফুটেছে নতুন ভোরের সূর্য, কিন্তু মনিরা বেগমের ঘরে এখন কেবলই নীরবতার হাহাকার। যে মা ছেলেকে সেনাবাহিনীর পোশাকে দেখার স্বপ্ন গুনেছিলেন, সেই মায়ের চোখে আজ কেবলই রক্ত ভেজা এক জোড়া চোখ আর এক অদম্য প্রত্যয়। রোহানকে হারানোর দুই বছর পরেও দরজা জানালা খুলে সন্তানের জন্য অপেক্ষায় থাকেন মা।
2: এই 20 মিনিট আগে আমাকে বলে, মা আমার আইডি কার্ডটা কই, আমি তুমি না 20 মিনিট ঘুরে আসবা, তোমার আইডি কার্ডের কি প্রয়োজন বলে, কি মা আইডি কার্ড না নিলে বলবো বস্তির পোলাপান। আমি বলি বাবা তোকে যাইও না, বাবা যাইও না, আমার কথা শুনে রাখবোই না। আমি মা আমার পিঠটা ধরে দিয়ে বলে, মা আমি 20 মিনিট ঘুরে চলে আসবো। সেই 20 মিনিটে দেখা করলাই না, 15 মিনিটের মাথায় আমার ঘরে
1: শহীদ রোহান আহমেদ খান কেবল একটি নাম নয়, চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক জ্বলন্ত মশাল। শনির আখড়া থেকে যাত্রাবাড়ির প্রতিটি রাজপথ আজ সাক্ষী স্বৈরাচারের শিকল ভাঙার এই গল্পে মনিরা বেগমের অশ্রু আর রোহানের লেখা হয়েছে এক নতুন বাংলাদেশের ইতিহাস। রাসুল আকরাম, বাংলাদেশ বেতার।
0: বন্যার কারণে পিছিয়ে যাওয়ার পর গতকাল অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম 2026 এর পরীক্ষা। দেশজুড়ে 216টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিচ্ছেন 47,000-এরও বেশি শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থেকেও হাজারো মানুষ উচ্চশিক্ষার স্বপ্ন বাঁচিয়ে রাখেন, চাকরি সংসার কিংবা নানা প্রতিকূলতার মাঝেও সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সেই ধারাবাহিকতায় শুক্রবার দেশজুড়ে শুরু হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি প্রোগ্রাম 2026 এর পরীক্ষা। বন্যার কারণে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পরে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছেন 47,000-এর বেশি শিক্ষার্থী। বাংলাদেশ তারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ।
4: পরীক্ষাটি 17 জুলাই 2026 তারিখ থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, হওয়ার কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। এই পরীক্ষাটি 22-8-2000 তারিখের সর্বশেষ পরীক্ষার পরে পরবর্তী শুক্রবারেই অনুষ্ঠিত হবে বলে আশা করছে, যেটা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
3: বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুর রহমান বাংলাদেশ বেতারকে জানান, শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে দিনের দুটি পরীক্ষা।
5: পরীক্ষা কোনো জায়গায় প্রবলেম হয়নি, কোনো সমস্যার কথা আমার কানে আসেনি। পরীক্ষা তো সারাদিনে খুব ভালো মতোই হলো, সবগুলো সেন্টারে আমাদের সারা বাংলাদেশে যেগুলো আছে পরীক্ষা ঠিক সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করা হয়েছে।
3: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ এবং পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী পাপিয়া আক্তারের কণ্ঠে শোনা গেল সেই উচ্ছ্বাস।
6: পরীক্ষার পরিবেশ খুবই ভালো ছিল, নকলমুক্ত পরিবেশ, এরকম নিয়ে পরীক্ষা হওয়া দরকার, ঠিক তেমন ভাবে পরীক্ষা গুলো হয়েছে, খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। কোর্স ট্রেনও খুব ভালো ছিল। আমাদের যেটা বলা হয় যে দূরে পড়া শিক্ষার্থীদের সুযোগ দেওয়া, সেটাই হচ্ছে এখানে এসে মানে নতুন করে আবার হচ্ছে আমরা হচ্ছে সবকিছু ফিরে পাই।
3: স্বপ্ন পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে পা রাখলেন হাজারো শিক্ষার্থী, বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে সাফল্যের সঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়বেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে কুশিয়ারা নদীর পানি ফেন্সুগঞ্জ ও মারকলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র জানায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুদিন হ্রাস পেতে পারে। উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী দুদিন হ্রাস পেতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় ছোট যমুনা নদী নওগাঁ এবং আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। কেন্দ্র আরও জানায় আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। স্পেন মাদ্রিদের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, পৃথক তিনটি দাবানল একীভূত হয়ে একটি বৃহৎ অগ্নিকাণ্ডে পরিণত হলে অন্তত ৩০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক সরকার এটিকে ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বর্ণনা করে বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা হিমশিম খাচ্ছে। এদিকে প্রতিবেশী ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় ১১০,০০০ বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিবানোর কার্যক্রমে সহায়তা করতে ফরাসি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সর্বশেষ দূরপাল্লার হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, গতকাল কিয়েভের কাছে একটি প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়। এছাড়া রাশিয়ার বিমান হামলায় স্লোভানেস্কের পূর্বাঞ্চলীয় শহরে আরও ৫ জন নিহত হয়েছে। এদিকে রাশিয়া বলেছে, ইউক্রেনের হামলায় দেশটির কিরভ অঞ্চলে ৬ জন নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দুটি গ্রাম তাদের বাহিনী দখল করেছে বলে মস্কো দাবি করেছে। খেলাখবর ক্রিকেট। আজ হারারেতে ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিম্বাবুয়ের জয় ছাড়া বিকল্প নেই। ৩ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে রয়েছে। ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২৫ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৫ মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম। গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার, বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোন সুযোগ নেই, দেশের সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ। ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, স্পেনে জাতীয় জরুরি অবস্থা জারি, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১৪০,০০০ বেশি মানুষ। এবং হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারতের মোকাবেলা করবে স্বাগতিক জিম্বাবুয়ে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ছোট পরিবার সুখী পরিবার, আমরা জানি একটি পরিকল্পিত পরিবারই গড়ে তুলতে পারে একটি সুখী সমৃদ্ধ পরিবার। প্রিয় শ্রোতা, এমনই প্রত্যাশায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখের ঠিকানায়। প্রিয় শ্রোতা, আজ আমাদের বিষয় প্রাতিষ্ঠানিক প্রসব সেবাকে উৎসাহিত করতে মায়ের ব্যাংকের ভূমিকা। প্রিয় শ্রোতা, আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এপিএম শাহনুজ্জামান। প্রথমে আপনার কাছে জানতে চাই, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বলতে কি বুঝিয়ে থাকে?
2: প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বলতে আমরা যেটি বুঝি, সাধারণত আমাদের সমাজে মানুষের ভিতরে একটি ধারণা রয়েছে বা একটি অভ্যাস রয়েছে, যেটি হচ্ছে একটা গর্ভবতী মা যখন গর্ভবতী হন, আগে থেকেই হয়তো চিন্তা করেন যে তিনি বাসায় ডেলিভারি করাবেন বা প্রসব করাবেন। এই ধারণার ব্যত্যয় ঘটিয়ে একজন মাকে আমরা বাসায় প্রসব না করিয়ে যে কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র, সেটি হতে পারে মেডিকেল কলেজ হাসপাতাল, সেটি হতে পারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি হতে পারে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, অথবা যে কোনো বেসরকারি উন্নততর হাসপাতাল ব্যবস্থা। হ্যাঁ, অর্থাৎ বাসায় ডেলিভারিটি না করি বা প্রসবটি না করিয়ে আমরা কোনো না কোনো স্বাস্থ্যকেন্দ্রে একটি সুন্দর একটি ডেলিভারি করানো, এটিকে আমরা প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বলবো।
1: আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে মায়ের ব্যাংক, এই বিষয়ে আপনি কি বলতে চান?
2: জি, সুন্দর প্রশ্ন। আজকের যে বিষয়টি রয়েছে তার সাথে অত্যন্ত প্রাসঙ্গিক যে মায়ের ব্যাংক। সত্যি কথা বলতে হয়তো অনেকে মনে করবে যে এটা কোনো ধরনের একটা বড় ধরনের ব্যাংক যেখানে হয়তো চেকের মাধ্যমে টাকা পয়সার লেনদেন হয়। আসলে বিষয়টি সেটি নয়। মায়ের ব্যাংক বলতে আমরা পরিবার প্রকল্প অধিদপ্তর থেকে প্রতিটি গর্ভবতী মাকে যেটি করি, একটি প্লাস্টিকের রঙে একটি ব্যাংক তাদেরকে সরবরাহ করি। ঠিক বিষয়টি হচ্ছে যে আগেকার আমলে যেরকম আমরা মাটির ব্যাংক পয়সা জমানোর জন্য যেমন ব্যবহার করতাম, বাঁশের কৌটো, এরকম বিষয়টি সেই কনসেপ্টটি। তো এখন কেন মায়ের ব্যাংকটি? মায়ের ব্যাংকটি হচ্ছে এটা এটা একটা প্রতীকী একটা বিষয়, যেন একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তার পরিবারের সদস্যরা যেন সঞ্চয়ী প্রবৃত্তি গড়ে তোলেন, প্রতিদিন এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা করে জমিয়ে জমিয়ে ক্রান্তিকালীন যে মুহূর্ত হয়তো বা দেখা যাচ্ছে যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তার কাছে কোনো টাকা নেই, এই বিষয়টি যেন না হয়। সেই কারণেই সঞ্চয়মূলক প্রবৃত্তি হচ্ছে যে ক্রান্তিকালীন সময়ে যেন আমরা এই গর্ভকালীন অবস্থাটাকে ব্যবস্থাপনা করতে পারি, সে কারণে হচ্ছে যে মায়ের ব্যাংক দিয়ে থাকি।
1: তার মানে হচ্ছে মায়ের ব্যাংকের মাধ্যমে যে টাকাটা জমে সেটি প্রসবকালীন যে সময়টাতে যে ক্রান্তি থাকে সেই সময়টাতেই বোঝাচ্ছে যে তার বিপদে যেন তার কাজে লাগে।
2: জি জি জি জি।
1: আচ্ছা, এই ব্যাংক কিভাবে, শুধু কি ব্যাংকের মাধ্যমে না পারিবারিক ভাবে আরো বিভিন্ন ভাবেই তো নারীরা টাকা সেভিংস করতে পারে, সেটা কিভাবে করবে?
2: জি, প্রথমত আমি বলি যে আমাদের যে মায়ের ব্যাংকটি রয়েছে এটি কোথায় কোথায় একজন গর্ভবতী মা পেতে পারেন, সেটি হচ্ছে যে বাংলাদেশে যতগুলো ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে এবং হচ্ছে যে সদর হাসপাতালগুলোতে পরিবার পরিকল্পনা বিভাগে যে সমস্ত ইউনিট রয়েছে সেগুলোতে তো পাবেনই। তাছাড়া আমাদের পরিবার পরিকল্পনা বিভাগে যে সমস্ত উন্নততর হাসপাতাল, যেমন মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, আজিমপুর, আর ইউনিয়ন পর্যায়ে যে কোনো FWA অথবা FWV, তার কাছ থেকেও এই মায়ের ব্যাংক পাবেন। কিন্তু মায়ের ব্যাংক না পেলে কি তিনি টাকা জমাবেন না? আসলে মূল বিষয়টা হচ্ছে তার ভিতরে যেন সঞ্চয় প্রবৃত্তি, শুধুমাত্র মা নয় তার পরিবারের সকলেই যেন হচ্ছে সঞ্চয়ীমূলক একটা অভ্যাস গড়ে তুলতে পারেন। সেই ক্ষেত্রে তারা কোনো একটা হাট বা বাজার থেকে একটি মাটির ব্যাংক কিনে নিতে পারেন, আগেকার আমলে যেমন আমরা মেলা থেকে কিনতাম, তারপরে হলো প্লাস্টিকের অন্যান্য ব্যাংকও তিনি কিনতে পারেন, অথবা যে কোনো একটি ড্যানিশের কৌটো, হ্যাঁ, এই ধরনের জিনিসও হচ্ছে তিনি সঞ্চয়ের জন্য ব্যবহার করতে পারেন, মাটির কলসি সেটাও তিনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ যেভাবেই হোক না কেন যে কোনো পন্থায় তিনি যেন একটু পয়সা বা টাকা জমাতে পারেন।
1: আচ্ছা, এই সাথে আমরা জানতে চাই যে এই যে মায়ের প্রসবকালীন সময়ে যে টাকা জমানোর যে মায়ের ব্যাংকটি, এর গুরুত্ব আসলে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কতখানি?
2: মায়েরা সাধারণত অনেক ক্ষেত্রে দুটো কারণে আসলে প্রাতিষ্ঠানিক সেবাটা নেন না, প্রসব সেবাটা নেন না। একটি হচ্ছে না জানার কারণে, হ্যাঁ, আর আরেকটি হয়তো চিন্তা করেন যে তিনি একটি হাসপাতালে যাবেন, এখন গেলে কতটুকুই না খরচ হয়। এখন না জানার কারণে যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমাদের কর্মীরা বা আমাদের চিকিৎসকরা বা আমরা তাদেরকে অনেকভাবে মোটিভেশন করি, তারা যেন আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো থেকে শুরু করে যে কোনো সেবা কেন্দ্রে যেন আসেন। কিন্তু যারা চিন্তা করেন যে টাকা পয়সার একটা ব্যাপার, হয়তো সেখানে গেলে কতটুকু না খরচ হবে। এক্ষেত্রে আমরা স্বাভাবিক প্রসব সেবার ক্ষেত্রে অবশ্যই সরকারি প্রতিষ্ঠানগুলোকে আগে প্রাধান্য দিয়ে থাকি, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে একেবারেই বিনামূল্যে সেবা দেওয়া হয়, প্রসব সেবা নিতে পারে শুধুমাত্র নামমাত্র মূল্যে যে সমস্ত ওষুধ সামগ্রী হয়তো না নিলেই নয়। কিন্তু যারা বেসরকারি সেবা কেন্দ্রে হয়তো বা প্রসব সেবা করাচ্ছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ভ্যান ভাড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেডিসিন, তারপরে হচ্ছে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যয় নির্বাহ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো মাটির ব্যাংক বা মায়ের ব্যাংক যদি থাকে এবং ওনারা যখনই পরিকল্পনা করেন যে বাচ্চা নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন 10 মাস 10 দিন বা 9 মাস, একটা কিন্তু অনেক বড় সময়। এই সময়ের ভিতরে মোটামুটি একটা হ্যান্ডসাম পরিমাণে কিন্তু হচ্ছে টাকা গোছানো সম্ভব। সেই ক্ষেত্রে দুর্যোগকালীন মুহূর্তে এইটি সাপোর্ট দিতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পুরো পরিবার এবং মায়ের পরিবারের একটা আর্থিক সক্ষমতা বা আস্থা এটা তৈরি করে, ফলে তারা কখনোই প্রাতিষ্ঠানিক সেবা নিতে পিছিয়ে থাকেন না।
1: তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রসবকালীন সময়ে এবং প্রসব পরবর্তী সময়ে এই মায়ের ব্যাংকের অর্থটা তার পরিবারের জন্য বা তার নবজাতক শিশুর জন্য অনেক কাজে দিবে।
2: অবশ্যই অবশ্যই।
1: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবিএম শাহিনুজ্জামান, কথা বললেন প্রাতিষ্ঠানিক প্রসব সেবাকে উৎসাহিত করতে মায়ের ব্যাংকের ভূমিকা এ বিষয়ে। আশা করছি এ বিষয়ে জেনে আপনারা উপকৃত হতে পারবেন।
3: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরে র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
1: শ্রোতা, যাবার সময় হয়ে এলো, তবে তার আগে বলতে চাই এই সময়টাতে আপনি আপনার পরিবারের বয়স্ক এবং শিশুদের প্রতি বাড়তি যত্ন নেবেন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, এমনই প্রত্যাশায় বিদায় নেব। তার আগে জানিয়ে দিই আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিহা, উপস্থাপনায় মাসুদ করিম।

0: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। জনতার জিয়া এই অনুষ্ঠানে আজকে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনালস, বিইউপি। আমাদের মধ্যে আরও রয়েছেন জনাব কালাম ফয়েজি, লেখক, গবেষক, বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বিষয় গ্রন্থের প্রণেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসছি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে জনতার জিয়া হয়ে উঠলেন।
1: তার জন্ম 19 জানুয়ারি 1936 সাল। ওনার বাল্যজীবন শেষ করে সেনাবাহিনীতে জয়েন করেন। তো সেনাবাহিনীর জিয়া কিভাবে জনতার জিয়া হয়ে উঠলেন এই ব্যাপারে বলার জন্য আমি দুটো ঘটনা বলবো। একটা হলো ইস্ট পাকিস্তান, আমরা পূর্বে ইস্ট পাকিস্তান ছিলাম, 71-এর পরে আমরা বাংলাদেশ হয়েছি। ইস্ট পাকিস্তান থাকাকালীন 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়। ওই যুদ্ধে কিন্তু আমাদের এই জনতার জিয়া তখন মেজর ছিলেন এবং তার বীরত্বের জন্য তিনি ওই সময়ে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব সিতারা-ই জোরাত খেতাবে উনি ভূষিত হয়েছিলেন। এখন আসি 71 সালে। 71 সালে আমরা সবাই জানি তিনি সেক্টর কমান্ডার ছিলেন, 1 নম্বর সেক্টরের, পরবর্তীতে জেড ফোর্স কমান্ডার হয়েছেন এবং পরবর্তীতে ডেপুটি চিফ অফ আর্মি এবং সর্বশেষ সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের। তো তার সেনাবাহিনীর জিয়া থেকে জনতার জিয়া হয়ে ওঠাটা, এটা হলো 1975 সালে 25শে আগস্ট জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়। কারণ শেখ মুজিব জিয়াউর রহমানকে ডিঙ্গিয়ে তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান করেছিলেন। মুজিবের মৃত্যুর পর 25শে আগস্ট 1975 জিয়াউর রহমান সেনাপ্রধান হলেন। পরবর্তীতে আমরা জানি 7ই নভেম্বরের যে অভ্যুত্থান হয়, জনতার অভ্যুত্থান, ওই অভ্যুত্থানের পরে তাকে আবার পুনরায় সেনাপ্রধান এবং দিনক্রমে তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন।
0: লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামানের কাছ থেকে আমরা আলোচনাটা শুনলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে জনতার জিয়া হয়ে উঠেছিলেন। আমি যদি ওনার মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করি, সেই বিষয়টার উপরে আমরা এখন আলোকপাত করতে চাই জনাব কালাম ফয়েজির কাছে। আপনি একজন লেখক এবং গবেষক এবং বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান নামে 3 খণ্ডে গ্রন্থ রচনা করেছেন এবং আরও খণ্ডে আপনি গবেষণায় জড়িত আছেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে 1971 সালের 25শে মার্চের কালোরাত্রে পাকিস্তানের হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পরের দিন মানুষ যখন দিশেহারা ছিল, তখন সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই প্রেক্ষাপটকে উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই বীরত্বপূর্ণ অবদানের উপর যদি আপনি কিছুটা আলোকপাত করেন।
2: ধন্যবাদ আপনাকে। যখন 71 সালে 25শে মার্চ কালোরাত পাকিস্তানি বাহিনী একেবারেই হামলে পড়ল ঢাকা শহর সহ বিভিন্ন স্থানে, তখন জিয়াউর রহমানের ভূমিকাটা কি ছিল? জিয়াউর রহমান যে অসাধারণ কাজটি করেছেন, যেটা অনেকদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন, বলা হয়ে থাকে যে জিয়াউর রহমান এক রাতের বা একদিনের ঘোষণা দিয়ে এমন বিখ্যাত হয়ে গেলেন, আর কতক লোক আছে যারা বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছেন, জনতার সাথে মিশেছেন, তারা ডার্কে চলে গেলেন, জিয়াউর রহমান আলোচনায় কেন এলেন? আসলে জিয়াউর রহমানের অনেক বড় প্রস্তুতি ছিল। জিয়াউর রহমানের যারা সেই সময়ের কলিগ ছিল তাদের আলোচনায়, তাদের লেখনের মধ্যে দিয়েও সেটা প্রকাশ পায়। তিনি যখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন, তখন তিনি বিভিন্ন সময়ে বের হয়ে যেতেন এবং বাঙালি সৈনিকদের মধ্যে সিনিয়র দুজন কর্মকর্তা ছিলেন, তাদের সাথেও তিনি বিভিন্ন সময়ে বিষয়টা নিয়ে আলোচনা করতেন। 25শে মার্চ রাতে উনি নিজে বসেছিলেন না, তিনি একটা কর্মী নিয়োজিত ছিলেন, সেটা হচ্ছে একটা সোয়াব জাহাজে মাল এসেছিল, সেটা অস্ত্রশস্ত্র, এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি সোয়াব জাহাজে যাবেন এবং সেখানে অস্ত্র খালাস করবেন, এবং তার যে গাড়িটা ছিল সেখানে 6 জন নৌ সদস্য ছিলেন, তিনি সামনে ছিলেন। ধারণা করা হয় থাকে যে উনি যদি সেই সোয়াব জাহাজ পর্যন্ত যেতেন তাহলে হয়তো তাকে মেরে ফেলা হতো, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি যখন যাচ্ছিলেন তখন রাস্তা ব্যারিকেড দেওয়া ছিল, যারা আন্দোলন সংগ্রামকারী তারা কোনোভাবেই চাচ্ছিল না যে এসওয়াত জাহাজের অস্ত্র খালাস হোক এবং সহজে সেটা বাঙালিদের উপর যুদ্ধে ব্যবহার করা হোক। সে কারণে উনি যখন যাচ্ছিলেন তখন ওই বাধাগুলো অতিক্রম করে ধীরে ধীরে এগুচ্ছিলেন। তার কলিগ সামখালিকুজ্জামান তিনি একটা গাড়ি চালিয়ে আসলেন, এসে তাকে একটু পাশে ডেকে নিয়ে বললেন যে স্যার অলরেডি এরকম একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে। উনি বুঝে ফেললেন যে ওনার কি করতে হবে। উনি তখন ওই গাড়ির কাছে এসে বললেন আমাদের আর জাহাজে যাওয়ার দরকার না, আমাদের ফিরে যেতে হবে। এবং খালিকুজ্জামানকে বললেন তুমি তোমার গতিতে চলে যাও, সবাইকে রেডি করো। উনি ওনার মতো করে গেলেন এবং উনি গিয়ে দেখলেন যে মোটামুটি সবাই প্রস্তুত আছে, প্রায় 300+ বাঙালি সৈনিক। সবাইকে একত্রিত করলেন এবং সবার সামনে একটা বক্তব্য রাখলেন, উই রিভোল্ট বলে আমরা বিদ্রোহ করলাম। সেনাবাহিনী বাহিনীর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে এতদিন তিনি যে শপথের মধ্যে ছিলেন সেই শপথটাকে তিনি এখানে ভাঙে, উই রিভোল্ট বলে যে আমরা বিদ্রোহ করলাম, আমরা আর পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নই, আমরা অন্য কিছু হয়ে গেলাম।
0: 25 মার্চ
2: রাতেই উনি রিভোল্ট বললেন এবং একটা ড্রামের উপর দাঁড়িয়ে 300+ যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্য ছিলেন তাদের সামনে তিনি বক্তব্য রাখলেন যে আমাদের কি করতে হবে। নীতি নির্ধারণ করে যারা যেখান থেকে এসেছিল সবাইকে নিয়ে উনি বের হলেন এবং রেল লাইন ধরে তিনি কালুরঘাট হয়ে সকাল পর্যন্ত কালুরঘাট ব্রিজ পার হয়ে ওপার চলে যান। একটা পর্যায়ে সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, লোকজন তাদেরকে দেখতেছে এবং সবার সাথে কথা বলতেছেন। পরে তিনি যে সিদ্ধান্তটা নিলেন সেটা হচ্ছে যে আমাদের ওপারে থাকলে হবে না, আমাদের এপারে আসতে হবে। তিনি আবার কালুরঘাট ব্রিজ পার হয়ে অনুকূল দিকে আসলেন এবং এখানে প্রথম তিনি ক্যাম্প স্থাপন করলেন। এটাই হচ্ছে মূলত কালুরঘাট ক্যাম্প এবং কালুরঘাট ক্যাম্প এর নাম অনুসারে কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র, কিন্তু কালুরঘাটে কিন্তু বেতার কেন্দ্র
0: আগে ছিল না।
2: যেদিন ফিরে আসেন সেই দিনই লেট আওয়ারে তিনি বেতার কেন্দ্রে আসেন এবং বেতার কেন্দ্রটা ছিল এটা চট্টগ্রাম 2 চাঁদগাঁওতে ছিল, এটারই জিয়াউর রহমান ওটার নাম দেন কালুরঘাট বেতার কেন্দ্র। এবং পরবর্তীকালে এটা কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে গেছে, কারণ স্বাধীনতার ঘোষণা 2-3 দিন পরে তিনি এটা ট্রাকে তুলে ফেলেন এবং এটা নিজের হেফাজতে নিয়ে যান। এবং পরবর্তীকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লোকজন স্বাধীনভাবে কথাবার্তা বলেছে। আমি যেটা বলতে চাই সেটা হলো জনতা জিয়া হয়ে ওঠার বিষয়টা এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব কালাম ফয়েজি, লেখক এবং গবেষক। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান নামে একাধিক খণ্ডে গ্রন্থ রচনা করেছেন। আমি আবার আসছি জনাব কামরুজ্জামান আপনার কাছে পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ওনার যে বীরত্ব গাথা সেই সম্পর্কে কি আপনি কিছু আলোকপাত করবেন?
1: একটু আগে বলেছিলাম যে পাকিস্তান আমলে 1965 সালে জিয়াউর রহমান মেজর হিসেবে সিতারায়ে জোরাত দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারটা উনি পেয়েছিলেন বীরত্বের জন্য। 71-এর আমাদের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান আবার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক বীরোত্তম খেতাবে উনি ভূষিত হন। এটার পিছনে যেটা আছে যে এটা যদি কেউ বলে হঠাৎ করে জিয়া জনতার জিয়া হয়ে গেলেন, কথাটা ঠিক না। একটা মানুষ তার জন্মের পরে স্তরে স্তরে তার প্রস্তুতি হয় একটা দেশকে পরিচালনা করার জন্য, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। জিয়াউর রহমান ব্রিটিশ আমলে, ওনার জন্ম বলেছি 36 সালে, উনি কলকাতার হেয়ার স্কুলে পড়তেন। পরবর্তীতে ওনার আব্বার বদলির কারণে উনি করাচিতে যান। করাচিতে গিয়ে একাডেমি স্কুল থেকে তিনি এন্ট্রেন্স বা বর্তমানে যেটা এসএসসি পাশ করেন। পরে ওখানে ডিজে সিন্ধু কলেজ নামে একটা কলেজ ছিল, ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে উনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে যান। তো তিনি এত মেধাবী এবং এত প্রফেশনাল মিলিটারি অফিসার ছিলেন যে পাকিস্তান মিলিটারি একাডেমিতেও তিনি একজন প্রশিক্ষক হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন। তারই প্রতিফলন আমরা 71 সালে দেখেছি। 71 সালে জিয়াউর রহমান শুধু নিজের জীবনের ঝুঁকি নেননি, উনি তার স্ত্রী এবং 2 শিশু সন্তানকে ক্যান্টনমেন্টে ফেলে তিনি কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে সেক্টর 1 কমান্ডার, Z ফোর্স কমান্ডার,

0: কিন্তু আমাদের এখন যেটাকে আমরা সার্ক বলি, সাউথ অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটাও কিন্তু ওনারই ব্রেন চাইল্ড। তারপরে এই যে কৃষি, কৃষিতে উনি বিপ্লব এনেছিলেন এই খাল খনন কর্মসূচির মাধ্যমে। তো এই সব কিছুই জিয়া রহমানের পূর্ব প্রস্তুতির ফল। এটা যদি কেউ বলে যে হঠাৎ করে জিয়া জনতার জিয়া হয়ে গেছেন, কথাটা ঠিক না। এটা তিনি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কষ্ট শ্রম এবং মেধা দিয়ে তিনি জনতার জিয়া হয়েছিলেন।
1: ধন্যবাদ। আমরা এতক্ষণ যে জনাব কামরুজ্জামানের কাছ থেকে যেটা শুনলাম যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উনি রাষ্ট্রনায়ক হিসেবেও দেশ পরিচালনায় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সফর, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের মতামত শোনা এবং স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কারণে তাকে জনতার জিয়া নামে অভিহিত করেন। আমি একটু জনাব কালাম ফয়েজি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র পরিচালনায় এই যে জনগণের কাছে গিয়েছেন সেই বিষয়টার উপরে যদি একটু আলোকপাত করেন।
2: জিয়াউর রহমান একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ছিলেন, তিনি প্রস্তুতি নিয়েছেন ঠিক আছে, কিন্তু প্রস্তুতির বিষয়টা জনসাধারণ জানত না। জনগণ তার নাম জানে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। 9 মাস ধরে তিনি যুদ্ধে অবস্থান করেন এবং একদম পুরো ব্যাটেল ফিল্ডে উনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তী Z4 যখন গঠিত হয়েছে, যে এলাকাটায় মানুষ যুদ্ধ করে সাফল্য লাভ করেছে সেটাই ছিল এই Z4 অধীনে। এরপরে যেটা জিয়াউর রহমানের কর্মকাণ্ড সেটা হলো জিয়াউর রহমানের দ্বিতীয়বার মানুষ নাম জানে, জনমানুষের কাছে তার নাম পৌঁছেছে, সেটা হলো 7ই নভেম্বরের মধ্য দিয়ে। 7ই নভেম্বর বিপ্লব হয়, সেনাবাহিনী এবং জনগণ বলে যে দেশের এই অস্থিতিশীল অবস্থায় আপনি ওয়ানলি দ্য ম্যান যিনি এটাকে স্থিতিশীল করতে পারেন। তখন তিনি রেডিও টেলিভিশনে একটা বক্তব্য দেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার পরে কিন্তু লোকজন শান্ত হয়ে গেল, জনতার কাতারে গেলেন তখনই যখন দেশের মানুষ সেনাবাহিনী সকলে তার প্রয়োজন অনুভব করল এবং মনে করল যে রাষ্ট্রের প্রধান তার হওয়া দরকার। জিয়াউর রহমানের বড় কর্ম হচ্ছিল এই, তিনি সেনাবাহিনীর লোক, তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে তিনি সেনা শাসনকে কন্টিনিউ করতে পারতেন। সামরিক শাসক হিসাবে তিনি প্রতাপের সাথে দেশ শাসন করতে পারতেন, তিনি সেটা করলেন না, তিনি জনতার কাছে চলে গেলেন। 3টা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি প্রথম হানা ভোট দিলেন, জনতার তার প্রতি সমর্থন আছে কিনা, জনগণ তাকে চায় কিনা, এটা তিনি তাদের ভোটের মাধ্যমে সেটা একটা সমর্থন নিয়ে নিলেন। এরপরে তিনি প্রেসিডেন্ট ইলেকশন করলেন, প্রেসিডেন্ট ইলেকশন করার মধ্যে দিয়ে তিনি জনতার কাছে পৌঁছে গেলেন, তিনি বিভিন্ন এলাকায় গিয়ে বক্তব্য রাখতে শুরু করলেন, যেখানে যাচ্ছেন জনগণ তাকে আন্তরিকভাবে গ্রহণ করতেছে। এরপর তিনি জাতীয় সংসদ নির্বাচন দিলেন 1979 সালে। বলা হয় থাকে যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এটা হলো সবচেয়ে শক্তিশালী নির্বাচন, কারণ সকল দল মতের লোকজন একদম ফ্লুয়েন্টলি নির্বাচন করেন এবং তারা নির্বাচিত হয়েছে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেন। এইভাবে জনতার জিয়া হয়ে,
1: এইভাবে তিনি জনতার জিয়া হয়ে পড়লেন, কারণ তিনি জনতার মাঝেই ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর আলোচনা স্বল্প পরিসরে সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম, তাঁর জীবন, কর্ম এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেয়, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা দিক রয়েছে। মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা করেছেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি যে উদ্ভাবনী বিষয়গুলি সামনে নিয়ে এসেছেন সেই বিষয়গুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয় হতে পারে। আমাদের আজকের এই জনতার জিয়া অনুষ্ঠান এ পর্যন্তই। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান এবং গবেষক ও লেখক জনাব কালাম ফয়েজি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান শুনলেন আপনাদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

এত খুব শুনলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন মাসুদ করিম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভকামনা জানাই আমাদের আজকের চির অন্যতম মুশির এই অনুষ্ঠান থেকে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে আমাদের 2026-27 এই এক বছর নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সুতরাং আমরা সমস্ত নজরুল চর্চা যারা করি, সঙ্গীত বা কাব্য সাহিত্য সব কিছুতে, সবাই আমরা একেবারেই উদ্যোগী হয়েছে এই নজরুল বর্ষকে সফল করার জন্যে। বাংলাদেশ বেতার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই অনুষ্ঠানটি শুরু করেছে চির অন্যতম মশির। তো আজকের চির অন্যতম মশিরে আমাদের প্রিয় শিল্পী ইয়াকুব আলী খান। ইয়াকুব আলী খান, কেমন আছো তুমি?
1: আমি ভালো আছি এবং আমার শ্রোতা ভাই বোনদের জন্য শুভকামনা রাখছি।
0: অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক ধন্যবাদ। তা আমরা এই অনুষ্ঠানে প্রথমে আমরা কোন গানটি তোমরা শুনব?
1: সকালবেলার অনুষ্ঠান, আমি সকালের একটা রাগ দিয়ে শুরু করছি, কাবেরী নদী জলে কে গো বালিকা।
0: শুধু মন্ডলী শুনি আমরা গানটি।

0: অসাধারণ, একেবারে সকালবেলাকার যে আবহ, সকালবেলাকার যে চেহারা, সেটাকে চমৎকারভাবে প্রস্ফুটিত করার জন্য এরকম একটি গানই যথেষ্ট। অনেক ধন্যবাদ তোমাকে। দ্বিতীয় গান কোনটি শোনাবে?
1: দ্বিতীয় গান শোনাচ্ছি একটা গজল পর্যায়ের গান, রাগ তিলং রাগে নিবদ্ধ, আব্বাসউদ্দিন সাহেবের গাওয়া। সাত জাগে মনে পর জীবনে তব কপলে যেন তিল হই।
0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী চমৎকার দুটো গান তুমি, একটা একদম সকালের আবহ এবং আরেকটি একেবারেই মানে রাগকে ব্যবহার করে গজলের চালে একটা গান গাওয়া। অনেক ধন্যবাদ শ্রোতা মণ্ডলী, শুনি আমরা সাত জাগে মনে পর জীবনে।

অনেক ধন্যবাদ আজকে শিল্পীকে। তুমি খুব ভালো থাকো, তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। নিশ্চয়ই আপনারা ইয়াকুব আলী খান তথা আমাদের দেশের অনেক গুণী শিল্পীদের গান শুনবেন এই অনুষ্ঠানের মাধ্যমে, চির উন্নত মমশির এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: দেশের সেবায় আত্মনিয়োগ করুন, এ দেশ আপনার আমার সকলের। আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং বৃক্ষ রোপণ করি, কারণ বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আর সে কারণেই আমরা গাছের জীবনকে রক্ষা করব, এই হোক আমাদের প্রতিদিনের প্রত্যয়। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 8টার সংবাদ।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Beta, broadcasting on the morning of Saturday, the 10th of Shraban, the 10th of Safar, and July the 25th. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. President Mohammad Shahabuddin resigns. Speaker Hafizuddin Ahmed Bir Bikram takes charge as acting president in accordance with constitution. Government is striving to strengthen democracy and revitalize economy, says LGRD minister. Country's constitution does not allow discrimination on basis of religion, and citizens of all religions enjoy equal rights, comments information and broadcasting minister. Bangladesh seeks Philippines support for ASEAN dialogue partnership. Wildfires spread in France and Spain. Spain declares national emergency. More than 1,40,000 people have been evacuated. And host Zimbabwe will take on India in the second T20 cricket match in Harare today. Now the details. President Mohammad Shahabuddin resigned. He submitted resignation letter to the Jatiya Sangsad Speaker, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, yesterday. Later, at a press briefing at the oath-taking room of the Jatiya Sangsad, the Speaker said he accepted the resignation letter of the President, Mohammad Shahabuddin. Hafizuddin Ahmed Bir Bikram said he assumed the responsibilities of the acting President in accordance with the Constitution. Regarding the president's resignation, he said the president stated that he was suffering from serious health complications, including heart disease, hypertension, diabetes, and kidney-related ailments. The speaker said due to these physical complications and resulting mental incapacity, it has become impossible for him to discharge his constitutional responsibilities as president. Replying to questions from Newsmain, he said the written resignation clearly explained the medical reasons behind the president's decision and no additional medical certificate is required. Hafizuddin Ahmed Bir Bikram wished the former president a speedy recovery and good health. It may be mentioned that Mohammad Shahabuddin assumed office as the 22nd president of Bangladesh on 24th April 2023. As per the constitution, the speaker of the Jatiya Sangsad will discharge the duties of the president until a new president is elected and assumes office. Local government, rural development and cooperatives minister Mirza Fakhrul Islam Alamgir has said the government is working to strengthen democratic institutions, revive the economy and improve the people's living standards. He made the remarks while addressing the Bengal Delta Conference at Otel in the capital yesterday. The minister said the incumbent government is making efforts to build Bangladesh into a democratic, inclusive and exploitation-free state. He expressed hope that the country's people would build a new Bangladesh through their courage, unity and resilience, where everyone would have the opportunity to lead a better, safer and more dignified life. Referring to the government's various initiatives, Mr. Fakhrul Islam Alamgir said it is working to restructure the economy, increase investment, generate employment and strengthen the banking sector. Information and Broadcasting Minister Jahiruddin Shapon has said citizens of all religious faiths in Bangladesh enjoy equal rights and the country's constitution leaves no scope for discrimination or division based on religion. He made the remarks while addressing as the chief guest at a discussion organized on the occasion of Ulta Roth Jatra at the Dhakashuri National Temple in the capital yesterday. The Information and Broadcasting Minister said those who attempt to create division in the name of religion or politics are enemies of the nation. He urged everyone to stay vigilant against forces attempting to exploit religious sentiments for narrow political gains or societal division both domestically and regionally. Jahiruddin Shapon further said, under the philosophy of Bangladesh nationalism, as outlined by Prime Minister Tariq Rahman, no division based on religion, caste, language or geography will be tolerated. Meanwhile, Roth Jatra Festival, one of the most significant religious festivals of Hindu community, concluded yesterday with pulling ropes of Ulta Roth. Various religious organizations and temples across the country arranged a number of auspicious religious events to mark the festival. Administrator of Dhaka South City Corporation Abdul Salam inaugurated the grand procession of Ulduraj Jatra brought out from Dhakeshwari National Temple. The procession paraded through different streets of the capital. It may be mentioned that the 9-day-long Rath Jatra festival began on 16th July. Foreign Minister Dr. Khalil Rahman has sought the Philippines' support as the current ASEAN chair for Bangladesh's bid to become a sectoral dialogue partner of the regional bloc. He made the request during a bilateral meeting with Philippine Secretary of Foreign Affairs Ma Teresa Pilazaro in Manila yesterday on the sidelines of the 50th anniversary of the Treaty of Amity and Cooperation in Southeast Asia. During the meeting, the two foreign ministers discussed ways to advance bilateral cooperation across a range of sectors, including nursing, visa facilitation for medical tourism, business promotion, and family reunification. Dr. Khalil Rahman also sought the Philippines' support for efforts towards finding a sustainable solution to the protracted Rohingya crisis. This is Bangladesh Betar, giving you the news. Spain has declared a national emergency as massive wildfires continue to spread near Madrid. Officials say at least 30,000 people have been evacuated after the three separate fires merged into a single blaze. Madrid's regional government described it as the worst wildfire in the nation's history, warning that firefighters are struggling to contain the flames. Meanwhile, in neighboring France, more than 1,10,000 people have been evacuated as wildfires spread across the southwest. The French military has been deployed to support firefighting efforts. At least 21 people have been killed in the latest Russian and Ukrainian long-range strikes. Ukrainian President Volodymyr Zelensky said a Russian missile strike on a defense industry event near Kyiv killed 10 people and injured more than 100 yesterday. Besides, 5 people were killed in the eastern city of Slovyansk after Russian air strikes. Meanwhile, Russia said Ukrainian attacks on the Kirov region killed 6 people. Moscow also claimed its forces captured 2 villages in Ukraine's Kharkiv region. Indian Prime Minister Narendra Modi has thanked young people for their positive response to his Instagram video outlining the government's planned measures to curb examination paper leaks. In a message posted on Instagram, Narendra Modi said he was grateful for the encouraging response and the valuable suggestions shared by the young people. The remarks come amid ongoing student protests at Jantar Mantar in New Delhi, where demonstrators have been demanding a stronger action against examination paper leaks. Cricket and India will take on host Zimbabwe in the second of the 3-match T20 series at Harare today. The match is scheduled to start at 5 p.m. Bangladesh time. India are leading the series 1-0. Finally, weather and forecast. Valentin Wong this afternoon says that the chances of rain and thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River poles in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. President Mohammed Shahabuddin resigns. Speaker Hafizuddin Ahmed Bir Bikram takes charge as acting president in accordance with constitution. Government is striving to strengthen democracy and revitalize economy, says LGRD minister. Country's constitution does not allow discrimination on basis of religion and citizens of all religions enjoy equal rights, comments Information and Broadcasting Minister. Bangladesh seeks Philippine support for ASEAN dialogue partnership. Wildfires spread in France and Spain. Spain declares national emergency. More than 1,40,000 people have been evacuated. and host Zimbabwe will take on India in second T20 cricket match in Harare today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি। ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় ও উপস্থাপনায় জোবায়দ হোসেন পলাশ।

0: ইতিহাসের পাতা খুললে আমরা দেখি প্রতিটি জাতির জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ভুলে বৃহত্তর স্বার্থে দাঁড়িয়ে যায়। কেউ জীবন দেন, কেউ রক্ত দেন, কেউ সারা জীবনের জন্য বয়ে বেড়ান আন্দোলনের ক্ষত চিহ্ন, কিন্তু তাঁদের প্রত্যেকের লক্ষ্য একটাই, একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও মানবিক সমাজ। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সেই আত্মত্যাগের কথাই মনে করিয়ে দেয়। এই আন্দোলন ছিল সাহসের, সংহতির এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের প্রতীক। অসংখ্য তরুণের স্বপ্ন, সংগ্রাম আর আত্মত্যাগে রচিত হয়েছে এই অধ্যায়। তাঁদের কেউ আজ আমাদের মাঝে নেই, কেউ আছেন স্মৃতির ভেতর, কেউ আবার জীবন্ত সাক্ষী হয়ে বয়ে চলেছেন সেই সময়ের ইতিহাস। আজকের এই অনুষ্ঠানে আমরা স্মরণ করব একজন শহীদের পরিবারকে, শুনব অন্যায়ের প্রতিবাদে বিবেক জাগরিত এক কবিতা এবং একটি প্রেরণাদায়ী গান। আমাদের প্রত্যাশা, এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, এটি হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিকতার এক অনুপ্রেরণা। প্রিয়শ্রোতা, একজন বাবা সন্তানের জন্য স্বপ্ন দেখেন, সন্তান বড় হবে, মানুষের মতো মানুষ হবে, পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু যখন সেই সন্তান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে নিজের জীবন উৎসর্গ করে, তখন সেই শোকের সঙ্গে যুক্ত হয় এক অনির্বচনীয় গর্ব। আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনব শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়ার স্মৃতিচারণ। এটি শুধু একজন বাবার হৃদয়ের কথা নয়, এটি একটি জাতির বেদনার প্রতিচ্ছবি। তাঁর প্রতিটি বাক্যে থাকবে সন্তানের স্মৃতি, অপূর্ণ স্বপ্ন, সীমাহীন কষ্ট এবং একই সঙ্গে দেশের প্রতি অগাধ ভালোবাসা। চলুন শুনি সেই দুঃসহ সময়ের গভীর কষ্টের সেই স্মৃতিচারণ।
1: একটা বাচ্চা 17 ইয়ার্স অনলি এজ, তার মায়ের পাশেই ঘুমাতো, মাকে একদিন না পেলে পরের দিন বায়না ধরত, আমি আজকে তোমার সাথে শুভ। এই ছেলে তো রাস্তাতে যে আন্দোলন করবে আমরা ভাবতেও পারিনি। হয়তোবা তার বাচ্চা মনে দোলা দিয়েছে যখন নাকি আপনার রংপুরে আবু সাইদ হত্যার পরে সবার দোলা দিয়েছে, নিশ্চয়ই তার বাচ্চা মনেও দোলা দিয়েছে। তো আমি বাইদাবাই ওর ফ্রেন্ডের কাছে জানতে পেরেছি পরে, সে নাকি 15 তারিখেও রাতে একটু বের হয়েছিল বন্ধুদের নিয়ে, এই ব্যাপারে আলোচনা করছে, বাট আমাদেরকে কোচিনের কথা বলে গেছে, আমরা তখন জানি না। আর 16 তারিখেও সে সমাবেত হয়েছিল, এটাও আমরা পরে জানতে পেরেছি। সর্বশেষ 18 জুলাই সে যখন আন্দোলনের শরিক হয় তার বন্ধুদের সাথে, ধানমন্ডি 27 নম্বরে, সকালবেলা আমি অফিসে যাই 10 বাজে আমি বের হই বাসা থেকে। বের হওয়ার সময় সে ওর রুমে ঘুমাচ্ছিল, আমি আর ডাকিনি ইচ্ছা করে, যে কলেজ বন্ধ হওয়ার দেশের একটু পরিস্থিতি খারাপ, ঘুমুক, আমি আর ডাকিনি ইচ্ছা করে আমি চলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই নাকি একটা ফোন আসছে, ওরা মোটে আর পেয়েছে, যে ফোনটা আশা করে উঠলো, উঠে নাস্তা টাস্তা করে সে 11:30টার দিকে বাসা থেকে বের হলো। তারপরে তো ধানমন্ডি 27 নম্বরে যখন ওর বন্ধুরা সহ, ওরা তো নিরস্ত্র ছিল, স্লোগান দিচ্ছিল, ওরা ওদের দাবি আদায়ের জন্য শান্তিপ্রিয় আন্দোলন করতেছিল, ওদের হাতে কোনো লাঠি সোঁটা বা আর্মস কোনো কিছু ছিল না, নিরস্ত্র ছাত্রদেরকে বিগত শরিয়তের সরকার যেভাবে গুলি করে হত্যা করলো, বিশেষ করে সে যখন গুলিবিদ্ধ হলো দুপুর 2:30টায়, তখন ওর আন্টি নাজিয়া খান ওর ছবিটা ফেসবুকে একটা পোস্ট করে যে দিস ইজ মাই ফারহান ফায়েজ, হি ইজ জাস্ট ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। এবং এই স্ট্যাটাসটা এত অল্প সময়ের মধ্যে এত ছড়িয়ে পড়লো যে প্রায় 2 লক্ষের উপরে ভিউ হয়ে গেল। তখনই মানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা আরো তীব্র হলো, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু গভর্নমেন্ট রাতেবেলা নেটটা বন্ধ করে দিল, যারা এটা কাজটা করলো নিরস্ত ছাত্রদের উপরে তাদের অবশ্যই বিচারের আওতায় এনে বিচার করা উচিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি, দেশের জনগণ আছে, একটাই রিকোয়েস্ট, আমার ছেলে যেই জন্য জীবন দিল, সুন্দর একটা বাংলাদেশের জন্য জীবন দিল, সেরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা কামনা করি, চাই, এটাই আমাদের প্রত্যাশা।
0: শ্রোতা বন্ধুরা, একজন বাবার কণ্ঠে সন্তানের স্মৃতি শুনে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়, কিন্তু একই সঙ্গে উপলব্ধি করি যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাঁদের পরিবারও আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহীদের আত্মত্যাগকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় হল তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা, যেখানে থাকবে ন্যায়, সাম্য, মানবিকতা এবং মানুষের মর্যাদা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কবিতা মানুষের অন্তরের গভীরে পৌঁছে যায়, ইতিহাসের কঠিন সত্য, সময়ের আর্তনাদ এবং ভবিষ্যতের স্বপ্ন, সব কিছুকে কয়েকটি পঙ্ক্তিতে ধারণ করার এক অসাধারণ শক্তি রয়েছে কবিতার। এবারে শুনব একটি কবিতার আবৃত্তি। আজকের কবিতা ২৪-এর নতুন মন্ত্রবীজ, স্বাধীনতার পরম্পরা। রচনা ও পাঠে রয়েছেন কবি হাসান হাফিজ।
2: স্বাধীনতা শব্দটি সর্বদা লিখিত হয় রক্ত আর অগ্নির দহনে, ভাঙচুর, তছনছ, লণ্ডভণ্ড করতে হয় কত কিছু দ্রোহে ও সননে। তার ক্ষুধা সর্বগ্রাসী, ত্যাগ চায় ক্ষোভের ধোঁয়ায়, এত মূল্য, এত বেশি ঋণ, মুক্তি ও পতাকা ওড়ে তেজীদীপ্ত সাহসী হাওয়ায়, শূন্য হয় অগণন জননীর মমতা জড়ানো কোল বুক। স্বাধীনতা তোমার পিপাসা, এত রক্ত দাবি করো, তারপর জয়ধ্বজা ঊর্ধ্বে তুলে ধরো, অগ্নি পরীক্ষায় পুড়ে পূরণ প্রত্যাশা। স্বাধীনতা সেই কবে বাহান্নের রক্ত সিঁড়ি পার হয়ে ৬২-৬৬ এলো, ৬৯, ৭১ ইস্পাত কঠিন যুদ্ধে প্রকম্পিত হল গোটা বাংলা জনপদ। সে ছিল ধ্বংস, মৃত্যু, প্রলয়ের মহাঝড়, তারপর স্বাধীনতা সূর্যোদয়, স্বপ্নভঙ্গ, দুর্ভিক্ষের থাবা, গণতন্ত্র উধাও বিলীন, পার হয়ে চড়াই উত্তরাই বাধা, কাল স্বৈরাচার, ফুটে উঠল ৯০-এর দ্রোহতপ্ত দিন। তারপর আবার নতুন করে স্বৈরাচারী দত্তসিন্দাবাদ, জেঁকে বসল অনর পাথর, জগদ্দল সেই হিংস্র দানা ফটাতে ফের সর্বপ্লাবী অভ্যুত্থান, জনতা ও রাজপথ জ্বলন্ত জাগর। এভাবে ২৪ এলো, সঙ্গে নিয়ে নতুনের স্বপ্ন মন্ত্র বীজ, চাই দৃঢ় ঐক্য সংহতি, হয়তো আরো দ্রোহ যুদ্ধ প্রয়োজন হতে পারে, হোক তৈরি আছি, কাম্য নয় অন্ধকার, আরো মৃত্যু লাঞ্ছনা দুর্গতি। ঐক্য সুতু মালা গাঁথবে নানা মত নানা চিন্তা, পথের সন্ধান স্বাধীনতা সমুজ্জ্বল আকাঙ্ক্ষা, সে আকাশের উদারতা দীপ্র মহা।
0: প্রিয় শ্রোতা, সংগ্রামের পথ যত দীর্ঘই হোক, তার শেষ প্রান্তে মানুষ খুঁজে পায় আশার আলো, আর সেই আশার আলোকে আরো উজ্জ্বল করে তোলে গান। একসঙ্গে চলার শপথ নাও, ভাঙ সব বিভেদের দেয়াল, মানুষের জয় হোক, মানবতার জয় হোক, এই হোক আগামী দিনের গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের শেষ প্রান্তে এসে আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং সংগ্রামী মানুষকে। তাঁদের আত্মত্যাগ আমাদের কাছে শুধু ইতিহাস নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। আমরা যেন তাঁদের ত্যাগকে কেবল স্মরণে সীমাবদ্ধ না রাখি, বরং আমাদের চিন্তা, কর্ম এবং আচরণের মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। যারা চলে গেছেন তাঁরা হারাননি, তাঁরা জেগে আছেন পতাকার লালে, তাঁরা বেঁচে আছেন মানুষের সাহসে, সত্যের উচ্চারণে, ন্যায়ের প্রত্যয়ে। জুলাইয়ের শপথ হোক আমাদের পথ চলার আলো, বাংলাদেশ হোক শান্তি, সাম্য আর মানবিকতার ঠিকানা। আসুন শহীদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রয়োজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় উপস্থাপনায় ছিলেন জোবায়েদ হোসেন পলাশ। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী মনির খান ও সহশিল্পী বৃন্দ, গীতিকার মুর্শিদ ওয়াদুদ, সুরকার মকসুদ জামিল মিন্টু।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থানের গান, মনির খান ও সহশিল্পী প্রেমদের কণ্ঠে। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি বেশি করে গাছ লাগান। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হলো আপনার জন্য গৌরবের বিষয়। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: শ্রোতা সঙ্গীরা, জুলাই ২৪ গণ আন্দোলনকে ঘিরে রয়েছে আবু সাঈদ ওয়াসিম আর মুগ্ধর মতো শহীদের আত্মত্যাগের গল্প। ফ্যাসিস্ট বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মুখ্য ভূমিকা রেখেছিল এদেশের ছাত্র সমাজ। তরুণ ছাত্র শক্তির সাথে যোগ দিয়েছে আপামা জনসাধারণ। স্মৃতি বিজড়িত সেই জুলাই সৈনিকদের স্মরণ করে সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের সাথে আছি আমি রণ চাহান
1: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

দেখতে দেখতে প্রায় দুই বছর পেরিয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে এই তো সেদিন। উদ্বেগ আর উত্তেজনা নিয়ে কেটে গেছে প্রতিটি মিনিট। আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের অনুভূতি মনের গহীনে লালন করে ধারণ করে বাংলাদেশের জাতীয় ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুরু করছি।

সঙ্গীরা জানিয়ে দিয়ে কি কি থাকছে আজকে দরপরি। সময় পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা তথ্য নিয়ে রয়েছে এই দিনে বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। বাংলাদেশের বিভিন্ন জেলার বেলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনার সাতকাহন। রয়েছে আপনাদের চিঠিপত্র নিয়ে পর্ব পত্রালাপ। আরও শুনবেন অত্যন্ত জনপ্রিয় একটি পুরনো চলচ্চিত্রের গান।

0: শ্রোতা বন্ধুরা জেনে নিলেন আজকের দর্পণ সূচি। সময় এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানব সভ্যতা। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ঈশ্বর জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।
1: শ্রোতা বন্ধুরা, আজ ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরে ২০৬তম দিন। ১৭৯৪ সালের এই দিনে ফরাসি কবি আন্দ্রে শেলিয়েকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগে গিলোটিনে হত্যা করা হয়। ১৮১৪ সালের এই দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন। ১৯৪৩ সালের এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ইতালির সর্বাধিনায়ক ও ইতালির ৪০তম প্রধানমন্ত্রী বেনিতো মুসোলিনিকে পদত্যাগে বাধ্য করার মাধ্যমে ইতালিকে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। ১৯৭৮ সালের এই দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম হয়। ইংল্যান্ডের ওল্ডহ্যাম অ্যান্ড ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে IVF পদ্ধতিতে টেস্ট টিউব শিশুর জন্ম চিকিৎসা বিজ্ঞানী যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছিল। শ্রোতা বন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দিই এমন কয়েকজন ঘন জন্মার কথা। ১৮৯২ সালের এই দিনে অধ্যাপক রবীন্দ্র জীবনীকার এবং সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম হয়। ১৮৯৯ সালের এই দিনে চলচ্চিত্র পরিচালক আর্থার লুবিন লস অ্যাঞ্জেলেস শহরে জন্মগ্রহণ করেন। ১৯০৫ সালের এই দিনে বুলগেরিয়া রুশে শহরে সাহিত্যিক ইলিয়াস কানেন্তির জন্ম হয়। নন ফিকশন বই ক্রাউডস অ্যান্ড পাওয়ারের জন্য বিশেষভাবে পরিচিত ইলিয়াস কানেন্তি ১৯৮১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯২৩ সালের এই দিনে সুইডিশ লেখক মারিয়া গ্রাইপের জন্ম হয়। শিশু সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৪ সালে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন মেডেল ফর রাইটিং পুরস্কার লাভ করেন। ১৯৩৯ সালের এই দিনে শিক্ষাবিদ, সাহিত্যিক এবং সমাজ সংস্কারক আবদুল্লাহ আবু সাইদ জন্মগ্রহণ করেন। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। ১৪০৯ সালের এই দিনে সিসিলির রাজা প্রথম মার্টিনের মৃত্যু হয়। ১৮৩৪ সালের এই দিনে ব্রিটিশ সাহিত্যিক ও দার্শনিক স্যামুয়েল টেইলার কলেরিজ মৃত্যুবরণ করেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে যৌথভাবে ১৭৯৮ সালে প্রকাশিত তাদের বিখ্যাত কাব্যগ্রন্থ লিরিলিক ব্যালার্ডস ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করেন। ১৯৩৬ সালের এই দিনে জার্মান দার্শনিক হাইনরিখ রিখার্টের মৃত্যু হয়। ১৯৬৩ সালের এই দিনে মারা যান ইতালীয় মনোবিজ্ঞানী উগো কারলেত্তি। ২০০২ সালের এই দিনে বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, গবেষক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ইন্তেকাল করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যে ইংরেজি অনুবাদ করেন তা সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব। পরিবর্তনই ভাষার ধর্ম। ভাষার পরিবর্তনে অনেক শব্দ আসে, প্রয়োগ আসে, বাগধারা আসে। এভাবে কিছু নতুন শব্দ যোগ হয়, কিছু পুরনো শব্দ বর্জন করা হয়ে থাকে। ইদানিং বাংলা ভাষার পরিবর্তনের নামে ভাষাটাকে বিকৃতি করছি আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাস্তাঘাটে কথোপকথনের সময় বাংলা ভাষার পরিবর্তে হাইব্রো বলে নিজেকে স্মার্ট হিসেবে প্রমাণ করছি। কতটা যুক্তিসঙ্গত এটা প্রশ্ন থেকেই যায়। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ইকবাল খোরশেদ।
1: আজ আমরা শুরুতে কথা বলবো শব্দের অর্থের প্রসারণ এবং সংকোচন বিষয়ে। অনেক সময় শব্দের প্রচলিত অর্থ তার মূল অর্থের চেয়ে ব্যাপকতর হয়ে যায় এবং এইরকম অর্থকে বলা হয় প্রসারিত অর্থ। যেমন গৌরচন্দ্রিকা শব্দের মূল অর্থ কীর্তনের চৈতন্য লীলা বিষয়ক গান, কিন্তু শব্দটির প্রচলিত অর্থ হল যে কোনো বিষয়ের দীর্ঘ প্রারম্ভিক বা ভূমিকা। শব্দটি এখানে সংকীর্ণ অর্থ থেকে ব্যাপক অর্থে ব্যবহৃত। ফলাহার শব্দটির অর্থ ফল খাওয়া, ফল যোগ আহার, এই হল ফলাহার। কিন্তু এখন এর অর্থ প্রসারিত হয়ে দাঁড়িয়েছে ফল ও মিষ্টান্ন একত্রে খাওয়া, যেটিকে জলযোগ বলে। শব্দের অর্থ যেমন প্রসারিত হয় তেমনি শব্দের অর্থ সংকোচিত হয়। যেমন অন্ন শব্দটির অর্থ যা খাওয়া হয়, কিন্তু এর প্রচলিত অর্থ ভাত। এখানে প্রচলিত অর্থে সংকোচন হয়েছে। সম্বন্ধী দন্তস্য ময় ব নয়ে ধয়ে দীর্ঘইকার, সম্বন্ধী কথাটির মূল অর্থ সম্পর্কিত, অর্থাৎ কারোর সাথে কোনো সম্পর্ক আছে, কিন্তু এর অর্থ সংকুচিত হয়ে এখন ব্যবহৃত হচ্ছে শ্যালক বা স্ত্রীর বড় ভাই অর্থে। বাউল শব্দের মূল অর্থ বাতুল বা পাগল, এই শব্দের অর্থ সংকুচিত হয়ে বিশেষ ঘরানার গায়ক বা সাধক সম্প্রদায়কে বোঝায়। প্রিয় বন্ধুরা, আজ বানান প্রসঙ্গে বলবো স্ত্রীবাচক অতৎসম শব্দের বানান নিয়ে। স্ত্রীবাচক অতৎসম শব্দ হ্রস্বইকার দিয়ে লিখতে হয়। কাকি, চাচি, দিদি, পিসি, ভাইঝি, মামি, বিবি, গিন্নি, জেঠি, নানি, দাদি, বৌদি, ভাবি, মাসি, বুড়ি, এই শব্দগুলো স্ত্রীবাচক শব্দ এবং অতৎসম শব্দ, অর্থাৎ এগুলো সংস্কৃত ভাষার শব্দ নয়, এগুলো হ্রস্বইকার দিয়ে লিখতে হয়।

0: শেষেও সাধারণত হ্রস্ব ইকার ব্যবহার হয় যদি শব্দগুলো অতৎসম হয়, যেমন আলমারি, কলসি, গদি, গাড়ি, চাবি, চিরুনি, ঝুড়ি, টুপি, তুলি, বিচি। এবারে প্রয়োগ অপপ্রয়োগ পর্বে আমরা ঐকমত্য এবং ঐক্যমত এই শব্দটি নিয়ে কথা বলব। বাংলায় এক মত বোঝাতে অনেকেই ঐক্যমত শব্দটি ব্যবহার করে থাকেন। আধুনিককালে প্রায়ই বলতে শুনি সভায় সকলে বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন, কিন্তু ঐক্যমত শব্দটি অশুদ্ধ এবং অবশ্যই এটি পরিহার করা উচিত। একমতির ভাব বা একমতির ধর্ম, একমতিত্ব কিংবা মতৈক্য প্রকাশ করা হলে ঐকমত্য হয়, ঐক্যমত হয় না। আমরা দু একটি বাক্য উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন শিক্ষকদের মধ্যে এই বিষয়ে ঐকমত্য রয়েছে যে শিশুদের বিস্তৃত বিশ্ব সম্পর্কে একটি ধারণা থাকা দরকার, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয়, এ ব্যাপারে বিজ্ঞানীদের মধ্যে ঐকমত্য রয়েছে। এখানে আমরা দুটো বাক্যে কিন্তু ঐকমত্য শব্দটি প্রয়োগ করেছি, কাজেই আমরা ঐকমত্যই বলবো বা লিখব, ঐক্যমত বলবো না কিংবা লিখব না। আজ আমরা সমাসবদ্ধ পদের উচ্চারণ নিয়ে বলবো। যেমন আমি কয়েকটি শব্দ বলছি, ধনকষ্ট, ধনকুবের, ধনবান, ধনতৃষ্ণা, ধনবতী, এই পাঁচটি শব্দই কিন্তু সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ প্রতিটি শব্দের পূর্বপদ হল ধন এবং পরপদে আছে যথাক্রমে কষ্ট, কুবের, বান, তৃষ্ণা, বতী। যখন আমরা শুধু পূর্বপদ উচ্চারণ করছি তখন আমরা বলছি ধন, অর্থাৎ উচ্চারণটি হচ্ছে হসন্ত, কিন্তু যখনই সমাসবদ্ধভাবে উচ্চারণ করছি তখনই বলছি ধনকষ্ট, ধনকুবের, ধনবান, ধনতৃষ্ণা, ধনবতী। এক্ষেত্রে উচ্চারণের সাধারণ নিয়ম হল সমাসবদ্ধ অতৎসম শব্দ পৃথক উচ্চারণে হসন্ত হলেও সমাসবদ্ধ অবস্থায় মাঝখানের অয়ের উচ্চারণ ওকারের মতো হয়ে যায়। ধন যোগ যুক্ত আরো কয়েকটি সমাসবদ্ধ শব্দ হল ধনদাস, ধনদেবতা, ধনভাণ্ডার, ধনলালসা, ধনশালী, ধনহীন।
1: আমাদের শাহিনীর এই পিঠা পায়েসের প্রতি আবার একটু দুর্বলতা আছে, যেন সে একটু একটু মুটিয়ে যাচ্ছে।
2: শুনেছি যে একটি কথা প্রচলিত রয়েছে, ওই প্লেটে ভাত লাগবে, অর্থাৎ আমার প্লেটে একটু ভাত লাগবে। বিষয়টি এরকম যে শুধু আমারই প্রিয় তা নয়, তোমারও প্রিয় আমি জানি।
1: হ্যাঁ, কিন্তু একেবারে যে প্রিয় না তাও বলবো না, আবার অতিরিক্ত সেটাও বলবো না। তবে একজন বা দুজনকে দিয়ে তো আমরা বিচার করতে পারি না, তাই না? আমাদের শ্রোতা বন্ধুরা অপেক্ষা করে আছে কখন তারা রসনায় সাত কাহন শুনবে। তা আসুন, হাসিনা আনসারের গ্রন্থন উপস্থাপনা আজ আমরা বিক্রমপুরের বিবিখানা পিঠা সম্পর্কে জানব।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, রসনার সাত কাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আজকের পর্বে আমি কথা বলবো ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী রাজকীয় ও সুস্বাদু পিঠা বিবিখানা পিঠা সম্পর্কে। নরম মনোমুগ্ধকর ঘ্রাণ এবং অপূর্ব স্বাদের জন্য এই পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার জগতে একটি বিশেষ স্থান দখল করে আছে। এই রেসিপির উৎপত্তি ও ইতিহাস সম্বন্ধে এবার আমরা জানব। বিক্রমপুর বহু শতাব্দী ধরে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ জনপদ। এই অঞ্চলের অন্যতম বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠা হল বিবিখানা পিঠা। এর নামকরণ নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত রয়েছে। অনেকে মনে করেন প্রাচীন পরিবার বা সম্ভ্রান্ত পরিবারের নারীদের জন্য বিশেষভাবে এই পিঠা তৈরি করা হতো বলে এর নাম বিবিখানা পিঠা। আবার কেউ কেউ বলেন বিক্রমাদিত্যের আমল থেকেই এই পিঠার প্রচলন শুরু হয়। যদিও এর সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই, তবে শত বছরেও বেশি সময় ধরে এটি বিক্রমপুরের পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। শীতকাল, নবান্ন উৎসব, ঈদ এবং পারিবারিক আয়োজনে এই পিঠা বিশেষভাবে তৈরি করা হয়। এবার আমরা জেনে নেব রেসিপি তৈরি

0: করতে কি কি উপকরণ লাগছে। পোলাও চালের গুঁড়া 2 কাপ, ঘন দুধ 1 কাপ, খেজুরের গুড় 1 কাপ, নারিকেল কোড়া 1 কাপ, ডিম 4টি, ঘি 3 টেবিল চামচ, এলাচ গুঁড়া 1/2 চা চামচ, কিশমিশ 2 টেবিল চামচ, কাজু বাদাম বা কাঠ বাদাম কুচি 2 টেবিল চামচ এবং লবণ 1 চিমটি। এবার আমরা জেনে নেব কিভাবে তৈরি করতে হয় এই রেসিপিটি। প্রথমে একটি পাত্রে ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর তাতে ঘন দুধ, গলানো খেজুরের গুড় ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার চালের গুঁড়া, নারিকেল কোড়া, এলাচ গুঁড়া এবং 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে একটি ঘন ও মসৃণ ব্যাটার তৈরি করুন। চাইলে কিশমিশ ও বাদাম কুচিও মিশিয়ে নিতে পারেন। এরপর একটি ভারী তলার হাঁড়ি বা কেকের ছাঁচে সামান্য ঘি বাস করে ব্যাটার ঢেলে দিন। গ্যাসের চুলায় সহজ পদ্ধতি, একটি বড় ও ভারী হাঁড়িতে নিচে একটি স্ট্যান্ড বা মোটা তাওয়া বসিয়ে 10 মিনিট প্রিহিট করুন। এরপর ছাঁচটি স্ট্যান্ডের উপর বসিয়ে হাঁড়ির ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিন। একেবারে কম আঁচে 50 থেকে 60 মিনিট বেক করুন। সময় হলে একটি কাঠি ঢুকিয়ে দেখে নিন। কাঠি পরিষ্কার বের হয়ে এলে বুঝবেন পিঠা তৈরি। এরপর ঠান্ডা করে পছন্দ মতো টুকরা করে পরিবেশন করুন। এবার আমরা জেনে নেব রেসিপির পুষ্টিগুণ। বিবিখানা পিঠায় রয়েছে চালের গুঁড়া থেকে কার্বোহাইড্রেট, যা শরীরের শক্তি যোগায়। দুধ ও ডিম থেকে পাওয়া যায় উচ্চমানের প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন। নারিকেলে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও খাদ্য আঁশ। খেজুরের গুড় আয়রন সহ বিভিন্ন খনিজ উপাদানের ভালো উৎস। তাই পরিমিত পরিমাণে এই পিঠা শিশু ও বড় সবার জন্য একটি পুষ্টিকর ঐতিহ্যবাহী খাবার। বিবিখানা পিঠা শুধু একটা মিষ্টান্ন নয়, এটি বিক্রমপুরের ঐতিহ্য, আতিথেয়তা ও রন্ধন শিল্পের এক অনন্য নিদর্শন। প্রজন্ম ধরে এই পিঠা আমাদের সংস্কৃতির অংশ হয়ে আছে। আধুনিক খাবারের ভিড়ে আমাদের উচিত এমন ঐতিহ্যবাহী পিঠাগুলো সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও স্বাদ পৌঁছে দেয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম বিক্রমপুরের বিবিখানা পিঠা সম্বন্ধে। আপনিও ঘরে বসে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ঐতিহ্যের স্বাদ।
1: শ্রোতা বন্ধুরা, সময়ের সাথে সাথে আমাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। চিঠির একচ্ছত্র রাজত্ব শেষ হয়ে SMS কিংবা ইমেইল, আবার ইমেইল থাকতে থাকতেই ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা মেসেঞ্জারের মতো নানা মাধ্যমে আমরা এখন তথ্য আদান প্রদান করছি। চিঠি হারিয়ে যাওয়ার ভয় মনে দোলা দিচ্ছে না যে তা নয়, তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আমাদের শ্রোতারা চিঠি লিখছেন প্রিয় দর্পণের কাছে। বিশ্বকাপ ফুটবলের মায়াজালে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা পর্তুগালের সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ফুটবল। মাঠের খেলা শেষ হলেও আপনাদের চিঠিতে তার আভাস রয়ে গেছে। দর্পণের নানা দিক নিয়ে লেখার পাশাপাশি সে সম্পর্কেও লিখেছেন আপনারা অনেকেই। আজকের এই শুভ সকালে যারা আমাদের সাথে আছেন, অপেক্ষায় আছেন নিজেদের কথা শোনার জন্য, পরিচিত শ্রোতা বন্ধুদের খবরাখবর জানার জন্য, তাদের জন্য আমাদের এবারের পর্ব পত্রালাপ।
2: শ্রোতা বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে যে চিঠি দুটো নিলাম, ফয়সাল আহমেদ শিপন, আপনার দুটো চিঠি একসাথে পেয়েছি। ঘোড়াদার সুলতান শাহি গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন 5ই জুন ও 10ই জুলাইয়ের অনুষ্ঠান আপনার খুব ভালো লেগেছে, বিশেষ করে মসজিদ সম্পর্কিত। অনেক অনেক ধন্যবাদ চিঠির জন্য।
1: আমার হাতে বেশ কয়েকটি চিঠি, প্রথমেই পড়ছি আব্দুল ওহাব প্রধান সম্রাট, আমাদের এই বন্ধু সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকিবাজিত বড়িয়াহাট মকামতলা বগুড়া থেকে। বন্ধু কিন্তু বেশ চমৎকার একটি কথা লিখেছেন চিঠির একেবারে শেষের দিকে, সেটি পরে পড়ছি। তার আগে প্রথমেই আসসালামু আলাইকুম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রইল আমাদের পক্ষ থেকে। অফুরান ভালোবাসা রইল ম্যাগাজিন দর্পণ সংশ্লিষ্ট সবাইকে, সেটি লিখেছেন। প্রিয় ম্যাগাজিনের গত 4/7/2026 তারিখ বৃহত্তর খুলনা অঞ্চলের চমৎকার একটি খাবারের রেসিপি সম্পর্কে জানলাম রসনার স্বাদ গ্রহণ পর্বে। চিংড়ি মালাইকারি নিয়ে। এ পর্বে গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি নিয়ে প্রচার করুন, অর্থাৎ গাইবান্ধার রসমঞ্জুরি সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের বন্ধু। আর যে কথাটি বলছিলাম যে একদম শেষে লিখেছেন, শাহিন ভাইয়ার জন্য অনেক কষ্ট করে লেখা বড় করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনার হাতে লেখা আগের চেয়ে একটু বড় হয়েছে, অনেক ধন্যবাদ। পরবর্তী চিঠি তোমার হাতে।
2: এটা লিখেছে এম বিল্লাল শেখ, সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে। আপনি লিখেছেন 26-27 তারিখ অনুষ্ঠান আপনার খুব ভালো লেগেছে, তবে আমার দুঃখ যে আমার চিঠিটা পুরো পড়া হয় না। আসলে হয় কি, সব চিঠি যদি পুরোটা করে পড়তে থাকি তাহলে একটা দুটো বেশি তো চিঠি যাবে না। এই জন্য আমরা করি কি, মূল বিষয়টাকে তুলে ধরি যেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, এটাই বিষয়। আর একটা অভিযোগ করেছেন, রওনা কাপু তো আমার চিঠি পড়া বন্ধ করে দিয়েছে, এটাও ঠিক না, এটা আপনার অভিমানের কথা। আমরা দুজনে মিলে চিঠি উপস্থাপন করি, আমি একা তো আর সব চিঠি পড়তে পাই না, তাই না? এই জন্যে আমরা দুজনে ভাগ ভাগ করে তারপর সেভাবে পড়ি। তো আবারও লিখবেন, অনেক ধন্যবাদ।
1: আমার হাতে এবারে চিঠি মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, আমাদের এই বন্ধু সভাপতি, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জ থেকে। বেশ রঙিন করে লিখেছেন, দেখো অনেকগুলো কালি ব্যবহার করেছেন।
2: হ্যাঁ, ধৈর্য আছে আসলে।
1: লিখেছেন, প্রিয় রানুক জাহানাবু, শাহিনুর রহমান ভাইয়া, শুভেচ্ছা, বর্ষার কদম কেয়া ফুলের এবং ভালো থাকার কামনা। পত্রালাপ দু সপ্তাহের পর আসো কেন, যে অপেক্ষার শেষ হয় না, আবার এমন যেন না হয় এক মাস অপেক্ষা করতে হয়, প্রতি সপ্তাহেই তোমাকে চাই। অর্থাৎ পত্রালাপ প্রতি সপ্তাহে প্রচারিত হোক, বন্ধু কিন্তু সেটি লিখেছেন। 13 জুলাই 2026 তারিখে প্রচারিত দর্পণে এই দিনে রূপালী সংস্কৃতি আবির্ভাব ছবির আংশিক সংলাপ গান, জীবনের গল্পে একজন ছাতা মেরামত শ্রমিকের সাক্ষাৎকার, সুর স্পন্দন পর্বে বাঁশির সুর নিয়ে তথ্যগুলো খুবই ভালো লেগেছে। জীবনের গল্প মানুষের জীবন বদলে দেয় তার পরিশ্রমে, বা দারুণ চমৎকার।
2: এবারে লিখেছেন শিকদার ইসাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াই সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। লিখেছেন চিঠিটা অনেক দেরিতে মনে হয় এসছে, 2/5, এটা তো অনেক পরে এসছে চিঠিটা। তারিখে প্রচারিত দর্পণ ম্যাগাজিনের পুরো আয়োজন মন দিয়ে শুনেছি, সেদিন পত্রালাপ প্রচার যদিও হয়নি, তো বর্ণ পর্বগুলো খুব ভালো লেগেছে। সেদিন অনুষ্ঠান শুনে জানতে পারলাম বাংলাদেশ বেতারের সাবেক উপস্থাপক ও নাট্য প্রযোজক আবু নওশের ভাইয়া পরলোক গমন করেছেন। আমরা শ্রোতারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আমরাও করছি।
1: আমার হাতে আরো একটি চিঠি রয়েছে, এটি পাঠিয়েছেন মেহেদী হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে। লিখেছেন, সালাম ও ভালোবাসা নিবেন, পত্রালাপে ভালোবেসে নিয়মিত যুক্ত থাকি। দর্পণ পূর্বে ফেসবুক পেজ ও ইউটিউবে দেয়া হতো, অনেকদিন ধরে দেয়া হচ্ছে না। অনুরোধ রইল দর্পণের প্রতিদিনের পর্ব ফেসবুক ও ইউটিউবে আপলোড করা হোক। ধন্যবাদ চিঠির জন্য, আপনার অনুরোধ দেখা যাক ভবিষ্যতে রক্ষা করা যায় কিনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, দর্পণে পত্রালাপ পর্ব আজ এ পর্যন্তই।
2: বন্ধুরা পত্রালাপ শুনছিলেন, এবারে আমাদের গান পর্বে শুনবেন 1961 সালে 4 অগস্ট মুক্তিপ্রাপ্ত রহমান শবনাম এবং গোলাম মোস্তফা জুটির হারানো দিন ছায়া ছবির একটি রোমান্টিক গান। গানটি কথা লিখেছেন গীতিকার কবি আজিজুর রহমান, আর সুর দিয়েছেন রবীন ঘোষ, যিনি পরবর্তীকালে শবনামের স্বামী হন। গানের সাথে ঠোঁট নাড়িয়েছিলেন নায়িকা শবনাম। চলে যায় হারানো দিনে, শুনি গান ফেরদৌস রহমানের কণ্ঠে।

সবার মনে ঢেউ জাগিয়ে নতুন দেশের পথে আমি নাকি আবার চলেছি জানি।

0: जीवन पार हुए अब तू मर्द शेष थी।
1: শ্রোতা বন্ধুরা, আমার ইরান তুরান পার হতে হয় না, কারণ আমার আর শাহিনের বাসা একদম পাশাপাশি। যখনই মন চায়, যখনই ইচ্ছে হয়, সোজা চলে যায় নাচতে নাচতে। হ্যাঁ, আমি রূপনগরের রাজকন্যা নই, তারপরেও আমি যাই তার টানে।
2: তবে আমি কিন্তু ভাবছিলাম যে এই যে আমরা ভালোবাসার টানে প্রতি শনিবার বন্ধুদের ভালোবাসার টানে চলে আসি দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে, তাই না? আমাদের বন্ধুদের যে লেখাগুলো, তাদের চিঠি থেকে আমরা তাদের ভালোবাসার কথা জানতে পারি, অনুষ্ঠান সম্পর্কে জানতে পারি, এটিও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি আকর্ষণ এবং অনেক বড় একটি বলার
1: অপেক্ষায় রাখে না। হ্যাঁ,
2: তো বন্ধুরা, ঠিক এরকমই ভালোবাসার প্রত্যাশা নিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, সংবিধানের বিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পক্ষে সাংবিধানিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর ঢাকেশ্বরে জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। তিনি দেশীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা অথবা সামাজিক বিভাজনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টাকারী শক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ খলিলুর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশনের 50তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে গতকাল ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সমর্থন জানান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রীর নার্সিং, চিকিৎসা, পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। ডঃ খলিলুর রহমান দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টায়ও ফিলিপাইনের সমর্থন চান। স্পেন মাদ্রিদের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, পৃথক তিনটি দাবানল একীভূত হয়ে একটি বৃহৎ অগ্নিকাণ্ডে পরিণত হলে অন্তত 30,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মাদ্রিদের আঞ্চলিক সরকার এটিকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বর্ণনা করে বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী হিমশিম খাচ্ছে। এদিকে প্রতিবেশী ফ্রান্সে দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় 1,10,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নেভানোর কার্যক্রমে সহায়তা করতে ফরাসি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ হারারেতে ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিম্বাবুয়ের জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় গতকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ। অংশগ্রহণে পক্ষদল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং বিপক্ষ দল নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, সঞ্চালনায় মোহাম্মদ আলমগীর।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় আমরা নান্দনিক শিল্পের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে উদ্ভাসিত করার চেষ্টা করছি। সেই পথ পরিক্রমায় আজকে যে দুটি দল বিতর্কে অবতীর্ণ হবে আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের বিতর্কের পক্ষে বলবে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং বিপক্ষে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর যে বিষয়টিকে উপজীব্য করে আজকের বিতর্কটি আবর্তিত হবে সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর টেকসই উন্নয়নের একমাত্র পথ। আজকের বিতর্কের শুরুতেই আমি দুই দলের তার্কিকদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে অর্থাৎ পক্ষ দল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তার্কিক বন্ধুরা হচ্ছেন প্রথম বক্তা নাসিরুল ইসলাম, দ্বিতীয় বক্তা মোহাম্মদ খাদিমুল বাশার, দলনেতা শেখ মোহাম্মদ মেসাব নূর মামুন এবং সহকারী বিতর্কক হিসেবে রয়েছেন আনাস বিন আলমগীর এবং মোহাম্মদ সামিন ইয়াসির। এবারে পরিচয় করে দেব আমাদের বিপক্ষ দল অর্থাৎ নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তার্কিক বন্ধুদের। প্রথম বক্তা নোহান ইসলাম রোমান, দ্বিতীয় বক্তা মুসলেহা জাহান ফাতিহা এবং দলনেতা মরিয়াম মল্লিক। সহকারী বিতর্কক হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন রাবিয়া ইসলাম এবং মনিয়া জাহান মিফা। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিতর্ককে আলোকিত করার জন্য সম্মানিত বিচারক হিসেবে বাংলাদেশের প্রখ্যাত এবং বিদগ্ধ তার্কিকরা উপস্থিত হয়েছেন এবং তারা প্রশিক্ষকও বটে। জনাব রশিদ সাগর, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। জনাব রুদাবা নওশিন, প্রিন্সিপাল অফিসার পূবালী ব্যাংক পিএলসি অ্যান্ড সাবেক কোচ চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এবং সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব এবং দেশবরণ আরও একজন বেতার্কিক ব্যক্তিত্ব এবং লেখক জনাব নাজমুল হুদা, জয়েন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আপনাদের বিতর্কের নিয়মাবলী জানিয়ে দিচ্ছি। গঠনমূলকভাবে প্রত্যেক বক্তা ব্যক্তিগতভাবে 4 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আর যুক্তিখণ্ডন পর্বে উভয় দলের দলনেতা 2 মিনিট করে বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। আমি প্রত্যেক দলের বক্তাদের প্রতি বিনীত একটা অনুরোধ রাখছি, চূড়ান্ত সংকেত বাজানোর পরে তোমরা অবশ্যই তোমাদের বক্তব্য শেষ করার চেষ্টা করবে। আর এই বিতর্কের সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন আমিনা আক্তার মারিয়া। প্রিয় শ্রোতা, নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর টেকসই উন্নয়নের একমাত্র পথ, এ বিষয়ের পক্ষে অবস্থানকারী দল আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রথম বক্তাকে আমি তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি।
1: বলছি 2026 সালের মার্চ মাসের কথা। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুমকি দেয় তেহরান। এর মাধ্যমে জীবাশ্ম জ্বালানি এবং অনবায়নযোগ্য জ্বালানি যেমন তেল গ্যাস রপ্তানি এবং আমদানিতে এবং বিভিন্ন জায়গায় স্থানান্তরে এক হুমকির সৃষ্টি হয়। এই হুমকির মতো স্পষ্ট হয়ে যায় যে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ। ধন্যবাদ মাননীয় সভাপতি বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজ এই বিতর্কের মহান মঞ্চে উত্থাপিত বিষয় নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ পক্ষে অবস্থান করছি। প্রথমেই আজকের বিতর্কে যে কয়েকটি প্রবন্ধ সংজ্ঞায়নের দাবি রাখে তার সংজ্ঞায়ন করে দিয়ে যাচ্ছি। প্রথমত, নবায়নযোগ্য জ্বালানি বলতে বোঝাচ্ছি সে সকল প্রাকৃতিকভাবে সৃষ্ট সে সকল সম্পদ যা প্রাকৃতিকভাবেই বারবার সৃষ্টি হয় এবং একবার ব্যবহারই শেষ হয়ে যায় না। দ্বিতীয়, টেকসই উন্নয়ন বলতে বোঝাচ্ছে এমন একটি উন্নয়ন পদ্ধতি যাতে বর্তমানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা এবং অগ্রগতিকেও ক্ষতিগ্রস্ত করা হয় না। এবং তৃতীয়ত, রূপান্তর বলতে বোঝাচ্ছি নবায়নযোগ্য জ্বালানির বর্তমান অবস্থান এবং বর্তমানে জনতার এর প্রতি সচেতনতার রূপান্তর বাস্তব দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে স্পষ্ট করে দিয়ে যাচ্ছি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজ যদি আমরা আমাদের বাজেটের দিকে তাকাই তাহলে এখানে বিদ্যুৎ উৎপাদন খাতে 2% নবায়নযোগ্য জ্বালানি এবং 98% জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কথা উল্লেখ রয়েছে। আরও একটি উত্থাপন করছি, যদি আমরা জনগণের জীবন ব্যবস্থার দিকে তাকাই তাহলে সেখানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রায় নেই বললেই চলে। জনতা তাদের ঘরের সেই লাইটটি বা সেই বৈদ্যুতিক পাখাটি জ্বালানোর জন্য খুব সম্ভবত নির্ভর করে জীবাশ্ম জ্বালানি পুরানোর মাধ্যমে উৎপন্ন বিদ্যুতের উপর, যা কিনা উদাসীনতার পরিচয় দেয়। অর্থাৎ বোঝা যাচ্ছে আজকে জনতার যে অবস্থা আছে, আজকে মানুষের যে উদাসীনতার অবস্থা আছে, একে রূপান্তরই আমরা আজকে রূপান্তর হিসেবে সংজ্ঞায়িত করছি। যেই রূপান্তর হবে যথাযথ পরিকল্পনা সহিত এবং সকল প্রকার ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিপদ আপদ মোকাবেলার বিভিন্ন ধরনের রূপান্তরের বিপদ আপদ মোকাবেলা সহ বিভিন্ন পরিকল্পনা সহিত, অর্থাৎ এই পরিকল্পিত রূপান্তর প্রক্রিয়াকে আজকে আমরা রূপান্তর হিসেবে চিহ্নিত করে দিয়ে যাচ্ছি। আজকে আমরা বিতর্কে এটি কখনোই বলছি না যে আমাদের উদ্দেশ্য হঠাৎ করে রূপান্তর করে ভবিষ্যতের কথা কথা সম্পূর্ণ ভুলে যাওয়া। কিন্তু আমাদের আজকে উদ্দেশ্যটি হচ্ছে এইটি যে কি আজকে আমরা বর্তমানে রূপান্তর করার পাশাপাশি ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করব এবং ভবিষ্যৎকেও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করব। এটি হচ্ছে আজকে আমাদের বিতর্কের মূল উদ্দেশ্য। মূলত তিনটি ক্ষেত্রের মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়ে যাব কেন নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র উপায়। প্রথম ক্ষেত্রটি হচ্ছে যথাযথ সুযোগ, দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে অস্তিত্বের স্বার্থে প্রকৃতি রক্ষা, এবং তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে অনবায়নযোগ্য জ্বালানির যথাযথ সুযোগ। এর মধ্যে প্রথম দুইটি আমি এবং দ্বিতীয়টি আমার দ্বিতীয় বক্তা উপস্থাপন করবেন এবং তৃতীয় বক্তা দলীয় সমন্বয় এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন কেন আজকে এই প্রস্তাবটি গৃহীত হওয়া উচিত। সরাসরি চলে আসি নিজের যুক্তি উপস্থাপনে। যথাযথ সুযোগ, মাননীয় সভাপতি লক্ষ্য করুন, বিশ্বের প্রত্যেকটি দেশেও কম হলেও বা বেশি হলেও অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির উৎস রয়েছে। মাননীয় প্রতিপক্ষ হয়তো প্রশ্ন তুলতে পারেন কিভাবে উৎস রয়েছে, সেই উৎসটি রয়েছে হয়তো বা জ্বালানি ছাড়াও রয়েছে প্রাকৃতিক সম্পদ, বায়ু সম্পদ কিংবা বিভিন্ন রকমের সম্পদ। অর্থাৎ আমাদের কাছে যা আছে তা আমরা অবহেলা করছি, কিন্তু যা নেই তা আমদানির মাধ্যমে ব্যবহার করছি। এটি কখনোই গ্রহণযোগ্য বা যুক্তিগত সিদ্ধান্ত হতে পারে না। এক্ষেত্রে আমাদের কাছে যা আছে তা যথাযথ রূপান্তর করার মাধ্যমে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি তাহলে তা অবশ্যই যুক্তিগত হবে। কিন্তু আমাদের কাছে যা নেই তা যদি আমরা আমদানির মাধ্যমে ব্যবহার করি তাহলে তা যুক্তিগত হবে না এবং তা ভবিষ্যতে স্বনির্ভরশীলতার ব্যাঘাত ঘটাবে, যা কিনা কখনোই টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য হতে পারে না। অর্থাৎ স্বনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে হলেও আমাদের আজকে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ হিসেবে চিহ্নিত করা যায়। দ্বিতীয়ত, অস্তিত্বের স্বার্থে প্রকৃতি রক্ষা। মাননীয় সভাপতি, আজকে সম্ভবত আমাদের মাননীয় প্রতিপক্ষ এটি বলে যাবেন যে আমাদের লাভ হচ্ছে না বা আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে অর্থনৈতিকভাবে, কিন্তু সেটি আমরা দেখব না। আমাদের উদ্দেশ্য টেকসই উন্নয়ন করা, আর আমরা প্রকৃতিতে বসবাস করছি। যদি আমাদের বাসস্থান, আমাদের জীবজন্তুর বাসস্থানই যদি ঠিক না থাকে তাহলে সেটা কখনোই টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য আমরা বলছি টেকসই উন্নয়ন অস্তিত্বের স্বার্থ রক্ষায় হলেও টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরই একমাত্র পথ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
0: ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষ দলের প্রথম বক্তাকে। আসলে ভীষণ জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, শুধু আমাদের দেশীয় অঙ্গিকেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও এটি এখন বেশ আলোচিত একটি প্রবঞ্চ হয়ে দাঁড়িয়েছে, সে বিষয়ে আমাদের শিক্ষার্থীরা কথা বলছে। এ পর্যায়ে আমি বিপক্ষ দলের প্রথম বক্তা অর্থাৎ নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তার্কিক বন্ধু নোহান ইসলাম রোমানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
2: প্রকৃতি বাঁচিয়ে গড়ব দেশ, টেকসই উন্নয়ন চমৎকার, আগামীর তরে রেখে যায় সবুজ, সম্পদ ব্যবহারে হই না অবুজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে আজকের বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি দলের প্রথম বক্তা হিসেবে সংজ্ঞান করে যাব, আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য এবং তত্ত্বের সাহায্যে বিষয়টি বিশ্লেষণ করে যাবে এবং আমার দলের তৃতীয় বক্তা যুক্তি খণ্ডনের মাধ্যমে বিষয়টি প্রমাণ করে দিয়ে যাবে যে কেন নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ নয়। শুরুতেই আসি সংজ্ঞানে। ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দল সংজ্ঞান করে গিয়েছেন, কিন্তু সংজ্ঞানটি ছিল অসম্পূর্ণ এবং অযৌক্তিক। তাই অযৌক্তিকতার কারণে আমি সংজ্ঞানটি পুনরায় করছি। যে সকল বিষয়ে সংজ্ঞানের দাবি রাখে সেগুলো হলো: এক, নবায়নযোগ্য; দুই, জ্বালানি; তিন, রূপান্তর; পাঁচ, উন্নয়ন; ছয়, টেকসই উন্নয়ন। প্রথমে আসি নবায়নযোগ্য কি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তথা IEA এর মতে নবায়নযোগ্য বলতে এমন প্রাকৃতিক সম্পদ বা শক্তির উৎসকে বোঝায় যা প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ হয় এবং ব্যবহার করলেও তুলনামূলক দ্রুত পুনর্জন্ম লাভ করে, যেমন সূর্য, বায়ু, পানি, বায়োমাস ইত্যাদি। এরপরে আসে জ্বালানি। জ্বালানি কি? জ্বালানি হলো সেই সকল পদার্থ যাদের ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটালে বা অবস্থার পরিবর্তন ঘটালে শক্তি নিঃসরণ হয়। রূপান্তর কি? রূপান্তর হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার প্রক্রিয়া। উন্নয়ন কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা UNDP-র মতে উন্নয়ন হলো মানুষের জীবনমান, সক্ষমতা, স্বাধীনতা ও সুযোগ সুবিধা সম্প্রসারণের প্রক্রিয়া, যাতে মানুষ তার সম্ভাবনাকে পূর্ণভাবে বিকশিত করতে পারে। ব্র্যান্ডল্যান্ড কমিশনের 1987 সালে আওয়ার কমন ফিউচার প্রতিবেদনে টেকসই উন্নয়নের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ আ ডেভেলপমেন্ট দ্যাট মিটস দ্য নিডস অব দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। অর্থাৎ টেকসই উন্নয়ন হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদার ক্ষমতাকে ক্ষুণ্ণ করে না। মাননীয় সভাপতি, বক্তব্যের দ্বিতীয় অংশে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভিষ্ট সম্পর্কে আলোচনা করা যাক। এটি হলো জাতিসংঘ কর্তৃক গৃহীত বৈশ্বিক রূপকল্প যা 2030 সালের মধ্যে অর্জনের লক্ষ্যে প্রণীত 17টি অভিষ্ট বা লক্ষ্যের একটি সার্বজনীন বৈশ্বিক দলিল। এগুলো হলো: দারিদ্র বিলোপ, ক্ষুধামুক্তি, গুণগত শিক্ষা, সুস্বাস্থ্য ও কল্যাণ, জেন্ডার সমতা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জার্নি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, অসমতা হ্রাস, টেকসই নগর ও জনপদ, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজীবন, স্থলজীবন, শান্তি, ন্যায় বিচার ও কার্যক্রম প্রতিষ্ঠান, অভিষ্ঠ অর্জনে অংশীদারিত্ব। অর্থাৎ মাননীয় সভাপতি, নবায়নযোগ্য জার্নি রূপান্তর করলেই যে টেকসই উন্নয়ন সাধিত হবে এমন কোনো বিষয় নয়। নবায়নযোগ্য জার্নির পাশাপাশি এই সকল অভিষ্ঠ সমূহ আমাদের বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নবায়নযোগ্য জার্নি ব্যবহার হয়ে থাকে। আমাদের দেশে বিদ্যুতের খুবই প্রয়োজন, এজন্য আমরা কি নবায়নযোগ্য জার্নি ব্যবহার করে থাকি। কিন্তু মাননীয় সভাপতি, যেখানে মানুষের কোনো দেশের মানুষের জীবনমানের অবস্থায় যদি খারাপ থাকে, তাহলে সেখানে নবায়নযোগ্য জার্নি কিভাবে টেকসই উন্নয়নের একমাত্র পথ হতে পারে? মাননীয় সভাপতি, আমাদের বাংলাদেশের দিকেই লক্ষ্য করুন, যেখানে একটি জরিপে পাওয়া গেছে যে বাংলাদেশের বর্তমান দারিদ্রের হার হচ্ছে 27.93% এবং অতিদারিদ্রের হার হচ্ছে 9.35%। অর্থাৎ যে দেশে মানুষের জীবনমানের অবস্থায় এখনও করুণ পরিস্থিতিতে আছে, সেখানে নবায়নযোগ্য জার্নির রূপান্তর কিভাবে টেকসই উন্নয়নের একমাত্র পথ হতে পারে, সেটা আমার বোধগম্য হচ্ছে না আমার বিজ্ঞ প্রতিপক্ষ। এরপরে মাননীয় সভাপতি, আমাদের দেশে জলবায়ুগত কারণ, ভূখণ্ডের কমতি ইত্যাদি কারণে আমাদের নবায়নযোগ্য জার্নির উৎপাদন সম্ভব নয়। নবায়নযোগ্য জার্নির জন্য যে যন্ত্র বা প্রযুক্তি ক্রয় করতে হবে এবং তা চালানোর যে দায়িত্ব, তাও আমাদের বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গিয়েছেন, পরিবেশ রক্ষার্থে এবং সুযোগ সুবিধার জন্য নবায়নযোগ্য জার্নির গুরুত্ব অপরিসীম। কিন্তু মাননীয় সভাপতি, আমি এখানে বলতে চাই, যে দেশে মানুষের বৈষম্য রয়েছে, সুস্বাস্থ্য নিশ্চিত হচ্ছে না, সেখানে কিভাবে নবায়নযোগ্য জার্নির দ্রুত রূপান্তরে টেকসই উন্নয়নের একমাত্র পথ হতে পারে? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যে দেশে আমাদের বৈষম্য রক্ষা হচ্ছে না, সুনিশ্চিত হচ্ছে না এবং আমাদের দারিদ্র হার কমছে না, সেখানে টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জার্নি কোনোভাবেই গুরুত্বপূর্ণ হতে পারে না। অর্থাৎ মাননীয় সভাপতি, এটাই প্রমাণিত হয় যে নবায়নযোগ্য জার্নি দ্রুত রূপান্তরে টেকসই উন্নয়নের একমাত্র পথ নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ পথ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী।
0: ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। এবং আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ খাদিমুল বাসাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
3: ইতিহাসে রোমান সাম্রাজ্য মায়া সাম্রাজ্য, কোন সাম্রাজ্যের অবনতি ঘটেনি শত্রুর আক্রমণের মাধ্যমে, বরং অবনতি ঘটেছে হলো সম্পদের অস্থিতিশীল বন্টনের মাধ্যমে। এখন আমরা কি এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে, নবায়নযোগ্য জ্বালানির উপযুক্ত রূপান্তরের মাধ্যমে এবং দ্রুত রূপান্তরের মাধ্যমে একটি স্থিতিশীল অর্থনীতি নির্মাণ করব, নাকি অনবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল হওয়ার মাধ্যমে অস্থিতিশীল অর্থনীতি নির্মাণ করব, এটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের উত্থাপিত বিষয়টি হলো নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ। শুরুতে চলে যাচ্ছি ক্ষেত্র বিশ্লেষণে। মাননীয় সভাপতি, দেখেন আপনার যে অনবায়নযোগ্য জ্বালানি রয়েছে, অনবায়নযোগ্য জ্বালানি কিন্তু মুদ্রাস্ফীতির দ্বারা আক্রান্ত হয়, যেখানে আমার যে নবায়নযোগ্য জ্বালানি রয়েছে, নবায়নযোগ্য জ্বালানি কি আমাদের যে বিশ্ববাজার রয়েছে, বিশ্ববাজারে স্থিতিশীলতা সৃষ্টি করছে। আপনার বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে যুদ্ধ চলছে, এর ফলে হরমুজ প্রণালীর তেলের সরবরাহ কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এই তেলের সরবরাহ বন্ধ হওয়ার ফলে আপনার সকল দেশগুলো রয়েছে, দেশগুলোতে তেলের সংকট দেখা দিচ্ছে। কিন্তু দেশ আমাদের সমগ্র বিশ্বে যদি নবায়নযোগ্য জ্বালানির প্রতি আমরা যদি বেশি মনোযোগ দিতাম, তাহলে কিন্তু এই সংকটটা এত বেশি পরিমাণে থাকতো না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, নবায়নযোগ্য জ্বালানি যেখানে মুদ্রাস্ফীতির দ্বারা আক্রান্ত হচ্ছে না, অনবায়নযোগ্য জ্বালানি মুদ্রাস্ফীতির দ্বারা আক্রান্ত হওয়ার ফলে যে দেশের সরকার রয়েছে, দেশের সরকারকে অতিরিক্ত অর্থ ব্যয়ের মাধ্যমে ভর্তুকি এবং মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। অতিরিক্ত অর্থ ব্যয় করতে হলে অন্যান্য যে খাতগুলো রয়েছে, অন্যান্য খাতে কিন্তু বিনিয়োগ করার সুযোগ থাকছে না। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গিয়েছিলেন যে বাংলাদেশে বর্তমানে যে জনগণ রয়েছে, জনগণের অবস্থা শোচনীয়। এখন জনগণের অবস্থা যদি শোচনীয় হয়, তাহলে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নের মাধ্যমে আমাদের টেকসই উন্নয়ন হচ্ছে না। মাননীয় সভাপতি, দেখেন আমরা যদি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করি, নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের বিনিয়োগের ফলে যতটুকু অর্থ যাচ্ছে, সেটা কিন্তু অনবায়নযোগ্য জ্বালানির তুলনায় বেশ কম। এটার ফলে আমাদের কাছে একটা নির্দিষ্ট অর্থ থেকে যাচ্ছে, যে অর্থটা আমরা কি অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারছি। এমনকি অনবায়নযোগ্য জ্বালানির ফলে আমাদের যে বায়ু দূষিত হচ্ছে, এটার ফলে কিন্তু যে দরিদ্র ব্যক্তিরা রয়েছে, তাদের কিন্তু স্বাস্থ্যেরও হানি ঘটছে। এটার ফলে কি তাদের হাসপাতালে যেতে হচ্ছে এবং তাদের আর্থিক সমস্যা দেখা দিচ্ছে। এটা কিন্তু আমার নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে হচ্ছে না। এমনকি মাননীয় সভাপতি, আপনি দেখেন নবায়নযোগ্য জ্বালানির আমরা যদি একটা নির্দিষ্ট সুগঠিত কাঠামো নির্মাণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুদ্রাস্ফীতির ব্যাপারে চিন্তাই করতে হচ্ছে না। অর্থাৎ সকল দেশ কি স্বনির্ভরশীল হচ্ছে? এখন আমার বিপক্ষ দল এসে বলতে পারেন যে নবায়নযোগ্য জ্বালানি নির্মাণের জন্য সকল দেশ তো আর উন্নত না, তো অনুন্নত এবং উন্নয়নশীল দেশরা কি করবেন? মাননীয় সভাপতি, আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক বন্টন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমদানিকৃত তরলীকৃত যে গ্যাস রয়েছে এবং তেলের মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশকে 40,000 কোটি টাকা ভর্তুকি হিসেবে ব্যয় করতে হচ্ছে। এছাড়া মাননীয় সভাপতি, জ্বালানি ও খনিজ বিভাগে বাংলাদেশ 2,349 কোটি টাকা বিনিয়োগ করছেন। আমরা যদি অনবায়নযোগ্য জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর হই, তাহলে এটার কিন্তু সিংহভাগ টাকা কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। এই টাকাগুলোকে আমরা বিনিয়োগ করতে পারছি, ফলে কি আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, আমাদের পরিবেশের উন্নয়ন হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। ফলে কি সকল দেশ স্বনির্ভরশীল হচ্ছে এবং আমরা বাইরের কোনো আন্তর্জাতিক সংকট এবং আন্তর্জাতিক সংঘাতের উপর নির্ভরশীল হচ্ছে না। এটার ফলে আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, কিন্তু আমার যে বিপক্ষ দল রয়েছে, বিপক্ষ দলে কিন্তু এই অর্থনৈতিক উন্নয়নটা ঘটছে না। তারা আন্তর্জাতিক সংঘাতের উপর নির্ভরশীল থাকছে, তাদের যে অর্থনীতি রয়েছে অর্থনীতি স্বনির্ভরশীল নয়। ফলে কি তাদের অর্থনীতির যে উন্নতি হবে, এই উন্নতি কিন্তু মন্থর হবে। কিন্তু আমাদের যে বিশ্ব রয়েছে, এই বিশ্বে কিন্তু এটা হচ্ছে না। আমাদের বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সামাজিক উন্নয়ন হচ্ছে এবং পরিবেশেরও উন্নয়ন ঘটছে। আমার প্রথম বক্তা গলে গিয়েছেন যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমাদের যে পরিবেশ রয়েছে, পরিবেশের উন্নয়ন ঘটছে। পরিবেশের উন্নয়ন ঘটছে কিভাবে? কারণ আমরা এখানে কয়লা পোড়ানোর মাধ্যমে করছি না, কয়লার উপর আমরা নির্ভরশীল হচ্ছে না বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখন আমরা বিপক্ষ দল এটাও এসে বলতে পারেন যে জলবায়ুর উপরে তো নবায়নযোগ্য জ্বালানি নির্ভরশীল, তাহলে জলবায়ু যদি খারাপ হয় তাহলে তো সেই দেশ নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরশীল হতে পারছে না। মাননীয় সভাপতি, আপনার নবায়নযোগ্য জ্বালানি আমরা বিভিন্নভাবে সংরক্ষিত করে রাখতে পারি, এটার ফলে কি আমাদের বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে না। এটার ফলে আজকে পক্ষ দলের নিরঙ্কুশ বিজয় করছে। ধন্যবাদ সকলকে, শেষ করছে আজকে বক্তব্য।
0: ধন্যবাদ জানাচ্ছি আমরা পক্ষধারের দ্বিতীয় বক্তাকে। নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর সময়ের দাবি, নাকি এটি দ্রুত রূপান্তর না করলেও খুব বেশি প্রভাব পড়বে না, এমনই প্রেক্ষাপটকে আমাদের সামনে উপস্থাপন করছেন যুক্তির আবহে আমাদের দুদলের তার্কিকরা। তাদের প্রতি আমাদের প্রত্যাশা আরো বেড়ে গেল। আমরা প্রত্যাশা করছি যে তারা আরো কিছু সুনিপুণ তথ্য এবং তথ্যের সংমিশ্রণে আমাদের আরো ভালো বিতর্ক উপহার দেবেন আগামীতে। এবারে আমরা সরাসরি আবার চলে যাব আমাদের বিপক্ষ দলের কাছে। দ্বিতীয় বক্তা মসলিহা জাহান ফাতিহাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
4: যেখানে যুক্তি জাগে সেখানে সত্যের জয় একমাত্র পথ নয়, বিকল্প পথই উন্নয়নের পরিচয়। তাই বিপক্ষের কণ্ঠ আজ অটল ও নির্ভয়। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরে টেকসই উন্নয়নের একমাত্র পথ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এবং বাস্তবতার প্রেক্ষাপটে আমার এবং আমার দলের আজ এই বিষয়ের বিপক্ষে অবস্থান। মাননীয় সভাপতি, ইতিপূর্বে আমার দলের প্রথম বক্তা অত্যন্ত সুস্পষ্টভাবে বিষয় সংজ্ঞান করে দিয়ে গিয়েছেন এবং দ্বিতীয় বক্তা হিসেবে আজ এই বিতর্কের মঞ্চে যুক্তি, তত্ত্ব, তথ্য এবং উদাহরণের সমন্বয়ে বিষয়টিকে আরো ব্যাখ্যা করে দিয়ে যাব। মাননীয় সভাপতি, ইতিপূর্বে আমার দলের প্রথম বক্তা জাতিসংঘ কর্তৃক প্রণীত 17টি লক্ষ্য অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়ে গিয়েছেন, যার মধ্যে প্রথম ক্ষেত্রটি হচ্ছে দারিদ্র বিলোপ। দারিদ্র বিলোপ হলো পৃথিবীতে সমত এবং শান্তি আনার সবচেয়ে বড় উপায়। বর্তমান বিশ্বে প্রায় 110 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বসবাস করছে এবং 2030 সালের মধ্যে বিশ্বের সব ধরনের চরম দারিদ্র দূর করা এসডিজি এর একটি লক্ষ্য। সভাপতি, এসডিজির আরেকটি ক্ষেত্র হচ্ছে ক্ষুধামুক্তি। বর্তমান বিশ্বে 73.5 কোটি মানুষ ক্ষুধার্ত এবং বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 12.9% শিশু তীব্র বা মারাত্মক অপুষ্টিতে ভুগছে। মাননীয় সভাপতি, এসডিজির আরেকটি লক্ষ্য হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ। সব বয়সের মানুষের জন্য মানসম্মত এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিমা, বিনামূল্যে টিকা, মা এবং শিশু সেবা, হাসপাতাল বাড়ানোর মাধ্যমে সুস্বাস্থ্য এবং কল্যাণ বাড়ানো যেতে পারে। বাংলাদেশের প্রতি 100 জীবিত শিশুর মধ্যে 25 জন 5 বছর বয়সের আগে মারা যায় তাদের স্বাস্থ্য এবং পুষ্টির অভাবেই। তাই আমার প্রতিপক্ষ দলের বন্ধুকে বলতে চাই, নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও কখনো এটি একমাত্র পথ নয়। মাননীয় সভাপতি, এসডিজির আরেকটি লক্ষ্য হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটি দেশে যদি মানসম্মত শিক্ষাই না থাকে তবে সেই দেশে টেকসই উন্নয়ন শুধুমাত্র স্বপ্নই রয়ে যাবে। তাই শিক্ষা ছাড়া দারিদ্র যাবে না, দক্ষ জনশক্তি ছাড়াও দেশ আগাবে না। বর্তমান বিশ্বে 25 কোটি শিশু এখনো স্কুলে যায় না এবং তাই মানসম্মত শিক্ষার উন্নয়ন এসডিজির একটি লক্ষ্য। মাননীয় সভাপতি, এসডিজির আরেকটি লক্ষ্য হচ্ছে লিঙ্গ সমতা। বর্তমান বিশ্বে নারী পুরুষের সমান অধিকার, সুযোগ ও নিরাপত্তা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি। জনসংখ্যার অর্ধেক যেখানে নারী, সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠা না করলে দেশের অধিকার অর্ধেক শক্তি নষ্ট হয়ে যাবে। মাননীয় সভাপতি, এসডিজির আরেকটি লক্ষ্য হচ্ছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। বাংলাদেশে 98% মানুষ পানি পেলেও 41% পানিতে আর্সেনিক আছে। দূষিত পানির জন্য ডায়রিয়া, টাইফয়েড ও বিভিন্ন পানিবাহিত রোগ হয়। সবার জন্য নিরাপদ পানি ও ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাননীয় সভাপতি, এছাড়াও টেকসই উন্নয়ন অভিষ্টের আরও 11টি ক্ষেত্র রয়েছে যার বাস্তবায়নের ফলে টেকসই উন্নয়ন সম্ভব। একটি দেশে যদি সঠিক টেকসই উন্নয়ন দরকার, তাহলে এর একটি ক্ষেত্র যদি বাদ পড়ে তবে সেই দেশে সঠিক টেকসই উন্নয়ন সম্ভব নয়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন করে যেতে চাই, এতগুলো ক্ষেত্র থাকার পরেও কিভাবে আপনারা নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরকে টেকসই উন্নয়নের একমাত্র পথ বলে মনে করছেন, তা আজকের এই বিতর্কের মঞ্চে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরকে অস্বীকার করছি না, কিন্তু এটি কেবল টেকসই উন্নয়নের একটিমাত্র পথ, কিন্তু কখনোই একমাত্র পথ নয়। মাননীয় সভাপতি, ধরা যাক একটি পরিবারের 5 জন সদস্যের মধ্যে একজন সদস্য কর্মক্ষেত্রে নিযুক্ত থাকেন এবং বাকি সদস্যরা তার উপর নির্ভর করে পরিবারের আছেন, এবং আরেকটি পরিবারে একটি পরিবারের যেখানে 5 জন সদস্যের মধ্যে সকল সদস্যই কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে নিযুক্ত। এখন দুই পরিবারের মধ্যে যদি একজন করে কর্মবিচ্যুত হয়ে পড়ে, তবে প্রথম পরিবারের পক্ষে তাদের পরিবার চালানো অসম্ভব হয়ে পড়বে, কিন্তু দ্বিতীয় পরিবার খুব সহজেই তাদের আর্থিক সচ্ছলতাকে মোকাবেলা করতে পারবে, কারণ তাদের পারিবারিক সদস্যরা খুবই সক্রিয়। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা ওই প্রথম পরিবারের পক্ষে, অর্থাৎ তারা শুধুমাত্র একটিমাত্র পথ অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তর নিয়ে পড়ে আছেন, যা শুধুমাত্র টেকসই উন্নয়নের একটিমাত্র পথ কিন্তু কখনোই একমাত্র পথ নয়। কিন্তু আমরা সেই দ্বিতীয় পরিবারের পক্ষে, অর্থাৎ আমরা আমাদের ক্ষেত্রগুলোর মাধ্যমে বারবার প্রমাণ করছি যে শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরই নয়, কেবল আমাদের দেখানো ক্ষেত্রসমূহে টেকসই উন্নয়নের পথ। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে একমাত্র। নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরকে আমরা অস্বীকার করছি না, এটি টেকসই উন্নয়নের একটিমাত্র পথ নয়, এটি একটি পথ কিন্তু কখনোই একমাত্র পথ নয়। তাই মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের মঞ্চে বলে যেতে চাই, নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর টেকসই উন্নয়নের একটি মাত্র পথ কিন্তু কখনোই একমাত্র পথ নয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: আমরাও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুরা, নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর টেকসই উন্নয়নের একমাত্র পথ, এই বিষয়কে উপজীব্য করে আপনারা উপভোগ করছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এর আজকের পর্ব। আমরা এখন দলনেতাদের কাছে চলে যাব। গঠনমূলক পর্বে দলনেতা হিসেবে পক্ষ দলের দলনেতা শেখ মোহাম্মদ মির্সাব নূর মামুনকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। যুক্তিখণ্ড দিয়ে শুরু করি। আচ্ছা, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছ থেকে আমি এরকম যুক্তি পাই যে দারিদ্র বিমোচন করতে হবে, এটা টেকসই উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা মাননীয় সভাপতি, আমি আমার নিজের বক্তব্যে আমার যুক্তি দিয়ে আমি যদি এই তার যুক্তিটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছ থেকে আমি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির কাছ থেকে একটা সংজ্ঞা পাই। এই আর্টিকেলের নিচের দিকে একটা অংশে একটা উল্লেখ করা ছিল, একটা বিষয় উল্লেখ করা ছিল যে ইন্টারন্যাশনাল এজেন্সি এনার্জি এজেন্সির মতে নবায়নযোগ্য খাতে 3 গুণ বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। মাননীয় সভাপতি, আমি যদি আমার বিশ্বে নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপকভাবে বিনিয়োগ করি, তাহলে আমার লাভ কী হচ্ছে? আমি কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি। কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে? আমার বেকারত্বের সমস্যার ধ্বংস হচ্ছে এবং আমার দেশে যে দারিদ্র্যের যে বড় একটা সমস্যা রয়েছে সেটা বিমোচন হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপট দ্বারা আমি কিন্তু তার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ দলের যে একটা বড় যুক্তি ছিল যে দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে আমার আমি আমার নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের মাধ্যমে আমি দারিদ্র বিমোচন সম্পন্ন করতে পারছি না, এটা আমরা প্রমাণ করে দিয়ে যাই। আচ্ছা, আমি আমার নিজস্ব যুক্তিতে চলে যাই। আমার নিজের যুক্তি ছিল প্রকৃতি কীভাবে লাভবান হয়। যদি আমি আমার বর্তমান প্রেক্ষাপটে তাকাই আমার বিশ্বের দিকে, আমাদের প্রকৃতির একটা অনেক খারাপ অবস্থা রয়েছে। আমাদের বিশ্বের প্রত্যেকটা দেশই অনেক ব্যাপক পরিমাণে পরিবেশ দূষণ করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি যদি অনবায়নযোগ্য জ্বালানি আরও বেশিভাবে ব্যবহার করি, তাহলে আমার বিশ্বের প্রকৃতিটা আরও বেশি খারাপভাবে দূষিত হবে। এই প্রেক্ষাপটে আমি যদি আপনার অনবায়নযোগ্য জ্বালানিতে বেশি আরও বেশি বিনিয়োগ করি, অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করতে থাকি, তাহলে আমার পরিবেশের অবস্থাটা কেমন হবে, প্রশ্ন রেখা যেন আমার প্রতিপক্ষের কাছে। আচ্ছা, আমি আমার দেশে যখন নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপকভাবে বিনিয়োগ করব, তাহলে আমার লাভটা কী হচ্ছে? আমার লাভ হচ্ছে আমি আমার অনেক বেশি অর্থ বাঁচাতে পারছি। এছাড়াও আমি যদি স্বল্পমেয়াদী কিছুটা ক্ষতিগ্রস্ত হই, আমি দীর্ঘমেয়াদী লাভবান হচ্ছি। আজকে আমাদের বিতর্কে বলাই হয়েছে আমাদের উদ্দেশ্যটা হলো টেকসই উন্নয়ন করা। টেকসই উন্নয়নের জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাবলম্বী করে তুলতে চাই। এখন আমার প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে যাই, আমরা যদি আমাদের যে অনবায়নযোগ্য শক্তির যে সীমিত একটা উৎস রয়েছে সেটাকে যদি আমরা পুরোপুরি ব্যবহার করে যাই, তাহলে আমার পরবর্তী প্রজন্ম এসে কী করবে? তাদের তো তখন অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার যে একটা পরবর্তী রিজার্ভ অপশন থাকার কথা, সেটা তাদের থাকছে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ কিভাবে বলে যেতে পারে যে নবায়নযোগ্য জ্বালানি টেকসই উন্নয়নের একমাত্র পথ নয়? আমার প্রতিপক্ষ দলকে আছে আরেকটা প্রশ্ন করে যাই, তারা যে পন্থায় টেকসই উন্নয়ন অর্জন করতে চায়, তারা কি নবায়নযোগ্য জ্বালানি থেকে বেশি ভালোভাবে টেকসই উন্নয়ন অর্জন করতে পারবে? মাননীয় সভাপতি, এছাড়াও আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছ থেকে আমি এই যুক্তিটা পাই যে জীবনমানের অবস্থা বর্তমানে বিশ্বের মানুষের অনেক খারাপ। এই প্রেক্ষাপটে আমি যদি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করি, তাহলে আমার সমস্যা কি হবে? একটা উদাহরণ দিয়ে যুক্তিটা যুক্তিকরণ করে যাই। আমার উদাহরণটা হলো নরওয়েতে পূর্ববর্তী অবস্থায় তারা একটা তারা উন্নত রাষ্ট্র ছিল না। বর্তমানে নরওয়ে 98% নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা একটা বর্তমানে উন্নত রাষ্ট্র এবং তাদের পার ক্যাপিটা ইনকাম $105,000, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম শুধুমাত্র $2,487, যেখানে আমরা ব্যাপকভাবে বিনিয়োগ করছি অনবায়নযোগ্য জ্বালানিতে। এই অনবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ফলে আমাদের দেশে অনেকগুলো সমস্যা হচ্ছে। এখন যদি আমি টেকসই উন্নয়ন অর্জন করতে চাই, যদি আমি আমার পরবর্তী প্রজন্মকে স্বাবলম্বী করে দিয়ে যেতে চাই, তাদের যদি আমি সুযোগটা দিতে চাই, তাহলে আমার অবশ্যই নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের ফলে আমার বিশ্বে একটা অনেক ভালো প্রভাব পড়ছে, যা আমি আমাদের দলের 3 বক্তার কাছ থেকে আমরা এটা প্রমাণ করে দিয়ে যেতে পেরেছি যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে স্বাবলম্বী করে দিয়ে যেতে পারি। আমি মনে করি আমার প্রতিপক্ষ দল এতটুকু ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি যে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর ছাড়া কখনই টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর পাশাপাশি আমাদের দলের প্রথম 3 বক্তার দ্বারা এতটুকু প্রমাণ করা সম্ভব হয়েছে যে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তরই একমাত্র টেকসই উন্নয়নের পথ এবং একমাত্র কার্যকরী পথ। এবং এই পথে এই দুইটাকে যদি আমরা একসাথে সংযোজন করি, তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর ছাড়া আমরা টেকসই উন্নয়ন সম্ভব করতে পারছি না। এবং দ্বিতীয় কথা, আমরা যখন নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর করছি না, তখন আমার বিশ্বে অনেক খারাপ একটা প্রভাব পড়ছে। আমি কখনই টেকসই উন্নয়ন অর্জন করতে পারছি না। এবং আমি প্রত্যাশা করছি, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে।
0: আমরা এবারে গঠনমূলক পর্বে সর্বশেষ বক্তার বক্তব্য শুনবো। আমরা বিপক্ষ দলের দলনেতা মরিয়াম মল্লিককে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
6: যদি গোচাও টেকসই উন্নয়ন, ওহে বাংলার বৌদ্ধ জনগণ, নিজের আত্ম উন্নয়নে সবাই এবার দাও গমন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আজকে আমাকে মহান বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, বিতর্ক চলছে, আর আজকে বিতর্কের মূলবদ্ধ বিষয় নবায়নযোগ্য জ্বালানি দ্রুত রূপান্তরই টেকসই উন্নয়নের একমাত্র পথ। মাননীয় সভাপতি, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজ আমরা এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বিষয়টি নিয়ে বিতর্ক করছি যে প্রেক্ষাপটে আমার দেশের মানুষ নিজের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খায়, যেখানে উচ্চবিত্ত ব্যতীত নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর খাবারের যোগান দিতে আত্মসম্মান বোধ রক্ষা করতে হিমশিম। মাননীয় সভাপতি, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন নবায়নযোগ্য জ্বালানিকে টেকসই উন্নয়নের একমাত্র পথ বলা হয়, সেটি মাননীয় সভাপতি অবান্তর ছাড়া আর কি বা হতে পারে? মাননীয় সভাপতি, আমাদের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা জাতিসংঘ তথ্যসূত্র অনুসারে সদ্যটি অভিষ্ট সম্ভব বিভিন্ন বিষয়কে আলোকপাত করে গিয়ে বিভিন্ন তথ্য এবং প্রমাণ দিয়ে গেছেন, এবং আমি এখন আরো এমন কিছু বিষয় দিকে আলোকপাত করব যেগুলো ব্যতীত একটি দেশের কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমে আসি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শোভন কাজের দিকে। মাননীয় সভাপতি, অর্থনীতি হল এমন একটি বিষয় যার উপর নির্ভর করে একটি দেশ উন্নত অবনত নাকি উন্নয়ন শেষে নির্ণয় করা যায়। মাননীয় সভাপতি, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেন, অর্থনৈতিক উন্নয়ন হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশের মৌলিক চাহিদা অর্থাৎ জনগণের মৌলিক চাহিদা পরিবর্তন করা যায় এবং জীবনমান করা যায় উন্নত। অর্থাৎ মাননীয় সভাপতি, যেখানে টেকসই উন্নয়নের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের জীবনমান উন্নত করা, জনগণকে মৌলিক চাহিদা পূরণ করা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষ শাকদে মাছ ঢাকার মতো শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানিকেই টেকসই উন্নয়নের একমাত্র পথ বলে যাচ্ছে। মাননীয় সভাপতি, এবার আসি শিল্প উদ্ভাবন এবং অবকাঠামোর দিকে। শিল্প বিভাগের কথা বলার আগে বলে নিতে হয় জ ককের একটি উক্তি। তিনি বলেন, শিল্প হলো আমাদের সমাজকে পরিবর্তন এবং প্রসারিত করার সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম। মাননীয় সভাপতি, আজ টেকসই উন্নয়ন যখন আমরা করতে যাবো, তখন আমাদের অবশ্যই দরকার আমাদের সমাজকে পরিবর্তন করা, আমাদের মানুষের মানসিকতা পরিবর্তন করা, আর সেটা যখন হয় শিল্পের মাধ্যমে, তখন মাননীয় সভাপতি আমার বিজ্ঞ প্রতিভা কিভাবে শিল্পকে নবায়নযোগ্য জ্বালানি একটি টেকসই উন্নয়ন পথ হিসেবে অস্বীকার করছে সেটা আমার বোধগম্য নয়। মাননীয় সভাপতি, এবার আসে অবকাঠামোগত উন্নয়নের পিছনে। দৈনিক প্রথম আলো থেকে প্রতিবেদনে একটি প্রকাশিত তথ্য থেকে দেখা যায়, বাংলাদেশে যেখানে উচ্চবিত্তদের গড় আয় হচ্ছে প্রতি মাসে $18,503 এবং তারা মাসিক খরচ করে $7,770 এবং তার বেশিরভাগ অংশই খরচ করে তার অবকাঠামোর পেছনে। অর্থাৎ মাননীয় সভাপতি, এখান থেকে আমরা লক্ষ্য করতে পারি যে আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন সঠিক নিয়মে করতে পারতাম, তাহলে একজন ব্যক্তি 10 টাকায় 10টা বাড়ি থাকতো না, আর একজন ব্যক্তি পথের ধারে বসে ভাবত না যে কারখানা কোথায় থাকতে হবে। মাননীয় সভাপতি, এখন আসি আমাদের তৃতীয় যে বিষয়টি আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লাগে, সেটা হচ্ছে অসমতার রাশির দিকে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এমন যে একজন ব্যক্তির সাথে আয়োজন ব্যক্তির কোনো মিল নেই, যেখানে দৈনিক প্রথম আলো থেকে একটি প্রতিবেদন দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে শীর্ষ 10% হাতে থাকে, যেখানে 58% পুঁজি, সেখানে শেষের মাত্র 50% হাতে 4.7% পুঁজি। অর্থাৎ মাননীয় সভাপতি, যে দেশে জনগণের মাঝে থেকে এত বড় তফা, সে দেশে কীভাবে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর দিয়ে বিজ্ঞ প্রতিপক্ষ আপনার টেকসই উন্নয়ন করবেন সেটা আমার বোধগম্য নয়। মাননীয় সভাপতি, এবার আসে আমাদের টেকসই নগর এবং জনপদের দিকে। বর্তমান সাম্প্রতিককালে যে অবস্থা দেখে সেটাই বোঝা যায় টেকসই নগর জনপদের বাংলাদেশে কতটা অভাব। আমাদের বর্তমান প্রেক্ষাপটে দৈনিক প্রথম আলো থেকে প্রতিবেদনে দেখা যায় যে আমাদের বাংলাদেশে 21 সেপ্টেম্বরের থেকে কম বৃষ্টিপাত অর্থাৎ 82 মিলিমিটার বৃষ্টিপাতে যখন বাংলাদেশে ঢাকা শহর সহ বিভিন্ন অংশ তলিয়ে যায়, তখন মাননীয় সভাপতি তার প্রথম দায়ী করেন টেকসই নগর জনপদের অভাবকে। মাননীয় সভাপতি, ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা, একটি দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা যখন থাকে না, যেখানে বাংলাদেশে দুর্নীতি পিছরা থাকে উচ্চপদে এবং দুর্নীতিগ্রস্ত থাকে কষ্ট এবং দুঃখে, সেই বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় সভাপতি আমাদের এটাই বলতে হয় হয় ন্যায় বিচারও টেকসই উন্নয়নের একটি অন্যতম পথ। মানে সবাই পরিশেষে যদি আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষে তাল মিলিয়ে তালও বলি, তাহলে হচ্ছে আমাদের এমন হয় যে আমাদের বাংলাদেশের লক্ষ্যমাত্রা 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে, কিন্তু যার জন্য প্রয়োজন লাখ লাখ জমি ধ্বংস করা, যেখানে মানে সবাই বাংলাদেশের প্রতিবর্গ কিলোমিটার বসবাস করেন 1366 জন এবং শুধুমাত্র ঢাকা শহরের প্রতিবর্গ কিলোমিটার বসবাস করে 2156 জন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এতগুলো লাখ লাখ জমি ধ্বংস করে কিভাবে এই জনগণকে জায়গা দিবেন এবং কোথায় জায়গা দিবেন? বিজ্ঞ প্রতিপক্ষ এবং মাননীয় সভাপতি, আপনাদের কাছে প্রতিষ্ঠা এটাই বলতে চাই যে আমাদের নবায়নযোগ্য জ্বালানি টেকসই উন্নয়নের একটিমাত্র পথ হতে পারে, সেটি গুরুত্বপূর্ণ পথ হতে পারে, কিন্তু সেটি কখনো একমাত্র পথ নয়। মাননীয় সভাপতি প্রতিষ্ঠা এটাই বলতে চাই, যদি এতগুলো প্রেক্ষাপট দেখানোর পরে বিজ্ঞ প্রতিপক্ষ অস্বীকার কথা বলতে হয়, তারা জলেও নামবেন, সাঁতারও কাটবেন, কিন্তু চুল ভেজাবেন না, আসবেন যাবেন সবই বুঝবেন, কিন্তু স্বীকার করবেন না। তোমার মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।
0: আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সহ আমাদের 6 জন তার্কিককেই, একই সাথে যে 4 জন সহযোগিতা করছেন তাদেরও। আমরা আমাদের গঠনমূলক পর্বের আলাপনটি শেষ করলাম, এবার আমরা যুক্তির দ্বৈরথে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তিখণ্ডন পর্বের শুরুতেই আমন্ত্রণ জানাবো আমাদের পক্ষ দলের দলনেতাকে, শেখ মোহাম্মদ মির্সা নূর মামুন।
5: ধন্যবাদ মাননীয় সভাপতি আবার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আরও কিছু যুক্তি খণ্ডন করে চাই। আমার প্রতিপক্ষ দলের কাছ থেকে আরও বেশ কিছু যুক্তি আসে যে আমি যদি টেকসই উন্নয়ন অর্জন করতে চাই তাহলে আমার দেশে বিভিন্ন মানদণ্ড রয়েছে, আইন ইত্যাদি, আমার এগুলো সম্পূর্ণ করা লাগছে। এখন মাননীয় সভাপতি দেখেন, আমি যখন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করছি তখন আমার অনবায়নযোগ্য জ্বালানির পিছিয়ে যে অনেক বড় অর্থের অর্থ আমি ব্যয় করতাম, সেই অর্থটা আমার সঞ্চয় হচ্ছে। এই সঞ্চয়ের পর আমি এই অর্থটা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবো, এর ফলে যখন আমি অর্থটা বিনিয়োগ করছি তখন আমার শিক্ষা, আইন ইত্যাদি, যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা ইত্যাদি, এগুলোর সেখানে আমি সুফল এমনি বয়ে আনতে পারবো। এটা পরবর্তী, এটা আমার টেকসই উন্নয়নের পরবর্তী ধাপ। টেকসই উন্নয়নের শুরুতে আমার এতটুকু উন্নয়ন নিশ্চিত করতে হবে যে আমি যে বিশ্বে বসবাস করি সেই বসবাসের জায়গাটাকে যাতে আমি সঠিকভাবে মেনে নিতে পারি, সঠিকভাবে বসবাসের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছ থেকে আমি আরেকটা যুক্তি পাই যে স্বাস্থ্য রক্ষা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় সভাপতি, আমি যদি আমার দেশের মানুষের স্বাস্থ্যের যে একটা হাল আছে সেই দিকে তাকাই, সেটা দেখা যায় তাহলে পরিবেশ দূষণের কারণে আমার দেশের মানুষের অনেক স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে, ক্যান্সারের হার বর্তমানে অনেক বেড়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি যদি পরিবেশ দূষণটা বন্ধ করতে না পারি তাহলে আমার দেশের মানুষ কীভাবে বেঁচে থাকবে পরবর্তীতে? আমি যদি আমার দেশের মানব জাতিকে যদি আমি আগে নিয়ে যেতে না পারি, মানব জাতির বসবাসের বিশ্বটা রয়েছে সেটাকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে আমি কীভাবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শিক্ষা ইত্যাদি বাস্তবায়ন করবো? প্রশ্ন রেখেছিলাম প্রতিপক্ষের কাছে। এছাড়াও আমার প্রতিপক্ষ দল আজকে বারবার আমাদের বিতর্কের মূল যে যুক্তিগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলে যায়। আমাদের মুদ্রাস্ফীতি সম্পর্কে একটা বড় যুক্তি ছিল যে অনবায়নযোগ্য জ্বালানি মুদ্রাস্ফীতি দ্বারা আসক্ত হয়, এবং এটা আমাদের বিতর্কে একটা মূল যুক্তি ছিল। আমার প্রতিপক্ষ দল সে ব্যাপারে একটা যুক্তি খণ্ডন দেয় না। এছাড়াও আজকে আমাদের বিতর্কে আমাদের দলের পক্ষ থেকে আমরা পুরো বিশ্বের প্রেক্ষাপটে নিয়ে আজকে বিতর্কটা করার চেষ্টা করেছি, যেখানে আমার বিপক্ষ দলের কাছ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ কেন্দ্রিক বিষয়ে বিতর্ক করা হয়েছে। এছাড়াও আমরা আজকের বিতর্কে আমার প্রতিপক্ষ দল বেশ কিছু ভুল করে যায়। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছ থেকে আমি যখন সম্পূর্ণরূপে সংগ্রামের একটা বিরোধিতা না পাই, সংগ্রামে কিছুটা সম্প্রসারণ করার মাধ্যমে তারা আমাদের সাথে কিছুটা ঐক্যমত পোষণ করে, এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমার প্রতিপক্ষ দল আজকে আমাদের বিতর্কের বিষয়টাকে সম্পূর্ণরূপে অনুধাবন করতে ব্যর্থ, এবং অনুধাবন করতে ব্যর্থতার ফলেই তারা আজকে বিতর্কের সঠিক যুক্তি অনুপস্থিত। আমাদের বিতর্কের বিষয় রূপান্তরের সাথে ই প্রত্যয় যোগ করার মাধ্যমে আমাদের পক্ষে একটা গুরুত্বপূর্ণ যুক্তি দেওয়া হয়েছিল, এই মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি যে নামাঞ্জুক জানেন দ্রুত পদ্ধতি শুনে না একমাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।
0: ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ দলের দলনেতাকে। যুক্তি খণ্ডনের দ্বৈরথে আমরা যৌক্তিক আলাপনার একেবারে শেষ ভাগে এসে আমন্ত্রণ জানাবো আমাদের বিপক্ষ দলের দলনেতাকে। মরিয়ম মল্লিক তার দলের পক্ষে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন এবং যৌক্তিকতার জায়গাটি সুনিশ্চিত করবেন।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার বিতর্ক মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আপনি প্রথমেই যে কথা বলেছিলেন যুক্তিতে করি বাংলাদেশ, হ্যাঁ মাননীয় সভাপতি, বিতর্কের মূল বিষয় হচ্ছে যুক্তি, এবং সেই যুক্তিটা যখন আমাদের বিপক্ষ দলের বক্তব্য আমি না পাই তখন মাননীয় সভাপতি আফসোসই লাগে। মাননীয় সভাপতি, তারা এখানে বলেছে আমাদের নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরের মাধ্যমে আমাদের অনেক অর্থ খরচ হয়, এবং সেই অর্থ যখন আমরা অনবায়নযোগ্য জ্বালানির পেছনে খরচ করছি সেটা আমরা নবায়নযোগ্য জ্বালানির পেছনে বিনিয়োগ করতে পারি, তাদের মূল ভিত্তিটাই ছিল এইটি। মাননীয় সভাপতি, একটি দেশের টেকসই উন্নয়ন শুধুমাত্র অনবায়নযোগ্য জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে সম্ভব হয় না, একটি টেকসই উন্নয়ন সম্ভব হয় তার সামগ্রিকভাবে উন্নয়নের মাধ্যমে। মাননীয় সভাপতি, প্রথম বক্তার কিছু যুক্তিতে আসি। তারা বলেছেন সালে মার্চ মাসের কথা যেখানে হরমুজ প্রণয়ের কথা বলেছিলেন, মাননীয় সভাপতি, আজ তেলের সংকট হয়েছিল বাংলাদেশে, সে তেলের সংকটের পেছনে কি বাংলাদেশ দায়ী ছিল নাকি ছিল আমাদের অনবায়যোগ্য জ্বালানির সাথে? এটা কিভাবে সম্পর্ক, অনবায়যোগ্য জ্বালানির আমাদের রূপান্তর হয়নি বলে কি এরকম হয়েছিল সেটা আমার বোধগম্য নয়। মাননীয় সভাপতি, এখন আসি, তারা বলেছিল জনতার ঘরে লাইট চলে। মাননীয় সভাপতি, আজ যখন জনতার ঘরে লাইট চলে এবং আজকে তারা তাদের প্রত্যক্ষভাবে তারা যেখানে দেখিয়েছে যে নবায়যোগ্য জ্বালানির রূপান্তর টেকসই একমাত্র পথ, কিন্তু মাননীয় সভাপতি তার পরোক্ষভাবে বিভিন্ন বিষয়কে টেনে এনেছে। মাননীয় সভাপতি, আমাদের বক্তব্যে আমরা একটা জিনিসই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নবায়যোগ্য জ্বালানির রূপান্তর টেকসই উন্নয়নের একটি পথ হলেও সেটি কখনো মূল পথ নয় বা একমাত্র পথ নয়। যখন একটি দেশের মানুষের অর্ধেক জনগোষ্ঠী থাকে দারিদ্র্যের মধ্যে, ক্ষুধার মধ্যে, সে দেশের জনগোষ্ঠীর মধ্যে যখন অর্থের সংকট থাকে, ফলে বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কিভাবে যে অর্থ বিনিয়োগ করতে বলছেন নবায়নযোগ্য জ্বালানির পেছনে সেটা বোধগম্য নয়। মাননীয় সভাপতি, তারা এখানে তাদের দ্বিতীয় বক্তা বলে গেছেন সম্পদের অশ্লীল ব্যবহারের মাধ্যমে রোমান এবং ইয়েমেনের ধ্বংস হয়। বিজ্ঞ প্রতিপক্ষের এই বুকিটা আমি এভাবে খণ্ডন করতে চাই যে সম্পদের অশ্লীল ব্যবহার কিভাবে হয়েছিল, সেটা হচ্ছে সম্পদের অশ্লীল ব্যবহার করে তো আমরাও আমাদের বক্তব্যে উল্লেখ করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের 10% হারে যেখানে থাকে 18% পুঁজি এবং শেষে 50% হারে থাকে হচ্ছে তাদের 7% পুঁজি, এখানে সম্পদের অশ্লীল ব্যবহারই চলে আসে। এখন বিজ্ঞ প্রতিপক্ষের আরেকটা বুকি আছে অনবায়নযোগ্য জ্বালানি, তারা বিশেষভাবে উল্লেখ করছেন, কিন্তু তাদের একটা জিনিস মনে রাখা উচিত ছিল, শুধুমাত্র অনবায়নযোগ্য জ্বালানি দিয়ে একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়, বরং তারা তাদের বক্তব্যে তাহলে এটাই মনে হচ্ছে তারা জাতিসংঘের 17টি অফিস সভাকে অস্বীকার করছেন। মাননীয় সভাপতি, শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে একটি দেশের টেকসই উন্নয়ন শুধুমাত্র নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কখনোই সম্ভব নয়, বরং আশপাশের বিষয়গুলো অর্থাৎ বিভিন্ন সামগ্রিকভাবে উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সরকারকে।
0: ধন্যবাদ জানাচ্ছি।

প্রত্যেকেই কিছু তার্কিক আলাপচারিতার সারথি হলাম, যেখানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের বিভিন্নভাবে চেষ্টা করেছে আলোকিত করার জন্য, আলোড়িত করার জন্য। সেই বিষয়টি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর টেকসই উন্নয়নের একমাত্র পথ। তোমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছো, তোমাদের জন্য আগাম অভিনন্দন রইল, শুভকামনা ভালোবাসা রইল। কিন্তু কয়েকটা কথা ইঞ্জিনিয়ারিং না বললেই নয়, আমার যেহেতু সম্মানিত বিচারকরা বলবেন, একটা ছোট্ট কথা তোমাদের বলে নেই, সেটি হচ্ছে একটা দাগকে যদি কখনো বলা হয় যে এই দাগটাকে তোমার ছোট করতে হবে, তাহলে সবসময় এমনটা নয় যে দাগটাকে মুছতে হবে, এর পাশে একটা বড় দাগ টানলে কিন্তু এটি ছোট হয়ে যেতে পারে। সুতরাং তোমার একটু ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি তোমাকে অন্য অনেকের চেয়ে আলাদা করতে পারে, এটা মাথায় রেখো। বিতর্কিক শুধু নয়, সারা জীবনে চলার পথের পাথর হিসেবে। আর বিতর্ক আমরা একটি শিল্পিত নান্দনিক ভালোবাসার জায়গা, এটাকে আমরা এমনি এমনি শিল্প বলছি না। সুতরাং এখানে আমরা ভালো করে লেখাপড়া যেমনি করব, আমরা যখন কোনো তথ্য প্রদান করব অবশ্যই তথ্য সূত্রটি সুনিশ্চিত করব। আর যেই ক্ষেত্রটিকে উপজীব্য করে বা যেই যেই ক্ষেত্রকে উপজীব্য করে আমি বিতর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেগুলো যদি স্পষ্টত উচ্চারিত না হয় তাহলে সেটা কিন্তু আমাদের দলীয়ভাবে এবং ব্যক্তিক বিচারে আমাদের পারফরমেন্সকে ডিক্লাইন করাতে পারে, তাই না? আমাদের মাপকাঠিটাকে নিচের দিকে নামিয়ে দিতে পারে, এটা একটু মাথায় রেখো তোমরা। আর একটু তোমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করবে যে বিতর্কের অনেকগুলো বিষয় কিন্তু বিচার্য, শুধুমাত্র তথ্য তত্ত্ব ক্ষেত্র কিংবা যুক্তি প্রদান খণ্ডনই নয়। এর বাইরে তোমার প্রমিত বাংলা উচ্চারণ, তোমার স্পষ্ট উচ্চারণ, তোমার বাচনভঙ্গি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার দলগত অবস্থান, দলীয় সমঝোতা এবং তুমি তোমার বক্তব্য সবার সামনে ঠিকভাবে উপস্থাপন করতে পারছো কিনা, এটা একটা অনেক বড় বিষয়। বিতর্ক মানে কখনোই এই নয় যে আমি অনেক অল্প সময়ে অনেক বেশি কথা বলবো। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যদি মানুষ বুঝতেই না পারে তাহলে সেই কথাগুলো অর্থহীন হয়ে যাবে না? ভুল বলার চেয়ে না বলাটা অনেক ভালো, এটা যেন আমরা অবশ্যই মাথায় রাখি। আর যে বিষয়টি ফাম্বল হতে পারে কিন্তু মাথায় রাখতে হবে, আমি যেন আমার প্রত্যেকটি শব্দ আমার প্রতিটি সম্মানিত দর্শক এবং শ্রোতাকে স্পষ্ট শোনাতে পারি। যদি বিচারক মহোদয়রা বা মডারেটর বা সভাপতি তোমাদের শব্দগুলো শুনতে কোনোভাবে ব্যর্থ হন, সেটা কিন্তু ফলাফলে প্রভাব পড়তে পারে। সুতরাং এটি বিতর্কের অনেক বাচ্চারাই আমি দেখি একটু ওভারলুক করে যে আমি তো ভালো বলেছি, বাট তুমি বলেছো আমি শুনতে পেয়েছি কিনা সেটা তো দেখতে হবে, তাই না? সুতরাং গ্রহণযোগ্যতা তখন সৃষ্টি হবে যখন তুমি স্পষ্ট সবাইকে শোনাতে পারবে, এটা একটা জরুরি বিষয়। আর একটা বেসিক বিষয়ে আসি, যদি স্পষ্টত এই জায়গা থেকে নিশ্চিত করা যেত বিতর্কের ঠিক ক্ষেত্রটি যে উন্নয়ন কি এবং টেকসই উন্নয়ন কি, এর একটা তুলনামূলক বিশ্লেষণ যদি আমরা পেতাম প্রেক্ষাপট একদম ক্লিয়ার হয়ে যেতে পারত, তাই না? আর এটি কি একমাত্র পথ কেন বলা হচ্ছে সেটি সুনিশ্চিত হওয়া দরকার, কেন অন্য সব পথকে ছাপিয়ে এটিকে সবার উপরে স্থান দেওয়া হচ্ছে সেটি বিচারের একটা বিষয় ছিল এবং বিবেচ্য বিষয় হিসেবে আলোচনায় আসা প্রয়োজন ছিল। তো তোমরা তোমাদের মতো করে বলেছো, তোমরা আরো সুন্দর করবে ভবিষ্যতে, এটা আমার হৃদয় গহীনের বিশ্বাস। আর মাইক্রোফোনের ব্যবহারে তোমরা অবশ্যই আর একটু সচেতন হবে। তোমাদের জন্য অশেষ শুভকামনা রইল, ভবিষ্যতে আশা করি তোমাদের সুচিন্তিত মতামত এবং তোমাদের শাব্দিক এবং যৌক্তিক সেতু বন্ধন আমাদের আরো সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। এই শুভ প্রত্যয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 আজকের বিতর্কের ফলাফল ঘোষণা করব, যার বিষয়টি ছিল নবায়নযোগ্য জ্বালানির দ্রুত রূপান্তর টেকসই উন্নয়নের একমাত্র পথ। এ বিষয়ে এই বিতর্কে আজকের বিজয়ী দল বিপক্ষ দল এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন দুজন উভয় দলের দলনেতা, অর্থাৎ পক্ষ দলের দলনেতা এবং বিপক্ষ দলের দলনেতা। উভয় দলের সকল বিতর্কিকদের জন্য অভিনন্দন রইল এবং দুদলই আমাদের কাছে হৃদয় গহীন থেকে আমরা মনে করি ভবিষ্যতের পথে চলার অনন্ত প্রতীক, তোমরা ভালো কিছু করবে এই শুভ প্রত্যয়ে। আমি এম আলমগীর আপনাদের সকলকে আজকের আয়োজন থেকে শ্রদ্ধা সমর্পিত কথা জানিয়ে বিদায় নেব। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। সকলকে আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে করি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী তাহমিদ ওয়াসিফ রিভু।

0: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSIA এর যৌথ উদ্যোগে 25-26 জুলাই দুই দিনব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স AI অ্যান্ড রোবোটিক্স BEAR সামিট 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নভ থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠেয় BEAR সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানে কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ঢাকার নব থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড ওয়েয়ার সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP এবং আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জোবাইদুর রহমানও উপস্থিত থাকবেন। শ্রোতা বন্ধুরা, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবন নির্ভর অর্থনীতি গঠনে একটি কৌশলগত ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, আর সেটি হচ্ছে সায়েন্স টু ইকোনমি বিল্ডিং আ মার্কেট লিঙ্কড ইনোভেশন ড্রাইভ ইন বাংলাদেশ। বাংলাদেশকে বৈশ্বিকভাবে এবং আগামীকাল 26 জুলাই এই ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট 2026। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারিত্বে আয়োজিত এই দুদিনব্যাপী সামিটে সরকারের নীতি নির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদী সেমিকন্ডাক্টর ও ডিপটেক কৌশল প্রণয়নে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর অর্থনীতির সমৃদ্ধির মূল চাবিকাঠি হচ্ছে প্রযুক্তি নির্ভরতার মধ্য দিয়ে। সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশকে একটি উচ্চ প্রযুক্তি সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সামিটের যে মূল লক্ষ্য ধরা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থা, মানব সম্পদ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্ব দরবারে এবং গণমাধ্যমে তুলে ধরা। এখানে দুদিনব্যাপী অনুষ্ঠানে একটি উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এই প্রদর্শনীর স্টলগুলোতে বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক সম্পর্কে আগত দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে। এছাড়া এই অনুষ্ঠানে অর্থাৎ এই সেমিনারে, সিম্পোজিয়ামে, সামিটে 11টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে যেখানে গবেষক, শিক্ষক, বিজ্ঞান মনস্ক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ, এই প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে আন্তর্জাতিক বিশিষ্ট নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে যে উৎকর্ষ সাধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাই অর্জনে আমরা আশা করি যে সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব এবং যেসব আলোচনা অনুষ্ঠিত হবে, আলোচনায় সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল উন্নয়ন, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারিত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ এবং উদীয়মান ডিপটেক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে গ্লোবাল ফাউন্ডারিজ, NXP, অ্যাপ্লাইড ম্যাটেরিয়াল, স্যান্ডিক্স, ট্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের মতো প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এই সেমিনারে কিন্তু অংশগ্রহণ করছেন। এবং দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানটা হবে সেখানে কিন্তু প্রতিপাদ্য থাকবে, নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের ডিপটেক ভবিষ্যৎ, সেটি এই সিম্পোজিয়ামে বিভিন্ন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। সামিটের পাশাপাশি বেয়ার ইনোভেশন এক্সপো 2026 সেখানে অনুষ্ঠিত হচ্ছে, যে শিক্ষার্থী স্টার্ট আপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমি কন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্য সেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ টেক খাতের উদ্ভাবন প্রদর্শন হবে। এবং এক্সপোতে 35টি প্রদর্শনী স্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে এখানে সম্মানিত অতিথিবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখানে এসে উপস্থিত হবেন এবং তার আগমনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আমরা মূল মঞ্চ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনাব। চলুন অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে যা ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং এ দুদিন ব্যাপী যে অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন। এই উদ্বোধন এবারে জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনের শুভ সূচনা ঘটবে। আমরা এবারে অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের এই শুভলগ্নে আমাদের মহান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বে আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। আমি সবাইকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
2: অনল গেস্ট, অ্যাট দিস অস্পিশিয়াস মোমেন্ট অফ দ্য ইভেন্ট, উই কমেন্স দ্য রেন্ডিশন উইথ দ্য গ্লোরিয়াস ন্যাশনাল অ্যান্থেম। আই হামবলি রিকোয়েস্ট এভরিওয়ান টু রাইজ অ্যান্ড শো রেসপেক্ট টু দ্য ন্যাশনাল অ্যান্থেম।

0: ধন্যবাদ সকলকে।
1: থ্যাংক ইউ এভরিওয়ান।
0: সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ পাঠ করা হবে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
1: Ladies and gentlemen, there will be recitations from the Holy Scriptures. To begin, recitation from the Holy Quran by Muhammad Rabiul Islam.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajeem. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم.
3: অর্থ সূরা আলাক আয়াত 1 থেকে 5। শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালুর নামে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন জ্ঞান ও বিজ্ঞান, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে কখনো জানত না। ওয়াখিরু দাআনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন সমীর কুমার বিশ্বাস।
1: Now recitation from the Holy Gita by Shomir Kumar Bishas.
4: Shakulki Namaskar. Om Tat Swat.

শ্রী ভগবান সরলার্থী বলছেন, সকল ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন বল প্রভাবাতির আধিক্যযুক্ত জ্ঞান ও বিজ্ঞান সম্মত যত সকল বস্তু আছে সবই আমার অংশে সমূহ বলে জানবে। অর্থাৎ সেই সকল দর্শনীয় বস্তুকে সংরক্ষণ করা এবং তা হতে জগৎ কল্যাণীয় বিষয়কে জগতের কল্যাণে ব্যবহার করবে। ও

0: সৌভাগ্যভাবে সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, এও যেন দুঃখ ভাগী না হয়। সকলকে আবারও নমস্কার।
1: এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন শ্রীমদ আনন্দ মিত্র ভিক্ষু।
2: নাও রিডিং ফ্রম দ্য হোলি ত্রিপিটক বাই শ্রীমদ আনন্দ মিত্র ভিক্ষু।

0: ভগবান অরহত সম্মতি সমৃদ্ধি বন্দনা জানিয়ে পবিত্র কৃতিপাঠ শুরু করছি। বহু সচ্চাং শ্রীবংশ বিনয় সুকৃতি সুভাষিত মঙ্গলমোত্তম। বহু শাস্ত্রী জ্ঞান লাভ করা, নানাবিধ শিল্প বিদ্যা শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা, ইহাই উত্তম মঙ্গল। আসুন কামনা করি বুদ্ধ ধর্ম এবং সঙ্গের প্রভাবে যেন জগতের কল্যাণ সাধিত হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সবই সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: এখন পবিত্র বাইবেল হতে পাঠ করছেন রেভারেন্ড দেবরঞ্জন সরকার।
2: Now, Father Devarandra Sarkar will read from the Holy Bible.

0: পবিত্র বাইবেল পাঠ তাদের যাকোবের পুস্তক থেকে পাঠ করছি। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না। তাহাতে দত্ত হইবে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক। কেন, যে সন্দেহ করে সে বায়ুতারিত বিরলিত সমুদ্রে তরঙ্গে তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দিমোনা লোক, আপনার সকল পথে অস্থির। এ হল প্রভুর বাক্য।
1: সভানীতি শ্রোতমণ্ডলী, এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, বিটিভি এবং বিটিভি নিউজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। This program is live telecast on BTV, BTV News and Bangladesh Betar. অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমি জাবেদ কারদার এবং আমার সাথে রয়েছেন ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী এবং ইশারা ভাষায় রয়েছেন আরিফুল ইসলাম এবং আরাফাত সুলতানা লতা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পর্যায়ে আজকের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন প্রদর্শন করা হচ্ছে।
2: Honorable guests, now an audio visual presentation on the future outline of the semiconductor industry will be displayed.
3: Formative journey begins with a vision. Fueled by a powerful demographic dividend, Bangladesh graduates over 20,000 STEM engineers annually. Amid global economic shifts and supply chain realignments, our talent pool offers unmatched agility, cost efficiency, and resilience. The first significant step was taken in 2017, when Bangladeshi semiconductor professionals, entrepreneurs, and experts gathered at a conference in the United States. What started as a conversation among a small group of pioneers gradually became a shared national ambition to position Bangladesh within the global semiconductor value chain. That vision took an institutional form in early 2024 with the establishment of the Bangladesh Semiconductor Industry Association, BSIA. BSIA brought together industry, government, academia, and the global Bangladeshi diaspora under one coordinated platform. It marked the transition from isolated, company-led initiatives to an organized national movement focused on policy support, talent development, infrastructure, innovation, and international market access. After successfully organizing the National Semiconductor Symposium and Bear Summit in 2024, BSIA is organizing its second edition, focusing on semiconductor, biotech, electronics, AI, and robotics, serves as Bangladesh's deep tech launchpad to drive national innovation and global integration. The global semiconductor industry is surging toward $1 trillion by 2030. As established leaders like Taiwan, South Korea, Malaysia, Vietnam, and India expand their semiconductor footprint, Bangladesh is emerging rapidly through high-value IC design and VLSI engineering. BSIA coordinates industry, government, and academia to lead a nation-building ambition, targeting $10 billion in semiconductor exports and 10,000 high-tech jobs by 2030. Ministry of Science and Technology is guiding this roadmap, to providing every policy and R&D strategic, while pioneering fabless design firms to engineer chips for world-leading markets. Supported by the Finance Division's SICIP Fund, national training initiatives are equipping thousands of graduates with advanced skills in chip design, verification, testing, and embedded systems. From conversations to coordination, from potential to performance. Together, we position Bangladesh as a crucial link in the global supply chain. Welcome to the rise of Bangladesh's Silicon River.
1: সম্মানিত শুরু সেমি কন্ডাক্টর শিল্পের বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রথম ধাপে আজ আমরা উপনীত। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আজকের আয়োজনের অংশীদার বাংলাদেশ সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বিএসআই এর সভাপতি জনাব এম এ জব্বারকে।
2: লেডিজ এন্ড জেন্টলম্যান, এট দ্য ভেরি আউটসেট আই উড লাইক টু রিকোয়েস্ট ওয়ান অফ দি অর্গানাইজিং পার্টনার্স অফ দিস ইভেন্ট, the President of the Bangladesh Semiconductor Industry Association, BSIEA, Mr. M.A. Jabbar, to deliver welcome address.

0: মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় সচিববৃন্দ, সম্মানিত আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ, সদ্য শিক্ষাবিদ, শিক্ষা খাতে নেতৃত্ববৃন্দ, প্রত্যেকবৃন্দ, আমাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসী পেশাজীবী, শিক্ষার্থী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। আজকের আয়োজনটি নিছক আরেকটি সামিট বা সম্মেলন নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, প্রতিরক্ষা, পরিবহন, ভোক্তা ইলেকট্রনিক্স এবং আমাদের জীবনকে প্রভাবিত করা প্রায় প্রতিটি আধুনিক প্রযুক্তির মূল চালিকা শক্তি হল সেমিকন্ডাক্টর। বাংলাদেশের জন্য এটি কেবল একটি শিল্প খাতে সুযোগ নয়, বরং আমাদের ভবিষ্যতকে রূপান্তর করার একটি অসাধারণ সুযোগ। বহু বছর আগে আমি ইউনিভার্সিটি অব টেক্সাস এট ডালাস থেকে কম্পিউটার সায়েন্স স্নাতক ডিগ্রি অর্জন করেছি। কর্মজীবনে তৈরি পোশাক, সিরামিক, ওষুধ শিল্প, ভোক্তা ইলেকট্রনিক্স এবং বর্তমানে সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তোলার সৌভাগ্য আমাদের হয়েছে। বর্তমানে আমাদের গ্রুপে 52,000-এরও বেশি মানুষ কর্মরত এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। এসব অভিজ্ঞতা আমাকে একটি সহজ শিক্ষা দিয়েছে, প্রতিটি সফল শিল্পের সূচনা হয় মানুষকে দিয়ে, এরপর প্রয়োজন অংশীদারিত্ব, তারপর প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। আজ আমরা ঠিক সেটি প্রত্যক্ষ করছি। গত 18 মাসে বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়, শিক্ষাখাত, আন্তর্জাতিক অংশীদার এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে নিয়ে আমরা সত্যিকার অর্থে বিশেষ কিছু গড়ে তোলার কাজ শুরু করেছি। এখানে উল্লেখযোগ্য সিলিকন রিভার উদ্যোগ, বিয়ার ইকোসিস্টেম, ব্রেইন গেইন নেটওয়ার্ক। আমাদের বাংলাদেশে ইতিমধ্যে বিশ্বকে দেখিয়েছে যে আমরা একটি বৈশ্বিক উৎপাদনশীল শিল্প শক্তিতে পরিণত হতে পারি। এখন আমাদের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে আমরা একটি বৈশ্বিক উদ্ভাবনী শক্তিতেও পরিণত হতে পারি। বিসিআইয়ের সভাপতি হিসাবে আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই, সেমিকন্ডাক্টর ও অ্যাডভান্স ইলেকট্রনিক্স খাতকে একটি স্বতন্ত্র জাতীয় কৌশলগত অগ্রাধিকার খাত হিসাবে স্বীকৃতির জন্য। এই খাতকে দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা, কার্যকর লজিস্টিক, বিনিয়োগ সহায়তা, দক্ষ জনবল উন্নয়ন এবং গবেষণায় অংশীদারত্বের মাধ্যমে সমর্থন করা বিশেষ প্রয়োজন। সরকারের অব্যাহত নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ একদিন সিলিকন রিভার বিশ্বের দ্বাদশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর হাব এবং সর্বোপরি একটি উদ্ভাবনের জাতি হিসাবে পরিচিত অর্জন করবে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমার আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ জানাব এনজেপায়। বিজ্ঞান ও গবেষণায় সরকারের পৃষ্ঠপোষকতা এবং নীতিগত সহায়তা একটি দেশের প্রযুক্তিগত উত্থানের মূল চাবিকাঠি। দেশের আধুনিক প্রযুক্তির ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই পর্যায়ে বিশেষ বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে।
2: Ladies and gentlemen, government patronage and policy support in science and research are the key drivers of a country's technological rise. The Minister of Science and Technology is working relentlessly to build a modern technology ecosystem in the country. At this stage, I request the Honorable Secretary of the Ministry of Science and Technology, Mr. Mohammad Anwar Hussain, to deliver his remarks.
3: Bismillahir Rahmanir Rahim. Ajker onushtaner pradhan otithi Ganaprajatantri Bangladesh Sarkarer Maninno Pradhanmantri Janab Tariq Rahman MP. Manche upobishto achen bishesh otithi hisebe amader mantralayer Mantri Mohoday Janab Fakir Mahbub Alam, Maninno Pradhanmantri Upodeshta Janab Rehan Asif Bastad, BSA Sabhapati Janab Jabbar, এছাড়াও উপবিষ্টের সামনে যারা আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সমাজ সংসদবৃন্দ এবং দেশে বিদেশে বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিল্প ও ব্যবসা নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই সম্মেলন শুধু একটা আয়োজন নয়, এটা বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণের একটি অভিযাত্রা। আমরা যদি দেখি বিশ্ব আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি দেশের সক্ষমতা, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল মানদণ্ড নির্ধারিত হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর নির্ভর করে। এই বাস্তবতায় আজকে আমাদের আয়োজনে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও রোবোটিক্স এগুলোকে নিয়ে আমরা সাজিয়েছি। এবং এটা শুধুমাত্র শিল্প নয়, এটা আমাদের অর্থনীতির সামনের ভবিষ্যৎ অর্থনীতির একটি ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকারে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবন নির্ভর ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেই লক্ষ্যকে সামনে রেখে একটি নতুন ভিশন দাঁড় করিয়েছে। ভিশনটি হচ্ছে সায়েন্স টু ইকোনমি, বিল্ডিং এ মার্কেট লিঙ্কড ইনোভেশন ড্রিভেন বাংলাদেশ। এই ভিশনের চারটি মূলত স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভটি স্টেম ডেভেলপমেন্ট। সেমিকন্ডাক্টর শিল্পের মূল সম্পদ হল দক্ষ মানব সম্পদ, তাই আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি শক্তিশালী স্টেম ট্যালেন্ট পাইপলাইন গড়ে তুলতে চাই। বিজ্ঞান অলিম্পিয়াড, আধুনিক পাঠক্রম, গবেষণাগার ভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা ভবিষ্যতের প্রযুক্তি নেতৃত্বের জন্য প্রস্তুত করব। তৃতীয়ত, রিসার্চ টু মার্কেট। আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা হয়, তার অধিকাংশই আমাদের বাজারে এসে পৌঁছায় না। এর মূল কারণ হচ্ছে আমরা গবেষণাকে শুধু প্রকাশনার জন্যই চিন্তা করি বা প্রকাশনার জন্য আমরা ব্যবহার করছি। আমরা চাচ্ছি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে যে উদ্ভাবন, বিশেষ করে শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি খাতে তাকে বাণিজ্যিককরণ, ব্যবহারযোগ্য পণ্য ও সেবা রূপান্তর করতে। নির্বাচনী স্তরে সায়েন্স পার্কের উপর জোর দেওয়া হয়েছে। সেই আদলে আমরা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ন্যাশনাল বায়োটেক পার্ক তৈরির প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। তৃতীয় স্তম্ভ, ইনোভেশন টু মার্কেট, যেখানে গবেষণা, উদ্ভাবন, শিল্প, অর্থায়ন ও নীতিগত সহায়তাকে ইন্টিগ্রেট একীভূত করে একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে আমরা সচেষ্ট, যেখানে নতুন ধারণা পণ্য, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে বিশেষ সেপ্টেম্বর মাসে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় উদ্ভাবন মেলা 2026 আয়োজন করতে যাচ্ছি, যেখানে গবেষক, উদ্ভাবক, শিল্প, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা একটি সম্মিলিত প্ল্যাটফর্মে যুক্ত হবেন। চতুর্থ পিলার, ফ্রন্টিয়ার টেকনোলজি। ভবিষ্যতের প্রতিযোগিতা আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রন্টিয়ার টেকনোলজিকে ঘিরে হবে, তাই আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিকে। সেমিকন্ডাক্টর এই কৌশলগত অগ্রাধিকারের অন্যতম প্রধান ভিত্তি হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সেমিকন্ডাক্টর শিল্পের কথা আসলেই আমরা সব প্রথমেই চিন্তা করি চিপ তৈরির কথা, কিন্তু প্রকৃতপক্ষে এর সঙ্গে ঘিরে আছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম, যার মূল ভিত্তি মানব সম্পদ, গবেষণা, চিপ ডিজাইন, সফটওয়্যার উৎপাদন, প্যাকেজিং, পরীক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুযোগ হল এই গ্লোবাল ভ্যালু চেইনে এমন অংশগুলোতে আমাদের অবস্থা সুদৃঢ় করা, যেখানে আমরা মেধা, সৃজনশীলতা এবং ডেমোগ্রাফিক ডিভিডকে কাজে লাগিয়ে তরুণ জনশক্তিকে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি সুবিধার অবস্থান তৈরি করতে পারব। এই সম্মেলনের বিষয়বস্তু দুই দিন ঘিরে যে সম্মেলন, এই সম্মেলনের বিষয়বস্তু শুধু আমরা আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা একটি কর্ম পরিকল্পনা ভিত্তি গড়ে তুলতে চাই। আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে আমরা সেমিকন্ডাক্টর ট্যালেন্ট রোডম্যাপ এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম রোডম্যাপ এর একটি বাস্তব রূপরেখা তৈরি করতে পারব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বিএসআইএ, যারা সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। একই সঙ্গে দেশ বিদেশ হতে আগত সকল বিজ্ঞানী, গবেষক, শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী এবং প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের আন্তরিক অভিনন্দন জানাই। সবশেষে, বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনকে জাতি উন্নয়নের অগ্রভাগে স্থান দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এক্ষেত্রে তার যে ব্যাপক আগ্রহ দেখেছি আমরা এবং দূরদর্শী ভাবনা রয়েছে, আমরা বিশ্বাস করি এই আমরা এমন বাংলাদেশকে কেবল প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বাংলাদেশকে আমরা এমন একটি জায়গায়, মর্যাদাপূর্ণ একটা জায়গায় নিয়ে যাব যেখানে নকশা, প্রযুক্তি এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন আমাদের নিজেদের দেশ থেকে উঠে আসবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি। আমি এখানে শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। শুভবৃন্দ, আজকের আয়োজনে পাঁচটি মূল কেন্দ্রবিন্দু হল সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই এবং রোবোটিক্স। এই পাঁচটি প্রযুক্তির সমন্বয় গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং ভিশন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পার্ডিউ ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট প্রফেসর মোহাম্মদ মুস্তফা হুসাইনকে।
2: Ladies and gentlemen, the five core focuses of today's event are semiconductors, biotech, electronics, AI, and robotics. To know the vision of what our economic future will look like through global partnerships combining these five technologies, I request the professor of the renowned Purdue University of USA and the chief architect of the Silicon River Initiative, Professor Mohammad Mustafa Hussain, to kindly deliver his speech and present the vision.
4: মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ মুস্তাফা হোসেন। আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করে বর্তমানে পার্ডি ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে আছি এবং সেমিকন্ডাক্টর টেকনোলজিতে গত 25 বছর কাজ করে আসছি। আমরা আজ এখানে শনিবার দিন সকালে এসেছি, এটা ছুটির দিন, কারণ আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে আমাদের দেশের প্রতিটি প্রজন্ম এই দেশটির জন্য কিছু না কিছু করার চেষ্টা করে গেছে। একটি প্রজন্ম তার জীবনের বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের কৃষক সমাজ শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমাদের জন্য ফসল ফলিয়ে যাচ্ছে। আমাদের গার্মেন্টস শিল্পীরা আমাদের দেশের জন্য শুধু রেভিনিউ আনছে না, আমাদের দেশকে গার্মেন্টসের জন্য পুরো বিশ্বে তুলে ধরেছে। শুধু তাই নয়, আমাদের তরুণ প্রজন্ম এবং মিলেনিয়াল তারা আমাদের এই ICT অথবা ইনফরমেশন টেকনোলজি এন্ড কমিউনিকেশন সেক্টরকে দেশের বিশ্বের বুকে বাংলাদেশের নামকে বিখ্যাত করে তুলেছে। এবং রয়েছে আমাদের প্রবাসীরা। শুধুমাত্র আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই নয়, আমাদের আমেরিকাতেও সিলিকন ভ্যালি, সেখানেও এই প্রবাসীরা অবদান রেখে যাচ্ছে। আজকের গল্পটা হবে এই সিলিকন ভ্যালি থেকে সিলিকন অংশটা নিয়ে, আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশে রিভারকে এক করে সিলিকন রিভার গড়ার স্বপ্ন নিয়ে। আমরা যদি দেখি আমাদের প্রজন্ম একের পর এক এই দেশকে ভালোবাসে, ভালো করার জন্যে তারা বুকের রক্ত ঢেলে দিতেও তারা বিধান্বিত হয়নি। এবং এই যাত্রা থেকে আমরা দুটো জিনিসকে জানি, এক যে আমাদের মেধার অভাবটা নাই, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কনভিকশনেরও কোনো অভাব নেই। যদি তাই হয়ে থাকে, কিন্তু পারফেকশন ইজ অলওয়েজ এ প্রসেস অফ পারফেক্টিং, আমাদের কিছু কিছু জায়গাকে আমাদের ভালো মতো এগুলোকে একসাথে করে মেলবন্ধন করতে হবে। এবং এই জন্যই এবং তখনই আমরা একটা এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি অনন্য সাধারণ জাতি এবং দেশ হিসেবে পরিণত হবে। এবং এই লক্ষ্য নিয়েই আমাদের এই সিলিকন রিভার এই যাত্রাকে শুরু, গত 18 মাস যাবৎ চলে এসেছে। এখন যেহেতু আমি অধ্যাপক, কিছুটা সময় যাবে কিছুটা আপনাদের সবার জন্যে সেমিকন্ডাক্টরকে একটু বোঝানোর জন্যে, এই জন্য যে সেমিকন্ডাক্টর আসলে কি। আসলে সেমিকন্ডাক্টর পৃথিবীতে আছে 1950 এবং 60 সেই সময় ট্রানজিস্টর মানে একটি ছোট্ট সুইচ, এবং এরপরে সেই সুইচগুলোকে কীভাবে করে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি সেই নিয়ে এটা যাত্রা শুরু। এটা সবসময় ছিল, কিন্তু ইদানিংকালে আমাদের জীবনের মধ্যে এত উদ্ভাবন হয়েছে যে ইলেকট্রনিক্স, আমাদের হাতের ঘড়ি, আমাদের গাড়ি, সব কিছুর মধ্যে ইলেকট্রনিক্স চলে এসছে। এই ইলেকট্রনিক্সের কেন্দ্রবিন্দু হচ্ছে সেমিকন্ডাক্টর। তো যত রকমের আমরা শুনি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হোক অথবা স্বাস্থ্যসেবা হোক বা আমাদের রোবোটিক্স হোক, যেগুলো আছে সব কিছুই এখন এই ইলেকট্রনিক্স মানে সেমিকন্ডাক্টর দিয়ে চলছে। তো এখন একটু আমাদের এই স্লাইডটার দিকে নজর দিতে হবে। আপনারা যদি আপনাদের স্মার্টফোন, ডেস্কটপ যেটাই দেখেন না কেন, আমি নিশ্চিত মোটামুটি সবাই কম বেশি এই সবুজ রঙের বোর্ডটাকে দেখেছেন, এটাকে বলে প্রিন্টেড সার্কিট বোর্ড। এখানে আমাদের কালো কালো যে চিপগুলো আছে সেটা হচ্ছে আমরা বলি যে চিপ, ইন্টিগ্রেটেড সার্কিট চিপ, এবং এটা এখন প্যাকেজড অবস্থায় আছে। এবং এটার 50 ভাগের এক ভাগ হচ্ছে একটা ছোট্ট একটা একটা চিপ, যেটার মধ্যে আছে এরকম বিলিয়ন্স, কোটি কোটি আপনার সুইচ বা ট্রানজিস্টার। কেন? আমাদের কম্পিউটিং জগৎটা হচ্ছে 1 আর 0, এই জন্য এটাকে আমরা বলি বাইনারি। তো 1 হচ্ছে কারেন্ট যেতে পারবে, 0 হচ্ছে কারেন্ট যেতে পারবে না। সেমি কন্ডাক্টর কথার অর্থ হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালকে ইউজ করি যাতে আমরা চাইলে কারেন্ট যেতেও পারে, মানে কম্পিউটার বুঝে 1, আমরা চাইলে কারেন্ট নাও যেতে পারে, মানে হচ্ছে 0, এই জন্যই হচ্ছে সেমি কন্ডাক্টর। তো এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিলিকন, 90% ক্ষেত্রে সিলিকন ইউজ হয়। এখন আমরা যদি দেখি যে এখানে আসলে কিভাবে করে এটার পুরো ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, ডিজাইন, এই যে ছোট ছোট যে সুইচগুলো এগুলোকে তার টেনে টেনে আমাদেরকে জোড়া দিতে হয়, তাহলে পরে এটা বুঝে যে আমরা আসলে কি চাচ্ছি ওর কাছ থেকে। তো এই ডিজাইনে আমাদের বাংলাদেশের যে 21টি কোম্পানি এখন আছে তার সিংহভাগ সেখানে নজর দেয়, সেখানে মধ্যে কাজ করছে 1200 বেশি ইঞ্জিনিয়ার আমাদের দেশে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিংয়ে যায়। তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে ফিজিক্যালি জিনিসটাকে তৈরি করতে হবে, তারপরে হচ্ছে যে সেটাকে নিয়ে একটা ছোট্ট প্যাকেজের মধ্যে ঢুকাতে হবে। তো সেটা যখন হয় সেটা হচ্ছে প্যাকেজিং। আর এই পুরো সিস্টেমটাকে যে সাপোর্ট দেয় একটা কেমিক্যাল, একটা গ্যাস, যত রকমের ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলি সাপ্লাই চেইন। তো এগুলো যখন তৈরি হয়ে যায় তখন বড় বড় কোম্পানিগুলো এগুলোকে আমাদের কাছে গ্যাজেট বা ডিভাইস হিসেবে এনে দেয়। তো এই হচ্ছে ইকোসিস্টেম। আমরা যদি চারিদিকে তাকায় দেখি তাহলে পরে দেখব যে আমাদের দেশের অবস্থাটা কোথায় এখন। আমাদের ডিজাইনে অনেক কাজ হচ্ছে, আমাদের কিছু কিছু কাজ এখন টেস্টিংয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে প্যাকেজিংয়ের ওই অংশটায়, এবং আমরা এমবেডেড সিস্টেমসেরও কিছু কাজ হচ্ছে। আজকে আপনারা যখন এখানে যাবেন তখন দেখবেন যে ওনারা সবাই এসছেন, কিন্তু আমরা এর উপরে আর একটা কাজ করতে যাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে আমাদের যে 6.5 কোটি তারুণ্য তাদেরকে মবিলাইজ করা। আজকে আপনারা যাবেন দেখবেন, আপনারা অনেকবার অনেক সময় দেখেন তাদের উদ্ভাবনী, কিন্তু এবার আমরা তাদের উদ্ভাবনীকে আর একটু দূরে ঠেলে দিচ্ছি, বলেছে এবার আমরা যদি তোমরা ভালো করতে পারো তাহলে ইনশাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় যে কনজিউমার ইলেকট্রনিক্স শো হয় লাস ভেগাসে, এটা হবে আগামী বছরের 6 থেকে 9 জানুয়ারি। পৃথিবীতে একটা মাত্র প্রতিষ্ঠান বা বলা যায় যে যাদের একাডেমি তারা ওই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড, সেটা আলহামদুলিল্লাহ আমার গ্রুপ হয়েছিল একাডেমি, এর বাইরে সবসময় ইন্ডাস্ট্রি। ওই সময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে যেতে হবে, এখন পর্যন্ত 117টা দেশ এই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে নিজেকে রিপ্রেজেন্ট করে, যদি ইনশাল্লাহ সব ঠিকই থাকে তাহলে আমরা এবার প্রথমবারের মতো যাব সেখানে বাংলাদেশ ইনোভেটস নামে। এবং এ আজকে আপনারা যা দেখবেন তার মধ্যে থেকে বাছাইকৃত 10টি তারা ওখানে যেয়ে তাদের এটা প্রদর্শন করবে। কেন? 70,000-এর মতো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, টেকনোলজিস্ট, স্কাউটিং, ইনভেস্টর তারা এখানে আসে। আমরা চাই আমাদের ট্যালেন্টকে তারা দেখুক। যদি তাই হয়ে থাকে, এই বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্ন দেখার পিছনে কিছু কারণ আছে। প্রতি বছর 20,000 ছেলে মেয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এই ধরনের স্টেম থেকে পাশ করছে। তাদের ভাষা হচ্ছে, তারা যখন শিখছে ইংরেজি, এবং তারা 120 ক্রেডিট আওয়ার মতো কমপ্লিট করে। আমি আমেরিকা শিক্ষা ব্যবস্থা এবং এখানে থেকে জানি, একসময় আমি সৌদি আরবে ছিলাম, যে আমরা একদমই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেই আছি। আমাদের অবশ্যই সবসময় আরো উন্নতি করতে হবে। আমরা আপনারা হয়তো জানেন না, আমেরিকার প্রথম পাঁচটা এমআইটি, স্ট্যানফোর্ড, বার্কলি, ক্যালটেক, পার্ডি এবং জর্জিয়া থেকে 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আছে, 7 জন সেমিকন্ডাক্টরে কাজ করে এবং 7 জনের মধ্যে অন্তত 3 জনকে সবাই এই যারা গ্লোবাল ইন্ডাস্ট্রি তারা জানে। এরপরে হচ্ছে 3000-এর বেশি আমাদের প্রবাসী বাংলাদেশিরা শুধু আমেরিকাতেই সেমিকন্ডাক্টরে কাজ করে আসছে, তাদের আজকে অনেকেই এখানে উপস্থিত আছে। তো 1000-এর উপরে প্যাটেন্ট এই মানুষগুলো তারা বাংলাদেশি, তারা লিড ইনভেন্টর হিসেবে আছে। তাহলে পরে আমরা কেন পিছিয়ে থাকবো? দেয়ার ইজ নো, আমাদের কোনো কারণই নেই পিছিয়ে থাকবার। তাহলে পরে আমাদের কি হবে? আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো এই না যে আমরা শুধুমাত্র আমাদের কস্ট অ্যাডভান্টেজ, আমাদের ট্যালেন্ট, এই যে 6.5 কোটি তরুণ, তাদের সামনে প্রত্যেকে 30 বছরের মতো গড়পরতা, তাদের কাজ করবার মতো সক্ষমতা আছে। এইটাকে যদি আপনারা গুণ দেন তাহলে পরে দেখেন যে যখন আমরা বিশ্বের যে টেকনোলজি, তারা দেখবে যে এইখানে আমাদের ট্যালেন্ট ফোর্সটা আছে। আপনারা দেখেন গত 10 বছর বা এরকম যত সময় ধরে ম্যাথ অলিম্পিয়াড, বিভিন্ন অলিম্পিয়াড, এগুলোতে কিভাবে করে বাংলাদেশি ছেলেমেয়েরা প্রতিযোগিতায় জিতে আসছেন। আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার গিয়েছেন, আপনি দেখাও করেছেন, কিন্তু কথা হচ্ছে এরপর এদেরকে আমাদেরকে অ্যাড করতে হবে, করে এদেরকে স্পুটনিক মোমেন্ট দিতে হবে। তারা আমাদের জন্য, এটা আমাদের জুপিটার শট, যে এই শট আমাদের নিতেই হবে, এই রিস্ক নিলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। যদি তাই হয়ে থাকে, এখন আমাদের ট্যালেন্ট আছে, আমাদের মিসিং লিঙ্কগুলো কী ছিল? যেমন হচ্ছে আমাদের যে গবেষণা হয় সেটা কমার্শিয়ালাইজেশন, যেটা আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় চাচ্ছে যে রিসার্চ থেকে মার্কেটে নিয়ে যেতে। আমাদের ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি রিলেশনশিপের একটু ফাঁকা আছে, এটাকে আমাদের ইয়ে করতে হবে, মেলাতে হবে। আমাদের ডায়াসপোরা অনেকেই এখন, আমাদের প্রথম জেনারেশন আমেরিকা হোক, আপনি ইংল্যান্ডে ছিলেন বা অন্যান্য জায়গায়, তারা এমন একটা এজে এসছে যে তারা দিতে চাচ্ছে ফেরত, তারা অনেকেই আসতে চাচ্ছে অথবা ওখানে থেকেও কাজ করতে চাচ্ছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে। এই প্ল্যাটফর্মটা এখন অভাব আছে। আমাদের স্টার্ট আপগুলো স্টার্ট আপ, কিন্তু এটাকে স্কেল আপ করতে হবে। কথার অর্থ হচ্ছে 2 বছর পরে তারা সবাই চলে গেছে তা না, 20 বছরের প্ল্যান নিয়ে 20 বছরে তাদের গ্রোথ বাড়াতে হবে। আমরা পাঠাও বানিয়েছি উবার দেখে, কিন্তু এবার আমাদের নিজেদের উবারের কনসেপ্ট আনতে হবে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ সেটাকে ফলো করবে। এবং এই জন্যই আমাদেরকে ইনোভেশন এবং পলিসি সাপোর্টটা আসবে আমাদের সরকারের কাছ থেকে। যদি তাই হয়ে থাকে তাহলে পরে আমরা গত 18 মাসে কি করেছি, যে আমরা বলি নাই

মাসে 2 ডজন ইনিশিয়েটিভ নিয়েছি ট্যালেন্ট ডেভেলপমেন্টের জন্য। আমরা ইউনিভার্সিটিগুলোকে অ্যাড করে তাদের লার্নিং যে কন্টেন্ট সেগুলোকে অ্যাড করে দেওয়া, তারপর হচ্ছে আমরা বুয়েটকে ইয়ে করে যে একটা সেমি কন্ডাক্টর প্রথমবারের মতো টেকনোলজি অ্যাডভান্সেস অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করা। আমাদের যে বায়েক যে অ্যাটমিক এনার্জি কমিশনে একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি ছিল, এটা 2014 তৈরি হলেও কখনো ব্যবহৃত হয়নি। প্রথমবারের মতো মাত্র 3 মাসে সেটাকে আমরা চালু করে সেটার মধ্যে আমরা এখন রিসার্চ হচ্ছে। এই রিসার্চকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন আমরা বিদেশ থেকে যারা আমরা করলাম যে সেন্টার ফর রিসার্চ এক্সেলেন্স অন সেমি কন্ডাক্টর টেকনোলজি নিউরাল সেমি কন্ডাক্টর, ওনারা এগিয়ে আসলেন আমাদেরকে আর্থিক সহায়তা। আমরা এখন এই মুহূর্তে 7টা বিশ্ববিদ্যালয়ের 10 জন আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্টকে সাপোর্ট করছি। আমরা আমাদের এমওএসটির সাথে কথা বলেছি যে ওনাদের ফেলোশিপ জাতীয় যেগুলো সেগুলোর একটা অংশ এই খাতকে দেওয়ার জন্য, যা আছে ওই রিসোর্সটি আমরা অপটিমালভাবে ইউজ করবার জন্য। আমাদের আরও এসছে যে আমাদের আজকে আপনারা যে এই বেয়ার সামিটে আসছেন বা এগুলো কেন, কারণটা হচ্ছে আমাদের সরকার বা রাষ্ট্র, আমাদের একাডেমি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে প্রবাসী এবং আমাদের যারা বিদেশি বন্ধু আছেন যাদের সাথে আমরা গত 20-25-30 বছর কাজ করে গেছি, তাদেরকে আনা একসাথে এনে আমরা একসাথে যেন দেখাতে পারি আমাদের এই 6.5 কোটি তারুণ্যকে, তাদের সেলিব্রেশনে। আজকে আপনার সামনে ইচ্ছে করে আমি এই 2টো পোস্টার লাগিয়েছি, আমি জানি আপনি আপনার ছবি দিতে চান না, কিন্তু এখানের মধ্যে যারা তারা গত 1 মাস খানেক যাবৎ আমার সাথে দিন রাত কাজ করে আসছে, আপনারা দেখবেন আজকে আপনার একটা সেমিকন্ডাক্টর মিউজিয়াম আছেন, প্রতিটা ডিজাইনের সাথে সেমিকন্ডাক্টরের প্রতিটা অংশকে আমরা বাংলাদেশের হেরিটেজের সাথে যোগ দিয়েছি। এই ক্রিয়েটিভিটিকে দেখানোর জন্য আমরা আমাদের সবাইকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। যদি তাই হয়ে থাকে তা এখন আমাদের সামনে 2টো ফিউচার আছে, আমরা এখন যেমন আছি আমরা এখনই তুলতে পারি, অথবা আমরা এমন একটা ফিউচার বা ভবিষ্যতের দিকে যেতে পারি যাতে আমাদের দেশের কাছে যখন কারো সমস্যা দেখা দিবে তারা বলবে উইদার বাংলাদেশ হ্যাজ দ্য সলিউশন, যে বাংলাদেশের কি সলিউশন, সিলিকন ভ্যালি সেটা কিন্তু কয়েকজন মানুষ মিলে তা আস্তে আস্তে সবাই এসছে, আমরা ওরকমই সিলিকন রিভারকে গড়ে তুলতে চাচ্ছি। এবং এই জন্য আমার আপনার কাছে আপনার মাধ্যমে আমরা সবাই একটা চ্যালেঞ্জ গ্রহণ করি। দেখেন আমরা প্রায় শুনি যে বিভিন্ন দেশে এক একটার পর একটা এআই চ্যাট জিপিটি বা জিপিটি বেরিয়ে আসছে, বাংলাদেশ আমরাও একটা এরকম নেই, শুধু বাংলা না যেটা বিশ্বের সবাই ব্যবহার করবে, সেটা হয়তো এনার্জি কম খরচ করবে, আমরা সেই ধরনের একটা চ্যালেঞ্জ দিতে চাই। রাসবেরি পাই এটা একটা কত কোটি ইউনিট ব্যবহৃত হয়েছে, কিন্তু এটারও একটা উন্নতি আমরা করতে পারি, আমরা সেই ধরনের চ্যালেঞ্জ নিই। এমন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে যেই চ্যালেঞ্জে আমরা ফোকাসড, আমরা ডিসিপ্লিন ভাবে আমাদের বুদ্ধিমত্তা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা সবাইকে আমাদের কাছে আসতে নিয়ে আসতে পারব, যেন তারা আমাদের কাছে আসে যে সমাধানের জন্য। তাহলে পরে এই জন্য আমরা অলরেডি যে সিলিকন রিভারের যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যে ইনিশিয়েটিভ, সেটার উপরে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিভিন্ন দেশে যেভাবে করে এগিয়েছে আমরা অন্যকে ফলো করার দরকার নেই, ওনাদের ভুল থেকে শিখবো, ওনাদের ভালো থেকেও শিখবো, কিন্তু আমাদের দিয়ে হবে ইউনিক, কারণ আমাদের সবারই কনটেক্সট আলাদা থাকে। 5টা জিনিসে আমার মনে হয় এখন আমাদের দরকার। 1, যে সেমি কন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাদ্য ডিপ টেক, এটাকে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড অ্যালোন প্রায়োরিটি হিসেবে নেওয়া, এটা একটা মন্ত্রণালয় যেমন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদেরকে দায়িত্ব দেওয়া যে এই কোঅর্ডিনেশনের কাজটা করা, এটা গেল হচ্ছে তারই অংশটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে বিদেশি বিনিয়োগটা কিন্তু এমন না যে $50 বিলিয়ন কেউ দিয়ে দিবে, তারা দিবে আমাদের ট্যালেন্টকে। আমাদের নদীমাতৃক দেশ, আমরা যখন ফ্যাবে কাজ করি আমাদের অনেক পানির দরকার হয়। আমি সবসময় হাসতে হাসতে বলি যে আমাদের মাঝে মাঝে এত পানি হয় যে আমাদের বন্যা হয়ে যায়, আমরা ওগুলোকে ইউজ করব। এইভাবে করেই আমরা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে আমরা এখানে আনব, যে ট্যালেন্টের কারণে আইডিয়ার কারণে তারা এখানে আসবে। আমাদের এই ইউনিভার্সিটিগুলোর জন্য প্রত্যেকে আলাদা আলাদা করে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দরকার নেই। আমরা যখন বুয়েটের কথা বলছি তখন তাদেরকে বলেছি 5টা প্রাইভেট 5টা পাবলিক ইউনিভার্সিটিকে নিয়ে আসেন, শেয়ার্ড হবে ফ্যাসিলিটি। এই যে বাইকের যে সেখানে আমাদের 2টো বাসের ব্যবস্থা করা হয়েছে BCSIR এ, যেন আমাদের স্টুডেন্টরা যে ওখানে বুট ক্যাম্পের মতো করে থাকতে পারে, সেখানে কাজ করে তারা আসবে। ঠিক আছে, তো আমরা যদি সবাই মিলেমিশে, একটু তো গন্ডগোল হবেই, বাট ওইটাই তো মানুষের জীবন, ঠিক না? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের তৃতীয়। আমাদের যারা বিজনেস কমিউনিটি তাদের আপনারা যে আসার সাথে সাথে যে বাজেটে 1% বা তার কম করে দিয়েছেন শুল্ক, এটা একটা অসাধারণ স্টেপ, এবং আমি মনে করি যে এটা একটা অবশ্যই তালি পাওয়ার উপযোগী, আমার বক্তৃতা না পাক কিন্তু এইটা তালি পাবে। তো এইখানে আমাদের

0: সময় এসছে আমাদের একাডেমির জন্য এটাকে 0% করা হোক, একাডেমির জন্য ট্রেনিং পারপাসে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এই ধরনের শুল্ক, তারপর ওয়ান স্টপ সার্ভিস, এয়ারপোর্ট সুবিধা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হলে, যেমন আপনারা, আমি কোরিয়াতে গেলাম আমরা যখন, আমরা তখন আমাদের রোড শোতে আমরা ওখান থেকে শিখে এসে আমরা আমাদের যে আপনাদের এখন যে প্ল্যান চলছে সেগুলোর মধ্যে আমাদের সেমিকন্ডাক্টরকে নিয়ে আসলাম। তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে কীভাবে করে এগুলোকে আনা যায়। আর শেষ হচ্ছে আমাদের যে ডায়াসপোরা, তাদের জন্য যে যে ব্রেইন গেইন আমরা বলি, যে সেটা কথাটা হচ্ছে যে আগে শুনতাম ব্রেইন ড্রেইন, এখন কিন্তু ব্রেইন সার্কুলেশনও হয়, কিন্তু আমরা এখন ব্রেইন গেইন করতে চাচ্ছি। এদেরকে সাথে নিলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সরকার, রাষ্ট্র, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এই সাপোর্টটা দিবে। আমাদের ইন্ডাস্ট্রি তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা যে কাজ জোগাড় করে এনে নতুন কাজ, নতুন শিল্প তৈরি করে বিশ্বের কাছে নিয়ে যাবে। আমাদের একাডেমির কাজ হবে গবেষণা, এবং সেই গবেষণা হতে হবে সিরিয়াস, যে হ্যাঁ লং টার্মে, আরেকজনকে দেখলাম তা করলাম তা না, আমাদেরকে দেখে অন্যরা করবে, আমি সাইফ সালাদিন বা এরকম আমরা যারা যদি করতে পারি তাদেরকে, তাহলে আমাদের এখানে নয় কেন, আমরা সবাই তো বাংলাদেশ থেকেই আসা। আমাদের যে ডায়াসপোরা তারা এই গাইডলাইনটা দিবে, আর আমাদের ইউথ তারা মুখিয়ে আছে একটা পারপাসের জন্য, তারা এটার জন্য ঝাঁপিয়ে পড়বে। যদি তাই হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ গড়তে পারবো, সেটা হচ্ছে নেশন অফ ইনোভেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মুস্তাফা হুসাইন। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাক ও টেলিকমিউনিকেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসিফ আজাদ।
2: Ladies and gentlemen, I would like to request a special guest on today's event, the Honourable Advisor to the Honourable Prime Minister on Telecommunications and Information Technology and Ministry of Science and Technology, Mr. Rehan Asif Asad, to deliver his speech.

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, মঞ্চ উপবিষ্ট সুধীবৃন্দ, উপস্থিত কনফারেন্স আগত সকল অতিথিবৃন্দ, অল দ্য এন্টারপ্রেনার্স, বিভিন্ন স্টলে যারা পার্টিসিপেট করছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম এবং সালামু আলাইকুম। আমাদের এখানে অনেক বিদেশি অতিথি আছেন এবং এটা আমরা লাইভ টেলিকাস্ট করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখানে যেটা বক্তব্য করছি বহির্বিশ্বের কাছে আমাদের বক্তব্য এবং আমাদের ভিশন তুলে ধরার। সো রেস্ট অফ মাই স্পিচ আই উইল গিভ ইট ইন ইংলিশ। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আই ফিল অনার্ড অ্যান্ড প্রিভিলেজ টু বি স্পিকিং অ্যাজ এ ICT অ্যাডভাইজার, বাট আই এম ইকুয়ালি feel honored and privileged to be one of yours. What I mean by that, last 25 years I have lived outside Bangladesh. I studied, graduated from MIT. I have worked in US, in Europe, in Middle East, in Asia Pacific, and just as most of us say that for 25 years I have seen the world, I've seen the Bangladesh from the other side. Last 5 months gave me the opportunity to see the world from now inside and sitting in the government. And I'll be very candid and sincere that it's been an interesting journey. There are days I feel overjoyed and passionate and deep conviction. There are days that after a long day at night, I sit down and ask myself that, what am I doing here? The reason I say this is that the first time Jabbar Bhai and Mustafa Bhai and a group of them came to my room, I used to remember in the ICT building, normally I worked late at night, and I was sitting and talking that the opportunities for in the semiconductor industry and our people and how we can move forward. Mustafa Bhai showed the presentation where he talked about the value chain very eloquently, and I won't go there, but I will start with why this matters, and why this matters for Bangladesh, and why now. We are embarked on a fourth industrial revolution. The world has gone through first industrial revolution, second and third. We as a country has missed our third industrial revolution, the software industry, the hardware industry, the manufacturing. Yes, we have done a lot, but we have missed a lot. And we are embarked on a fourth industrial revolution, which is the heart and soul, will be the AI-driven, all the development. It's about connectivity, and the connectivity, interconnectivity, and the semiconductor, and the AI, that everything will be living in a connected world. And the heart and soul of that connected world is semiconductor. The heart and soul of the semiconductor, how will go to the AI, and how that AI will change our life and everything in the industry. So we are talking about the heart and soul of fourth industrial revolution, and if we can capture that, if we can play that role, not only we can define our future, we can define the future of the world. When we think of AI, when we think of semiconductor, I 110% vouch everything Mustafa Bhai said, and I would tell that what give me deep conviction. Over the last 5 months, I have traveled to different universities. I have talked with, I have tried to talk with every single industry representative in Bangladesh, be that BSIA, be that our manufacturer, be that software industry. And when I visited the universities, the innovation the conviction, the passion I have seen in our young talent is no less than what I have seen in the last 25 years around the world. Our young talents, just last week I was in North South University to open their cybersecurity center, and there was a display from the North South University, from the Brack University, from some private universities, that on cybersecurity and on the AI, and the innovation what I have seen on the cybersecurity space, I was stuck in a moment that we as a Bangladesh developed the new cybersecurity law, and we are currently purchasing the new software. And I know that how much it's costing us. And there are some students who showed me the demo of their in-home, like in their class, in their third year and fourth year, what they have developed. And I just stand there and pause that we could use this software, whereas we are buying this software with millions of dollars from outside world. Yes, our software might not be ready. Yes, we might have to develop more and more. But the innovation and the quality of their software, what I have seen, really remarkable. I'm going to address a few things to what Mustafa I say, that what steps we are taking, we have taken as a government, and the steps we are planning to take going forward. Number one, based on our discussion, based on the feedback we have received from the BSIA, we have exempted tax, VAT, duties 100% for the semiconductor industry. Yes, there is 1% income. Yes, there is 1% income tax, but I promise that I will follow up with the finance minister, with the NBA chairman. I see people who helped us, Tariq sitting in the audience somewhere from NBA. They're the one who helped, it's not us, the Prime Minister, Finance Minister approved, but they're the one who really helped changing this thing. And we'll do everything we can to help and support the industry to grow. That's our commitment to you. We have also started working with our institution, education institution, with WIT and a few other universities, with ICT Ministry and Ministry of Science and Technology. We are committed to build the lab facility in the schools where our students from the very early journey can not only learn, not only can read, they can practice it, they can build it, they can test it. Yes, anything in semiconductor is costly and it will take time, but it's our commitment to all of you that we will do the needful to make sure that we support our education institutes, both public and private universities. We are also planning to build, there is a, probably number of you are familiar, Jonathan Tower, which we are renovating. We are also envisioning to transform the Jonathan Tower as the AI hub, helping the students and innovators. We want to build that as a GPU engine hub, working with the Koreans and the Japanese. They came forward to build that GPU computing capacity and capability and open that up for our students and the private sector and innovators, so people can go there, sit there, and they can leverage the GPU facility for their innovation for the future. The last thing I would say, that one thing what struck me, and I have noticed that in last 5 years, we have built some great startup companies in Bangladesh. We have built some great platform in Bangladesh. Where I felt we lack a little bit is about dream and dream big. I'll give you a particular example. 3 months back, I was in a Saturday attending a startup pitch conference in Rajshahi Engineering University and Technology. There are probably 40 groups who presented. And there was one group who was sitting all the way back in the classroom, and like in the break, I saw that they haven't presented yet, so I asked them that what they do and what are they presenting and so on. I find out their name is Chorcha.com. They're a third-year student that time in Washington Engineering University. During their admission test, before even they got into the Engineering University, during their admission test, they felt that this coaching is really wearing them out. It's getting to a point, it's boring. They don't have time to play, hang out. So they have developed an app where not only they can practice tests, but they can play as a game against each other. They can compete against each other. That startup, 2 years back, is now one of the largest education platform in Bangladesh. From grade 3 to BCS exam, you can do any test, any subject. You can do practice tests, mock tests. You can play against your friends. You can do inter-school competition and so on. They have active daily user, 5.4 lakhs. They are generating revenue close to 1 crore. And they're only third-year students, but they have 76 engineers working on it. So when they presented, I asked them, what's next? What do you want to do? They said, we want to develop this, we want to develop that. And one of them said that we are looking into Duolingo and we want to do something for Indonesia. I said, why Indonesia? So they say that they have somebody they know and they express interest. So I said that, why don't you come to Dhaka, we'll sit down and we'll talk. And I also want to explore them for one teacher, one tap project. So I called them to Dhaka, we sit down in the ICT building. And what they showed was amazing. And I said that, think that what you have done in Bangla, if you can do it for A-level and O-level, there's no limit where you can go. And I said that, find me what is the best app, what you are doing in Bangla for A-level and O-level. After 2 days, they came back with the research that these are the three companies who are the best app. One is best in England, one is best in Australia, and one is best in US. I asked them, do you think that you can be as good or even better than them? And all three of them said, yes, we can do that, and we can be as good as them. Fast forward, 2 weeks back, Honorable Prime Minister, we have given them a startup check of 10 lakh taka. And in less than 2 months, they have the English medium A-level and O-level curriculum ready as good as in Bangla. They are testing now, and they are planning to roll out in UK market. And this is why I feel what most of us say, that we need to mentor our young talent. It's not just they have that spark. They go to the Olympiad, they get the gold medal, but then we have to show them what is the next ladder, what is the path, what they can dream. If you cannot dream that what you have done in sitting in Rajshahi, that's great, you are doing that for the whole country, but that's not your physical limit. Your physical limit is beyond Bangladesh. You can be as good globally as you are in Bangladesh. And this I believe that in every sector we can do to help our young talents, to show them that they can dream and they can dream big. The last thing I would say, and I will conclude, in this journey in semiconductor, in AI, in robotics, it will be a long journey. There are a lot of companies are competing for this. There will be challenges. But one thing we have is we have around 20 to 30,000 students, young graduates graduating every year. If we can train them properly, if we can educate them properly, if we can get them not just book, if we can help them do the lab experiment, if we can help them do the things in their hand and connect them with their global value chain, I believe that these people can change our country. So this will be a journey. We are committed from our government that we'll work with all the students, all the private sector, with our global player. No matter how challenging, no matter how much obstacle is there, we are committed to take this journey, and we must. Thank you, everybody.
1: Thank you. উপদেষ্টা জেনারেল আসিফ আসাদ, সম্মানিত শুধু মণ্ডলী, একটি উন্নত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মকে হাইটেক স্কুলে দক্ষ করে গড়ে তোলা এবং আধুনিক গবেষণাকে উৎসাহিত করতে কাজ করছে বর্তমান সরকার। আর সরকারের এই উদ্যোগের ফলে দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুবা নাম এমপিকে।
2: Ladies and gentlemen, with the determination to build a developed and technology-driven Bangladesh, the present government is working to make the younger generation skilled in high-tech and to encourage modern research. As a result of this government initiative, the country's information technology sector is advancing at a rapid pace. Now I would request the Honorable Minister for Ministry of Post Telecommunications, ICT Division and Ministry of Science and Technology, Mr. Fakir Mahbooba Naam MP, to kindly deliver his address as a special guest.
0: Thank you. Bismillah Rahman Rahim, Maniya Pradhan Mantri, Tarik Rahman, Bishishotiti, Desh Bishishtek Aagata Bikkani, Gavishok Shikhabit, Uddukta Shilpo Uddukta Unnyon Shajugi, Ganamadmeh Potinaji Brindo, Upasthit Shakal Samaray Dosti Brindo, আসসালামু আলাইকুম। আজকের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিআর সামিট 2026 এর উপস্থিত সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স কেবল নতুন প্রযুক্তির নাম নয়, এগুলো আগামী দিনে অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তি। বাংলাদেশের এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে অঙ্গীকার সবার আগে বাংলাদেশ নীতি আলোকে একটা উদ্ভাবন নির্ভর প্রযুক্তি বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু গণতান্ত্রিক বা গতানুগতিক শিক্ষা নয়, বরং টিবিইটিকে শক্তিশালী করার মাধ্যমে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স বাস্তবায়ন নিশ্চিত করা যায়, যার মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার নয় বরং প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন বিশ্ববাজারে তার সফল প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প উৎপাদন এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে বায়োটেকনোলজি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। ইলেকট্রনিক শিল্পে দেশের উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে রোবোটিক শিল্প ও সেবাগত খাতে দক্ষতা ও গুণগত মান বৃদ্ধিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নির্বাচনী ইস্তেহারে বিজ্ঞান, শিল্প, গবেষণা উদ্ভাবনকে এগিয়ে নিতে সায়েন্স পার্ক প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি। অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি আধুনিক ন্যাশনাল বায়োটেক প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল বায়োটেক হবে গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়নের একটি সমৃদ্ধ প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, স্টার্ট আপ ও বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে গবেষণাকে বাণিজ্যিক পণ্য, প্রযুক্তি দ্বীপ রূপান্তর, জীব প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দেশি উদ্ভাবনের প্রসার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে জীব প্রযুক্তি গবেষণা ও শিল্পায়নের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা একটি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রযুক্তি সফল পৌঁছে যাবে প্রতিটি নাগরিকের কাছে। শিক্ষার্থী, গবেষক, তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার বা শিল্পকার সবাইকে যেন আধুনিক প্রযুক্তির সুযোগ গ্রহণ করে
3: নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমাদের অঙ্গীকার। এর মাধ্যমে আমরা জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই, দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য উচ্চ মূল্যে সংযোজনকারী কর্মসংস্থান নতুন ক্ষেত্র সৃষ্টি করতে চাই। এই লক্ষ্যে বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গবেষণা উদ্ভাবনের জন্য একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত, স্টার্টআপ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকরী সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম নির্মাণ কাজ করছি। আজকের সম্মেলনে এই লক্ষ্যে অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমি আশা করছি এই সম্মেলনের মাধ্যমে নতুন গবেষণা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ, শিল্প একাডেমিয়া অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদৃষ্টি, আপনার দূরদর্শী নেতৃত্বে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ও প্রয়োজনীয়তায় টিকে থাকার মতো সুদৃঢ় গড়ে তোলার চেষ্টা করছি। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীদারত্ব প্রতিষ্ঠান সমূহ, বিশ্ববিদ্যালয় সমূহ, শিল্পখাতের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগী এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আমি গত 17 জুলাই আমি আপনার সাংহাই ছিলাম। সেখানে হিজ এক্সিলেন্সি প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে উদ্বোধন করেছিলেন। উনি ওখানে দুটি শব্দ ব্যবহার করেছিলেন। একটা শব্দ উনি বলেছেন, ওয়ান ট্রি ক্যানট মেক মিউজিক অ্যান্ড ওয়ান ট্রি ক্যানট মেক ফরেস্ট। উনি বলার চেষ্টা করেছেন সারা বিদেশ থেকে যেভাবে সেই কনফারেন্সে লোকজন এসেছিল, অলমোস্ট 100 নেশন সেখানে ছিল, তার মধ্যে প্রায় 60+ মিনিস্টার ছিলেন। ওখানে কাজাক প্রেসিডেন্ট সাহেব ছিলেন, ওখানে আপনার থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে কম্বোডিয়া প্রধানমন্ত্রী সহ অনেক একটা হাই লেভেল কনফারেন্স হয়েছে। ওখানে আমরা একটা র্যাট রেসিং দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, সবার জন্য এআইয়ের পিছনে আমরা ছুটছি। উনি আগে শব্দ ব্যবহার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং, নোবডি লেফট বিহাইন্ড, কারো পিছনে ফেলে আমরা রাখব না। এই যে ওনার উক্তিগুলি প্রেসিডেন্ট শি জিনপিং যে উক্তিগুলি করেছেন, এইসব উক্তিকে মাথায় রেখে আমাদের দেশ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার সামনে এখানে বিজনেস ম্যাগনেট বসে আছেন, আমি ওদের বিজনেস ম্যাগনেট অনুরোধ করব, বিদেশি ফরেন ইনভেস্টর অনুরোধ করবো, আপনারা আসুন। দিস ইজ এ ভেরি ফ্রেন্ডলি বিজনেস গভর্নমেন্ট, আপনাদের আপনার পাশে থেকে এদেশের এআইকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। এভাবে সেবি কন্ট্রাক্টর এক ভদ্রলোক এসেছেন পার্ডু ইউনিভার্সিটি থেকে, ওনার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করা যায়, আমরা এইসব নিয়ে এই গভর্নমেন্ট আপনাদের পাশে থাকবে, আপনারা এগিয়ে আসুন। আর আগামী এআই এর যুগ আসছে, ইয়াং জেনারেশনকে দেখছি আমরা, ওনারা যেভাবে বুদ্ধিমত্তা নিয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে, এদের পাশে আমাদের থাকতে হবে, এদেরকে আমাদের হেল্প করতে হবে। আপনারা এখানে সামনে যারা আছেন বিজনেস ব্যবসায়ীরা, আপনারাও আসুন, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। এই সরকার আপনাদেরকে সবভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াবো না, পরিশেষে আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে বিজ্ঞান উন্নয়ন চালিকা শক্তি, প্রযুক্তি হবে অর্থনৈতিক সমৃদ্ধি ভিত্তি, উদ্ভাবন হবে আমাদের জাতীয় অগ্রযাত্রার প্রধান শক্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
4: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুবা নাম এমপি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা এসে পৌঁছেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তে। বিশ্ব প্রযুক্তি ও উদ্ভাবনী মহাসড়কে বাংলাদেশের দ্রুত পদচারণায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সার্বক্ষণিক নেতৃত্ব ও বলিষ্ঠ দিক নির্দেশনা প্রদান করে চলেছেন। এখন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে এই সিম্পোজিয়াম এবং সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করার এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: Ladies and gentlemen, Honorable Prime Minister Tariq Rahman has been constantly providing leadership and strong guidance in the bold stride of Bangladesh on the highway of global technology and innovation. I humbly request the most revered chief guest of today's inauguration ceremony, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, to declare a formal inauguration of this symposium and summit after delivering your guiding address, sir.
5: Thank you. Bismillahir Rahmanir Rahim. Biggyan o Projukti Mantronalay ebong Bangladesh Semiconductor Industry Association er uddoge, joutho uddoge ayojito dui din byapi National Semiconductor Symposium er ei onushthane upasthit sokol upasthitibindo, assalamu alaikum. আজকের এই আয়োজন আমার কাছে মনে হয় এটা বোধহয় কোনো একটা সাধারণ একটা সম্মেলন নয়, বরং এই সম্মেলনকে আমি আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা অন্যতম কারিগরদের মিলন মেলা হিসাবেই দেখতে চাই। প্রবাসী বাংলাদেশি, একটু আগে এরকম একজনের কথা আমরা এখানে শুনেছি, বক্তব্য শুনেছি, যারা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন, এমন অনেকেই আজকে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা সামিটে অংশগ্রহণ করছেন যারা আমাদের সাথে এই মুহূর্তে সামনে বসে আছেন। আমি আপনাদেরকে জানাই বিশেষভাবে অভিনন্দন। এই সামিটে দেশি বিদেশি প্রযুক্তি বিশারদগণের সহানুগ্র উপস্থিতি সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িতদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক বলে আমি মনে করি। আজকের এই সামিটের উদ্দেশ্য, লক্ষ্য, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা যারা এখানে এতক্ষণ বক্তব্য রেখেছেন আমরা আলোচনা করেছি। আমি চেষ্টা করব সেই যেগুলো আলোচনা এর ভিতরে হয়ে গিয়েছে সেগুলো আবার রিপিট না করার জন্য। তবে আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সমগ্র পৃথিবী বা বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে আছে, দাঁড়িয়ে আছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। কম বেশি হয়তো আমাদের একটু ধারণা আছে, বিশেষ করে আমরা যারা এই ফিল্ডে কাজ করি না, আমাদের সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। আমরা একটু আগে আমাদের একজন এই ব্যাপারে যে বিশেষজ্ঞ ওনার বক্তব্য থেকে এটা আমরা জানতে পেরেছি। উপস্থিত শুভবৃন্দ, 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 trillion কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এর আগে যারা বক্তব্য রেখেছেন তাদের কারো কারো বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার, উদ্যোক্তা হিসেবে অবদানও তারা রাখছেন। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরো গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং এইসব ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছেন। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। এই মিশনের দায়িত্ব শুধু সরকারের নয়, একই সাথে আমি মনে করি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞ সবার আমাদের এই দায়িত্ব। এবং সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে, যা আপনারা রেহানের বক্তব্য থেকে এরই মধ্যে শুনেছেন, চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী এই সেক্টরে যারা ইনভলভ আছেন তারা আমাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের প্রতি সম্মান রেখে এবং এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রপ্তানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকা স্টার্ট আপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্ট আপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে, যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে।
6: উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে, বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকীকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। যারা বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। উপস্থিতি সুধীবৃন্দ, আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তো বা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই আমার সরকারের অবস্থান থেকে, আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। উপস্থিতিবৃন্দ, এই দুই দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সবশেষে আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
7: অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য,
8: সময় উপযোগী এবং উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের জন্য।
9: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ এতক্ষণ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। বাংলাদেশ শীঘ্রই সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এ বিশ্বাস আমাদের সকলের। এ বিশ্বাসকে ধারণ করেই আমরা আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার এবং এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিয়ার সামিট 2026 সফলতা কামনা করে এই নব থিয়েটার ঢাকা থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
10: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠেয় বিয়ার সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে। এখন

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন শাফিন আহমেদের পরিবেশনায় এই গানটি, আর এই গানটির সাথে শেষ হল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: স্বাস্থ্যই সুখের মূল, একটি বহুল প্রচলিত প্রবচন। এই কথাই আমাদের দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে। এর অর্থ হল, প্রকৃত সুখ ও আনন্দের জন্য সুস্বাস্থ্য অপরিহার্য। জীবন যতই সমৃদ্ধ হোক না কেন, যদি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে সেই সুখ উপভোগ করা সম্ভব নয়। সুস্বাস্থ্যের জন্য যা কিছু করণীয় সেগুলো একটু জানিয়ে দিতে চাই। সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা, এই সবই সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। সুস্বাস্থ্যই জীবনের প্রতিটি দিককে সুন্দর ও অর্থবহ করে তোলে। তাই জীবনে প্রকৃত সুখ অর্জনের জন্য আমাদের সবারই স্বাস্থ্য রক্ষার উপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা সবাই শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হব, এমনই আহ্বানে শুরু করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। সুপ্রিয়শ্রোতা, দাঁতের স্বাভাবিক যত্ন এবং সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু সুন্দর হাসির জন্য নয়, বরং সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। দাঁতের সঠিক যত্ন না নিলে ক্যাভিটি, মাড়ির রোগ এবং অন্যান্য সমস্যার ঝুঁকি বাড়ে। দাঁতের স্বাভাবিক যত্ন এবং সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনব দাঁতের স্বাভাবিক যত্ন ও সুরক্ষায় করণীয় বিষয়ে বিশেষ সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আফরোজা আক্তার।
1: সুপ্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব দাঁতের স্বাভাবিক যত্ন নিয়ে। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাজী আবুল হোসেন আজাদ। চলে যাব তার কাছে। কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: জি ভালো আছি। আর আজকে আমাদের শ্রোতাদের জন্য আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে। শুরুতেই আপনি জেনেছেন যে আজ আমরা যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে দাঁতের স্বাভাবিক যত্ন। দাঁত আসলে প্রত্যেকটা মানুষেরই খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যেটা আসলে আমরা বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা আসলে দেই না। তো আসলে দাঁতের যত্নের ব্যাপারেই আমি শুরুতেই কথা বলবো শ্রোতাদের জন্য, যে দাঁতের স্বাভাবিক যত্ন বলতে আপনি কি বুঝান?
2: দাঁতের স্বাভাবিক যত্ন বলতে আসলে বোঝা যায় এমন যে আমরা প্রতিদিনই খাবার দাবার খাচ্ছি, যে খাবারগুলোই আমরা খাই না কেন, যখনই খাই আমাদের উচিত হচ্ছে খাবার পরে ভালো করে একবার অন্তত ভালো করে কুলকুচি করা, প্রতিদিন দুইবার ব্রাশ করা, সকালে নাস্তার পরে একবার ব্রাশ করা এবং রাতে ঘুমানোর আগে। এবং সবচেয়ে ভালো হয় যেটা, যদি প্রতিদিন একবার করে রাতে ঘুমানোর আগে যে ব্রাশ করা হয়, সে সময় যদি ডেন্টাল ফ্লসিং করা যায়, এই ফ্লসিং এর ফলে যেটা হবে, দাঁতের দুই দাঁতের মাঝে যে খাবারগুলো আটকে থাকে সেগুলো বের হয়ে যায়। এতে সাধারণত যেটা হয়, এ থেকে দাঁতের অসুখ আর হবে না, এটা প্রিভেন্ট করা সম্ভব।
1: খুব সহজ এবং স্বাভাবিক একটা উপায় কিন্তু উনি বললেন, যেটা আমরা চাইলেই সহজেই করতে পারি, নিশ্চয়ই আমরা সেটা করব দাঁতটাকে ভালো রাখার জন্য। আর একটা জিনিস আমরা দেখি প্রায়, আমরা পানি খেলে অনেকে বলে দাঁত শিরশির করছে, সেটা একটু ঠান্ডা পানি খেলে দাঁত শিরশির করে, এটা কেন হয় আসলে?
2: জি, এটা একটা ভালো প্রশ্ন এবং সবচেয়ে কমন একটা প্রবলেম। আমরা যখন ক্লিনিকে, আমাদের কাছে যখন অনেকেই আসে, যত ব্যথাই থাকুক না কেন, কোনো না কোনো দাঁতে বল নোটিস করে যে আমার এই দাঁতটাতে গরম খেলে বা ঠান্ডা খেলে শিরশির করে, চা অথবা কফি অথবা কোল্ড ড্রিঙ্কস, এবং শীতের সময় যে পানিটা যখন একটু বেশি ঠান্ডা থাকে, যে কারণে এই সময়টা শিরশিরটা বেশি করে। মুখে পানি দেওয়ার সাথে সাথে কোনো একটা বা দুইটা দাঁত অনেকেই বলে যে খুব ধরে যায়। তো সাধারণত দেখা যায় যে এই দাঁতগুলোতে যখন আমরা পরীক্ষা করে দেখি, দেখা যায় যে কখনো ক্যারিজ থাকে, ক্যারিজ মিস হচ্ছে দাঁতে কখনো ছোট ছিদ্র থাকতে পারে, এই কারণেও অনেক সময় শিরশির করে। আবার অনেক সময় আছে যে ব্রাশের টেকনিকটা ফল্টি হয়, লাইক হচ্ছে আমরা সাইড টু সাইড ব্রাশ করি এবং খুব শক্ত ব্রিসেলের ব্রাশ ব্যবহার করি। এতে দেখা যায় কি, একটা জায়গাতে গাম থেকে এবং দাঁতের মাঝে যে জায়গাটা থাকে, ওই অংশটার মধ্যে একটা ক্যাভিটি তৈরি হয়ে যায়, একটা ক্ষয় হয়ে যায় এবং দাঁতের এনামেলটা পাতলা হয়ে যায়। এই কারণে ওই সময় যখন পানি ঠান্ডা পানিটা ধরে, দাঁত স্বাভাবিকভাবেই তখন শিরশির করে। তো কখনো এরকম হয় যে এইগুলার প্রতিকারের জন্য আমরা যেটা করে থাকি, যদি কোনো ক্যারিজ থাকে সেই ক্যারিজকে রিমুভ করে আমরা সেটা রেস্টোরেশন করে দিই। আবার কখনো এরকম হয়েছে যে দাঁতের পাশে দিয়ে যদি কখনো ব্রাশিং এর কারণে দাঁত ক্ষয় হয়ে থাকে, সেটাও আমরা রেস্টোরেশন করে ঠিক করে ফেলতে পারি। এভাবেই আসলে দাঁতের আমরা মুক্তি পেতে পারি।
1: আচ্ছা, এই ব্রাশের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো, আসলে কি ধরনের ব্রাশ মানুষ সিলেক্ট করবে, কোন ধরনের ব্রাশটা ভালো হবে সেটা কি করে বুঝবে?
2: সাধারণত দুই ধরনের ব্রাশই বাজারে পাওয়া যায়, শক্ত ব্রাশ, ব্রিসেল গুলো খুবই হার্ড থাকে, আর একটা হচ্ছে সফট ব্রাশ। আমাদের সাজেশন হচ্ছে এটাই যে সবাই যেন নরম ব্রাশটা ইউজ করে। নরম ব্রাশের ইউজের ফলে কখনোই দাঁতে ঘষার কারণে যে মানে অনেক ফোর্সফুলি ঘষলেও দাঁতের ক্ষয় হবে না, সেক্ষেত্রে নরম ব্রাশটা আমরা সাজেশন দিয়ে থাকি।
1: আর অনেকে বলে থাকে যে আমার দাঁতে পাথর জমেছে, এই ব্যাপারটা আসলে কি?
2: হ্যাঁ, আসলে এটা হচ্ছে কি, সাধারণ মানুষকে বা যারা আসলে এই রিলেটেড না, তো এই জন্য আমরা বোঝানোর জন্য বলে থাকি যে দাঁতে পাথর হওয়া, এটা আসলে খাবার জমে জমে প্রথমে প্লাক তৈরি হয়, মানে ব্রাশিং যখন মানে প্রপারলি না হবে এবং দুইবার করে ব্রাশ যদি কারো অভ্যাস না থাকে তখন দাঁতের গোড়াতে দুই দাঁতের ফাঁকে ফাঁকে ওই যে শুরুতে যেটা বললাম যে স্বাভাবিক যে যত্ন ফ্লসিং না করলে দাঁতের ফাঁকে ফাঁকে এই খাবারগুলো জমে যায়, জমে গিয়ে একটা শক্ত আবরণ তৈরি হয় যেটাকে আমরা বোঝানোর জন্য মানুষকে বলি পাথর, আসলে এটাকে আমরা বলি হচ্ছে ক্যালকুলাস, এটাই হচ্ছে দাঁতের পাথর।
1: তার মানে ফ্লসিং করলে বা একটু রেগুলার যে স্বাভাবিক যত্নের কথা বলছিলে সেটা করলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ছিদ্র হয়ে যাওয়া যেটাকে বলে, এটা আসলে কেন হয় এবং এর প্রতিকারটা কি?
2: হ্যাঁ, ডেন্টাল ক্যারিজ হচ্ছে আমাদের জন্য একটা বড় খারাপ দিক, দাঁতের অসুখ বা দাঁতের যে ব্যথা এই ডেন্টাল ক্যারিজ থেকে কখনো শুরু হয়ে থাকে। যেমন হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে যে খাবারগুলো খাই এই খাবার অনেক সময় হচ্ছে দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, এই গ্রুপের মধ্যে খাবারটা আটকে যায়। এই খাবার আটকে গেলে এরপরে যখন টাইমলি আমরা যে ব্রাশ যদি না করি এরপর আবার যখন আমরা কোনো মিষ্টি খাবার খাই ওইখান থেকেই সুগার দাঁতের ওই খাবারের সাথে মিশে ক্যারিজ তৈরি করা শুরু করে। প্রথমেই দেখা যায় যে এখানে একটা ব্রাউন স্পট তৈরি হয়, আমরা আসলে সে সময় গুরুত্ব দেই না কারণ এটা কখনোই ব্যথার সৃষ্টি করে না। এরপরে দেখা যায় যে এটা একটা কালো স্পটের মতো তৈরি হয়, এই কালো স্পট থেকে ধীরে ধীরে ধীরে ধীরে ক্যারিজটা আরো ডিপ হতে থাকে, একটা সময় যায় এটা হচ্ছে দাঁতের যে অস্থিমজ্জা বলি বা দাঁতের যে মজ্জা বলি সেটাকে আমরা বলি হচ্ছে পাল্প, এই পাল্পটা টাচ করে যায়, কখনো পাল্পকে এমন ভাবেই আক্রমণ করে যে তখন তীব্র ব্যথা হয়, পাল্পটা ধরে যায়, তখন আমাদেরকে এক্সরে করে দেখতে হয় যে কতটুকু পর্যন্ত পাল্পের কাছাকাছি চলে গেছে। অনেক সময় আছে যে পাল্প থেকে অনেক দূরে থাকে কিন্তু আমরা অনেকেই জানি বা যারা এই বিষয়টা জানার আছে দাঁতের তিনটা লেয়ার থাকে, একদম উপরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে এনামেল লেয়ার, এই এনামেল লেয়ারের নিচের যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে ডেন্টিন, এটা একটু ইয়েলো কালারের থাকে। এই ডেন্টিনটা যখন আক্রমণ করে ফেলে বা ডেন্টিনটা ধরে যায় ক্যারিজের কারণে তখন হচ্ছে দাঁত শিরশির করে। এই অবস্থা পর্যন্ত কখনো আমরা এটাকে চিকিৎসার জন্য আমরা রেস্টোরেশন করতে পারি যেটাকে আমরা ফিলিং বলি, এটা করা যেতে পারে, এটা করলে ঠিক হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে এই ডেন্টিন ভেদ করেও পাল্প টাচ করে ফেলে, যদি পাল্প টাচ করে ফেলে সেক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যে এত তীব্র ব্যথা হয় এই ব্যথা থেকে বাঁচার জন্য তখন বাধ্য হয়ে রুট কানাল করা লাগে।
1: তার মানে যেটা আমরা শুরুতেই আসলে খেয়াল রাখবো যে আমার দাঁতে ব্রাউন স্পট যখন পড়ছে তখন থেকে শুরু হলে দাঁতটা আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে,
2: কম থাকে,
1: কিন্তু ধীরে ধীরে যখন ফিলিং এর দিকে যেতে হয় এরপরে রুট কানাল আসলে দাঁত তখন
2: যখন দাঁতে রুট কানাল করা লাগে এরকম একটা পর্যায়ে চলে আসে। স্বাভাবিক ভাবেই তখন আমাদের এই রুট কানাল প্রসিডিউরটা আগে হয়তো অনেক কষ্ট ছিল, এখন যদিও অনেক সহজ, খুব ভালো মানে প্রযুক্তি এখন বাংলাদেশে চলে আসছে, তো আমার পরামর্শ থাকবে হচ্ছে এই দাঁতের চিকিৎসার জন্য আমাদের ডেন্টাল সোসাইটির এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির হচ্ছে একটা স্লোগান আছে, বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। যারা আমাদের কথা শুনছেন তাদের সবার কাছে আকুল আবেদন, আপনি যেখানেই যার কাছে ট্রিটমেন্ট করুন না কেন আপনি আগেই দেখে নেবেন যে সেই ডাক্তার পাশ করা ডাক্তার কিনা এবং তার নামের পাশে বিডিএস আসে কিনা।
1: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা, আপনারা নিশ্চয়ই অনেক বেশি সচেতন থাকবেন, খুবই স্বাভাবিক যত্ন কিন্তু তিনি বললেন যেটা নাকি আমরা রেগুলার যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা এই অস্বাভাবিক ব্যাপারগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো আর দাঁতটাকে আমরা ভালো রাখতে পারবো। সবার জন্য শুভকামনা, আবার কথা হবে অন্য কোনো বিষয়ে, ভালো থাকবেন সবাই।
0: এতক্ষণ দাঁতের স্বাভাবিক যত্ন এবং সুরক্ষায় করণীয় এই বিষয় নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা থেকে জানা হল দাঁতের সুরক্ষার নানা প্রয়োজনীয় বিষয়। সঠিক যত্ন এবং অভ্যাসের মাধ্যমে দাঁতের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। মনে রাখতে হবে সুস্থ দাঁত শুধু মুখের জন্য নয়, এটি সারা শরীরের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান। আব্দুল হালিম মিয়ার সাজানো কথা এবং সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আবুল কালাম সিদ্দিকী।

0: জনসংখ্যা বিষয়ক গান শুনছিলাম। সংসার যত ছোট হবে সুখ তত বেশি হবে, এই ধারণাটি আধুনিক জীবনের একটি প্রচলিত মতামত, যা মূলত পরিবার পরিকল্পনা এবং জীবনযাত্রার সরলীকরণের উপর জোর দেয়। অর্থনৈতিক স্থিতিশীলতা, মানসিক শান্তি, মানসম্পন্ন জীবনযাত্রা, পরিকল্পিত ভবিষ্যৎ নিশ্চিত করে ছোট পরিবার। প্রিয় শ্রোতা, এবারে জানব জানাব পর্বে শোনাব মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে অপরাধের আমল যোগ্যতা, আপোষ যোগ্যতা, জামিন যোগ্যতা নিয়ে আইনি তথ্য। এ বিষয় নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট আজিহুল ইসলাম রনি।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন, আশা করি ভালো আছেন সকলে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানব জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বরাবরের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আমরা আইন মেনে চলব। আমাদের আজকের আলোচনা বিষয় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুসারে অপরাধের আমল যোগ্যতা, আপোষ যোগ্যতা ও জামিন যোগ্যতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। স্টুডিওতে আপনি উপস্থিত হয়েছেন, কেমন আছেন আপনি?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি।
1: যে আইনের কথা বলছিলাম, গত পর্বেও আমরা এই আইন নিয়ে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই যে মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন, এটা যে একটা ঘৃণ্য অপরাধ এবং গুরুতর একটা অপরাধ, এবং এই অপরাধের বিষয়টা বিবেচনা করে এখানে বিভিন্ন মেয়াদের শাস্তি, মৃত্যুদণ্ড পর্যন্ত দণ্ডিত করা হয় যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত, যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তো আজকে যেটা শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই, এই ধরনের যে অপরাধ, এই অপরাধের আমল যোগ্যতা কতটুকু? কারণ আমরা আইনে আমরা সাধারণত শুনে থাকি যে এই আইন আমলযোগ্য, এই আইন আমলযোগ্য না, বা এই অপরাধ আমলযোগ্য, এই অপরাধ আমলযোগ্য না, বা জামিনযোগ্য বা জামিনযোগ্য নয়, কিংবা আপোষযোগ্য বা আপোষযোগ্য নয়, এ ধরনের অনেক কথা বলা আছে, এটা আপনিও জানেন। আপনার কাছে আমি জানতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে যে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012, এই অপরাধের আমলযোগ্যতা কতটুকু?
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই আইনের প্রথম কথা বলা হচ্ছে যে অপরাধ সমূহকে কি আমরা আমলযোগ্য করব কিনা। কারণ আমাদের আইনের একটা ভাষা আছে, যদি আমলযোগ্য না নেই তাহলে সেটা অপরাধ বলে গণ্যিত হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা আসি যে যদি আমলযোগ্যতা করা হলে এখন আসি যে এটা কি বেলেবল নাকি নন বেলেবল। এখন এটা আমি অপরাধটা হয়তো সংঘটিত হয়ে গেছে বা কোনোভাবে আমি জড়িত হয়ে গেছি, যতক্ষণ পর্যন্ত নাকি এটা একেবারে পুরো মামলা শেষ না হবে, একেবারে ফাইনাল না হবে যে আমি কি আসলে অপরাধী কি অপরাধী না, তার আগ পর্যন্ত কিন্তু আমার জামিনের ব্যবস্থা আছে, প্রত্যেকটা অনেক আমাদের আইনে আছে। তো এখানে স্পেসিফিক্যালি এখানে বলা হচ্ছে যে এটা কিন্তু নন বেলেবল, মানে অজামিনযোগ্য,
1: মানে ধরনের অপরাধ করলে সে জামিন পাবে না,
2: একদম মামলা শেষ হওয়ার পরে দেখা যাবে কি হবে, জামিন পাবে না। আর ও আপোষযোগ্য, এরকম যদি হয় যে আচ্ছা আমি অন্যায়টা করে ফেলেছি, না তোমাকে 5 লক্ষ টাকা দিলাম, এই মামলাটা তুলে নাও, আমি আপোষ করে নিলাম, এই আপোষ করা যাবে না। কারণ যেখানে সার্ভিচিউট করা হচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে, এরকম মানে জঘন্য কাজে, অশ্লীল কাজে আমাকে বাধ্য করা হচ্ছে, সেই অপরাধের দিকে যদি আমরা নজর দিই, তাহলে এই আইনটা খুব সঠিকভাবে এখানে যেটা করেছে যে কোনো আপোষ করা যাবে না।
1: তাহলে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012, এটা অবশ্যই একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। আর এর সংক্রান্ত যে অপরাধ, যে মানব পাচারের মতন একটা ঘৃণ্য অপরাধ, এটার কথা বিবেচনা করেই সাধারণত এটাকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এবং আপনার মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তারা কখনোই জামিন পাবে না, অর্থাৎ জামিন অযোগ্য এটা মামলা। এবং সেই সাথে আপনার মাধ্যমে আরো জানতে পারলাম যে এই মামলায় কোনো আপোষ চলবে না,
2: কোনো আপোষ চলবে না।
1: সাধারণত কোনো কোনো ধারায় কোর্ট ইচ্ছা করলে আপোষের অনুমতি দিতে পারে, কিন্তু এটা এমনই একটা ঘৃণ্য অপরাধ। কারণ একটা কারো মেয়েকে অপহরণ করে নিয়ে দেশের বাইরে পাচার করে দিল, এটা কত বড় একটা ঘৃণ্য অপরাধ, সেই জন্য এটা কোনো আপোষ নেই।
2: হয়তো পাচার হয়তো বাইরে না করলো, অঙ্গহানি করে দেশের মধ্যে
1: ফেলে রাখলো, কিংবা তার
2: করালো। এখানে জন্য আমি গতবারও আলোচনা করছিলাম যে সংঘবদ্ধ যে একটা কাজের কথা বলা হয়েছে, যে আমরা একজন মেয়েকে ধরে নিয়ে এসে তো আমি প্রতিতার বৃত্তি করাতে পারবো না, আমার একটা স্থান দরকার, সেই জায়গায় লোকজন আসে যাও করবে, সংঘবদ্ধ একটা চক্র অবশ্যই দরকার।
1: আচ্ছা, এই যে এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত থাকে,

0: তারা তো খুবই শক্তিশালী এবং তারা সংঘবদ্ধ অপরাধ চক্র। আমরা সাধারণ মানুষ তাদের কাছে কিছুই না এমনটা মনে করতেই পারি, এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করাটা সেটাও কিন্তু একটা সাহসী পদক্ষেপ এবং অভিযোগ করা জীবনের জন্য হুমকিও হয়তোবা। আমি আপনার কাছে জানতে চাই যে এই আইনের অধীনে অভিযোগকারীর কি কোনো নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে কিনা।
1: আপনার একটা খুব সুন্দর একদম পয়েন্টে পয়েন্টে একটা প্রশ্ন করেছেন, যেটা আসলে খুব জরুরি, কারণ অনেকেই হয়তো চিন্তা করবে যে আমি একটা জিনিস দেখছি বা সমাজে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু ওরা এত শক্তিশালী, যদি আমি এখন অভিযোগ করি, যদি জানতে পারে সেই যারা অন্যায়কারীরা, তাহলে হয়তো আমার ক্ষতি করে ফেলবে। এই ক্ষেত্রে এখানে ধারা 17-তে এই আইন বলছে যে এই আইনের অধীনে অপরাধ সংঘটিত হলে কোনো ব্যক্তি পুলিশ বা ট্রাইব্যুনালের নিকট ওই অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করতে পারবে, প্রথম কথা। এবং পরবর্তীতে আবার বলতেছে যে পুলিশ এই ধরনের অভিযোগ আনয়নকারী ব্যক্তিকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে, এবং আইনি কার্যধারার কারণে অনুরূপ প্রয়োজন না হইলে তার নাম পরিচয় গোপন রাখবে। তার মানে হলে বলা হচ্ছে যে অভিযোগ করবে তার নাম কিন্তু গোপন রাখা হবে, এবং পুলিশ তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিবে, আর অভিযোগটা করতে পারবে পুলিশের নিকট অথবা ট্রাইব্যুনালের নিকট সরাসরি এই অভিযোগ করতে পারবে। আমি আরেকটু আসতে চাচ্ছি যে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার জন্য সরকার যদি মনে করেন তাহলে এক বা একাধিক বিশেষ প্রসিকিউটর নিয়োগ করতে পারবেন, প্রসিকিউটর মানে রাষ্ট্রের পক্ষে যে আমাদের আইনজীবী তাদেরকে নিয়োগ করতে পারবেন। আবার আরেকটা বলা হচ্ছে যে কোনো কারণে যদি এরকম হয় যে ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর যদি কাজ ঠিক মতো না করেন, ইভেন তার বিরুদ্ধে যদি কোনো গুরুতর দায়িত্বের অবহেলার যদি কোনো প্রতিবেদন সরকারের নিকট যদি দাখিল করা হয়, তাহলে কিন্তু সরকার কিন্তু ওই প্রসিকিউটরকে অপসারণ এবং প্রতিস্থাপন করবেন। তার মানে কোনোভাবেই যেন এখান থেকে কেউ নিস্তার না পায়, কারণ আমরা যেটা প্রথমেই বলেছি সার্ভিসিয়ার মানে বাধ্য করা হচ্ছে, আমার কোনো স্বাধীনতা নাই, মানে যেটা নাকি আমি নাগরিক হিসেবে আমার প্রথম ইয়ে হলো যে আমি একজন স্বাধীন ব্যক্তি, যে আমি বাক স্বাধীনতা আছে, আমার পড়াশোনা করার অধিকার আছে, আমার এখানে গৃহনির্মাণ থাকার স্বাধীনতা আছে, সব স্বাধীনতা থেকে প্রত্যেকটা স্বাধীনতাকে খর্ব করে আমাকে বাধ্য করে কিন্তু যে কাজটা করা হচ্ছে সেটাই হলো এই মানব পাচার আমাকে করা হচ্ছে।
0: আচ্ছা, এমন যদি হয় কেউ মিথ্যে অভিযোগ দায়ের করলো, এক্ষেত্রে কি কোনো শাস্তির বিধান আছে নাকি মিথ্যে অভিযোগকারীর বিরুদ্ধে?
1: এটাও একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। এখানে আইন বলছে যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এই আইনের অধীনে মিথ্যা বা হয়রানিমূলক মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করলে, এই আইনের প্রক্রিয়ার অপব্যবহার করলে বা অন্য কোনো ব্যক্তিকে তাহা করতে বাধ্য করিলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হইবে, এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি অনধিক 5 বছর এবং অন্য 2 বছর সশ্রম কারাদণ্ডে এবং ন্যূনতম 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। এখানে আরো বলতেছে যে এই আইনের অধীনে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল কোন লিখিত অভিযোগের ভিত্তিতে বা তাহার স্বীয় ক্ষমতার উপর ধরা যেটা একে যেটা আছে বর্ণিত অপরাধ আমলে নিয়ে তার বিচার শুরু করতে পারবেন, এবং প্রয়োজনে কারণ লিপিবদ্ধ করিয়া মূল মামলার বিচার স্থগিত করতে পারবেন। মানে এখন মিথ্যা অভিযোগ যেটা আছে, যে অভিযোগ যদি প্রমাণ হয় যে আমি ক্ষতি সাধন করার উদ্দেশ্যে যে আমি আমার বাসাটা হয়তো ভাড়া দিয়েছি কিন্তু আমি জানতাম না যে এখানটায় খারাপ কোনো কাজ করা হবে বা এখানে এই বাসা কেউ কেনা আটকে রাখা হয়েছে, আমি কিন্তু অনেক সময় এটা আমি বুঝে যায় না, কিন্তু কারণ অত্যন্ত চতুরতার সাথে তারা এই কাজগুলো করে,
0: বিশেষ করে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত তারা খুবই চালাক চতুরী হয়ে থাকে।
1: তারা যেহেতু ঠকানোর কাজটা করে, অনেক সময় দেখা গেল যে আমি হয়তো এটার সাথে জড়িত না কিন্তু আমার সম্পর্কে আমার মানে সুযোগ বুঝে হয়তো বললো যে আমি এই কাজের সাথে আছি, যদি প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে শাস্তির কথা এখানে বলা হয়েছে 5 বছরের কথা বলা হয়েছে, মানে যদি কেউ মনে করে যে আমি তো ধর অন্যান্য মামলায় হয়তো দেখা গেল মামলা কেউ হারলো কেউ জিতলো রায় পেলো না, কিন্তু এখানে যদি এরকম হয় তাহলে জেনে কি এই মিথ্যা অভিযোগের যে ভিকটিম উনি কিন্তু পরবর্তী উনার বিরুদ্ধে মামলা করতে পারবেন।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে কোনো ব্যক্তিকে পুলিশের সন্দেহ হলো যে সে মানব পাচারের সাথে জড়িত থাকতে পারে, এক্ষেত্রে পদ্ধতি কি অনুসন্ধানের বিষয়ে?
1: আমাদের ধারা 18-তে বলা হয়েছে যে এখানে কিন্তু ওয়ারেন্ট ছাড়াই কিন্তু পুলিশ কিন্তু যদি মনে করে যে এখানে কোনো পাচার হচ্ছে কোনো কাজ সংগৃহীত হচ্ছে সাথে সাথে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করতে পারে, আলামত সংগ্রহ করতে পারে। তবে এখানে শর্ত একটা আছে যে 72 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে কোর্টে চালান দিতে হবে, কারণ বিস্তারিত লিখে তো। সুতরাং পুলিশকে এখানে দিয়েছে এই জন্য যখন নাকি আমি হয়তো বা একটা অভিযোগ করলাম বা একটা খবর দিলাম যে এরকম জায়গায় একজনকে পাচার করা হচ্ছে, এখন পুলিশ কতক্ষণে ওয়ারেন্ট আনবে, কতক্ষণে সেই ওয়ারেন্ট হাতে নিয়ে যত চলে যাবে সে কাজে, আমাদের যে স্বার্থে এই আইনটা করা হয়েছে আমাদের স্বার্থে যেন আমাদের জন্য ক্ষতি করা না হয়, আমাদের জন্য বাধ্যতামূলকভাবে মানব পাচার যেন করা না হয় তার শিকার যেন আমি না হই, সেজন্য পুলিশকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এবং এখানে যখন যদি পুলিশের যদি এরকম করে মিথ্যা কোনো কিছু করে। আমরা তো আগেই বললাম যে 5 বছরের শাস্তি, ন্যূনতম 2 বছরের সষ্টম কারাদণ্ডের কথা বলেছি। ইভেন যদি পুলিশে যদি এরকম কোন অপরাধ করে যে সত্যি করে হিংসা করে যদি কারো ক্ষতি করার চেষ্টা করে, যে ধরে নিয়ে গিয়ে বলে যে
0: সেখানে
1: প্রথমত প্রমাণ হতে হবে যে সে মিথ্যা মামলা করেছে, তখন যে ব্যক্তি ভিকটিম ওনার বিরুদ্ধে আবার মামলা করতে পারবেন।
0: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 অনুসারে অপরাধের আমল যোগ্যতা, আপোষ যোগ্যতা, জামিন যোগ্যতা নিয়ে আরো বিভিন্ন দিক নিয়ে চমৎকার তথ্য উপস্থাপন করেছেন। আশা করি আমাদের যারা শ্রোতারা এতক্ষণ শুনলেন তারা উপকৃত হবে, সচেতন হবে এবং সবাইকে সচেতন করবে। আপু, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: সেই সঙ্গে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠানে আবারও অন্য কোন আইন নিয়ে আগামী পর্বে ঠিক একই সময়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সে প্রত্যাশায় শেষ করছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক আজকের অনুষ্ঠান। সবার জন্য শুভকামনা।
2: প্রিয় শ্রোতা, সময়ের পরিক্রমায় একেবারে শেষ সময়। আমরা এবারে শুনবো সব শেষ পরিবেশনা। হ্যাঁ, শুনবো বেতার কার্টুন। চলুন শুনে আসি তাহলে।
3: আমিও তোমার লগে বাজারে যাবো। বাজান?
4: বাজারে যাওয়ার কাম নাই হাসান, ঘরে বসে আমার কাছে পড়ো, আমি তোমার খাতা খুঁজলাম। দু
3: আমারে না নিলে আমি পড়ু না, আমারও তোমার লগে নিয়ে যাও। বাজান, আমারে নিয়ে যাও।
4: চুপ, এই যে মেরে আল্লাহ দিতে নাই কই হতে হয় না, তোমার পড়ার শাসন করো, মাথায় উঠছে।
3: বাজানে আমার নিল না, আমার আমি পড়ুন না, আমি স্কুলেও যাবো না, কেন আমার নিল না?

0: রশিদ ভাই, বাজারে আইসা আমার দোকানে চা খাইবেলা?
1: যাই দেখি এক কাজটা, এ কি দোকানে তোমার মাইয়া মনে হয়েছে কেন?
0: আপনার ধরলো তো যে বাজার তোমার লগে দোকানে যাবো, তাই নিয়ে এলাম। তার তাতেই কি মহা খুশি। কইলাম, মা দোকানে কেন ভরবা? মায়া আমার সাথে এক বই খাতা নিয়ে আসছে।
1: এইখানে জানে না
0: রশিদ ভাই, বাচ্চা গমন হলে মন লাহান, রাগ করলে কোচিন দাগ পড়ে। বাচ্চা গমনের বিকাশের জন্য ওগো আদর দরকার, ওগোর সব কাজে উৎসাহ দেওয়া উচিত, ওগোর কোনো কথা না করতে নাই। দেখো রশিদ ভাই, আমার মায়ের দিকে চাইয়া দেখো, আপনার লিখতেছে।
2: কি গো মা, আরো লেখবা?
0: দেখলো রশিদ ভাই, মাইয়া একেবারে মাথায় উঠে না, লেখতেছে তো লেখতেছে। রাগ করলে মায়ের আনন্দ থাকতো না। কি হলো রশিদ ভাই, একেবারে চুপ হয়ে গেল, কি যেন ভাবতাছো?
1: হ্যাঁ শহীদ ভাই, আমার একটা ভুল হয়ে গেছে। আমি
0: আরে যাও কই, আর শোনো, হাত সই হয়ে গেল।
1: হাসান বাবা, হাসান এই যে বাবা।
3: আমি তোমার লই কথা কম না বাজান?
1: বাজান আমি তো বাজার যাই নাই, তোমার সাথে নিয়ে বললাম ফিরে এলাম।
3: সত্য কইতেছো বাজান?
1: হ্যাঁ সত্যি, কাপড় পরো।
3: মা মা বাজানে আমার বাজারে নিয়ে যাবে, আমার কাপড় দাও।
0: কি ব্যাপার রশিদ ভাই, হুট করে চলে গেলা, এখন আবার পোলারে লাউ করে নিয়ে আইসো?
1: ছেলে আমার সাথে বাজারে আইতে চাইছিল, দমক দিয়া ওনার কাছে পড়তে করলাম, নিজের ভুল তোমার কাছে বুঝলাম।
0: চাচা কি কিনলা? খাতা বই পেন্সিল, এইটা আবার কি?
3: কাঠের ব্লক।
0: কাঠের ব্লক? তো কাঠের ব্লক দিয়ে কি করবা, খেলবা?
3: নাচ আছে, এইসব ব্লক দিয়ে অনেক ধরনের বাড়ি বানানো যায়। আমি বড় হইয়া বাড়ি বানাবো, আমি ইঞ্জিনিয়ার।
0: এইটা একটা কামের মতো কথা কইছো বাবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা। বুঝলা রশিদ ভাই, কেন বাচ্চাকে উৎসাহ দিতে হয়? বাচ্চাকে শরীর স্বাস্থ্যের জন্য যেমন খেলাধুলা দরকার, তেমনি দরকার ওগো মনের বিকাশের জন্য কাজে উৎসাহ দেওয়া। ওগোর ইচ্ছায় কোনো সময় না করতে নাই, ওগো মনটা দুই না গেলে কোনো কোনো বাচ্চা জেদি হয়, নিজের কাজে হতাশ হয়, কখনো ভালো কাজে উৎসাহ থাকে না, মনোযোগ নষ্ট হয়ে যায়।
1: আর কই তো এগো না শহীদ ভাই, তার প্রমাণ তো আইজি পাইছি। আমি এখন থেকে বাচ্চাকে সবকিছুতে হ্যাঁ বলুম, না কোনোদিনই না।
4: সুপ্রিয় শ্রোতা, বাড়ির আশপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানো খুবই জরুরি। এডিস মশা যেন কোনোভাবেই কামড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, আর এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। অবহেলা বা হিয়ালি নয়, সতর্ক ও সচেতন থাকি, সুস্থ রাখি, সবাই মিলে রোগমুক্ত বাংলাদেশ গড়ি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায়

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর। আজ রাজধানীর নব থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সেমিকন্ডাক্টর শিল্পে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। বর্তমান বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিকে সম্পূর্ণ শুল্কমুক্ত ঘোষণা করার কথা উল্লেখ করেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী সামিটের উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটের নীতি নির্ধারক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী সহ বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগ পত্র দাখিল করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। দক্ষিণ পূর্ব এশিয়া জোট আসিয়ানে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় বর্তমান চেয়ার ফিলিপাইনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রিটি অব এমিটি অ্যান্ড কোঅপারেশনের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে গতকাল ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সমর্থন চান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং, চিকিৎসা, পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উৎতর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যায় ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এখন শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বৃক্ষ মানুষের বন্ধু,
1: বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যাপীড়িতকে নতুন জীবন দিতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পনেরো বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Bangladesh Bitar, Dhaka. সুপ্রিয় বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টা ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: এখন শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো কুড়ি মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। বেলা তিনটে পঁয়ত্রিশ মিনিটে শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে। সুর তরঙ্গ থাকছে বিকেল চারটা পঁচিশ মিনিটে। বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অনু পরমাণু শুনতে পাবেন বিকেল চার পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল শুনবেন সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে। সন্ধে সাতটা পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধে সাতটা বেজে ত্রিশ মিনিটে। রাত আটটা দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। সময়পিছু থাকছে রাত নটা পাঁচ মিনিটে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনতে পাবেন রাত দশটায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান থাকছে রাত দশটা কুড়ি মিনিটে। শ্রোতা বন্ধুরা এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি।

0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ঔষধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ। গ্রন্থন উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।
2: প্রিয় শ্রোতা, এখন শ্রাবণ মাস, চলছে বর্ষাকাল। আমাদের ঋতু বৈচিত্র্যের সঙ্গে বারো মাস এবং প্রকৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত। আষাঢ়ে কদম ফুলের মতো হাসি হেসে যে প্রকৃতি সাজতে শুরু করে নতুন সাজে, সেই প্রকৃতির সাজে তুলির শেষ আঁচড় পড়ে শ্রাবণে। আর প্রকৃতির এমনই শ্রাবণ সময়কে সঙ্গী করে প্রীতিময় শুভেচ্ছায় সবাইকে আমন্ত্রণ নারীকণ্ঠ অনুষ্ঠানের আজকের আয়োজনে। শ্রোতা, ফুল সৌন্দর্যের প্রতীক, কোমলতার প্রতীক, পবিত্রতার প্রতীক। এই ফুল আমাদের মনোজগৎকে যেমন আলোড়িত করে, ঠিক একইভাবে আমাদের চারপাশের পরিবেশকে অলংকৃত করে, করে তোলে রঙিন। আর এই ফুলের মধ্য দিয়েই আপনি কিন্তু আপনার পেশা গঠন করতে পারেন। এই ফুল হয়ে উঠতে পারে আপনার স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। ফুলের চাষ কিংবা ফুলকে কেন্দ্র করে নার্সারি গঠন করে আপনি কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান বা একটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেন। আজ তাই আপন ভুবনে নারী পর্বে জানব ফুল চাষের মধ্য দিয়ে স্বাবলম্বী অর্জনের বিস্তারিত সম্পর্কে। আর এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শেলি সেন গুপ্তা।
3: নারী এবং ফুল দুটি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি এবং প্রকৃতির অপার মহিমা। একজন মানবীয় হৃদয়ের ধ্বনি, আরেকজন নিসর্গের নিঃশব্দ আশীর্বাদ। দুই সত্তাই কোমলতা এবং সৌন্দর্যের নিবিড় প্রতীক। তবু তারা কেবল বাহ্যিক সেবায় সীমাবদ্ধ নয়, বরং তারা পৃথিবীর গভীরতম রহস্য বয়ে আনে, এনে দেয় প্রাণ ও প্রীতির কাব্যিক অনুরণন। ফুল ও নারী সৃষ্টির জগতে একে অন্যের পরিপূরক অথবা সহযাত্রী। নারীর হাতে হেসে ওঠে ফুল এবং নারীকে মানায় ফুলে। ফুল চাষের মাধ্যমে নারী পারে স্বাবলম্বী হতে, কারণ এই সময়ে এসে এটি একটি লাভজনক ও সম্মানজনক পেশা যা নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এনে দেয় এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে, একই সঙ্গে মন ভরিয়ে তোলে আনন্দে। একটা সময় ছিল আমাদের দেশে ফুল খুব কমই ব্যবহার করা হতো, আর এখন সব ধরনের অনুষ্ঠানেই ফুল ব্যবহার করা হচ্ছে। ফলে দেশে ফুলের ব্যবহার এবং চাহিদা অনেক বেশি বেড়ে গিয়েছে। ফুলের এই বাড়তি চাহিদা পূরণ করতে অনেকেই নতুন করে করছে ফুলের চাষ। এক্ষেত্রে নারীরাও ফুল চাষে আন্তরিকভাবে অংশগ্রহণ করছে। আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে দিন দিন ফুলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। ফুল চাষ আমাদের দেশে বেশ লাভজনক একটি পেশা হিসাবে লক্ষণীয় হয়েছে। বাড়তি লাভের আশায় তাই ফুল চাষে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন অনেকেই। বলা যায় বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশে বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে ফুলের চাষ। আমাদের দেশে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়েছে 1983 সালে। শুরুটা হয়েছিল যশোরের জিকরগাছা উপজেলা থেকে। তবে এখন আমাদের দেশে অনেক জেলায় বিপুল পরিমাণে ফুলের চাষ হচ্ছে। ফুলের চাষ এবং তা বিক্রয় করে অনেকে তাদের জীবিকা নির্বাহ করছে। এই পেশায় জড়িয়ে আছে অনেকে, বেকারত্ব থেকে মুক্তি পাচ্ছেন, আবার অনেকেই কর্মসংস্থান সৃষ্টি করছে। মানুষের মধ্যে বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। বর্তমানে আমাদের দেশে প্রতিটি অনুষ্ঠান কিংবা উৎসব অধিক হারে ফুলের ব্যবহার হচ্ছে। ফুল চাষ করার সবচেয়ে বড় সুবিধা হল ফুল বছরের সব সময়ে বিক্রি করা যায়। তাছাড়া বিশেষ দিনগুলোতে ফুল বিক্রি কয়েক গুণ বৃদ্ধি পায়। বিয়ে, জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠানে অতিথিবরণ, এমনকি ভালোবাসা দিবসেও ফুলের ব্যবহার হয়েছে। এই দিবসগুলোতে ফুল বিক্রি করে ফুল চাষিরা সবচেয়ে বেশি লাভবান হন। বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন ফুলের চাহিদা বাড়ছে, তেমনি আমাদের দেশেও উৎপাদিত ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের আবহাওয়া ও মাটি ফুল চাষের জন্য বেশ উপযোগী, এর মাধ্যমে পুরুষরা ফুল চাষ করে থাকে। প্রকৃতির অপার অবদান গ্রহণ করে পুরুষের মতো নারীরাও ফুল চাষ করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে পারে। ফুল চাষের পাশাপাশি নার্সারি প্রতিষ্ঠা ও ফুলের প্রক্রিয়াজাতকরণের শিল্পে নিজেদের প্রতিষ্ঠিত করে নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচিত করাতে পারছে। তাছাড়া ফুল চাষের মতো একটি সৃজনশীল ও লাভজনক কাজ করে নারীরা সমাজে নিজেদেরকে সম্মান এবং মর্যাদা বাড়াতে সক্ষম হচ্ছেন। আজকাল যে কোনো ব্যবসা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তুলনামূলকভাবে অনেক কম পুঁজিতে এবং বাড়ির আশেপাশে বা নার্সারি প্রতিষ্ঠা করে ফুল চাষ করা যায়, যা প্রতিটি নারীর জন্য অত্যন্ত সুবিধাজনক একটি উপায়। তবে এজন্য দরকার কৃষি বিভাগ এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রশিক্ষণ। একই সঙ্গে বাজারজাতকরণ বিষয়ে জানতে হবে, প্রয়োজনে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এটি একটি উন্নত ও আনন্দদায়ক উপায়। ঋণ এবং সার, বীজ এবং উন্নত জাতের ফুল সরবরাহে সহায়তা গ্রহণ করা যায়। এই সকল দিক বিবেচনা করে আমরা বলতে পারি, ফুল চাষের মাধ্যমে নারীরা স্বাবলম্বিতা অর্জন করতে পারেন খুব সহজেই।
2: শ্রোতা, বহু যুগ নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত থেকেছে। তাদের শিক্ষা গ্রহণের অধিকার, কাজের অধিকার, বাইরে যাবার অধিকার, এমনকি মত প্রকাশের অধিকারও ছিল না। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে নারীরা যেমন সচেতন হয়েছে তাদের অধিকারের বিষয়ে, তেমনি প্রতিটি সমাজ ও রাষ্ট্র অনুধাবন করেছে নারীর সম অধিকার, সম সুযোগের প্রয়োজনীয়তা সম্পর্কে। আর তা থেকেই ধীরে ধীরে পাল্টেছে নারীদের জীবন। আজ তারা নানা কর্মক্ষেত্রে সফলতা স্বাক্ষর রেখে চলেছে। আমি নারী আমি পারি পর্বে এমনই একজন নারীর কথা শোনাব আজ। আর আজকের এই পর্বের সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নাসরিন রহমান।

0: শীতল পাটি। এই শীতল পাটি নিয়ে অনলাইনে কাজ করছেন গোলাপী রানী দে। আজ জানবো তার উদ্যোগ সম্পর্কে।
1: আমি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মেয়ে। আমরা পারিবারিকভাবে এই শীতল পাটিটা উৎপাদন করে থাকি। শীতল পাটিটা আমরা আমাদের জমিতে, এটার যে মেইন হচ্ছে মুর্তা বেত, এটা অনেকে মুর্তা নামে চিনে, কেউ বেত নামে চিনে। এটা এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ। এইটা প্রকাণ্ডটা অনেক লম্বা হয়, মানে কাঁচামাল হিসেবে যে এটা প্রয়োজন ওটা আমরা নিজেরাই করে থাকি। এরপর ওটা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমেই একটা সুন্দর শীতল পাটির রূপ নেয় আর কি।
0: আমরা যে সাধারণ পাটিগুলো ব্যবহার করি তার সাথে শীতল পাটির পার্থক্য কি?
1: শীতল পাটির পার্থক্য হচ্ছে শীতল পাটিটা একটু আলাদা। যেমন এটা ভাতের মারে সিদ্ধ করে রোদে শুকানো হয়, দেখে এটার কালারটা সাদা হয়, আর ওইটা নর্মালি প্রসেসিং হয়, এর জন্য এটা গোল্ডেন কালার হয়।
0: আপনি বললেন যে এটা আপনাদের পারিবারিক পেশা শীতল পাটি তৈরি করা, কিন্তু এই যে পেশা এটা হয়তো বংশ পরম্পরা আপনার পূর্বসূরীরা করে এসেছেন। একজন নারী হিসেবে আপনি অনলাইনে এই শীতল পাটিকে উপলক্ষ করে একজন উদ্যোক্তা হয়ে উঠবেন, এই চিন্তাটা কিভাবে এলো?
1: এটা যেহেতু আমাদের হাতের কাজ, আমরা নিজেরাই এই পাটিটা বুনতে পারি। আমার মনে হলো যে অনেকেই ভাবে যে শীতল পাটিটা হয়তো বিলীন হয়ে যাচ্ছে, মানুষকে জানানোর জন্য যে না, শীতল পাটিটা এখনো বিলীন হয় নাই, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই শীতল পাটি নিয়ে আমার অনলাইনে আসা।
0: শীতল পাটিটা তো সাধারণত আমরা পেতে বসবার জন্য বা পেতে ঘুমাবার জন্য ব্যবহার করা হতো, কিন্তু আপনার পেজে দেখলাম শীতল পাটি বহুমুখীকরণ করা হয়েছে। এই শীতল পাটি দিয়ে আর কি কি পণ্য আপনারা তৈরি করছেন?
1: এই শীতল পাটি দিয়ে এখন বহুমুখীকরণ যেহেতু শুরু হয়েছে, আমরা টেবিল রানার, জায়নামাজ, টিস্যু বক্স, জুতা, মানে ঘর সাজানোর যে উপকরণগুলো হয়, যেমন আমরা ইনডোর প্ল্যান্টের জন্য সুন্দর করে পটারি তৈরি করি, এই রকম বিভিন্ন জিনিস, যেমন ছবি রাখার জন্য যে ফটো ফ্রেম, পেন হোল্ডার।
0: প্রত্যেক উদ্যোক্তার কাজ শুরু করবার সময় একটা পুঁজির প্রয়োজন হয়। একজন নারী হিসেবে আপনি যখন এই অনলাইন মানে উদ্যোক্তা হিসেবে যুক্ত হলেন, তখন আপনার এই পুঁজির বিষয়টা কেমন করে আপনি নিশ্চিত করলেন?
1: এটা আমার হাজবেন্ডের সাপোর্ট ছিল, সেই ব্যবস্থাটা করে দিয়েছে যাতে আমি ঘরে বসেই একটা কাজ করতে পারি।
0: প্রত্যেক পণ্য উৎপাদনের পর বাজারজাতকরণটা মুখ্য, কারণ সেটা বিপণন হবে, তারপর আবার অর্থ ফিরে আসবে যেটা আপনি বিনিয়োগ করলেন। তা আপনি অনলাইনে আপনি গ্রাহক মহলে আপনার এই পণ্য নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
1: মোটামুটি ভালো সাড়া পাচ্ছি।
0: প্রত্যেক উদ্যোক্তার কাজ শুরু করবার পর যখন চলতি হতে শুরু করে, পরবর্তীতে তার একটা পরিকল্পনা থাকে বা একটা ইচ্ছা থাকে যে এটাকে আরো অগ্রসর করা বা এটা নিয়ে আরো এগিয়ে যাওয়া। যেহেতু আপনি একজন তরুণ উদ্যোক্তা, আপনার কি এই ধরনের কোন চিন্তা আসে মনে?
1: হ্যাঁ, আমারও ইচ্ছা আছে আমাদের শীতল পাটিটা দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে বিদেশের মাটিতেও মানুষ জানুক যে শীতল পাটি দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি হচ্ছে। সেটারই একটা প্রক্রিয়া, মানে চেষ্টা করছি যে একটু অন্যরকম ভাবে শীতল পাটিটাকে উপস্থাপন করার জন্য, যে আগে দেশের মানুষ ব্যবহার করবে, দেন আমরা দেশের বাইরে, এটা
0: দেশের বাইরে যে আমাদের যে অভিবাসী ভাই বোনেরা আছেন এবং যারা বিদেশি, তারাও জানবে এবং
1: ব্যবহার করবে।
0: তাহলে সেক্ষেত্রে আপনার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হলে কি ধরনের উদ্যোগ নিতে হবে আরো বলে মনে করেন?
1: ওই কাজগুলো তো আমি নিজে করতে পারবো না, তার জন্য আমার আরো লোকবল লাগবে।
0: এখন প্রশিক্ষিত লোকবল কি আপনাদের যে এলাকায় আপনার পারিবারিক ভাবে কাজ করে থাকেন সেই এলাকায় আপনার এটাকে যদি প্রসার করতে চান, সেক্ষেত্রে কি আপনার এই পরিমাণ লোকবল এখন আছে না প্রশিক্ষণ দিয়ে নিতে হবে?
1: আছে কিছু, আবার কিছু প্রশিক্ষণ দিয়েও নিতে হবে, এইভাবে আর কি করতে হবে।
0: গোলাপী রানী দে, একজন কন্যা সন্তান হওয়ার পরও আপনি আপনার পারিবারিক পেশাটাকে অনলাইনে নিয়ে এসেছেন এবং এর সাথে যুক্ত হয়ে উদ্যোক্তা হয়ে উঠেছেন। এর জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

0: আপনারা শুনছেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু, আয়োজনের এবারের পরিবেশনায় শুনব নারীদের সাম্প্রতিক সফলতার খবর, শিক্ষা ও কেরিয়ারের সম্ভাবনা নিয়ে নিবন্ধ। নিবন্ধ রচনা ও পাঠে আছেন শামশেদ জাহান।
1: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় 17 জুলাই ঘনঘটা 2 শীর্ষক নৃত্য উৎসবের মধ্য দিয়ে বর্ষা উদযাপন করে অর্থি আহমেদ ডান্স একাডেমি ও চারুকলা অনুষদ। মেঘের ঘনঘটার মধ্যে বকুলতলায় মানুষের ঢল নামে, মেঘ গুড়গুড়। শ্রাবণের সকালে আয়োজনটি ঘিরে চারুকলায় উৎসবের ধুম লাগে, বকুলতলার সামনে লোকের লোকারণ্য হয়ে যায়। অনেকে বসার জায়গা পাননি, আবার অনেকে এত ভিড়ের মধ্যে ভেতরে ঢুকতেও পারেননি। কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল সঙ্গীত, কখনো লোকসঙ্গীত, একের পর এক বর্ষার গানে নাচ পরিবেশন করেছেন শিল্পীরা। উৎসবটি কেবল বর্ষা উদযাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, উৎসবে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিলও সংগ্রহ করা হয়। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে চলছে দেশের আধুনিক ভাস্কর্যের পথিকৃত নভের আহমেদের শিল্পকর্মের প্রদর্শনী। নভের আহমেদের ভাস্কর্যের একটি প্রধান বিষয় পরিবার। তিনি প্রদর্শনীতে একটি ভাস্কর্যে ফুটিয়ে তুলেছেন মা ও সন্তানের মধ্যে পারিবারিক সম্পর্ক। তিনি দেশে প্রাপ্য উপাদান ব্যবহার করেই বিভিন্ন সময় বিভিন্ন মাপের এসব পারিবারিক চিত্র তুলে ধরেছেন তার ভাস্কর্যে। প্রদর্শনীতে আরও আছে গরু নিয়ে কৃষক, আকাশের দিকে তাকিয়ে থাকা নারী, এমন আলাদা ধরনের বেশ কয়েকটি ভাস্কর্য। প্রদর্শনীতে 29টি ভাস্কর্য স্থান পেয়েছে। ভাস্কর্য তৈরিতেও তিনি সহজলভ্য উপাদান ব্যবহার করেছেন। মাসরিক বাংলাদেশের চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হলেন বাংলাদেশের ফাহমিদা শারমিন। দুবাই, সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান মাসরেক ফাহমিদা শারমিনকে বাংলাদেশে চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি মাসরেক সহ অনেক স্বনামধন্য ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন 27 বছরের বেশি সময় ধরে। প্রাচীন মিশরের রাজকুমারীরা দক্ষ তীরন্দাজ ও শিকারী ছিলেন, আর এ কারণেই তাদের ধনুক, অন্যান্য অস্ত্রসহ সমাহিত করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিকেরা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। প্রত্নতাত্ত্বিকেরা শুরুতে এগুলোকে কেবল আনুষ্ঠানিক বা প্রতীকী বস্তু মনে করলেও মরদেহগুলো পরীক্ষার পর সেগুলোতে শক্তিশালী পেশি, বন্ধনী, সুগঠিত ঊর্ধ্বাঙ্গ এবং পুরানো ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই নারীরা নিয়মিত শিকার, এমনকি সামরিক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলেন। এক ম্যাচ বাকি থাকতে নেপালের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। 21 জুলাই ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে চতুর্থ ম্যাচে তারা নেপালকে 34-22 পয়েন্টে হারিয়েছে। এই ছিল আজকের নারী কণ্ঠের খবর।
0: আমাদের দেশের গান বা দেশাত্মবোধক গানগুলো আমাদের সংস্কৃতি ও আবেগের এক বিশাল অংশ জুড়ে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন অনুপ্রেরণামূলক গান থেকে শুরু করে মা, মাটি ও প্রকৃতির বন্দনায় রচিত অসংখ্য জনপ্রিয় গান রয়েছে আমাদের। সেসব গানের মাঝ থেকে অন্যতম জনপ্রিয় একটি দেশের গান শোনাব আজ আপনাদের। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ, আর গানটি গিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ।

শ্রোতা, গানের সুরে সুরে চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে শেষ কথায় যাবার আগে বলতে চাই, আমরা জীবনে সফলতা চাই, সার্থকতা চাই, তবে মানুষ ভেদে এই সফলতা বা সার্থকতার সংজ্ঞা হয় ভিন্ন। তাই কখনোই অন্যের সফলতা কিংবা সার্থকতার সাথে নিজের প্রাপ্তি বা অপ্রাপ্তির তুলনা করবেন না, বরং সেই কাজ করুন এবং সেই পথে হাঁটুন যা আপনাকে শান্তি দেয়, দেয় আনন্দ, কারণ সেই পথটি কোনো এক সময় আপনাকে পৌঁছে দেবে আপনার সফলতায়। সকলের জীবন এমনই সফলতাগুলো খুঁজে পাক, এই শুভকামনায় এবার শেষ কথায় জানিয়ে যাই, আজকে নারীকণ্ঠ অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং নারীকণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমা তুজ্জোহরা।

বাংলাদেশ বেতার ঢাকা। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। যার নিজের ধর্মের বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া।

0: অভ্যাসগুলির মধ্যে বই পড়া অন্যতম। বই আমাদের নিয়ে যায় যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে। আমাদের জীবনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে হলে বইয়ের কাছে আমাদের যেতেই হবে। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, তাই বই হোক আমাদের নিত্যসঙ্গী নববর্ষে অথবা যে কোনো বিশেষ দিনে আপনার প্রিয়জনকে বই উপহার দিন।
1: বাংলাদেশ বিদ্যায় ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নিবেদন করছি নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমার গানের মালা। আয়োজনের প্রথম গানের শিল্পী এ কে এম শহীদ কবির।

0: বেদনা হলো ধীর প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না, বলেছেন কবি কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, আমার গানের মালায় এবারে শোনাব আরেকটি নজরুল সঙ্গীত, শিল্পী প্রিয়াঙ্কা গোপ, আর গানের কথা বাগিচায় বুলবুলি তুই।

0: বন্ধুরা, আঘাত করবার কিন্তু একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা, বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন নজরুলবর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।

0: মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে শুনলেন এই গানটি। আর এই গানটির সাথে শেষ হল নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ করতে চায় যা স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক ক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বাজেটে এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর সিরটাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভুল ও অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মূলধারার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এক প্যানেল আলোচনায় এ কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের উপর চাপ ও চ্যালেঞ্জের ধরন ভিন্ন হলেও এর প্রভাব অনেক ক্ষেত্রেই একই রকম। এ অঞ্চলে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার গুরুত্ব আলোচনায় উঠে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় সম্ভাব্য ব্যাপক আক্রমণের প্রয়োজন নাও হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান হুমকিকে ভয় পায় না এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইয়েমেনের বন্দর শহর হুদেইদাহ ও একটি নিকটবর্তী দ্বীপে হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। খেলার খবর, ভলিবল। আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা দুটায় খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে তমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়। This is Bangladesh Beta Dhaka. You are tuning to World Music.

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: নাইরিন সুলতানা, কানিজ মোর্শেদা, হাসিবুল আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মিসবাহ চৌধুরী, তাওহিদা আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাফিজ আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজ আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ। গ্রন্থমেলা উপস্থাপনায় রবীনা শাহনাজ।

0: বৃষ্টির দোহাই বিবি, তিল বর্ণ ধানের দোহাই, দোহাই মাছ মাংস দুগ্ধবতী হালাল পশুর, লাঙল জোয়াল কাস্তে বায়ু ভরা পালের দোহাই, হৃদয়ের ভাষা নিয়ে কোনো কবি করে না কসুর। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণের অপরাহ্ন বেলায় সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। অনুষ্ঠানের শুরুতে কবিতার যে চারটি পংক্তি উচ্চারণ করেছি সেগুলো কবি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থের। সোনালী কাবিন আধুনিক বাংলা কবিতার এক কালজয়ী সৃষ্টি। মাটির গন্ধমাখা লোকজ শব্দ, গ্রামীণ জীবনবোধ, নরনারীর প্রেম, ঐতিহ্যের অপূর্ব সমন্বয় আর অসাধারণ সব চিত্রকল্প এই কাব্যগ্রন্থকে বিশিষ্ট করে তুলেছে। প্রিয় বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের শুরুতেই আজ নিবেদন করছি আল মাহমুদের কাব্যগ্রন্থ সোনালী কাবিনের শিল্প সার্থকতা বিষয় প্রবন্ধ। উপস্থাপন করছেন জাকির আবু জাফর।
1: সোনালী কাবিন বাংলা ভাষার এক অনবদ্য কাব্যগ্রন্থ, গুরুত্বপূর্ণ এক কবিতার বই। বিভিন্ন দিক থেকে বইটি বেশ প্রসিদ্ধ। কবিতার বই হিসেবে এটি তুমুল আলোচিত গ্রন্থ। এটি যেমন পাঠকপ্রিয় তেমনই জনপ্রিয়। এই বইটির লেখক কবি আল মাহমুদ। আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। পঞ্চাশ দশকের এই কবি একজন ঐতিহ্য সচেতন কবি। তাঁর কবিতায় জড়িয়ে আছে মাটি ও মানুষের ঘ্রাণ। ভাটি অঞ্চলের মানুষের বিশ্বাসে আবৃত তার কবিতা ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। সোনালী কাবিন গ্রন্থের কবিতায় রয়েছে এসব বিষয় আশয়। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য চেতনার এক অনন্য কাব্যগ্রন্থ এই সোনালী কাবিন। আল মাহমুদ রচিত সোনালী কাবিনে রয়েছে যুগান্তকারী সনেট গুচ্ছ। এই সনেট গুচ্ছে রয়েছে ১৪টি কবিতা। এসব কবিতা এক অনন্য উপস্থাপনায় সমৃদ্ধ। বইটি প্রথম পুস্তিকা আকারে প্রকাশিত হয় ১৯৭১ সালে। দুই বছর পর অর্থাৎ ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। এখন প্রশ্ন হল, সোনালী কাবিন কাব্যগ্রন্থটি কেন এত জনপ্রিয়? এর কি এমন বৈশিষ্ট্য রয়েছে যে কারণে বইটি এতটা আলোচিত? হ্যাঁ, এই বইটি জনপ্রিয় হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর প্রথম বৈশিষ্ট্য হল কবিতার আঙ্গিকগত দিক। এই গ্রন্থের সনেট এবং অন্যান্য কবিতায় আল মাহমুদ নতুন আঙ্গিক উপস্থাপন করেছেন। এর ভাষাগত দিকও বেশ আকর্ষণীয়। বাঙালি মুসলিম চাষি পরিবারের মুখের ভাষা কাব্যে রূপায়িত করেছেন কবি। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দমালা গেঁথে আছে এ বইটিতে, কিন্তু কোনো মতেই এসব শব্দ গ্রামীণ থাকেনি। বরং গ্রামীণ এসব শব্দ কবিতায় শহুরে হয়ে উঠেছে আধুনিক। বিষয়গত দিক থেকেও রয়েছে এর বিশিষ্টতা। চিরন্তন বাংলাদেশের সবুজ সুন্দর রূপ চিত্রিত হয়েছে এখানে। বর্ণিত হয়েছে নরনারীর চিরন্তন প্রেম ও বিরহের কাহিনী। রয়েছে আবহমান গ্রাম বাংলার জনসাধারণের সহজ সরল গ্রামীণ জীবন। একই সাথে রয়েছে ঐতিহ্য চেতনার অসাধারণ মেলবন্ধন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সোনালী কাবিন গ্রন্থে কবিতার নতুন আঙ্গিক, অর্থাৎ কবিতার আঙ্গিকগত দিক থেকে নতুনত্ব উপস্থাপিত হয়েছে এখানে। এটি সত্যি যে সনেট তো সনেট, বাংলা ভাষার সনেটের চেহারা একই রকম, কিন্তু এর ভাষা, উপমা, চিত্রকল্প এবং বাণী যখন আলাদা হয়ে ওঠে তখন এটি হয় অনন্য। আল মাহমুদ এই কাজটাই করেছেন সোনালী কাবিন কাব্যগ্রন্থে। তিনি যেমন এখানে চমৎকার সব উপমা এবং চিত্রকল্পের ব্যবহার করেছেন, তেমনি ব্যবহার করেছেন শব্দ ও বাণীগত নতুন রং। যেমন বধুবরণের নামে দাঁড়িয়েছে মহামাত্রে কুল, গাঙের ঢেউয়ের মতো বলকন্যা কবুল কবুল। এখানে যেমন মহামাতৃকুল বলে একটি বিরাট আত্মীয়তার দিক নির্দেশ করেছেন, সামাজিক দিক নির্দেশ করেছেন, উপস্থাপনায় আকর্ষণীয় হল গাঙের ঢেউয়ের উপমা, অর্থাৎ প্রবল আবেগ এবং ভালোবাসার মাধ্যমে নতুন সঙ্গীকে গ্রহণ করার আনন্দ এখানে একেবারেই আলাদা এবং নতুন। কাব্যগ্রন্থটির বিভিন্ন সনেটের অসংখ্য পংক্তি বাংলা সাহিত্য প্রেমীদের মুখে মুখে ফেরে, যেমন আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন, পরাজিত নয় নারী পরাজিত হয় না কবিরা, দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন, আমার তো নেই সখী যেই পণ্যে অলঙ্কার কিনি, এরকম অসংখ্য পংক্তি কবিতা প্রেমীদের মুখে মুখে ফেরে। সনেট ছাড়াও বইয়ের অন্যান্য কবিতাগুলোতেও আল মাহমুদ নির্মাণ করেছেন নিজস্ব কাব্য ভাষা, যে কারণে সোনালি কাবিন সত্যি একটি অনন্য কাব্যগ্রন্থ।
0: কবিতা শব্দে ছন্দে রচিত পংক্তিমালা, কবিতা এক একজনের কাছে এক এক রকম স্বাদে গন্ধে আহ্লাদে পুষ্পিত। কবিতা কখনো আবেগাশ্রয়ী কথামালা, কখনো অনুভূতি প্রবণ মনের বহিঃপ্রকাশ। প্রিয় বন্ধুরা, এবারে শুনব কবিকণ্ঠে স্বরচিত কবিতার পাঠ। কবিতা পাঠ করছেন কবি হাসান হাফিজ।
2: মেঘমল্লার। মেঘ জমেছে ঈশান কোণে, আন্ধা কালো ডানাওয়ালা চৈত্র সাঝের মেঘ, ঝড়ের তোড়ে উড়িয়ে নেবে ফসল জমিন গাছগাছালি, ফানা ফানা হতে হতেই উড়াল দেবে দূরে আকাশ অন্তপুরে। মেঘের ক্রোধে ঝড়ের সানাই আয় প্রকৃতি কান্না বানাই, হোক না বিলীন ফানা ফানাই, না হয় ধ্বংস হোক। থামবে কখন রোখ, থামলে পরেই খান্তি দেবে তার আগে আর নয়, বুঝলে মহাশয়? এই যে ঝড়ের ফুর্তি মাতম, মনের কলুষ কালো তাসে উড়িয়ে নিতে চায় না প্রতিক্রিয়ার আবর্জনা, সরিয়ে সে সুখ পায় না। মানব মনের ভিতর বাগে ক্ষুদ্রতা খেদ হচ্ছে বড় ব্যাপার, বলো কেমন তোর?
0: এবারে কবিতা শুনব কবি কাজী মীরার কণ্ঠে।
3: পথিকের চোখে অরণ্য, পথে চলতে হঠাৎ থেমে দাঁড়ালো পথিক, রাস্তায় দুই পাশে গাছেরা ভালোবাসায় জড়িয়ে আছে, ডালগুলো একে অপরের সাথে মিলিয়ে পাতার ভাজে ভাজে ছড়ায় নীরব উষ্ণতা। মাঝখানে দাঁড়িয়ে ভাবতে থাকে পথিক, প্রকৃতিও জানে ভালোবাসার ভাষা, যা শব্দে নয় স্পর্শে বয়ে চলে ডালে ডালে পাতায় পাতায়। অনেক পথিক হেঁটে চলে বছর পেরিয়ে, সময়ের ঘড়িতে জমে যায় ঋতুর পর ঋতু, তবু তাদের জীবনে নেই কোনো উষ্ণতা, কোনো বাহুর নিশ্চিন্ত ভরসা। তারা বেঁচে থাকে কিন্তু ভেতরে ভেতরে শুকিয়ে যায়, যেন কংক্রিটের শহরে শিকড়হীন গাছ, যারা কখনো জানে না মাটির গন্ধ, শিশিরের কোমল ছোঁয়া।

0: ঝুম বৃষ্টি হচ্ছে, মাটি একান্তে ভিজিয়ে নিচ্ছে নিজেকে, এই ধ্বংসাবশেষে ফোটে কোমল শিশির, স্লোগানে স্লোগানে মুখরিত ইটের পাজর, লালে রঙিন দেয়াল পুরনো অট্টালিকা, বিশাল সাম্রাজ্য জুড়ে প্রেম অস্ফুট বেদনার মতো ফোটে। এই প্রেম কয়লা খনির নিচের বীজ, দীর্ঘদিনের পরিত্যক্ত সুরম্য গর্ভাশয়। সম্পর্কগুলো জোড়াতালির মানচিত্র, ধ্বংসপ্রবণ এক একটি ছায়া তাকালে ঝুরঝুর করে ভেঙে পড়ে বিশ্বাসের বনেদি দেয়াল। প্রেম এখানে প্রতিশ্রুতিহীন অঙ্গীকার শুধু।
1: তৎসম শব্দের ঝনঝনানি পরিহার করে শানিত ভাষায় বাংলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জীবনকে যিনি সাহিত্যে তুলে এনেছেন, তিনি কথাসাহিত্যিক ও কবি আলাউদ্দিন আল আজাদ। তিনি ছিলেন বাস্তব জীবনের রূপকার। তাঁর গল্প নাতি দীর্ঘ। আশাবাদী সংগ্রামী মনোভাব তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য। তিনি 1952 সালের ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। মহান 21শে ফেব্রুয়ারি নিয়ে তিনি রচনা করেন বিখ্যাত স্মৃতিস্তম্ভ কবিতাটি। তাঁর প্রথম উপন্যাস 23 নম্বর তৈলচিত্র প্রকাশিত হয় 1960 সালে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে শীতের শেষ রাত, বসন্তের প্রথম দিন, কর্ণফুলি, ক্ষুধা ও আশা, জ্যোৎস্নার অজানা জীবন, কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা, অন্ধকার সিঁড়ি, মানচিত্র, মায়াবী প্রহর, ফেরারি ডায়েরি প্রভৃতি। প্রিয় শ্রোতাসঙ্গী, লেখক পরিচিতি পর্বে আলাউদ্দিন আল আজাদের বর্ণাঢ্য জীবন ও সৃজনশীলতা নিয়ে বলছেন ইমরুল ইউসুফ।
2: স্মৃতির মিনার ভেঙেছ তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছি তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারিনি ভাঙতে। প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে কবিতা স্মৃতির স্তম্ভ লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আলাউদ্দিন আল আজাদ। পরবর্তী সময়ে লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, সাহিত্য সমালোচনা প্রভৃতি। আলাউদ্দিন আল আজাদের জন্ম 1932 সালের 6ই মে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। 1949 সালে ইন্টারমিডিয়েটে কৃতিত্বপূর্ণ ফল করে জায়গা করে নিয়েছিলেন বোর্ডের মেধা তালিকায়। ঢাকা কলেজে থাকার সময় কলেজের ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ছিলেন এই গুণী লেখক। আলাউদ্দিন আল আজাদের সাহিত্য চর্চার সূচনা হয়েছিল মাত্র 13 বছর বয়সে। 1947 সালে মোহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়েছিল তার প্রবন্ধ আবেগ এবং গল্প জানোয়ার। 1950 সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মাত্র 18 বছর বয়সে প্রকাশিত হয় তার গল্পগ্রন্থ জেগে আছি। 1951 সালে তিনি লিখেছিলেন গল্পগ্রন্থ ধানকন্যা। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় আলাউদ্দিন আল আজাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছিলেন ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রক্তাক্ত ঘটনার দিনে বিক্ষোভকারীদের একজন হিসেবে তিনি প্রত্যক্ষ করেন 21শের প্রথম শহীদ রফিক উদ্দিনের নির্মম মৃত্যু, আব্দুল জব্বার ও বরকতের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য। 26 ফেব্রুয়ারি রাতে ইকবাল হলে, যে হলের বর্তমান নাম জহুরুল হক হল, এই হলে বসে তিনি লেখেন স্মৃতি স্তম্ভ কবিতাটি। 1953 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকে প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। সংবাদপত্রে খণ্ডকালীন চাকরি করেছিলেন এই সময়ে। 1954 সালের মাস্টার্সেও প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। প্রথমে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ, এরপরে 1956 সালে শিক্ষক হয়ে চলে এলেন জগন্নাথ কলেজে। জগন্নাথ কলেজ

0: থাকাকালীন 1958 সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম নাটক মরক্কোর জাদুকর। একই বছর প্রকাশিত হয়েছিল তার প্রথম প্রবন্ধ শিল্পীর সাধনা। আলাউদ্দিন আলাজাদের প্রথম উপন্যাস 23 নম্বর তৈলচিত্র প্রকাশিত হয়েছিল 1960 সালে। প্রথম উপন্যাসেই সাড়া ফেলে দিয়েছিলেন তিনি, যে উপন্যাসের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে নির্মিত হয়েছিল বিখ্যাত চলচ্চিত্র বসুন্ধরা। 1961 সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম কাব্যগ্রন্থ মানচিত্র। জগন্নাথ কলেজে চাকরি ছেড়ে 1962 সালে যোগ দেন সিলেট এমসি কলেজে। ওই বছর প্রকাশিত হয় তার শীতের শেষ রাত, বসন্তের প্রথম দিন ও কর্ণফুলী উপন্যাস। কর্ণফুলী উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহারে নিখুঁত দক্ষতার জন্য 1965 সালে ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন তিনি। 1962 সালে প্রকাশিত হয়েছিল তার কাব্যগ্রন্থ ভোরের নদীর মোহনায় জাগরণ এবং উপন্যাস ক্ষুধা ও আশা। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঈশ্বরগুপ্তের জীবন ও কবিতা বিষয়ে 1970 সালে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর 1972 সালে প্রকাশিত হয় তার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নিঃশব্দ যাত্রা ও নরকে লাল গোলাপ। 1974 সালে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন আলাউদ্দিন আল আজাদ। সে বছর প্রকাশিত হয়েছিল তার প্রবন্ধ সংকলন সাহিত্যের আগন্তুক ঋতু। এছাড়া পেশাগত জীবনে আলাউদ্দিন আল আজাদ মস্কোর বাংলাদেশ দূতাবাসের সংস্কৃতি উপদেষ্টা, শিক্ষা সচিব, সংস্কৃতি বিষয়ক বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক এবং স্বাধীনতা পুরস্কার। কিংবদন্তী কথাসাহিত্যিক, কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ আলাউদ্দিন আল আজাদ 2009 সালের 3রা জুলাই মৃত্যুবরণ করেন। কৃতি এই লেখকের প্রতি গভীর শ্রদ্ধা।
1: সত্য ন্যায়ের পক্ষে বিদ্রোহের এক অমর কাব্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাড়া জাগানো কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বিদ্রোহের আর ভাঙনের আহ্বান অগ্নিবীণা কাব্যে ধ্বনিত হয়েছে ঘুণে ধরা সমাজকে জাগিয়ে তুলতে। পরাধীনতার বন্ধন থেকে মুক্তির প্রত্যাশায় সচেতন দেশবাসী যখন হয়েছে কঠিন সংগ্রামী, ঠিক তখনই অগ্নিবীণায় বিদ্রোহের ঝড় তোলেন নজরুল। মানুষ ও মানবতার পক্ষে তিনি উচ্চারণ করেন বিদ্রোহের বাণী। 1922 সালের অক্টোবর মাসে প্রবল আলোড়ন সৃষ্টি করে প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা। এটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ, বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ এক অবদান। প্রিয় সাহিত্যপ্রেমী বন্ধুরা, গ্রন্থ পরিচিতি পর্বে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা সম্পর্কে বলছেন অধ্যাপক আহমেদ রেজা।
2: শ্রোতা বন্ধুরা, আজ কথা বলব বাংলা সাহিত্যের এক অনন্য সাধারণ সম্পদ নিয়ে। এই অনন্য সাধারণ সম্পদ একটি সবিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, আর এই গ্রন্থটির রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তবে তিনি বিদ্রোহী কবি হিসেবে সর্বমহলে পরিচিত। কাজী নজরুল ইসলামের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1899 সালে, আর মৃত্যু 77 বছর বয়সে 1976 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায়। তার জন্ম ও বেড়ে ওঠা চুরুলিয়ায়। পরবর্তী সময়ে তিনি তার জীবনের একটি বড় পর্ব কলকাতায় কাটিয়েছেন। মাত্র 12 বছর বয়সে তার লেখালেখি শুরু। সে সময় তিনি লেটর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। বিভিন্ন বিদ্যাশিক্ষার প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভর্তি হলেও তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ ছিল না, তবে ব্যক্তিগত পর্যায়ে তিনি স্বীয় উদ্যোগে প্রচুর পড়াশোনা করেন। বয়স যখন তার মাত্র 18, তখন থেকে তিনি প্রচুর লেখালেখি শুরু করেন। তিনি সে সময় গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখতেন। যত দিন যায় তার সারস্বত সাধনার পরিসর আরও বিস্তৃত হয়। কাজী নজরুল ইসলাম 1942 সালের শেষের দিকে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হবার পরে ক্রমশ চৈতন্য ও বাকশক্তি হারিয়ে ফেলেন। এর ফলে তার সাহিত্য সাধনার পরিসমাপ্তি ঘটে। কিন্তু ইতোমধ্যে তার উপস্থাপিত সৃষ্টি সম্ভার তাকে বাংলা সাহিত্যে একটি স্থায়ী আসন দিয়েছে। কাজী নজরুল ইসলামের অন্যতম উল্লেখযোগ্য রচনা অগ্নিবীণা, এটি একটি কাব্যগ্রন্থ। অগ্নিবীণা শীর্ষক এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২২ সালে। এই গ্রন্থটি প্রথম প্রকাশ করে আর্য পাবলিশিং হাউস। নজরুল তার এই গ্রন্থটি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে। এই কাব্যগ্রন্থে নজরুলের অনেকগুলো অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত কবিতা রয়েছে, যথা প্রলয়োল্লাস, বিদ্রোহী, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, রণভেরি, সাতিল আরব, কোরবানি এবং মহরম। নানান সময়ে নজরুল অনেকগুলো অসাধারণ কবিতা রচনা করেছেন, তবে তিনি সবচেয়ে বেশি পাঠকপ্রিয় হয়েছেন তার বিদ্রোহী কবিতার মাধ্যমে। অনেকের মতে বিদ্রোহী নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতা। এই কবিতা প্রকাশের পর থেকে নজরুলের জনপ্রিয়তা ও খ্যাতি রাতারাতি বাড়তে থাকে। নজরুল যে বিদ্রোহী কবি হিসেবে খ্যাত তার অন্যতম কারণ এই কবিতা। কবিতাটিতে নজরুলের বিদ্রোহী সত্তার নিবিড় পরিচয় পাওয়া যায়। সব রকমের অন্যায়, অত্যাচার, অনিয়ম, জুলুম, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রকাশ্য প্রবল প্রতিবাদের উপস্থাপনা রয়েছে বিদ্রোহী কবিতায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরেকটি উল্লেখযোগ্য রচনা প্রলয়োল্লাস। এই কবিতায় নজরুল আগামী দিনের শুভ ও সুন্দর সময়ের আশার কথা ব্যক্ত করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরেকটি পাঠকপ্রিয় কবিতা ধূমকেতু। এই কবিতার সঙ্গে বিদ্রোহী কবিতার মিল রয়েছে। ধূমকেতু শীর্ষক কবিতায় নজরুল তার বিদ্রোহী সত্তার পুনঃপ্রকাশ করেছেন। এই কবিতায়ও নজরুল সকল রকমের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার প্রতিবাদী অবস্থান ব্যক্ত করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে কোরবানি ও মহরম শীর্ষক দুটি কবিতা রয়েছে। এই দুই কবিতায় নজরুল সত্যের ও ন্যায়ের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন। কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে চিরকালের জন্য আসন পেড়ে আছেন তার অসাধারণ রচনার মাধ্যমে। বাঙালির আনন্দে, শোকে, উৎসবে ও কর্মযজ্ঞে অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এই মহান কবি।
1: শ্রাবণের বেলা পড়ে এলো, আমাদেরও বিদায় নেওয়ার সময় হল। বাংলার প্রকৃতিতে বর্ষা যেমন রিমঝিম বৃষ্টির ছন্দ নিয়ে আসে, তেমনি শরতের সাদা মেঘের ভেলায় চড়ে একদিন বিদায় নেয়। আষাঢ়ের মেঘের গর্জন, কদম ফুলের গন্ধ আর শ্রাবণের অবিরাম ধারায় প্রকৃতি যেমন মোহময় হয়ে ওঠে, তেমনি বিরহী হৃদয়ে তার তীব্র শূন্যতা সৃষ্টি করে। বর্ষার অবিরাম বর্ষণের পর বাংলার আকাশে ধীরে ধীরে ভেসে ওঠে শরতের সাদা মেঘ। মানব জীবনও তখন বর্ষার সব অলসতা ধুয়ে মুছে গা ঝাড়া দিয়ে ওঠে শরতের আবাহনে। প্রিয় শ্রোতা, চলতি শ্রাবণের শেষ দিনগুলো আপনাদের সুন্দর কাটুক, নিরাপদে কাটুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। সাহিত্য প্রসঙ্গে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

0: এতক্ষণ শুনলেন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার খবর পড়ছে মোহাম্মদ রবির আল কাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগেই সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পকেই জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বাজেটে এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকেই সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যেই এই খাত থেকেই নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে কাজ করার আহ্বান জানান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর সিজাব আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রবেশ অধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব মামলা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভুল ও অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মূলধারার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এক প্যানেল আলোচনায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়। পরে রাজধানীর অন্য একটি হোটেলে আয়োজিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ডিজিটাল এক্সেলেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকেই কার্যকরভাবে কাজে লাগিয়ে দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে কাজ করাই এখন সময়ের দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় সম্ভাব্য ব্যাপক আক্রমণের প্রয়োজন নাও হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন, তেহরান হুমকিকে ভয় পায় না এবং তারা কোন চাপের কাছে নথি স্বীকার করবে না। এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং হুরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র একটি ট্যাঙ্কার হামলা চালিয়েছে। ইয়েমেনের বন্দর শহর হুদাইদা ও নিকটবর্তী একটি দ্বীপে হুতি লক্ষ্যবস্তুতে গতকাল বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। খেলার খবর ভলিবল। আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি মোহাম্মদ মাহমুদুল হাসান।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
4: আলহামদুলিল্লাহ।
3: প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের কোরআন শিক্ষার আসরের ক্লাস। আজকের পর্বে আমরা সূরাতুল লাহাব অনুশীলন করব, তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব, এবং আমাদের মধ্যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরু করি।

0: أنساب
1: ما أغنى عنه ماله وما كسب.

0: وامرأته
1: وامرأته
0: حمالة الحطب
1: حمالة

0: تب
1: تبت يدا أبي لهب وتب
0: ما

0: وامرأته
1: وامرأته
0: حمالة الحطب
1: حمالة الحطب
0: في جيدها حبل من مسد
1: في جيدها حبل من مسد
0: صدق الله العظيم
1: صدق الله العظيم
2: স্টুডিওতে ছোট বন্ধুরা যারা তোমরা আছো তোমাদের কাছ থেকে এক এক করে তেলাওয়াত শুনব এবং আমরা ভুলগুলো নিয়ে আলোচনা করব আমরা শুরুতেই শুনব আমাদের ছোট বন্ধু ইমাম হাসানের কাছ থেকে সূরাতুল লাহাব

0: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.
1: ما شاء الله ভুল গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ. আমাদের আরেক বন্ধু মাহমুদুর রহমানের কাছ থেকে আমরা সূরাতুল আহাব শুনি.
2: اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.
1: মাশাআল্লাহ মাহমুদুর রহমান, তোমারও একটি ভুল আছে, আমরা ভুলগুলো নিয়ে পরে কথা বলবো. তাহলে হাজুবাই, তোমার কাছ থেকে তারা উৎসাহ নি সুরাতুল আহাব.

0: ما كسبه سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد.
1: ما شاء الله. আমরা বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শুনলাম, এবারে আমরা ভুলগুলো নিয়ে আবার আলোচনা করি। আমি আবারও ইমাম হাসানকে বলবো তুমি সূরাতুল লাহাব প্রথম আয়াত শোনাও, আমরা এবার ভুলগুলো নিয়ে আলোচনা করব।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: খেয়াল করো, যদি কেউ আউযু বলার সময় নাকে আওয়াজ চলে যায় আউযু, তো আউযু বলার জন্য নাকে যাবে না, কারণ নাকে গেলে তো এটা গুন্না বলে, যে গুন্নাটা হয় কোথেকে? নাক থেকে। আউযু কোরআন তেলাওয়াত সূরা তেলাওয়াত করার সময় যেন আওয়াজ যেখানে যাবে না, গুন্না নাই সেখানে যেন না যায়, ঠিক আছে? আউনা আউ।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
1: নির রাজীম না, স্বাভাবিক নির রাজীম বলো আবার।
2: আউযু

0: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى
1: সায়াস বললে খেয়াল করো সায়াস আচ্ছা বলো তো ইয়া জবর কি হয়
2: ইয়া জবর ইয়া
1: তোমরা সবাই বলো ইয়া জবর ইয়া তাহলে ইয়া জবর ইয়া তাহলে হবে কি সা ইয়া ইয়া জবর
3: ইয়া
1: সবাই বলো ইয়া জবর
3: ইয়া
1: ইয়া জবর
3: ইয়া
1: তাহলে কি হবে সায়া ইয়া জবর ইয়া এটা যেন ঠিক থাকে সোজা সায়াস বলো
0: সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতু حمالة الحطب في جيدها حبل من مسد
1: ما شاء الله তোমার পড়া সুন্দর ভুল অনেক কম হয়েছে এগুলো খেয়াল করব ঠিক আছে ইনশাআল্লাহ
2: ইনশাআল্লাহ
1: এখন তালহা জুবায়ের কাছ থেকে শুনবো সূরা আল আহাব এক আয়াত করে করে
3: আউ

0: تبت يدا أبي لهب وتب
1: وتب বললে ছেড়ে দিলে তো হবে না, এখানে খেয়াল করতে হবে এখানে ওয়াকফ করার সময় মানে আমরা যেখানে থামি সেখানে কি আছে, যদি ওয়াতাব বলে স্বাভাবিক ছেড়ে দিই তাহলে হবে না, এখানে তাসদীদ আছে। যদি এখানে শুধু জবর থাকতো, যদি শুধু সাকিন জজম থাকতো তাহলে তোমার ওইভাবে বলাটা ঠিক ছিল ওয়াতাবে, কিন্তু এখানে কি আছে তাসদীদ। তাসদীদ থাকলে তোমরা সবাই বলো তো, তাসদীদ থাকলে ওই হরফটা কয়বার উচ্চারণ হয়,
2: দুইবার।
1: দুইবার আমরা এখানে কি করছি বলো তো, কি করছি, কলকলা করছি। কলকলা হরফ কয়টি,
2: পাঁচটি,
1: কফত তো কলকলা হরফ পাঁচটি, তো কলকলা আবার তিন প্রকার। কলকলা হরফে যদি অকফ করার সময় তাসদীদ হয় তাহলে ওই কলকলাটা মজবুত হয়, অনেক শক্তিশালী হয়, কি হয়
2: শক্তিশালী,
1: অনেক শক্তিশালী মজবুত হয়। যেমন এখানে আমরা অকফ করেছি, এখানে কি আছে তাসদীদ আছে, এই জন্য এটা কি অনেক
2: শক্তিশালী
1: শক্তিশালী মজবুত। আবার যদি কলকলা হরফ যদি শব্দের মাঝখানে থাকে ওই সময় আবার কলকলাটা কি হয়
2: নরম হয়,
1: একটু হালকা হয়। তো এইখানে যেহেতু তাসদীদ আছে আমাদেরকে শক্ত করে করতে হবে ওয়াতাব, বলো তো
0: ওয়াতাব,
1: সবাই বলো
0: ওয়াতাব,
1: এটাকে বলে শক্তিশালী মজবুত কলকলা। আবার ওয়াতাব
0: ওয়াতাব,
1: সবাই বলো
0: ওয়াতাব।
1: তাহলে কি বললাম, অকফ করার সময় যদি তাসদীদের হরফে যদি কলকলা করতে হয় তাহলে আমাদেরকে একটু শক্ত করে করতে হবে, ঠিক আছে। আবার বলো তাব্বাত,
0: তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব,
1: লাহাবি নাকে যেতে হবে, গুন্নার সময় যদি দেখো আওয়াজ নাকে যায় তাহলে বুঝবা গুন্না হয়েছে, আর যদি না যায় তাহলে বুঝবা যে গুন্না হয়নি।
0: تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل
1: حبي হাবি হয়ে গেছে, হাবি না হাবে, বেশি নিচে নামানো যাবে না কলকলা, হাবে স্বাভাবিক। ফিজি দিহা হাবলুম মিম মাসাদে, সবাই বলো
0: ফিজি দিহা হাবলুম মিম মাসাদে।
1: আমরা এভাবে তেলাওয়াত করব, আমরা দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাব্বাত, তাসদীদ আল হরফ সবসময় শক্ত করে উচ্চারণ করতে হয়। তাব্বাত ইয়াদা, এখানে তিন আলিফ টান আছে, তাজবীদের ভাষায় এটাকে মাদ বলে। কেউ যদি বলে ইয়াদা ছেড়ে দিলে হবে না, ইয়াদা টানতে হবে তিন আলিফ। আবি লাহাবি, এখানে নাকে নিতে হবে গুন্না। ওয়াতাব, এই কলকলা শক্ত হবে। মা আগনা, আমাদের বন্ধুরা যারা শুনছো অনেকেই ভুল করে, মা আগনা বলে, গয়নে আওয়াজটা ধরে রাখতে হবে। আগ, এখানে কলকলা করা যাবে না। আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান, এর একটা গুন্না আছে, নারান যাতা লাহাব। এরপর ওয়ামরাআতু হাম্মা, এটা বড় হা, হাম্মালাতাল হাতাব, বড় হা কলকলা, আমাদের কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারণ। আর একটা হা, ফিজি দিহা, এই যে হা এসে গেছে, ফিজি
0: দিহা,
1: দিহা এটা হলো ছোট হা, দিহা। এরপরে আবার আছে বড় হা, হাবে, ফিজি দিহা হাবে লুম, এখানে গুন্না করতে হবে, ধরে রাখতে হবে লুম। আবারও আছে গুন্না মিম মাসাদে, কলকলা করতে হবে। আমরা সবাই মিলে আবার সূরা লাহাবটা আবার পড়ি, খেয়াল করবে তোমরা, ঠিক আছে। ইনশাআল্লাহ তোমাদেরকে যে ভুলগুলো বললাম সেগুলো তোমরা খেয়াল করবে, এবং দূর থেকে যারা শুনছেন অক্ষরের উচ্চারণগুলো নিয়ে যেগুলো আলোচনা করলাম সেগুলো আমরা খেয়াল করবো।

0: وامرأته
1: حمالة الحطب
0: في جيدها حبل من مسد.

0: مسد
1: في جيدها حبل من مسد
0: صدق.

0: আমরা এভাবেই তেলাওয়াতকে সুন্দর করে শুদ্ধ করে পড়বার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
1: আমিন।
0: ছোট বন্ধুরা, তোমরা যারা শুনছিলে তখন আমাদের সাথে ছিলে, আশা করছি তোমরাও অনেক কিছু শিখতে পারছো, চেষ্টা চর্চা করে যাবে। এবং এই কোরআন শিক্ষার আসরটি সপ্তাহের প্রতি শনিবার বিকেল 4:05 প্রচারিত হয়ে থাকে। তোমরা এই কোরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করবে, তোমাদের সবার জন্য, আমাদের সবার জন্য কোরআন শিখতে সহজ হবে ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: এতক্ষণ প্রচারিত হল পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় ছিলেন কারি মোহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনায় শামশাদ পারভীন, উপস্থাপনায় নাইরিন সুলতানা ও হাসিবুল আলম।

0: আমাদের সুতরাং অনুষ্ঠানের আজকের বিষয় স্মৃতি। তো স্মৃতি নিয়ে তুমি কিছু বলো, কোন পুরনো স্মৃতির কথা মনে আছে যা তোমার মনে এখনো উজ্জ্বল হয়ে আছে?
1: অবশ্যই মনে আছে, ছোটবেলায়
0: শুনি,
1: আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম নবম শ্রেণীতে। সে যখন কোচিং এ পড়তো আমি সে একই কোচিং এ পড়তাম। মেয়েটি ছিল অসম্ভব রূপবতী, সে একটা কালো বেল্টের ঘড়ি পরে আসতো, তা আমার এখনো মনে আছে। তার সে তো শুভ্র হাতে দারুণ মানাতো ঘড়িটা।
0: তুমি কি তার প্রেমে পড়ে গিয়েছিলে?
1: সে এতই সুন্দরী ছিল যে কেউ তার যে কেউই তার প্রেমে পড়তো। আমিও পড়েছিলাম কিন্তু তাকে কখনো বলা হয়ে ওঠেনি। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গে। আজকের বিষয় স্মৃতি, উপস্থাপনা হয়েছে আমরা দুজন, আমি হাসিবুল আলম
0: এবং আমি আইন সুলতানা।

0: একটি ছবি হাজার শব্দের চেয়ে মূল্যবান, তবে একটি স্মৃতি তার চেয়ে অমূল্য। মনে রেখো, একমাত্র আসল সম্পদ হলো তোমার স্মৃতি, যা হীরার চেয়ে দামি এবং কেউ তা চুরি করতে পারবে না।
1: আমি এখনো কাঁদি সেই ফেলে আসা স্মৃতির জন্য। আমি সেই সময়টির জন্য কাঁদি যখন ভাবি যে হাজার মানুষের মধ্যেও আমি তার দেখা পেয়েছিলাম, তার শ্বেত শুভ্র হাতে সেই কালো বেল্টের ঘড়ি। আহা, এখনো স্মৃতিতে তা উজ্জ্বল হয়ে আছে। না চাইলেও একসময় তাকে বিদায় দিতেই হলো।
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভরা থাক স্মৃতির সুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরাই দেওয়ানি, বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে গোপন উঠুক ফলে হৃদয়ের নতুন বাণী, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। সুতরাং অনুষ্ঠানের শুরুতে একটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আব্দুল ওয়াদুদ।

0: স্মৃতি হলো অ্যান্টিক জিনিসের মতো, যত পুরনো হয় তত মূল্যবান হয়ে ওঠে। ঠিক তোমার মতো, তুমি যেমন মুড়ি কুড়ানোর মতো সব পুরনো জিনিসগুলোকে যত্ন করে গুছিয়ে রাখো।
1: আমার কি মনে হয় জানো, স্মৃতি কোনো অতীত বিষয় নয়, ভবিষ্যতেরই মূল চাবিকাঠি।
0: একদম, অতীত দিনের স্মৃতি সবাই ভুলে যায়, কিন্তু ধরে রাখার মধ্যেও প্রাণ আছে, শ্বাস প্রশ্বাসের মতো। তার কথাই ধরো, সে আমার কিছুই ছিল না, তারপরও সে আমার হৃদয়ের স্পন্দন হয়েছিল দীর্ঘ দীর্ঘদিন।
1: কবি নজরুল ইসলাম বলেছেন, কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কেউ দুঃখ লয়ে কাঁদে কেউ ভুলিয়ে গায় গীতি, কেউ শীতল জল দে হেরে অসময় জ্বালা, কে মন জুড়িয়া তোলে তার শুকনো শুষ্ক কুঞ্জবিধি।
0: শ্রোতা, এবার একটি নজরুল সঙ্গীত কণ্ঠ দিয়েছেন নীলুফার ইয়াসমিন।

0: সব কিছুই শেষ হয়ে যেতে পারে, কিন্তু স্মৃতি চিরকাল থাকে। বিশেষ মানুষকে কখনোই ভুলে থাকা যায় না, কারণ সে হৃদয়ের স্পন্দন হয়ে চিরকাল স্মৃতিতে থেকে যায়।
1: আমার পৃথিবীটা ভালো করে দেখি একবারই, সেই ছোট্টবেলায়। তারপর সারা জীবন নেই, সেই পৃথিবী দেখার স্মৃতিচারণ করে কাটাই।
0: তুমি আছো বলে স্বপ্নগুলো বাঁচতে শেখে, তুমি আছো বলেই ভালোবাসা গল্প হয়ে থাকে। তোমারই নামে জেগে থাকে হৃদয়ের গান, তোমার ছোঁয়ায় রঙিন হয় স্মৃতিময় মনপ্রাণ।
1: ভালো স্মৃতিগুলো আমাদের গল্পটাকে তুলে ধরে আর হৃদয়ের মাঝে বেঁধে রাখে দিনগুলোকে। গীতিকবি বলেন, হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো, সুখেরও দিনগুলো কেন ভুলে আছো, সুখেরও আশাগুলো বিরহের শ্রাবণের থাকে। গীতিকবি বলেন, ভেসে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া কথা, ফেলে আসা দিন, দিন রাতে আমার স্মৃতি জানালায় খুঁজে দেখি সবই আছে যে আগের মতো রঙিন।
0: শ্রোতা বন্ধুরা, এবারের গানের শিল্পী এন্ড্রু কিশোর, হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো।

0: জীবনের প্রতিটি মুহূর্তে হৃদয়ে অম্লান স্মৃতি রেখে যান, যা সময়ের স্রোতে কখনো মুছে যায় না। স্মৃতির মাঝে লুকিয়ে থাকে আমাদের সুখ দুঃখ হাসি কান্নার গল্প।
1: সূর্যের আলোর মতো তোমার হাসি আমার দিনগুলোকে ঝলমল করে তোলে, আমার পৃথিবী থেকে সরিয়ে দেয় সকল আধার। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি হলো তুমি, তোমায় ছাড়া আমি দেউলিয়া। জানি একদিন এই স্মৃতিগুলোই বেশি দুঃখ দেবে, আমাকে কাঁদাবে।
0: অতীতের প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গভীর ছাপ রেখে যায়, যেমন স্মৃতির ছোঁয়ায় জীবন যেন একটি মধুর গল্প হয়ে ওঠে।
1: স্মৃতির আলোয় জীবনের অন্ধকারগুলো যেমন উজ্জ্বল হয়ে ওঠে, তেমনি তোমার বিশেষ আলৌকিক আলোয় আমার জীবনের সব আধার দূর হয়ে যায়।
0: কারণে অকারণে প্রতিদিন তোমার মায়াতে আমি জড়িয়ে পড়ি বারবার, সেই হারিয়ে যাওয়া দিনগুলো স্মৃতির পাতায় সোনালি হয়ে থাকে।
1: শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুরতরঙ্গ এখানেই শেষ করছি। আজকের বিষয় ছিল স্মৃতি। গানগুলো আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। জানাতে চিঠি লিখুন, চিঠি পাঠাবার ঠিকানা সুরতরঙ্গ, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
0: প্রস্তুতি, আবারও কথা হবে সুরতরঙ্গে পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুরতরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরতরঙ্গ। গ্রন্থনায় শামশাদ পারভীন, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। সুরতরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ব

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনলেন মহান আল্লাহ পাকের শানে একটি হামদ, কণ্ঠ দিয়েছেন আবু বকর।

0: মহান আল্লাহ পাকের শানে হামদটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ও আলাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ, এরপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Tosnova Bashar. Prime Minister Tariq Rahman has said the semiconductor industry could emerge as Bangladesh's next promising economic sector after the RMG industry. He said this while addressing the inaugural ceremony of the National Semiconductor Symposium and Beer Summit 2026 at the North Theatre in the capital today. The Prime Minister said the government has already started implementing comprehensive plans, including creating a business-friendly environment to transform the semiconductor industry into a major driver of economic prosperity. He said the present government wants to build a self-reliant, prosperous and technology-driven Bangladesh, turning semiconductors as the foundation of modern civilization in the era of the 4th and 5th industrial revolutions, Tariq Rahman said. From artificial intelligence, robotics, data centers, renewable energy and medical equipment to mobile phones and satellites in space, semiconductors are indispensable in every field. He said the government considers the semiconductor industry a national priority. The premier said in the current budget, all taxes and duties on raw materials required for the semiconductor industry have been withdrawn. Besides, initiatives have been taken to introduce cash incentives on export earnings from semiconductor design services, he added. The prime minister expressed hope that the country will be able to achieve its targeted export earnings from the sector by 2030. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said research, innovation and productive activities should be given priority instead of political debate. He made the remarks while addressing the inaugural ceremony of the 36th Annual Planning Conference as the chief guest at the Rural Development Academy RDA in Bogra today. The minister said the outcomes of research must reach the field level to increase farmers' income and further strengthen the rural economy. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said extrajudicial killings have almost come down to zero in the country. He said this while addressing as the chief guest at a consultation meeting on human rights violations and victims, access to justice at the Sirdep Auditorium in the capital today. Later replying to a question from newsman, Mohammad Asaduzzaman said, according to the constitution, a new president must be elected within 90 days. He hoped that the president election will be held during the next session of the Jatiya Sanshad. Information and Broadcasting Minister Zayuddin Chapan has said mainstream media has an important role to play in protecting the common people from false information, misinformation and misleading information. He said this at a panel discussion at the Bengal Delta Conference at a hotel in the capital today. The Information and Broadcasting Minister said journalism is a process that acts as a mirror of society according to people's expectations. Therefore, journalists should not be activists. Bangladesh and Chile have discussed opening resident diplomatic missions in each other's capitals as part of efforts to deepen bilateral relations and expand economic and trade cooperation. The issue was discussed during a bilateral meeting between Foreign Minister Dr. Khalilur Rahman and his Chilean counterpart Francisco Perez Mackenna in Manila today. During the meeting, the two foreign ministers noted the considerable potential for substantially increasing bilateral trade and agreed in principle to explore the possibility of a free trade agreement between the two countries. India's Education Minister Dharmendra Pradhan had resigned from his position. In the face of the ongoing student protests, he has sent his resignation to Prime Minister Narendra Modi. Youth protesters nationwide demanded he was to take responsibility over examination paper leaks. The student movement was going on for more than a month at Jantar Mantar in New Delhi for the removal of Education Minister. Volleyball and Bangladesh will face Nepal tomorrow in their fourth match of the International Volleyball Tournament at Islamabad in Pakistan. The game will start at 2 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining Gangetic, West Bengal, North Odisha coasts. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Boishal, Podokhali, Noakhali, Chattogram, Cox's Bazar. Reports in these areas are the highest cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক খবর পড়ছি রুকসানা জাহান। আজ রাজধানী নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট 2026 শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই সামিটের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বাংলা কিউআর ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ পূর্বাচল নিউটাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন। তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলা কিউআর এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানান। এ সময় গভর্নর নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করে বাংলা কিউআর এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন। তার এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেবজা অর্থনৈতিক অঞ্চলে 3 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াইরান টেক্সট কোম্পানি লিমিটেড। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে, যা দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিনিয়োগের লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেন কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 120টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত ছিল 26টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 96 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই এর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,01,270 কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল 7,10,883 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 9,613 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 223.85 টাকা, ক্রয় 222.85 টাকা। ইউরো বিক্রয় 142.98 টাকা, ক্রয় 140.39 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.49 টাকা, ক্রয় 164.46 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.22 টাকা, ক্রয় 32.56 টাকা। দিরহাম বিক্রয় 33.89 টাকা, ক্রয় 33.28 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.45 টাকা, ক্রয় 397.06 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের সভ্যতার ইতিহাস আসলে এক দীর্ঘ অনুসন্ধানের ইতিহাস। আগুনের আবিষ্কার থেকে শুরু করে মহাকাশ অভিযাত্রা, চাকা থেকে সুপার কম্পিউটার, প্রতিটি অগ্রগতির পেছনে কাজ করেছে মানুষের জানার আগ্রহ এবং প্রশ্ন করার সাহস। বিজ্ঞান সেই কৌতূহলকে পথ দেখায়, যুক্তিকে শক্তি দেয় এবং ভবিষ্যতের দরজা খুলে দেয়। আমাদের চারপাশের পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে, প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনযাত্রা, গবেষণা উন্মোচন করছে নতুন সম্ভাবনা, আর বিজ্ঞান আমাদের শেখাচ্ছে কিভাবে সীমিত সম্পদের পৃথিবীতে আরও সচেতন ও টেকসইভাবে বেঁচে থাকা যায়। তাই বিজ্ঞান কেবলই পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবন, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, সম্ভাবনা, আবিষ্কার এবং সমসাময়িক আলোচনায় সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আমি ফারহানা ত্রিনা। আজকের পর্বে থাকছে নবায়নযোগ্য শক্তি নিয়ে একটি তথ্য সমৃদ্ধ কথিকা, একটি বিজ্ঞান ভিত্তিক সচেতনতামূলক গান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু সংবাদ। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান প্রশ্ন রেখে দিচ্ছি। বলুন তো, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? উত্তর জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন জ্ঞানের আলোয় শুরু করি আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, বর্তমান বিশ্বে জ্বালানি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। শিল্প, কৃষি, যোগাযোগ কিংবা দৈনন্দিন জীবন সবকিছুই কোনো না কোনোভাবে শক্তির উপর নির্ভরশীল। কিন্তু প্রচলিত জ্বালানির ব্যবহার যেমন পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে, তেমনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এই বাস্তবতায় বিশ্ব জুড়ে গুরুত্ব পাচ্ছে নবায়নযোগ্য শক্তি। সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানি কিংবা প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত শক্তি পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিষয়ে এবার শুনবেন একটি তথ্যবহুল কথিকা। নবায়নযোগ্য শক্তি বিষয়ক কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মোসাম্মত মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন কে এম মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
1: নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি হল এমন এক ধরনের শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। পৃথিবীতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বের বিদ্যুতের একটি বড় অংশ নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করা হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বের বিদ্যুতের একটি বড় অংশ নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করা হবে। নবায়নযোগ্য শক্তির অন্যতম প্রধান ও কার্যকর উৎস হল সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ। সকল শক্তির প্রাকৃতিক উৎস হল সূর্য। সূর্যের আলো ও বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব উপায়ে সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ উৎপাদন করা হয়। সূর্যের আলো ও তাপকে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এই বিদ্যুৎকে সৌরবিদ্যুৎ বলা হয়। এটি পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি লোডশেডিং সমস্যার সমাধানও সহায়ক। ব্যবস্থার ভিত্তিতে সৌরবিদ্যুৎকে তিন ভাগে ভাগ করা যায়, অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। অনগ্রিড, এটি সরাসরি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকে। দিনের বেলায় সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা যায় এবং প্রয়োজনে পরে ব্যবহার করা যায়। অফগ্রিড, এটি জাতীয় গ্রিডের উপর নির্ভরশীল নয়, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা হয়। হাইব্রিড, এটি অনগ্রিড ও অফগ্রিড উভয় ব্যবস্থার সমন্বয়ে গঠিত। সৌরবিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হল সূর্যালোক ব্যবহার করে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে দেশে প্রতিদিন গড়ে প্রায় 6-8 ঘন্টা বা তারও বেশি সূর্যালোক পাওয়া যায়। তাই ব্যক্তিগত বাড়ি, কারখানা ও বাণিজ্যিক ভবনের ছাদে সহজেই সোলার প্যানেল স্থাপন করা সম্ভব। অপরদিকে বায়ুবিদ্যুৎ হল বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ। বায়ুপ্রবাহ টারবাইনের ব্লেডগুলোকে ঘোরায় এবং এই ঘূর্ণন শক্তি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বায়ুবিদ্যুতের অন্যতম সুবিধা হল এতে কোনো কার্বন নিঃসরণ বা পরিবেশ দূষণ হয় না। এছাড়া জমির প্রয়োজনও তুলনামূলকভাবে কম। সমুদ্র উপকূল, নদীতীর ও খোলা এলাকায় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। উপযুক্ত বায়ুপ্রবাহ থাকলে দিনরাত ২৪ ঘন্টাই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বাংলাদেশে কক্সবাজার অঞ্চলে বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এছাড়া কুতুবদিয়া ও যমুনা নদীর তীরবর্তী এলাকায়ও বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশগত ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নবায়নযোগ্য জ্বালানির সুফল বিশ্বব্যাপী স্বীকৃত। কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিষাক্ত গ্যাস বা কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় না, ফলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ সহ বিভিন্ন নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যেসব এলাকায় এখনও জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছেনি, সেখানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে সহজেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুতের অবদান সবচেয়ে বেশি, তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার উপর নির্ভরশীল। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বিদ্যুৎ উৎপাদন কমে যায়, তাই সৌর, বায়ু ও জলবিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ্যমে জ্বালানির চাহিদা পূরণ করা অধিক কার্যকর। জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবেশ দূষণ এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণের প্রভাব বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। জাতিসংঘের মতে, জলবায়ু সংকট মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তর বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি।
0: বিশেষজ্ঞদের মতে, আগামী পৃথিবীর অন্যতম বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের ছোট ছোট সচেতনতা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রতি আগ্রহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান কখনো থেমে থাকে না। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষকরা নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ এবং সমৃদ্ধ করার চেষ্টা করছেন। কখনো চিকিৎসা বিজ্ঞানে আসছে নতুন সাফল্য, কখনো মহাকাশ গবেষণায় উন্মোচিত হচ্ছে নতুন তথ্য, আবার কখনো পরিবেশ রক্ষায় তৈরি হচ্ছে নতুন প্রযুক্তি। এবারের পর্বে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব সাম্প্রতিক বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর। পৃথিবীতে প্রাণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কোথা থেকে এবং কিভাবে এসেছে, এটি বিজ্ঞান দুনিয়ার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এতদিন বিজ্ঞানীরা ধারণা করছিলেন সৌরজগতের বাইরের অঞ্চল থেকে আসা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে পৌঁছেছিল জীবন গঠনের উপাদান, কিন্তু নাসার অর্থায়নে পরিচালিত নতুন এক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। গবেষণায় দেখা গেছে প্রাণের বিকাশের জন্য অপরিহার্য ফসফরাস ও নাইট্রোজেন আসলে সৌরজগতের ভেতরের অঞ্চল থেকেই পৃথিবীতে এসেছে। বিজ্ঞানীরা পৃথিবীতে পাওয়া দুই প্রজন্মের উল্কাপিণ্ড বিশ্লেষণ করে দেখেছেন, প্রায় ৪৫০ কোটি বছর আগে বৃহস্পতি গ্রহ যখন গঠিত হতে শুরু করে, তখন তার বিশাল মহাকর্ষীয় বল সৌরজগতের ভেতর এবং বাইরের অংশের উপাদান প্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলে সৌরজগতের ভেতরের অঞ্চলে ফসফরাস ও নাইট্রোজেনের ঘনত্ব বেড়ে যায়, যা পরবর্তীতে পৃথিবী গঠনের উপাদানে যুক্ত হয়। ভূরাসায়নিক মডেলিং এর মাধ্যমে গবেষকরা আরও নিশ্চিত হয়েছেন পৃথিবীর বর্তমান ফসফরাস ও নাইট্রোজেনের রাসায়নিক বৈশিষ্ট্য সৌরজগতের ভেতরের অংশের উপাদানের সঙ্গেই সবচেয়ে বেশি মিলে। গবেষকদের মতে এই আবিষ্কার পৃথিবীতে প্রাণের উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারে। একই সঙ্গে এটি মহাবিশ্বের অন্য গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনা খুঁজে বের করার গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে যাচ্ছে ব্রিটিশ প্যারা অলিম্পিয়ান ও সার্জন জন ম্যাকফল। সবকিছু ঠিক থাকলে তিনি হবেন পৃথিবীর কক্ষপথে বসবাস করা প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী। আগামী বছর হ্যাভেন ওয়ান স্পেস স্টেশনে 2 সপ্তাহের একটি মিশনে অংশ নিয়ে তিনি গবেষণা করবেন মহাকাশের পরিবেশ মানবদেহ ও কৃত্রিম অঙ্গের উপর কি প্রভাব ফেলে। মাত্র 19 বছর বয়সে এক দুর্ঘটনায় ডান পা হারালেও নিজের সীমাবদ্ধতাকে জয় করে আজ তিনি মহাকাশ জয়ের পথে। জন ম্যাকফলের এই যাত্রা বিশ্বজুড়ে প্রতিবন্ধী মানুষের জন্য হতে পারে এক নতুন অনুপ্রেরণা। কর্মক্ষেত্রের বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে নতুন এআই এজেন্ট তৈরি করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীরা অনলাইনে না থাকলেও মাইক্রোসফট স্কাউট নামের এই এআই এজেন্টটি মিটিং নির্ধারণ, প্রয়োজনীয় নথি প্রস্তুত, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কবার্তা দিতে সক্ষম। টিমস, আউটলুক ও ওয়ান ড্রাইভ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে এটি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তও নিতে পারে। পরীক্ষামূলক ব্যবহারে কর্মীদের দৈনন্দিন কাজের চাপ কমাতে এআই এজেন্টটি ইতিবাচক ভূমিকা রেখেছে বলে দাবি করছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু গ্রাহক এবং মাইক্রোসফটের ফ্রন্টিয়ার কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এআই এজেন্টটি প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হবে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি মজার বৈজ্ঞানিক তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে প্রায় 60 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। এই বিশাল শক্তির কারণেই সূর্য আলো ও তাপ ছড়িয়ে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করছে। বিজ্ঞান আমাদের চারপাশের জগৎকে বুঝতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং যুক্তির আলোয় সত্যকে খুঁজে নিতে সাহায্য করে। তাই কৌতূহলী হন, জানার আগ্রহ ধরে রাখুন এবং বিজ্ঞানকে কাজে লাগান মানব কল্যাণে। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম, পৃথিবীর সবচাইতে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য, এই ছিল আজকের অণু ও পরমাণু। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো আবিষ্কারের গল্প নিয়ে, নতুন কোনো জ্ঞানের দুয়ার খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন। যাওয়ার আগে জানিয়ে যাই, অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাল মর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে কৃষক কার্ডের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন লাভলি ইয়াসমিন, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার কাদের জামিরি।

দুঃখ সুখের চিরসাথী নবীজি আমার। শুনলেন লাভলি ইয়াসমিনের কণ্ঠে ভক্তিমূলক গান। এবারের গানের শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার সাবির আহমেদ চৌধুরী, সুরকার গোলাম মোস্তফা।

পরপর দুখানি ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরা শিমুল সহ বৃন্দ, গীতিকার মাসুদুর রহমান খোকন, সুরকার খায়েম আহমেদ।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন আঞ্জুমান আরা শিমুল ও সহশিল্পী বৃন্দ। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এইরকম হয়ে

0: টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন কেমন?
0: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
0: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
0: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না।
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
3: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ৬ মাস থেকে ১০ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
4: রাস্তা পারাপারে সচেতন হন, দৌড়ে রাস্তা পার হবেন না, সব দিকে দেখে সাবধানে রাস্তা পার হন। চলাচলের ক্ষেত্রে ফুটপাথ ব্যবহার করুন, যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার ডান ধার দিয়ে সাবধানে চলাচল করুন। জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার হন। রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন। সময় বাঁচাতে গিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী হয়ে গাড়িতে উঠবেন না, চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকুন। চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলা থেকেও বিরত থাকুন, এবং চালক যাতে নিয়ম মেনে সাবধানে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। মোটরসাইকেলে চলাচলে অবশ্যই হেলমেট ব্যবহার করুন, এবং গাড়িতে চলাচলের সময় সিট বেল্ট বাঁধুন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই সাবধানে গাড়িতে ওঠানামা করুন, নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সচেতন করুন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মনিরা বেগম, গীতিকার সেলিম মাহমুদ এবং সুরকার অশোক কুমার সরকার।

ধারাবাহিক গান শুনছেন মনিরা বেগমের কণ্ঠে। এবারের গানের গীতিকার অশোক কুমার দে এবং সুরকার বিনোদ রায়।

0: দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মুনিরা বেগম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার খবর পড়ছি লাকিমণি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নভো থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬ এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকা শক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য। প্রধানমন্ত্রী সম্মেলনকে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা হিসেবে অভিহিত করে বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি আজ রাজধানীর সেডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় এ কথা বলেন। আইনমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ, সত্য ও ডেটাভিত্তিক তথ্যের উপর ভিত্তি করে প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি আজ রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে কেবল বাকস্বাধীনতায় আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকদের কাজ হল আবেগ বা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আসল সত্য প্রকাশ করা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশ্বস্ত করে বলেছেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে। তিনি আজ যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভায় কথা বলেন। গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। কংগ্রেস, জনতা পার্টি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে আজ পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান এ তথ্য নিশ্চিত করেন। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাসের বেশি সময় ধরে নয়াদিল্লির যন্ত্রমন্ত্র ঘিরে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করে আসছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম আসসালাম।
0: আমার সব গুণবতী।
1: কিসের গুণ দেখলা?
0: আরে অবশ্য তোমরা এক একজন মারাত্মক গুণবতী।
1: না তুমি খালি পরে ঢাকাই পিটাও, তোমারটা কি আমরা পিটাইতে পারি না? তুমিও তো গুণ।
0: ওই যে তোমাদের ঘরে আমিও ভারি তো। কাজকর্ম বেশ গতি বাড়ছে,
2: উন্নতি হয়েছে।
0: উন্নতি আমাদের করতেই হবে, উন্নতির কোন বিকল্প নেই। কারণ আমরা যত উন্নতি করবো আমাদের পরিবার উন্নত হবে, সমাজ উন্নত হবে, সবার আগে ভাবতে হবে। এই যে মনে করো রূপালী তো মাসে মৎস্যকন্যা হিসেবে ধরে ফেলছে, তোমরা দুজন এখন বাকি আছো, কি দিয়ে তোমরা কি খ্যাতি?
2: আমি যে এত সবজি করতেছে তোমাদের যে বললাম, বড় বড় বটবটি হয়েছে বললাম, বেগুন হয়েছে।
0: তুমি কি বটবটি নিতেছ?
2: করতে পারো।
3: শোনো বাবুল ভাই, এই যে সাফল্যটাই তো খালি দেখলা, কিন্তু সাফল্যের পিছনে যে কি পরিমাণ কঠিন পরিশ্রম আমি করছি গো ভাই।
2: কষ্ট না করলে তো কেষ্ট হইবে না।
3: না হইলে কি আর এমনি সফলতা আছে?
1: না,
3: সফলতার পিছনের গল্পটা অনেক কঠিন।
0: আচ্ছা ঠিক আছে, তুমি একটা গল্প লিখে ফেলো, আমরা সেটা প্রযুক্তির যুগ, প্রযুক্তি এক এক সময় এক একটা নিয়ম বাইর করে, এক একটা প্রযুক্তি বাইর করে, যে প্রযুক্তির মাধ্যমে আমরা খুব অল্প সময়ে, হ্যাঁ অল্প পরিশ্রমে শেষের দিকে বছরে একবার আসে আম, তা আগামী বছর আমরা যদি বেঁচে থাকি আম যে খাবো, তার আগে এবছর আমাদেরকে কিছু পরিকল্পনা নিতে হবে না? সেই জন্য আজকে তোমাদেরকে প্রথমেই টপ ওয়ার্কিং ও রেজুলিউশনের মাধ্যমে আম গাছের উন্নয়ন। এটা একটু নতুন বিষয়, বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যখন তোমরা পূর্ণাঙ্গ শুনবা একদম সহজ মনে হবে। একটা আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জানি, টপ ওয়ার্কিং ও রেজুলিউশনের মাধ্যমে আম গাছের উন্নয়ন কিভাবে করবো।
4: দেশে ফল বলতে সবার আগে মাথায় আসে যে নাম, তা হলো আম। আম আমাদের ফলের রাজা, কিন্তু আমাদের অনেকের বাগানেই এমন কিছু পুরানো অনুৎপাদনশীল টক আঁটির আম গাছ রয়েছে যা শুধু অনেক জায়গায় দখল করে আছে, কোনো লাভ দিচ্ছে না, কোনো ফল হচ্ছে না। আবার অনেক বিশাল আকৃতির গাছ রয়েছে যেগুলো ডালপালা ঘন হয়ে যাওয়ায় ঠিকমতো আলো বাতাসও পায় না এবং ফলন কমে যায়। এ ধরনের গাছকে সম্পূর্ণ না কেটে ফেলে বৈজ্ঞানিক উপায়ে আবার লাভজনক ও উন্নত জাতের গাছে রূপান্তর করা সম্ভব, এবং সেটা আম চাষের আধুনিক দুটি প্রযুক্তি টপ ওয়ার্কিং এবং রেজুভিনেশন বা আম গাছের যৌবন পুনরুদ্ধারের মাধ্যমে সম্ভব। বাংলাদেশ এখন আম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সাতক্ষীরা, মেহেরপুরের গণ্ডি পেরিয়ে এখন পার্বত্য চট্টগ্রাম সহ দেশের প্রায় প্রতিটি জেলায় বাণিজ্যিক আমের বাগান গড়ে উঠেছে। আম চাষের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে, সঠিক জাত এবং আধুনিক ব্যবস্থাপনা থাকলে এক বিঘা আম বাগান থেকে বছরে লাখ টাকা আয় করা সম্ভব। আর এখানেই প্রয়োজন টপ ওয়ার্কিং এবং রেজুভিনেশনের। সহজ কথা যদি বলি, টপ ওয়ার্কিং হল একটি গাছের জাত পরিবর্তন করার পদ্ধতি। বাগানে যদি কোনো পুরনো স্থানীয় জাতের বা অনুৎপাদনশীল আম গাছ থাকে, তবে সেই গাছটিকে গোড়া থেকে না কেটে তার প্রধান ডালগুলো নির্দিষ্ট উচ্চতায় কেটে ফেলা হয়। এরপর সেই কাটা ডালে উন্নত বা কাঙ্ক্ষিত জাতের সায়ন বা কলম জুড়ে দেওয়া হয়, ফলে পুরনো গাছের শক্তিশালী মূল বা রুটস্টক ব্যবহার করে দ্রুত একটি নতুন উন্নত জাতের গাছ পাওয়া যায়। আর রেজুভিনেশন হল যৌবন পুনরুদ্ধার, বয়স বাড়ার সাথে সাথে আম গাছ অনেক বড় ও জোপাল হয়ে যায়, ভেতরের ডালগুলোতে সূর্যের আলো পৌঁছায় না, ফলে রোগবালায় বাড়ে এবং ফলন কমে যায়। এ ধরনের বুড়ো বা অনুৎপাদনশীল গাছের ডালপালা বৈজ্ঞানিক নিয়মে ভারী ছাঁটাইয়ের করে গাছকে আবার নতুন করে ফলনক্ষম ও সুঠাম কাঠামোতে ফিরিয়ে আনার পদ্ধতি হল রেজুভিনেশন। এর উপকারিতা আছে অনেক, যেমন নতুন চারা রোপণ করলে ফলন পেতে যেখানে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে, টপ ওয়ার্কিং বা রেজুভিনেশন করলে মাত্র দুই বছরের মধ্যে প্রচুর ফলন পাওয়া যায়। একটি গাছে নিজের পছন্দ মতো একাধিক উন্নত জাতের আম ধারণা সম্ভব হয়। গাছ ছোট মাঝারি আকারে করা থাকে, ফলে আম সংগ্রহ করা, ওষুধ স্প্রে করা এবং পরিচর্যা করা খুব সহজ হয়। ফলের মানও বৃদ্ধি পায়, যেমন আলো বাতাস সঠিকভাবে যদি প্রবেশ করে ফলের আকার বড় হয় এবং রোগ এবং পোকার আক্রমণও কমে যায়। এর নির্দিষ্ট কয়েকটি সময় আছে। বাংলাদেশের আবহাওয়ায় আম গাছের টপ ওয়ার্কিং ও রেজুভিনেশনের সবচেয়ে উপযুক্ত সময় হল বর্ষার ঠিক আগে অর্থাৎ মধ্য মে থেকে জুন মাসে এবং বর্ষার শেষে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। এই সময় বাতাসে আর্দ্রতা ভালো থাকে এবং গাছের বৃদ্ধির বেগ বেশি থাকে, ফলে কলম জোড়া লাগার হার সবচেয়ে বেশি হয়। তবে পানি ব্যবস্থাপনা সঠিকভাবে করা না গেলে মে জুন মাসে টপ ওয়ার্কিং না করা ভালো। রেজুভিনেশন বা ছাঁটাই পদ্ধতি হল যে বড় আম গাছের কেন্দ্রভাগ উন্মুক্ত করার জন্য মাঝখানের অতিরিক্ত ও মরা রোগাক্রান্ত ডালগুলো কেটে ফেলতে হবে। মাটি থেকে তিন থেকে চার মিটার উচ্চতায় প্রধান ডালগুলো ধারালো করাত দিয়ে কাটতে হবে এবং ডাল কাটার সময় খেয়াল রাখতে হবে যেন ছাল বা বাকল ফেটে না যায়। কাটার পর অবশ্যই কাটা অংশে বর্ধ পেস্ট বা বর্ধ মিক্সচার লাগিয়ে দিতে হবে। টপ ওয়ার্কিং পদ্ধতি হল ডাল ছাঁটাই করার পর কাটা অংশ থেকে কয়েক সপ্তাহের মধ্যে প্রচুর নতুন কচি ডাল বা কুড়ি বের হবে। এই কচি ডালগুলো যখন একটু শক্ত হয়ে গাঢ় সবুজ রং ধারণ করবে তখন তার মধ্যে থেকে মাত্র দুই তিনটি সবল ডাল রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে এবং এবার কাঙ্ক্ষিত উন্নত জাতের আম গাছ থেকে সায়ন বা কলম সংগ্রহ করে ভিনিয়ার কলম বা ক্লেফট গ্রাফটিং পদ্ধতিতে এই নতুন ডালে জুড়ে দিতে হবে এবং পলিথিন ফিতা দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। গাছ বাছাই করে যে জাতের সায়ন লাগাতে হবে তা আগে থেকে ঠিক করে রাখতে হবে। গাছ শুরু করার অন্তত ১৫ থেকে ২০ দিন আগে গাছে পর্যাপ্ত পানি এবং সুষম সার দিতে হবে। কলম করার পর কতগুলো যত্ন নিতে হয় অথবা টপ ওয়ার্কিং বা রেজুভিনেশন করার পর যে গাছগুলো আমাদের করার দরকার তা হল ডাল কাটার পর পরই কাটা অংশে ছত্রাকনাশক বা বর্ধ পেস্ট প্রলেপ হিসেবে লাগিয়ে দিতে হবে। এতে কাটা অংশ দিয়ে ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না এবং রস শুকিয়ে যাবে না। কলম করার পর সায়ন থেকে যখন নতুন পাতা বের হতে শুরু করবে এবং জোড়া লেগে যাবে তখন সাবধানে পলিথিনের বাঁধন আলগা করে বা কেটে দিতে হবে। মূল গাছের কাটা অংশ থেকে অনবরত দেশি বা পুরনো জাতের কুড়ি বের হতে থাকবে, এগুলোকে নিয়মিত হাত দিয়ে ভেঙে দিতে হবে, অন্যথায় নতুন কলমটি পুষ্টি না পেয়ে মারা যাবে। এখানে রয়েছে কিছু আন্তঃপরিচর্যা এবং পুষ্টি ব্যবস্থাপনা। টপ ওয়ার্কিং এবং রেজুভিনেশন করার পর গাছের বিশেষ যত্নের প্রয়োজন হয় কারণ এটি গাছের জন্য একটি অস্ত্রোপচারের মতো। খরা বা শুষ্ক মৌসুমে গাছের গোড়ায় নিয়মিত সেচ দিতে হবে, আবার বর্ষাকালে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে সে ব্যবস্থা রাখতে হবে। গাছ যখন নতুন ডালপালা নিয়ে বাড়তে শুরু করবে তখন গাছের গোড়া থেকে একটু দূরে রিং বা নালা তৈরি করে সার দিতে হবে। গাছের বয়স এবং আকার অনুযায়ী জৈব সার, ইউরিয়া, টিএসপি, এমওপি এবং সামান্য জিপসাম এবং বোরন সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নতুন ডালগুলো যেন সোজা এবং সুষ্ঠুভাবে সুঠামভাবে বাড়ে সেদিকে নজর দিতে হবে। প্রয়োজনে বাঁশের খুঁটি দিয়ে ডালকে ঠেকনে দিতে হবে। মাটির আর্দ্রতা ধরে রাখতে গোড়ায় খড় বা শুকনো পাতা দিয়ে মালচিং করে দেওয়া ভালো। নতুন গজানো কচি ডাল ও পাতা পোকা এবং রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল হয়। এই সময় রোগ ও পোকামাকড় দেখে আক্রমণের অবস্থা পর্যালোচনা করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মতো দমনের ব্যবস্থা নিতে হবে। বয়স্ক বা অনুৎপাদন ছিল আম গাছ কেটে ফেলে লাকড়ি না বানিয়ে আধুনিক টপ ওয়ার্কিং ও রেজুভিনেশন প্রযুক্তি ব্যবহারে আম বাগানের উৎপাদনশীলতা কয়েকগুণ বাড়িয়ে দেবে এবং স্বল্প সময়ে অধিক লাভ এনে দেবে। একটু সঠিক যত্ন আর সঠিক সময়ে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগেই পারে পুরনো আম বাগানকে একটি লাভজনক সম্পদে পরিণত করতে।
5: কৃষিবিদ এ কে এম স্বামীনাথনের কাছ থেকে আমরা শুনলাম টপ ওয়ার্কিং ও রেজুভিনেশনের মাধ্যমে কিভাবে আম গাছের উন্নয়ন করা
1: যায়।
5: টপ ওয়ার্কিং মানে হচ্ছে যে মনে করো যে যে গাছে তুমি ফল ধরে না, আম ধরে না, এটাকে কেটে না ফেললে তুমি আমার ফলন করতে পারবে। আর রেজুভিনেশন মানে হচ্ছে যে তোমার অনেক যে বয়স্ক যে গাছগুলি ভাবতেছে যে এটা আর ফল হবে না, অনেক বয়স হয়ে গেছে গাছের, সেটা তো ফল ধরার ব্যবস্থা আছে। আর গাছ নতুন গাছ রোপণ করলে তো অনেক বছর সময় লাগে ফল আসতে, কিন্তু এই দুই পদ্ধতিতে আমরা
0: পুরনো গাছ এবং যে গাছে ফল ধরে না সেটাকে
3: ভালো
0: লাগছে নিশ্চয়ই। তো চলো ভালো লাগার গান শুনি।
2: আচ্ছা আচ্ছা।

0: বেশ উদ্দীপনামূলক একটা গান শুনলাম আমরা, তাই না? ভালো লেগেছে। তো গানটা শিল্পী ছিল মিজান মাহমুদ রাজীব ও সহশিল্পী, এবং গীতিকার খালিদ বুলবুল, সুরকার আনিস রহমান তনু। এবার এসে আমরা তো অনেক কিছু শিখতে আসি, শিখার পর সেটাকে কাজে লাগাই
1: আর দশজনকে বুঝাই।
0: হ্যাঁ, ক্যাপসিকাম কাদের পছন্দ?
1: আমার অনেক পছন্দ।
0: কেন পছন্দ?
1: আমার ছাদেও আছে, আমি মাঝে মাঝে সালাদ খাই এটার।
0: আচ্ছা, তুমি
2: পছন্দ আবার কার না? নিত্য নতুন একটা ফসল এব, একটা জিনিস পামো, এই এই উৎসবটা তো সবার ভিতরে আছে।
0: ইয়ে রূপালী হতে পছন্দ না?
2: না না, এই কথা কেউ না।
0: এর মাসে বলতে
2: বুবুরও আছে, বুবুরও আছে।
3: আমার পছন্দ না বলতে, শহরে যাবো, শহরের মানুষ সব সময় খাইতেছে। আমি যখন আমার ভাইয়ের বাসায় যখন গেছি, দেখছি ওরা বই যে কি জানো, ওর পোলা পান্ডা এটা দিয়ে বানায়। তো আমরা তো এত সবসময় খাই না, মাঝের মধ্যে খাই। আমার কাছে মোটামুটি লাগছে, তবে সবসময় খাইলে হয়তো বা ভালো লাগতো।
1: তারাই খাই
0: সালাদ তো খাবাই, বাট মোটামুটি না। ক্যাপসিকাম সালাদের সঙ্গে বেশি ব্যবহৃত হয়, তবে এটার কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি। শহরে গিয়ে না খাইয়া
3: আরো গ্রামে তো মোটামুটি
1: আমি এটা কেমনে চিনছি জানো? আমি মরিচ গাছ মনে করে লাগাইছিলাম।
0: ক্যাপসিকাম চাষাবাদ কৌশল একটু শিখে নিই।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মেহজা বিন খানম, অতিরিক্ত কৃষি অফিসার, সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশে ক্যাপসিকাম চাষের সম্ভাবনা কেমন?
5: বাংলাদেশে ক্যাপসিকাম চাষের প্রচুর সম্ভাবনা রয়েছে, কারণ এর চাহিদা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বেশি। ফলে অভিজাত হোটেল ও বড় বড় বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিদেশেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। ক্যাপসিকাম কিন্তু সব মৌসুমে চাষ করা যায়, এমনকি টবেও চাষ করা যায়। এটি পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি, ফাইবার, আয়রন এবং অন্যান্য খনিজ উচ্চ পরিমাণে রয়েছে। তাই বাংলাদেশে ক্যাপসিকাম চাষের খুব ভালো সম্ভাবনা রয়েছে।
4: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, কৃষকদের ক্যাপসিকাম চাষাবাদে খরচ কেমন হতে পারে?
5: ক্যাপসিকাম চাষীদের প্রতি বিঘায় খরচ হয় প্রায় 55,000 টাকার মতো, আর প্রতি বিঘায় ক্যাপসিকামের ফলন প্রায় 3,500 কেজি পর্যন্ত হতে পারে। সবুজ ক্যাপসিকাম প্রতি কেজির বাজার মূল্য 150 টাকা, লাল ও হলুদ রঙের ক্যাপসিকামের মূল্য কেজি প্রতি 350 টাকা, আর প্রতি বিঘায় ফলন বিক্রি হয় প্রায় 1.5 লাখ টাকায়। ক্যাপসিকাম চাষে তাই আমরা দেখতে পাচ্ছি কৃষকের লাভ কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি।
4: এবার জানতে চাইব আমাদের কৃষিজীবী ভাই ও বোনেরা ক্যাপসিকাম চাষে কেমন সাড়া দিচ্ছেন?
5: কৃষকরা ক্যাপসিকাম চাষে বেশ ভালো সাড়া দিচ্ছেন, কারণ এটি বাণিজ্যিকভাবে লাভজনক একটি ফসল এবং বাংলাদেশে এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। অনুকূল আবহাওয়া, উপযুক্ত মাটি থাকায় কৃষকরা ব্যাপকভাবে এর চাষাবাদ করছেন। বিশেষ করে বড় বড় শহরগুলোতে, আশেপাশে হোটেল ও সুপার মার্কেটগুলোতে এর চাহিদা বেশি। বাজারে চাহিদার তুলনায় ক্যাপসিকামের যোগান কম থাকায় দামও কিন্তু বেশ ভালো থাকে। চাষাবাদের খরচও যেহেতু কম পড়ে, তাই কৃষকরা ক্যাপসিকাম চাষে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। এছাড়াও কিছু সফল কৃষক এই চাষ থেকে অধিক মুনাফা লাভ করছেন, যা দেখে অন্যান্য কৃষকরাও কিন্তু ক্যাপসিকাম চাষে উৎসাহিত হচ্ছেন। এছাড়াও ক্যাপসিকামের পুষ্টিগুণ আর স্বাদের জন্য জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
4: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব ক্যাপসিকাম চাষাবাদের কৌশল সম্পর্কে।
5: ক্যাপসিকাম সারা বছরই চাষ করা যায়। ক্যাপসিকাম চাষের জন্য ভালো মাটি হচ্ছে দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি। সব মৌসুমে চাষ করা গেলেও ক্যাপসিকাম চাষের বীজ বোনার জন্য উপযুক্ত সময় হল অক্টোবর থেকে নভেম্বর মাস। প্রতি শতকের জন্য 1 গ্রাম বীজ দরকার হয় ক্যাপসিকাম চাষে। বীজ থেকে প্রথমে চারা তৈরি করে নিতে হবে। এজন্য বীজগুলোকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আগে থেকে তৈরি করে রাখা বীজ তলায় 10 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বীজ বুনতে হবে। বীজ বোনার 7 থেকে 10 দিন পর যখন আমরা দেখব 3 থেকে 4টি পাতা হয়েছে, তখন আমরা মাঝারি আকারের পলিথিন ব্যাগে চারা স্থানান্তর করে নিব। এরপর এরপর আমরা মূল জমি চাষ ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে নিব। এরপর আড়াই ফুটের মতো চওড়া এরকম বেড তৈরি করে নিব। প্রতিটি চওড়া বেডের দুইটা চওড়া বেডের মাঝখানে একটি করে নালা রাখবো। প্রতি শতক জমির জন্য সাধারণত 40 কেজি গোবর, 1 কেজি ইউরিয়া, 1.5 কেজি টিএসপি, 1 কেজি এমওপি, 20 গ্রাম দস্তা প্রয়োগ করতে হয়। এর মধ্যে অর্ধেক গোবর সার আমরা জমি তৈরির সময় দিব, বাকি অর্ধেক গোবর সার সম্পূর্ণ টিএসপি, দস্তা, 1/3 এমওপি এবং 1/3 ইউরিয়া চারা রোপণের গর্তে প্রয়োগ করব। বাকি 2/3 ইউরিয়া এবং এমওপি পরবর্তীতে দুই ভাগ করে চারা রোপণের 25 এবং 50 দিন পর প্রয়োগ করব। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত রাতের তাপমাত্রা অনেক কমে যায়, ফলে সেই সময় যদি আমরা পলিথিনের ছাউনি দিয়ে রাখতে পারি তখন ভেতরের তাপমাত্রাটা বেশি হবে, যা ক্যাপসিকাম চাষে উৎপাদনটা আরো বাড়াবে। যেহেতু ক্যাপসিকাম খরা বা জলবদ্ধতা কোনটি সহ্য করতে পারে না, তাই প্রয়োজন অনুসারে জমিতে সেচ দিতে হবে। কোন গাছে ফল ধরা শুরু হলে খুঁটি দিতে হবে, গাছ ফলের ভারে হেলে না পড়ে, জমি সব সময় আগাছা মুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ক্যাপসিকামে যদি আমরা দেখতে পাই কীট পতঙ্গ বা পোকা মাকড়ের উপস্থিতি, সেক্ষেত্রে আমরা টক্সিন মুক্ত দ্রবণ ব্যবহার করব। এই জন্য 1 লিটার পানিতে 1 চামচ সাবান গুঁড়া এবং 1 চামচ নিম তেল ভালোভাবে মিশিয়ে আমরা একটি মিশ্রণ তৈরি করব, আর সেই মিশ্রণটা আমরা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করব। ক্যাপসিকাম সাধারণত পরিপক্ক সবুজ অবস্থায় লালচে হওয়ার আগে মাঠ থেকে উঠানো যায়, সাধারণত সপ্তাহে একবার করে ফল তোলা ভালো। ফল সংগ্রহের পর ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত সংরক্ষণ করতে হবে। এভাবে যদি আমরা ক্যাপসিকাম চাষ করি সেক্ষেত্রে আমরা ভালো ফলন পাবো।
4: আপনাকে অশেষ ধন্যবাদ ক্যাপসিকাম চাষাবাদ কৌশল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
5: ধন্যবাদ আপনাকেও।
0: শুনলে তো হ্যাঁ, শুধু পুষ্টিগুণ না, এটা বাণিজ্যিক দিকও
2: অনেক লাভবান।
0: তো ক্যাপসিকাম দিয়ে তো সালাদ খাওয়া, এটার সঙ্গে সালাদে কি কি লাগে? লেবু না দিলে মজাই থাকে। লেবু যে শুধু সালাদে ব্যবহার করে তা না, লেবু কিন্তু তোমার এমনিতে প্রতিদিন খাইতে হবে। হ্যাঁ, লেবুর অনেক উপকার। কি উপকার আসো একটু নাটকের মাধ্যমে শুনি।
2: খুব ভালো।

0: crazy. তুমি মন খারাপ করিয়া আছো কেন?
1: আরে এত কিছু থাকতে তোমার গোবারি থেকে রকমারি লেবু পাঠাইছে
0: তাই
1: শুন না, আমার বন্ধুরা হাসাহাসি করতেছে।
0: আরে খালি লেবুর কথা কইলা কেন? গত সপ্তাহে যে বড় রুই মাছ পাঠাইছিল তার কথা তো কও নাই।
1: না রুই পাঠাইছে ভালো কথা, তাই বললো অনেক রকম লেবু।
0: আরে পাঠাইছে যখন বন্ধুকে দিয়া দাও যা।
1: এরা কি তোমার গোবারি লেবু খাওয়ানোর লেগে পয়সা দিছে? তোমার গোবারি লেবু তুমি ফেরত দিয়ে আসো।
2: তোমাদের বাড়িতে লেবু পাঠানোর কারণে তুমি যে মন খারাপ করবা সেটা আমি জানি মজিদ।
0: আরে ভাইজান আসেন আসেন ভাইজান।
1: ভাইজান আপনি আসবেন আগে করলাই তো।
2: আরে ছোট বোনের বাড়িতে আসুন, বইলা কই আসতে হবে নাকি?
1: না মাইনে আমি তাহলে বাজারে যাইতাম।
2: বাজার করতে হবো না
1: যে এত লেবু কেন পাঠাইছেন ভাইজান? আমরা তো কেউ লেবু খাই না।
2: আরে খাও না বলেই তো নিজের গাছের লেবু পাঠাইছি। লেবুর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানে, তবে পুরোপুরি গুণের কথা সবার জানা নাই।
1: কিরকম?
2: সারা বছর বাজারে নানান রকমের লেবু পাওয়া যায়, যেমন ধরো এই পাতি লেবু, কমলা লেবু, মুসাম্বি লেবু, গন্ধরাজ লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু, আরো ছোট বড় অনেক রকম লেবু।
0: ভাইজান এইসব লেবুর নাম অনেকেই জানে।
2: নাম জানে কিন্তু লেবুর গুণাগুণ সম্পর্কে কিছুই জানে না।
1: লেবুর কোন গুণের কথা কইতেছেন ভাইজান?
2: 100 গ্রাম কাগজি লেবু বা পাতি লেবু টিকা ভিটামিন সি 63 গ্রাম পাওয়া যায়, যা আপেলের 32 গুণ আর আঙুরের 2 গুণ, মানে হইল গিয়া ডাবল ডাবল।
1: কোন কি ভাইজান লেবুর এত গুণ?
2: আরে শুধু ভিটামিন সি নয়, ভিটামিন বি, ফসফরাস, লৌহ জাতীয় উপাদান লেবু থেকে পাওয়া যায়।
0: শুনলে তো লেবুর কত রকম পুষ্টিগুণ।
2: এছাড়াও টাটকা লেবুর খোসাতেও পুষ্টি রয়েছে। প্রচন্ড গরমে বুঝা এক গ্লাস লেবুর শরবত দেহের জন্য অত্যন্ত উপকারী। এই শিশু থেকে বৃদ্ধ সবাইকে প্রতিদিন ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাওয়ানো দরকার, যা লেবু থেকে পাওয়া সম্ভব।
1: আর কি কি উপকার লেবুতে?
2: জ্বর, সর্দি, কাশি আর ঠান্ডা জনিত সমস্যায় লেবু অত্যন্ত কার্যকর। লেবুতে থাকা প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সাহায্য করে, রক্তের জমাট বাঁধার ক্ষমতা বাড়ায়। লেবুতে পর্যাপ্ত ভিটামিন সি থাকায় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেহকে ক্যান্সার সহ নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে।
1: কোন কি ভাইজান, ভাইজান আমি না বুঝে আপনার পাঠানো লেবু নিয়ে কত যে কথা কইছি।
2: আরে হনো হনো, শিশুদের দৈনিক 20 মিলিগ্রাম ভিটামিন সি আবশ্যক। ভিটামিন সি এর অভাব হলে শিশুর উপর প্রভাব পড়ে, ফলে শিশুর দাঁত মাড়ি পেশি মজবুত হয় না।
1: অন্তিকে আমাদের মায়ারে আমি লেবুই খাওয়ানো,
2: সে কারণে ওই লেবু পাঠানোর উদ্দেশ্য। এখন থেকে প্রতিদিন খাবারের সঙ্গে লেবু রাখবা।
1: আমি কালি ওই লেবুর চারা বাড়িতে লাগামুই।
2: সেটাই হবে লেবুর পুষ্টিগুণ পাওয়ার সহজ উপায়।
0: হ্যাঁ প্রতিদিন পরিমাণ মতো লেবু খান,
1: পুষ্টিগুণে শরীরকে ভালো রাখুন।
3: কত গুণ, এই গুণ ওই জানি না, অহনে তুমি শুনাইলা এগুলি।
4: গুণ বুঝে খাইলে
3: তাহলে
4: আরো বেশি ভালো লাগে, খাইতে ইচ্ছা করবে।
5: তাহলে খাইলাম উপকার জানলাম না,
4: কিন্তু আমাদের এইভাবে খেলে চলবে না। আমাদের উপকার জানবো, শীতের উৎপাদন আমরা করব। উৎপাদন করলে হবে কি, আরো আশেপাশে অনেকে জিনিসটা পাবে। এই যে সেই যে বরবটি বরবটি চাষ করছে সেটা একা খায়
5: না, সবাইরে দিলেও কিন্তু আনন্দ লাগে।
4: আশেপাশে সবাই দেখুন আমাদেরকে দেয় না,
5: তোমরা তো দূরে আসো সেই এলাকা দেয় না।
3: আবাদ করতে কিন্তু বাণিজ্যিক যে কথাটা আছে না, দুটা টাকা ইনকাম করার উপায় এইটা কিন্তু মাথায় রাখতে
4: হবে। আমাদের পরিবার আজকে যতটুকু থাকবে না, পরিবার বড় হবে, খরচ বাড়বে,
3: আমরা কি আর সবসময় স্বামীর কাছে চাইতে পারি? নিজে যদি দুইটা টাকা আয় করি, যদি একটু ব্যাগে থাকে পোলা পান যখন তখন চাইলে তো আমরা কাগর চাহিদা মিটাইতে পারি।
4: এখন কিন্তু
3: নিজের মনেও আনন্দ
4: লাগে, কিন্তু নারীরা বেশ স্বাবলম্বী, তারা কিন্তু সংসারের কাজের ফাঁকে ফাঁকে পাশাপাশি
3: ইচ্ছাটা যদি থাকে তাইলে কিন্তু উপায় সেই ঠিক
5: থাকলে
4: তোমাদের ইচ্ছা আরো অনেক বেশি জাগ্রত হোক। আমাদেরকে যারা শুনেছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদেরও আশা করি ইচ্ছা জাগবে যে আমার ঘরের আশেপাশে একটুখানি জায়গার মধ্যে আমি যেন একটা কিছু করি, তাহলে আজকে চলা যায়। আমি কিছু শিখলাম জানলাম, এই জিনিসগুলো এই বিষয়গুলো জানার জন্য যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন সোনাঝুরি ফসল আসরের প্রযোজক রানিয়া সুলতানা। তোমরা আসছো কষ্ট করে, তুমি আগামী অনুষ্ঠানে আসার সময় আমার বর্বটি নিয়ে
5: আচ্ছা ঠিক আছে,
4: ভুলে গো না, তুমি যেন আইবা। হ্যাঁ ইনশাল্লাহ আমি আসবো, তুমি নিয়ে আসবা। চলো আজকে সবাই যাই,
5: চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন স্টুডিও রেকর্ডে নজরুল সঙ্গীত শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম খান।

0: শুনছিলেন খাল খননের গান। গানটির শিল্পী, গীতিকার এবং সুরকার ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার রাত একটি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে নমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 25 মিনিট

0: এবং অস্ত যাবে সন্ধে 6:45 মিনিটে।
1: আবহাওয়া সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland area reports that until 1 a.m. says that rain or thundershower accompanied by temporary south, southeastern gusty or squall wind at the velocity of 45 to 60 km per hour may occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remaining in effect till 6 p.m. tomorrow. Many places of Khulna, Borishal and Chattogram divisions and some places of Rajshahi, Rangpur, Dhaka, Manmohsingh and Sylhet divisions may experience moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Moderate heavy shower is also expected at places of the country. Day temperature may remain nearly unchanged and slight rise in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Tetulia, 35.8 degrees Celsius and the minimum was at Sylhet, 23.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.5 degrees Celsius and minimum 25.8 degrees. Humidity recorded in here at 9 a.m. was 76% and at 6 p.m. 67%. Sunrise over Dhaka tomorrow at 5:25 a.m. and sunset at 6:45 p.m. Now here is a warning message. A low pressure area has formed over Northwest Bay and adjoining Gangetic West Bengal North Orissa coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal number 3. I repeat, maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. And that's all for our weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ে কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রে জবাবের অনুষ্ঠান সুরূপেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এছাড়াও রয়েছে FM এর অনুষ্ঠান। FM 92 MHz-এ সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন স্থানীয় খবর।
2: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট আজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে কাজ করার আহ্বান জানান। মহানগর পূজা উদযাপন কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বিশেষ সহকারী বিজন কান্তি সরকার সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করা নয়, দেশের সকল ধর্মের মানুষ সমান। মন্ত্রী বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য নিশ্চিত করেছে সরকার। টাঙ্গাইলে পক্ষকালব্যাপী অমর কথাশিল্পী হুমায়ুন আহমেদের চলচ্চিত্র প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু গতকাল প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে অমর কথাশিল্পী হুমায়ুন আহমেদের চলচ্চিত্র 9 নম্বর বিপদ সংকেত সিনেমাটি প্রদর্শন করা হয়। এতে শ্রাবণ মেঘের দিন, দারুচিনির দ্বীপ, ঘেটুপুত্র কমলা, শ্যামল ছায়া সহ 15টি সিনেমা প্রদর্শন করা হবে। জেলা প্রশাসক আজ জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও পরোপকারী মনোভাব গড়ে তোলার পাশাপাশি ভালো কাজে উদ্বুদ্ধ করা এবং উন্নত চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। রাজবাড়ী জেলা প্রশাসক আধুনিক দর্জি বিজ্ঞান ট্রেডে উপজেলা পর্যায়ে সেলাই প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। সভায় জেলা প্রশাসক প্রশিক্ষণের গুণগত মান বজায় রেখে নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। নারীদের হস্তশিল্প ও কারিগরি দক্ষতায় পারদর্শী করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। ঢাকা আরিচা মহাসড়কে এক দুর্ঘটনায় দুজন নিহত এবং অপর একজন আহত হয়েছে। আজ সকালে একটি মোটরসাইকেলে পেছন থেকে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলের দুইজন ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদীতে লটকনের বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে নরসিংদীতে প্রায় 2000 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। লটকন এখন শুধু মৌসুমি ফল নয়, হাজারো কৃষকের জীবিকা ও সম্ভাবনাময় অর্থকরী ফসল। কম খরচ ও তুলনামূলক বেশি লাভ হওয়ায় লটকন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ঢাকা সিলেট মহাসড়কের মরজাল এলাকায় বসে দেশের অন্যতম বড় লটকনের পাইকারি বাজার। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিম বঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬% এবং সন্ধ্যে ৬টায় ৬৭%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:২৫ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৪৫। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: বাহ বাহ বাহ, তুমি এই দেখো নি, এই যে আমাদের জরিন আবু, তারপরে আমাদের কি
4: সাজু বাবি,
6: আমার যে পুকুরটার মধ্যে বুঝছো, এই যে বন্যার পানি উঠে সমস্ত বাইশে বসে গেছে, তো আর সময় কইলাম যে তেনে হাইতেন রে, যা আমার একটু আমার এখন সময় নাই।
4: আর কইও না, তুমি তোমার কথা কো, আমার তো দেখলাম না, আমি যে আমার পালনে কি সুন্দর গাছটা লাগাইলাম, ওই যে কাদের রে কইছি, তো আর পানি সরাইছে না, গাছের গোড়ায় তো পড়ছে গেছে।
5: আচ্ছা আচ্ছা, শোনো শোনো,
6: আমার কইলে বার্তা
5: শোনো, এই যে এই মাসটা কি জানো তো, শ্রাবণ,
6: শ্রাবণ মাস,
5: আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ কিন্তু আমারে কিন্তু প্রাণের মধ্যে কিন্তু একটা জল মানে শান্তি এনে দেয়, বুঝতে পারছো? এই পৃথিবী যখন ধরো গরম আবহাওয়া উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশ থাকে গরম, তখন একটু বৃষ্টির জন্য কিন্তু অশান্ত হয়ে পড়ে আমার মন, বুঝলে? তখন আমরা অপেক্ষা করি বর্ষার জন্য, বৃষ্টির জন্য, আর তখন এই আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে সমস্ত গরম কি করে,
4: ঠান্ডা করে দেয়,
5: ঠান্ডা করে দেয়, এই অশান্ত মনে একেবারেই
4: শান্তি এসে যায়।
5: হিমেল হাওয়ায় মেঘলা দিনের পরিবেশকে করে তোলে ঠান্ডা,
4: একেবারে ঠান্ডা ঠান্ডা।
5: যদি মনে করো যে আল্লাহ এত বৃষ্টি হচ্ছে কেন, আরে একটু সাবধান তো থাকতেই হবে,
4: থাকতেই হবে
5: এই ব্যাপারটা।
6: না শোনো হারুন ভাই, আমাকে তো ছয় ঋতুর দেশ, একবার গরম পড়বো, একবার ঠান্ডা পড়বো, আর একবার বৃষ্টি পড়বো।
5: এই যে দেখো, এই যে টিনের ঘরের মধ্যে থাকি আমরা, এই যে ধরো যখন বৃষ্টি আসে, ঝিমঝিম ঝুমঝুম ঝুমঝুম করে একটা আওয়াজ, কি যে ভালো লাগে,
4: ভালো লাগে কিন্তু, অনেক ভালো লাগে।
5: হ্যাঁ, এখনকার যে বিল্ডিং বানাইছে তারা কিন্তু এই আওয়াজ পায় না, এই মজা পায় না, বুঝতে পারিছো?
6: হারুন ভাই শোনো, মজার কথা কই, রাত্রে বেলা যখন বৃষ্টি শেষ হয়ে যায়, গায়ে ঘরের উপরে যদি গাছ থাকে,
4: টুকটুক করে যে পানিটা পড়ে,
5: কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কি লেখেছে জানো, রিমিঝিম রিমিঝিম বরষে বৃষ্টি, শ্রাবণ ঘন গগনে দূর পদাতিকের সৃষ্টি। এই দেখো কত সুন্দর সুন্দর কথা কইছে। তো এই শ্রাবণ কিন্তু আমাদের প্রাণের কথাও
4: কয়,
5: শ্রাবণ
4: মানে না,
5: তবে গানের কথা কিন্তু মানুষের মনের
7: কথা,
5: কবিরা কিন্তু এই যে কবি তারপরে যারা লেখালেখি করে তারা কিন্তু মানুষের ভবিষ্যৎটাও চিন্তা করে, মনের কথা চিন্তা করে। এই যে গাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ কত মানবতার কথা বলেছে আমাদের কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, তাই না? তো আমাদেরকে সেজন্য সব সময় কবিদের কথাও মনে রাখতে হবে। আমাদের এই বর্ষা আমাদের যেমন প্রাণের আশার সঞ্চার করে, মাটি শুকা ঠনঠন হয়ে যায়, তারপরে এই পানি যখন টুপ টুপ টুপ টুপ করে পড়ে আবার নতুন করে গাছ,
7: অনেক সম্ভাবনাও কিন্তু নিয়ে আসে এই বর্ষা।
5: এই বর্ষা তাইলে যদি ধর বন্যা টন্যা হয় তাহলে তখন ওই আকস্মিক বন্যায় মাছের কি করা যাবে বলো দেখি।
7: মাছের যে বান দিতে হবে একটু আগে থেকে সচেতন থাকতে হবে, নাহলে তো মাছ ভেসে যাবে।
5: হ্যাঁ, মৎস্যজীবী হিসাবে আমাদের চিন্তা করতে হবে। এই যে বিশেষ করে আমরা যে চাষাবাদ করতেছি তাই না, তো এই যে অনেক সময় মাছের মধ্যে কিন্তু ভালো লাগার মধ্যে কিন্তু ওই ট্যাংরা মাছ একটা। তো চলো আজকে ট্যাংরা মাছের চাষ পদ্ধতি নিয়ে আমরা শুনবো। এ বিষয়ে বলতেছেন মোহাম্মদ ইউসুফ আলী, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কইছে জান্নাতুল ফেরদৌস তমা। চলো শুনি আসি।
7: আচ্ছা শুনি। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমরা আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে, আর ট্যাংরা মাছের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যেটা বলবো যে ট্যাংরা মাছ অত্যন্ত সুস্বাদু একটা মাছ, এবং ছোট মাছের দিকে যদি আমাদের কারো একটা ভালো লাগার থাকে তাহলে অনেকেই আমরা ট্যাংরা মাছের কথা বলি। তো আসলে ট্যাংরা মাছ নিয়ে আপনার কাছে একটু জানবো, তারপর ধাপে ধাপে আরো অনেক কিছু জানবো।
8: আমরা জানি ট্যাংরা মাছটি একটি ছোট প্রজাতির, আমরা যে বলি স্মল ইন্ডিজিনাস স্পেসিস বা ছোট প্রজাতির দেশীয় মাছ। এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং আমাদের খাল বিল সর্বত্র এই মাছটি পাওয়া যায়। মাছটি সুস্বাদুর কারণে এই মাছটি এবং কাটাও কম থাকে, এবং এই জন্য সকলের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আমাদের যে খাল বিলগুলি রয়েছে সেখানে এটা অ্যাবান্ডেন্স অনেক বেশি প্রাচুর্যতা, তবে বর্তমানে কীটনাশক বা বিভিন্ন কারণে, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে, এই কারণে মাছটির প্রাচুর্যতা প্রাকৃতিকভাবে কমলেও এখন বর্তমানে সুসংবাদ হলো এই ট্যাংরা মাছটি এখন চাষ হচ্ছে।
7: সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণের বিষয় তো জানতেই হচ্ছে।
8: জি, আমি আবারও বলছি যে আমাদের দেশের এর পুষ্টি গুণ আগেই বলি যে আমাদের দেশে ডাক্তাররা রক্ত শূন্যতা হলে কিন্তু ট্যাংরা মাছটি খেতে বলেন। এটাতে প্রতি 100 গ্রাম ট্যাংরা মাছে 2 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়, এবং 144 কিলো ক্যালোরি আপনার শক্তি আপনি একটা মাছ থেকে পাবেন। কেন যে এখানে প্রায় 20% প্রোটিন থাকে, 6.5% মানে 6.5 ভাগ হচ্ছে চর্বি থাকে, এবং 277 মিলিগ্রাম ক্যালসিয়াম, যেটি হচ্ছে আমাদের বিশেষ করে নারী এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি মাছ।
7: মানে এক কথায় বলতে গেলে পুরো পরিপূর্ণ পুষ্টি গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা এই ট্যাংরা মাছের প্রজনন, আপনি বলছিলেন যে এখন চাষ করাও হচ্ছে, সেক্ষেত্রে কৃত্রিম প্রজনন বা একটু ট্যাংরা মাছ আসলে কিভাবে করে চাষ করা হয় একটু যদি বিস্তারিত বলতেন।
8: জি ধন্যবাদ। আসলে ট্যাংরা মাছটি 3 মাস হলে, একটা মাছ 3 মাসেই প্রাপ্তবয়স্ক হয় প্রজননের জন্য। মে মাসের শেষ থেকে প্রায় জুন প্রায় আগস্ট পর্যন্ত এই মাছটি প্রজনন করে থাকে। তাহলে এই মাছটি প্রজনন কৌশল নিয়ে যদি আমরা বলি, তো আমরা ব্রুড মাছকে প্রায় 8 থেকে 10 গ্রাম ওজনের ট্যাংরা মাছকে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই প্রজননের জন্য আগে রেডি করা হয়, তারপরে পুকুরে নিয়ে এসে কৃত্রিম প্রজনন করা হয়। হ্যাঁ, তারপর একটি সিস্টার্নে প্রথমে আমরা পুরুষ এবং মহিলা যে মাছগুলি থাকে এগুলোকে আমরা সিস্টার্নে নিই। সেখানে নিয়ে মজুদের প্রায় হচ্ছে 2:1, পুরুষ হচ্ছে 2 ভাগ, নারী হচ্ছে 1 ভাগ হিসেবে আমরা হচ্ছে এখানে রেখে আমরা সিস্টার্নে আমরা রাখি, এবং সিস্টার্নে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝর্ণা প্রয়োগ ব্যবস্থা করে থাকি। হ্যাঁ, তারপরে স্ত্রী মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে 30 থেকে 40 মিলিগ্রাম, এবং পুরুষের ক্ষেত্রে কেজি প্রতি 15 থেকে 20 মিলিগ্রাম হারে পিজি যেটা হচ্ছে থাকে পিটিউটারি গ্ল্যান্ডের যে দ্রবণ, সেই মাছটি ট্যাংরা মাছের বক্ষ দেশে পাখনার নিচে ইঞ্জেকশন দেওয়া হয়। হ্যাঁ, এবং এই ইঞ্জেকশন দেওয়ার 8 থেকে 9 ঘন্টা পর, এবং তার ডিমটি অত্যন্ত আঠালো, এবং এই আঠালো হওয়ার কারণে ডিমগুলো হাপার চারপাশে লেগে যায়, ডিম দেওয়ার পর হাপাগুলো থেকে ব্রুডগুলো আগে সরাই নিতে হবে প্রথমে, যাতে করে ওগুলাতে মিক্সচার না হয়ে যায়। ডিম ছাড়ার 20 থেকে 22 ঘন্টা পরে এবং এই ডিম ফোটার প্রায় 48 থেকে 72 ঘন্টা পর আমরা এই পরে আমরা এটা খাবার দিতে থাকি। 6 ঘন্টা পর পর 4 বার ডিমের কুসুম গুলিয়ে এটি আমরা দিয়ে থাকি। আর নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে যে আমাদের পুকুর প্রস্তুতির যে বিষয়টি থাকে, এর গভীরতা সবসময় 1 মিটার আমরা বলি, যে কোনো মাছের ক্ষেত্রেই বলি, এবং এর পুকুরের আয়তনটা যদি 4 থেকে 8 শতাংশ হয় সেক্ষেত্রে বেস্ট হবে। এবং এই নার্সারিতে 7 দিন বয়সের যে রেণুগুলি থাকে প্রতি শতাংশে 8,000 থেকে 12,000 রেণু মজুত করা যায়। হ্যাঁ, রেণু মজুত করার পরে আমরা খাদ্য প্রয়োগ করব। আমরা খাদ্যর জন্য যেটি বললাম যে 3 থেকে 8.5% বডি ওয়েট, মানে
9: ওজন
8: মাছের ওজনের এই এই হারে আমরা সাধারণত খাবার দিয়ে থাকি। এবং 55 থেকে 60 দিন পরে এগুলি রেণু পোনা রেণু থেকে আঙ্গুলি পোনাতে পরিণত হবে এবং এগুলার বাঁচার হার প্রায় 70 থেকে 80% যদি ভালোই থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারি। এবং আমাদের ভালো পরিচর্যা এটা প্রত্যেক নিতে তো হবেই। সেক্ষেত্রে পোনা উৎপাদন আহরণের ক্ষেত্রে যে আমরা বললাম 55 থেকে 60 দিন পর এই যে মাছটা আঙ্গুলি পোনা হবে সেটা হচ্ছে শুকিয়ে নিতে হবে, তখন 5 থেকে 6 সেন্টিমিটার হবে। এই মাছগুলি তুলে তখন আমরা পরবর্তীতে আমরা মাছটি চাষের জন্য
9: প্রস্তুত হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের যারা কৃষিজীবী ভাই ও বোনেরা রয়েছেন আজ আপনার দেয়া এই তথ্য থেকে অনেক উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
5: শুনলে তো ট্যাংরা মাছের চাষ নিয়ে কথা শুনলাম। তো দেখো, ওই যে তখন জরিনা করছিল যে অনেক ক্ষতি হলেও কিন্তু অনেক নতুন প্রাণের সঞ্চার করে, তাই না? এই বর্ষা মানে শ্রাবণ মাস, আষাঢ় মাস, এটা মনে রাখতে হবে। তুমিও বলেছিলে যে আমাদের 6 ঋতুর একটা ঋতু হচ্ছে বর্ষা। দেখো, আকাশ যেমন মাঝে মাঝে মেঘে ঢেকে যায়, আমারে কিন্তু ভেতরকার ওই অভিমানগুলো কিন্তু ঢেকে পড়ে। হ্যাঁ, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি, তাই না? মনে রাখবা, সত্যি কথাই তো। এই জন্য এই যে বর্ষার পানি বা এই এই যে পানিটা যদি চলে যায়, আমার কিন্তু জমিও কিন্তু উর্বর হয়ে
9: যায়।
5: খালি আমারে খালি খেয়াল করতে হবে যে যাতে ওই পুকুরের বাদনটা ঠিক মতন দিতে হবে, মাছ যাতে চলে না যায়
9: শক্তভাবে।
5: আর যে গাছগুলো লাগাইছি সেগুলো যাতে
4: যত্নাতি
5: করতে
4: হবে। আবার হুনো হারুন ভাই, এই যে খালগুলিতে তো তখন মাছ থাকে, পানি ভরা থাকে, দেখতেও ভালো লাগে।
5: হ্যাঁ, তো এই জন্য বলতেছি যে এই যে এই গাছগুলো যদি আমরা কোন রকম করে বর্ষার সময় টিকা রাখতে পারি, তাহলে আমরা সামনের দিনে কিন্তু আমরা খালি সবুজ আর সবুজ দেখবো নাকি?
6: খালি গাছপালা তো না, গবাদি পশুর তো যত্ন নেওয়া হবে,
5: তা তো বটেই।
6: গবাদি পশু হাঁস মুরগির যত সম্ভব উচ্চ স্থানে শুকনো জায়গায় রাখতে হইব, ভেড়া দিয়ে নিরাপদ জায়গা তৈরি করে দিতে হইব।
4: রাজা ভাই তুমি ঠিকই কইছো। আর একটা হইলো কি, চোখ কান খোলা রাখতে হইব। এই সময় ছোট ছোট বাচ্চারা দেহ না ওই জাপাইয়া পড়ে, অনেক সময় বিপদও আসে, সব দিক দিয়ে চোখ কান খোলা রাখতে হইব।
5: ঠিকই কইছো। তো যাই হোক, গান তো শোনাই লাগবি, তো চলো শুনি একটা গান। শিল্পী মরিয়ম বেগম মারিয়া, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, আর সুর করেছেন লোকমান হাকিম। চলো শুনি।
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, গানটা শুনলাম কেমন লাগলো তোমার? আচ্ছা দেখো, আমাদের কিন্তু আজকে কিন্তু একটা বিষয় আছে, তা হচ্ছে যে ওই যে আমার এই বেতার যন্ত্রের সামনে যারা নিয়মিত শুনে তাদের ধন্যবাদ জানাবো। তো আজকে যাদের চিঠিপত্র আমাদের কাছে লেখেন তাদের কিছু চিঠি আমরা উত্তর দেব। সবাই তো দেওয়া সম্ভব
1: না,
0: তবে ওই যে ছোট মিয়ার কিছু সমস্যা আছে, আর ওই যে মনে করো রাকিব বলো, তারপরে খাজা বলো, রাজা বলো, যা আছে বিভিন্ন জন। হ্যাঁ,
2: তো ওই যে জরিনা বোর্স
0: শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। শ্রাবণ মাস, আমরা এই মাসে সবাই সচেতন থাকবো, চলো আমরা চিঠিপত্রের জবাব শুনি।
1: আচ্ছা শুনি।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আপনার ক্ষেতের পাট গাছের কচি পাতায় এক ধরনের পোকা গোল গোল করে খেয়ে নষ্ট করছে, এখন কি করণীয়, এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। এটি পাটের ঘোড়া পোকার জন্য হয়ে থাকে। এ পোকার কীড়া গাছের কচি পাতা কুড়ি ও ডগা খায় এবং পাতা গোল গোল করে খেয়ে নষ্ট করে। আক্রমণ বেশি হলে ফলন খুবই কম হয়। আক্রান্ত পাতা কীড়া সহ নষ্ট করতে হবে। ক্ষেতে ডাল পুঁতে পোকার বসার ব্যবস্থা করতে হবে। এ পোকা আক্রান্ত ক্ষেত কেরোসিন ভেজানো দড়ি গাছের উপর দিয়ে টেনে দিতে হবে। আক্রমণ বেশি হলে সঠিক কোনো একটি বালাই নাশক ব্যবহার করতে পারেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ, আবার লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন জনাব রহমত উল্লাহ কাজীপুর সিরাজগঞ্জ থেকে। এবার আপনি বেগুন লাগিয়েছেন, কিন্তু বেগুন গাছের পাতায় ও ফলে বাদামি রঙের দাগ হচ্ছে এবং ঝরে যাচ্ছে, ফলনও কমে যাচ্ছে, এখন কি করণীয়, জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। বেগুনের পাতা ও ফলের দাগ রোগে সাধারণত এই ধরনের লক্ষণ দেখা যায়। এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ হয়ে থাকে। এছাড়া ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাতা আক্রান্ত ডালপালা নষ্ট করে পুড়ে ফেলতে হবে, রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে। আর আক্রমণ বেশি হলে সঠিক কোনো একটি বালাই নাশক ব্যবহার করা যেতে পারে। আপনার চিঠির জন্য ধন্যবাদ, আবার লিখবেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব তাজউদ্দিন মিয়া শ্রীপুর গাজীপুর থেকে। আপনি এবার শশা চাষ করেছেন, কিন্তু এক ধরনের পোকা ক্ষেতের সব শশা গাছের কচি ফল ডগা ছিদ্র করে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সব পাতায় ও গাছের গায়ে কালো রঙের কালির মতো ময়লা দেখা যাচ্ছে, আর ফলন আশানুরূপ হচ্ছে না। এ ব্যাপারে কি করতে হবে, জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ক্ষেতে শশার ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে। এ পোকার হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা যা করতে হবে, ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে, আর চারা রোপণের 15 দিন পর থেকে শশা ক্ষেত ঘন ঘন পরিদর্শন করতে হবে। সাধারণত শশা আমরা সরাসরি সালাদ হিসেবে খেয়ে থাকি, সেজন্য জৈব বালাই নাশক সঠিক হারে যদি পানিতে মিশিয়ে শশা ক্ষেতে স্প্রে করা হয় তাহলে ভালো হয়। শতকরা 10 ভাগের বেশি ক্ষতি হলে সঠিক কোনো একটি রাসায়নিক কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। আগামী মৌসুমে যদি চাষ করতে চান তাহলে আগাম বীজ বপন করলে শশার এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটাই কম হয়। এছাড়া সুষম সার ব্যবহার করতে হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ, আবার লিখ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণিসম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার, মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন, বেতার ডট কৃষি @gmail.com।

0: মিনি, ও মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলো রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা, পুটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাসকি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে।
1: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো বেবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
1: ও,
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
0: ও,
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকল রে বুঝাইতে পারি নাই।
1: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
2: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
1: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
2: খালুজান, আমিও রাগ করুম না।
3: পুটি মলা ঢেলা কাসকি এইগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
0: হ, ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
3: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: তাহলে আমারে মনে রাখতে হবে আমরা কি বেশি বেশি খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: হ্যাঁ, গুড়া মাছ যেরকম নিরাপদ ভাবে আমাদের চাষও করতে হবে। আমরা আমাদের দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করি নাকি, এবং কোনো সময় যাতে কোনো ফরমালিন বলো বা খারাপ জিনিস, দুষ্টু প্রকৃতির মানুষের সাথে আমরা চেষ্টা করব যে তারা যাতে কোনো খারাপ কিছু না দেয়, ভেজাল না মেশা। ঠিক তেমনি আমরা সৎ থাকবো, সততার সাথে দেশটাকে আগায় নেব, অনেক কিছু করে কিন্তু আমরা দেশটা আবার নতুন ভাবে যত্ন সহকারে কিন্তু দেশটাকে আগানোর চেষ্টা করতেছি। কোন সময় কোন ওই যে সিল নিয়ে গেল কানে, তার মানে হচ্ছে যে কোনো খারাপ কথায় কান দেওয়া যাবে না। এই কথা মনে রেখে চলো আজকের মতো শেষ করি আমার জাতীয় অনুষ্ঠান কৃষি বিষয় কার্যক্রমের দেশ আমার মাটি আমার। আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হর অভিলাষ রায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, চলো
6: চলো যাই।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমরা এখন অনুষ্ঠান উপস্থাপনে আছি আজহারুল ইসলাম রনি, সেলিনা আক্তার শেলি, সাইদ মল্লিক, শেখ নজরুল ইসলাম, তাসমিয়া রহমান খান এবং কে এম মনির হোসাইন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, আতিকুর রহমান পলা, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রনি
1: এবং আমি সেলিন আক্তার শেলি। সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ রয়েছে আজ দূরপারে। পরিবেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর চট্টগ্রামের অঞ্চলের শিল্পীবৃন্দ।
2: সুধী শ্রোতা মণ্ডলী, আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান দূরবার কিছুক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের দরে, এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ঠা, সাহস, শৃঙ্খলা ও আত্মত্যাগের সঙ্গে দেশমাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা কিংবা জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একজন সেনা সদস্যের পরিচয় কেবল তার পেশাগত দায়িত্বেই সীমাবদ্ধ নয়। কঠোর প্রশিক্ষণ, কর্মব্যস্ততা ও দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীলতার চর্চাও বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ সংস্কৃতি মানুষের মনকে সমৃদ্ধ করে, হৃদয়কে করে আরও সংবেদনশীল এবং পারস্পরিক বন্ধনকে করে আরও দৃঢ়। সেই বিশ্বাস থেকেই চট্টগ্রাম অঞ্চলের সেনা সদস্যদের নিয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত আজকের এই বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে যে শিল্পীরা অংশ নিচ্ছেন তারা কেউই পেশাদার শিল্পী নন। দেশের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নিজেদের আন্তরিকতা, মননশীলতা এবং দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসার মাধ্যমে তারা এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছেন। আমি লেফটেন্যান্ট নিশাত বিনতে মামুন অহনা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গেই থাকব। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের সুর, সঙ্গীত ও ভালো লাগার আয়োজন দূরবার কিছুক্ষণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পরিবেষ্টিত হচ্ছে একটি কালজয়ী দেশাত্মবোধক গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এই গান শুধু একটি সুর নয়, এটি বাঙালির আত্মমর্যাদা, সাহস এবং বিজয়ের এক অনন্য প্রতীক। গানটি আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক, নতুন সূর্য একদিন ঠিকই উদিত হয়। এটি আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা, ঐক্য এবং আত্মত্যাগের চেতনাকে জাগিয়ে তোলে, যাদের ত্যাগ, সংগ্রাম ও ভালোবাসায় আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এই গান আমাদের প্রত্যেককে দেশকে ভালোবাসতে এবং মানবিক মূল্যবোধকে ধারণ করতে অনুপ্রাণিত করে। আজকের এই পরিবেশনা সেই মহান চেতনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে। চলুন শুনি হৃদয়স্পর্শী দেশাত্মবোধক গান পূর্ব দিগন্তে

প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ যত দূরেই থাকুক না কেন, নিজের মাটি ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। গ্রামের স্মৃতি, প্রকৃতির সৌন্দর্য আর প্রিয়জনের টান সবসময় হৃদয়ের গভীরে বেঁচে থাকে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরাও দেশমাতৃকার দায়িত্ব পালনের মাধ্যমে এই অনুভূতিগুলো বুকে লালন করেন। সেই মাটির টান, ভালোবাসা আর স্মৃতির আবেগ ভরপুর একটি হৃদয় ছোঁয়া লোকগীতি নিয়ে এবার আসছেন সৈনিক তারিকুল ইসলাম।

জীবনের সব গল্প যেমন চোখে দেখা যায় না, আর সব অনুভূতিও ভাষায় প্রকাশ করা যায় না। কিছু অনুভব নীরবে হৃদয়ে জমা থাকে, সময়ের সঙ্গে হয়ে ওঠে জীবনের শিক্ষা। সেই না বলা অনুভূতি জীবনের কঠিন বাস্তবতা এবং আশাকে বাঁচিয়ে রাখার এক অনন্য সুরের পরিবেশনা নিয়ে এবার আসছেন সৈনিক হুসাইন আহমেদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হয়তো ভালোবাসা। যে ভালোবাসায় নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু আন্তরিকতা, মায়া আর হৃদয়ের গভীর টান। বাংলার পল্লীগীতি যুগে যুগে সেই ভালোবাসার গল্পই বলে এসেছে সুরে আর কথায়। এবারের গানটিও ঠিক তেমনি, যেখানে হৃদয়ের আবেগ আর ভালোবাসার নির্মল সৌন্দর্য এক হয়ে সৃষ্টি করেছে এক অনবদ্য অনুভূতি। এবার শুনবেন সৈনিক নয়ন মোল্লার কণ্ঠে পল্লীগীতি, ভাবের দেশে থাকো কন্যা গো।

প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের বাস্তবতায় আমরা প্রায়ই বাইরের পৃথিবীকে জানার চেষ্টা করি, অথচ নিজের অন্তরকে জানার সময় খুব কমই পাই। লালন শাহ তার গানে বারবার মনে করিয়ে দিয়েছেন, আত্মত্যাগ, মানবতা এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার পথ আমাদের নিজেদের ভিতরেই লুকিয়ে আছে। মানুষ মানুষের ভেদাভেদ ভুলে মানব প্রেম ও আত্ম অনুসন্ধানের বার্তা বহনকারী একটি লালন গীতি নিয়ে এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৈনিক সোহেল রানা।

প্রিয় শ্রোতা মণ্ডলী, কিছু অনুভূতির কোনো সীমা নেই, কোনো ভাষাও নেই, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। রবীন্দ্রনাথের গান সেই নীরব অনুভূতিকেই সুরের মাধুর্যে চিরকালীন করে তুলেছে। ভালোবাসায় প্রাপ্তির চেয়েও বড় হয়ে ওঠে প্রিয়জনের অস্তিত্ব, আর নিজের চাওয়ার চেয়েও মূল্যবান হয়ে ওঠে তার সুখ। সেই গভীর ভালোবাসার সুরে আপনাদের স্বাগত জানাতে আসছে সৈনিক সালমান মিয়া।

0: সুধী শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে শেষ প্রান্তে এসে পৌঁছেছে আজকের অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণ। আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। কঠোর সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি সেনা সদস্যদের গান, সুর আর অনুভূতির এই আয়োজন যদি আপনাদের মনে এতটুকু দাগ কাটাতে পারে তাহলেই আমাদের সার্থকতা। আপনাদের ভালোবাসা, উৎসাহ ও শুভকামনাই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। আমি লেফটেন্যান্ট নিশাত বিনতে মামুন অহনা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। আবারও নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ শুনলেন সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। এবারে শুনবেন একটি দেশের গান। শিল্পী এবং সুরকার আপেল মাহমুদ, গীতিকার ইমরান নূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আজ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট অঞ্চল 3-1 গোলে বরিশাল অঞ্চলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ 1-0 গোলে রংপুর অঞ্চলকে পরাজিত করে ফাইনালে ওঠে। বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে রাজশাহী 2-0 গোলে খুলনা অঞ্চলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে রংপুর 1-0 গোলে ময়মনসিংহ অঞ্চলকে পরাজিত করে ফাইনালে ওঠে। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে 23তম কমনওয়েলথ গেমসের। এবারের আসরে 4টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন বাংলাদেশের 15 সদস্যের দল। শুক্রবার দ্বিতীয় দিনে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন শেষ 16 নিশ্চিত করেছেন। শৈল্পিক জিমনাস্টিক্সের দলগত ইভেন্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ। আরও শুনুন প্রতিবেদনে।
1: শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে 23তম কমনওয়েলথ গেমসের। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের 15 সদস্যের দল। অ্যাথলেটিক্স, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, বক্সিং ও সাঁতার, এই 4টি ডিসিপ্লিনে দেশের ক্রীড়াবিদরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সাঁতারু সামিউর ইসলাম রাফি নেতৃত্বে উদ্বোধনী মার্চ পাস্টে অংশ নেন বাংলাদেশের অ্যাথলেট ও কর্মকর্তারা।
2: ইন্ট্রোডিউসিং দ্য নেশনস অ্যান্ড টেরিটরিজ অফ এশিয়া, বাংলাদেশ।
1: গ্লাসগোর এই আন্তর্জাতিক ক্রীড়া আসরকে ঘিরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। এবছর 70টিরও বেশি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার দ্বিতীয় দিনে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন 55 কেজি ওজন শ্রেণীর রাউন্ড অফ 32 এ সলোমন দ্বীপপুঞ্জের তেতাকানা ক্লিন্টনকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার রাকিব মুখোমুখি হবেন পাপুয়া নিউগিনির মাইকেল ইনউইনোর। অন্যদিকে বাংলাদেশের বক্সার রহিম রেজার শনিবার রিং এর আমার কথা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস নামবেন 27 জুলাই। জিমন্যাস্টিক্স ও সাঁতারে লড়াই করে আত্মবিশ্বাসী পারফরমেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শুক্রবার শৈল্পিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে 161.35 পয়েন্ট সংগ্রহ করে 10 দলের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে বাংলাদেশ। অন্যদিকে শনিবার সাঁতারে পুরুষদের 400 মিটার ফ্রি স্টাইলে নিজের প্রথম আন্তর্জাতিক গেমস খেলতে নেমেই আলো ছড়িয়েছেন কাজল মিয়া। হিটে 3 প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে ফিনিশ করেন তিনি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে লিয়াকত জিমনেশিয়ামে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে উজবেকিস্তানকে এবং গতকাল বাংলাদেশ কাজাকিস্তানকে 3-2 সেটে পরাজিত করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। কাজাকিস্তানে ওপেন মাস্টার্স দাবার টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান 2 পয়েন্ট অর্জন করেছেন। ফাহাদ কাজাকিস্তানের গ্র্যান্ডমাস্টার ডেনিস মকনেভের কাছে পরাজিত হন। এর আগে তৃতীয় রাউন্ডে তিনি স্বাগতিক প্রতিপক্ষ ক্যান্ডিডেট মাস্টার নুরাসিল প্রিমো বেতবকে পরাজিত করেন। এই টুর্নামেন্টে 15টি দেশের 77 জন দাবার অংশ নিয়েছেন, যাদের মধ্যে 22 জন গ্র্যান্ডমাস্টার, 1 জন নারী গ্র্যান্ডমাস্টার এবং 29 জন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে স্বাগতিক জিম্বাবুয়ের জয়ের জন্য 220 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 12 ওভারে 6 উইকেটে 90 রান করে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 219 রান করে। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিন্স, জোন্স হ্যাজেলউড ও ন্যাথান লিউ। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক এবং জোন্স হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সফল হতে কে না চায়, দিন শেষে সফলতার নামে সেই সোনার হরিণের দেখা কজনই বা পায়। জীবনে থাকে চ্যালেঞ্জ, অনেক সময় চ্যালেঞ্জগুলোকে কঠিন মনে হয়। সঠিক পরিকল্পনা আয়ত্ত করে সে সমস্ত চ্যালেঞ্জগুলো পার করে জীবনে হয়ে ওঠা সম্ভব সেরার সেরা। কাজের প্রতি হতে হবে মনোযোগী এবং সময় মতো, কর্মসম্পাদন জরুরি। প্রিয় শ্রোতা, অনাবিল শুভেচ্ছা এবং সবার সুখী সুন্দর জীবন কামনা শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সং।

0: জীবনে উন্নতি আমরা সবাই চাই, প্রয়োজন সঠিক পরিকল্পনা। জীবনকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের সকল পরিশ্রম। বিবাহিত জীবনে কিভাবে প্রতিরোধ করবেন সমাজের বিশেষ একটি সমস্যা বাল্যবিবাহ, বাল্যবিবাহের কুফল সুদূরপ্রসারী, এ বিষয়ে কি ভাবছেন তারা? প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাল্যবিয়ের কুফল নিয়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শোনার জন্য সাক্ষাৎকার গ্রহণ ও বহিধারণে সজীব দত্ত।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দুচোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পগুলিটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ছড়ে গেল। আমরা চাই না একটি ফুল ঝরে যাক, আমরা চাই এই তারুণ্য যারা তারা ফুল হয়ে পরিপূর্ণ প্রস্ফুটিত হোক তাদের জীবনের আকাশে, এবং তাদের স্বপ্ন একসময় কানে কানে এসে বলে যাক, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সজীব দত্ত স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি উপকূলীয় এলাকায়। এই এলাকার মানুষের জীবনের সঙ্গে যুদ্ধ করে সংগ্রাম করে টিকে থাকা এবং ভাঙা গড়ার খেলা, ভেঙে যাওয়ার পরে আবারও গড়ার খেলা, আবারও জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া। যে দুরন্ত পথিক সে কখনোই থামতে জানে না, হাঁটতে জানে না। আমরাও চাই আমরা এগিয়ে যাব সম্মিলিত ভাবে। আমরা এই পর্যায়ে উপজেলা পরিষদ সভাকক্ষে অবস্থান করছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সুধী মন্ডলী, অভিভাবক এবং সাংবাদিক রয়েছেন, আর শিক্ষার্থী বন্ধুরা তো রয়েছেই। আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে। আজকে আমাদের প্রথম কে আমাদের আজকের অনুষ্ঠানের বন্ধু, চলুন কথা বলি। তোমার নাম, স্কুলের নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফাতিমা তুজহুরা, সপ্তম শ্রেণী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
1: এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
2: এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমার খুবই ভালো লাগছে।
1: তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্যবিবাহ বলতে আমরা বুঝি মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ হলে তাকে বাল্যবিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ। তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা বাল্যবিবাহের কুফল নিয়ে তোমাদেরকে কি আলোচনা করেন কখনো কখনো?
2: জি স্যার, আমাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করানো হয়।
1: তুমি বড় হয়ে কি হবার স্বপ্ন দেখো?
2: আমি বড় হয়ে একজন সুদক্ষ নাগরিক হওয়ার স্বপ্ন দেখি এবং আমার মূল স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখি।
1: বাহ, অসাধারণ। তোমার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে রয়েছেন, তার সামনে তুমি কথা বলছো, কেমন লাগছে?
2: আমার খুবই ভালো লাগছে এবং নিজেকে খুব বড় একজন মানুষ হিসেবে মনে হচ্ছে।
1: অনেক ধন্যবাদ। এভাবেই বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তারুণ্যের একটি নিবিড় সংযোগ ঘটিয়ে দিচ্ছেন। আমরা আরো একজন স্বপ্নবাজের সঙ্গে কথা বলতে চাই। তোমার নাম বলবে, কোন স্কুলে পড়ো এবং কিসে পড়ো?
3: আমার নাম সোনালী, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আমি অষ্টম শ্রেণী শিক্ষার্থী।
1: সোনালীর জীবনে কেমন সোনালী স্বপ্ন রয়েছে?
3: আমার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে।
1: বাহ, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে কথা বলছো, কেমন লাগছে?
3: খুবই ভালো লাগছে।
1: তুমি কি বাংলাদেশ বেতারে প্রথম কথা বলছো?
3: হ্যাঁ।
1: বাহ, অসাধারণ। তুমি একটু জানিয়ে দেবে যে বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে আমরা মনে করি?
3: বাল্যবিবাহের উপযুক্ত সচেতনতার অভাব, দরিদ্রতা, প্রবীণদের আশা পূরণ ও ইপটিজিং এর কারণ।
1: ইপটিজিং এর ভয় পান পিতামাতা অনেক সময়। তবে এখন কি ইপটিজিং এর ভয় পাওয়ার সময় রয়েছে?
3: না।
1: এখন যে হটলাইন নম্বর গুলো রয়েছে 333-999-1098-109, এই সকল নম্বর গুলোর মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ বন্ধে যেমন কাজ করা যায় পরিচয় গোপন রেখেই, পাশাপাশি ইপটিজিং প্রতিরোধেও কাজ করা যায়। তোমার পরিবারে কে কে আছেন?
3: আমার বাবা, মা ও ছোট একটা ভাই আছে।
1: তুমি তোমাদের স্কুলে এই জাতীয় অনুষ্ঠান হলে সেখানে কি ভূমিকা রাখো?
3: হ্যাঁ, অবশ্যই রাখি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তখন তুমি কি ভূমিকা রাখবে?
3: তখন আমি প্রশাসনকে জানাবো, তাছাড়া আমি আমাদের স্কুলে কেউ হলে আমি হেড স্যারকে সর্বপ্রথম জানাবো।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই, চলুন কথা বলি। তোমার নাম বলবে, স্কুলের নাম বলবে এবং কিসে পড়ো?
4: আমার নাম সেজুতি রানী, সপ্তম শ্রেণী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
1: সেজুতি, তোমাদের এদিকে সংগ্রাম করে কি জীবন চালাতে হয়?
4: হ্যাঁ।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: ডক্টর।
1: ডক্টর হতে চাও। বাল্যবিবাহে কি কি কুফল রয়েছে বলবে?
4: হ্যাঁ, মেয়েটির স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, অল্প বয়সে মা হতে গিয়ে সন্তানের ক্ষতি হতে পারে, মা ও সন্তান অপুষ্টিতে ভুগতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে।
1: অনেক ধন্যবাদ। আমরা আরো একজন বন্ধুর সঙ্গে কথা বলতে চাই, চলুন কথা বলি। তোমার নাম, স্কুলের নাম এবং কিসে পড়ো?
5: আমি তাসমিয়া ইসলাম, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছো, কেমন লাগছে?
5: আমার খুব ভালো লাগছে।
1: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
5: আমরা শিশুদের অভিভাবকদের সাথে বিভিন্ন মিটিং করতে পারি, এরপর আমরা প্রশাসনকে জানাতে পারি। যদি আমার আশেপাশে কোনো বাল্যবিবাহ দেখি তবে আমরা 999 ফোন দিয়ে তাদের জানাতে পারি, বিভিন্ন বাল্যবিবাহের পোস্টার যেখানে সেখানে টানিয়ে দিতে পারি, সব জায়গায় আমরা টানিয়ে দিতে পারি ব্যানার পোস্টার ইত্যাদি।
1: তোমাদের স্কুলে বাল্যবিবাহ কুফল নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কি আলোচনা হয়ে থাকে?
5: হ্যাঁ, সবসময় এগুলো হয়ে থাকে আমাদের।
1: তুমি যদি কোথাও দেখো বাল্যবিবাহ হচ্ছে তখন তুমি কি ভূমিকা রাখবে?
5: আমি 999 ফোন দিতে পারি। আসলে সর্বপ্রথম আমার উচিত আমার বড়দের আশেপাশের মানুষদের জানানো, এরপর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের প্রশাসনের জানানো উচিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, চলুন আমরা কথা বলি, যে পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। আপনার নাম পরিচয় বলবেন।
6: আমার নাম লিমা, আমি শরণকলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
1: লিমা, আপনি পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন?
6: আমি একজন উদ্যোক্তা, আমি পোশাক অথবা অর্গানিক পণ্য নিয়ে কাজ করি।
1: আপনি জীবনে কি স্বপ্ন দেখেন?
6: আমার স্বপ্ন টিচার হওয়া।
1: টিচার হওয়া। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সবাই কি ভূমিকা রাখবো, কি ভাবেন আপনি আপনার জায়গা থেকে?
6: অবশ্যই বাল্যবিবাহ আমাদের রোধ করা উচিত। কোথাও যদি দেখি বাল্যবিবাহ হচ্ছে তাহলে সরাসরি আমাদের প্রশাসনের সুযোগ সুবিধা নেওয়া উচিত, তারপরে গ্রামে অথবা এলাকার যারা মুরব্বী আছে অথবা প্রশাসনের সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলা উচিত।
1: আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা। আমরা একটু বিশদে জানার চেষ্টা করব যে উপজেলা প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন, কিভাবে কাজ করছেন এবং আজকের এই অনুষ্ঠান ঘিরে তার কি অভিমত। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে অত্যন্ত নান্দনিকভাবে শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
7: খুবই ভালো লেগেছে, এরা যে সুন্দরভাবে কথা বলতে পেরেছে এই জন্য আমি আপ্লুত।
1: বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন শরণখোলা কিভাবে আপনারা সচেতন আছেন?
7: আমি যোগদান করার পরপরই আমি বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে যখনই কথা বলেছি তখনই সামাজিক যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে আমি মনে করি যে এই বাল্যবিবাহ এটি একটি অন্যতম। সুতরাং এই বিষয়টি আমি সবসময় প্রাধান্য দিয়ে কথা বলেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার তাদের সাথেও যখন কথা বলি তখন তাদেরকে প্রথমেই এই কথাটি বলি যে আপনাদের এলাকায় যদি কোনো বাল্যবিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রথমেই জানাবেন। তো সেই বিষয়টি আমি পাচ্ছি, যদিও এই দেড় মাসে শরণখোলা উপজেলায় কোনো বাল্যবিবাহের ঘটনা ঘটেনি এবং এরকম কোনো তথ্য আমার কাছে আসেনি।
1: আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা আপনাকে এই মুহূর্তে শুনছে, আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেট নয়, মোবাইল ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে বেতার এখন বিশ্বব্যাপী। আপনি সকলের প্রতি শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয়, এদেশে একজন সচেতন নাগরিক হিসেবে কি আহ্বান রাখবেন?
7: একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে সরকারের যে নিয়মাবলী রয়েছে এবং বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলা এবং নাগরিকের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পালন করা আমি মনে করি একজন নাগরিকের কর্তব্য হওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় বুঝি যে আসলে আমার অধিকারটি কি, কিন্তু আমরা যে আমাদের একটি কর্তব্য রয়েছে নাগরিক হিসেবে সেটি অনেক সময় বুঝি না। আমরা যেরকম ভাবে অধিকারটি বুঝি তেমনি ভাবে আমাদের কর্তব্যটিও বোঝা দরকার।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনার উপজেলার সকল শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা।
7: ধন্যবাদ আপনাকেও, তরুণের কণ্ঠকেও ধন্যবাদ।
1: কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা বাগেরহাট। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই। আগামী সপ্তাহে অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধুরা এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবো এই ধারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আসুন বাল্যবিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি, বাল্যবিবাহ মুক্ত দেশ করি।
8: শুনছেন সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র ঈশ্বর নামাজের আজানের পর।
9: বাংলাদেশ বেতার ঈশ্বর নামাজের আজান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন ঈশ্বর নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সংসারে সুখী হবার জন্য সবচেয়ে দরকার যে বিষয়টি তা হল সংসারের সদস্য সংখ্যা কম রাখা। এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গীতিকার খোন্দকার আব্দুল মোতালেব, সুরকার উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, সুখী হতে সংসারকে ছোট রাখুন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকি। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে, জানালেন আইনমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও ডাটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু। এবং বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নভো থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
2: আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসর্গতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য।
0: বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2026 সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার $1 trillion মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে।
2: সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে।
0: দুই দিনব্যাপী সামিটের পাশাপাশি বিইএআর ইনোভেশন এক্সপো 2026 অনুষ্ঠিত হয়। এতে মোট 35টি স্টলে শিক্ষার্থী ও স্টার্ট আপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী এসব স্টল ঘুরে দেখেন। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলের সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন। আজ গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলা নেতারা এতে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ এর 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন 2026 উদ্বোধনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না, অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গণমাধ্যমকে এসব সাফল্য আরও বেশি তুলে ধরার আহ্বান জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। তিনি আজ রাজধানীর সিলডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় একথা বলেন। আইনমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও চিলি উভয় দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেছে। গতকাল ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি টিএসির 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মেক্কেনোর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ, সত্য ও ডেটা ভিত্তিক তথ্যের উপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি আজ রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অতীতে কেবল বাকস্বাধীনতাই আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বজুড়ে প্রযুক্তি দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।
3: আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই জ্ঞান না থাকলে পরে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে তাহলে এটা একটা যেকোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেক অনেকে কিন্তু টের পাচ্ছি, তো সে কারণেই এটা একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ সুবিধা পর্যবেক্ষণে আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শিকড় ভাঙার লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের অদম্য তরুণ সমাজ। সেই রক্তঝরা রাজপথে সহযোদ্ধাদের পিপাসা মেটাতে গিয়ে প্রাণ হারানো দনিয়া কলেজের শিক্ষার্থী শহীদ রোহান আহমেদ খানের ত্যাগের গল্প ও সন্তান হারা এক মায়ের বেদনার চিত্র নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন।
1: রক্তে রাঙানো চব্বিশের জুলাই, স্বৈরাচারের বুলেট যখন পিচ ঢালা রাজপথকে লাল করে তুলছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের তরুণ সমাজ। সেই আত্মত্যাগের মিছিলে যাত্রাবাড়ির ধোয়াচ্ছন্ন রাজপথে শরিক হয়েছিলেন দনিয়া কলেজের অদম্য তরুণ এইচএসসি পরীক্ষার্থী রোহান আহমেদ খান। তৃষ্ণার্ত সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝরে যায় রোহানের সম্ভাবনাময় জীবন। রোহান আর ফেরেনি, কিন্তু রেখে গেছেন এক বুক শূন্যতার শোককে শক্তিতে পরিণত করা এক রক্ত গর্ভা মাকে। আন্দোলনের কথা বললে রোহানকে তার মা কখনোই যেতে দিতেন না, সেই কারণে কলেজের অনুষ্ঠানের কথা বলে আন্দোলনে যোগ দিত রোহান, বলছিলেন তার মা মনিরা বেগম।
2: প্রথম দুই দিন কলেজে অনুষ্ঠান বইলা আমার কাছে গেছে, এই বলে সে চলে গেছে, মানে আমাকে বলে না যে আন্দোলন, তাহলে তো আমি দিব না, আটকে রাখবো, গঞ্জাম করবো, এই জন্য আমাকে জানায় না। প্রথম দিন যাইও সেখানে পানি খাওয়াইছে, তারপরে বিস্কিট কেক এদিকে কিনে কিনে খাওয়াইছে। আবার সেই আন্দোলনে প্রথম দিন কিছু হয় না, দ্বিতীয় দিন আন্দোলনে গেছে যে তখন ওই বুকে একটা ইটা পড়ছে, পায়ে একটা ইটা পড়ছে, পা ফুলে গেছে।
1: স্বৈরাচারের পতন ঘটেছে, রাজপথে ফুটেছে নতুন ভোরের সূর্য, কিন্তু মনিরা বেগমের ঘরে এখন কেবলই নীরবতার হাহাকার। যে মা ছেলেকে সেনাবাহিনীর পোশাকে দেখার স্বপ্ন বুনেছিলেন, সেই মায়ের চোখে আজ কেবলই রক্ত ভেজা এক জোড়া চোখ আর এক অদম্য প্রত্যয়। রোহানকে হারানোর দুই বছর পরেও দরজা জানালা খুলে সন্তানের জন্য অপেক্ষায় থাকেন মা।
2: এই 20 মিনিট আগে আমাকে বলে, মা আমার আইডি কার্ডটা কই, আমি তুমি না 20 মিনিট ঘুরে আসবা, তোমার আইডি কার্ডের কি প্রয়োজন বলে, কি মা আইডি কার্ড না নিলে বলবো বস্তির পোলাপান। আমি বলি বাবা তুমি যাইও না, বাবা যাইও না, আমার কথা শুনে রাখবই না। আমি মা আমার পিঠটা ধরে দিয়ে বলে, মা আমি 20 মিনিট ঘুরে চলে আসবো। সেই 20 মিনিটে দেখা কুলাই না, 15 মিনিটের মাথায় আমার ঘরে
1: শহীদ রোহান আহমেদ খান কেবল একটি নাম নয়, চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক জ্বলন্ত মশাল। শনির আখড়া থেকে যাত্রাবাড়ির প্রতিটি রাজপথ আজ সাক্ষী স্বৈরাচারের শিকল ভাঙার এই গল্পে মনিরা বেগমের অশ্রু আর রোহানের লেখা হয়েছে এক নতুন বাংলাদেশের ইতিহাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের জন্য এসেছে স্বস্তির খবর। প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশের তুলনায় কম অতিরিক্ত শুল্ক আরোপ হওয়ায় মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোতে বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছে সর্বনিম্ন 10% অতিরিক্ত শুল্ক। অথচ তৈরি পোশাক রপ্তানিতে প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশকে গুনতে হবে আরও বেশি শুল্ক। ব্যবসায়ীরা বলছেন এতে মার্কিন বাজারে বাংলাদেশ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন পোশাক খাতের ব্যবসায়ী ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েস এর সিইও মহিউদ্দিন রুবেল,
6: মাঝখানেও ছিল এখনো 10ই আছে, আসলে ট্যারিফ কোনো বাড়ে নাই, বরঞ্চ কিছু ক্ষেত্রে আসলেই ভালো হয়েছে আমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের কিছু প্রতিযোগী, বিশেষ করে চায়না, ভিয়েতনাম, ওরা 12.5 গেছে। সো ওভারঅল কম্পেয়ার টু কম্পিটিটরস আমাদের সুবিধাটা যেটা হয়েছে তাতে আমরা একটু হলেও বেটার অবস্থায় আছি।
5: নতুন শুল্ক স্তরকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন এখন বাংলাদেশের পণ্য তুলনামূলকভাবে বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে।
7: 10% মার্কিন শুল্ক বাংলাদেশের তাৎক্ষণিক সংকটের চেয়ে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক চাপ বেশি সৃষ্টি করবে। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশের তুলনায় এখনো মার্কিন বাজারে বাংলাদেশ বাংলাদেশের পণ্য তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে থাকবে। সরকারের উচিত দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা, রপ্তানি বাজার বহুমুখীকরণ, পণ্যের মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের মূল্য সংযোজন বাড়ানো।
5: ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা এখন শুধু শুল্কের উপর নির্ভর করে না, পণ্যের মান, নির্ভরযোগ্য সরবরাহ এবং উৎপাদন সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। তাই নতুন এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আরো বাড়ানোর এখনই উপযুক্ত সময়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশ্বস্ত করে বলেছেন, অচিরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, বাসাবাড়ি ও সিন্ড স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে। তিনি আজ যশোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত বড় প্রতিষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 691টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে 439 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান নিজেই এ বিষয়টি নিশ্চিত করেন। সোশ্যাল মিডিয়া চালিত কক্রোশ জনতা পার্টি সিজেপি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে প্রতিবাদে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেয় এবং শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত সংস্কার চায়। এদিকে শিক্ষামন্ত্রী পদত্যাগের পর

0: 35 ব্যক্তি নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায়, পালমিরা ও আল সুকনা শহরের মাঝামাঝি দামেস্ক দের এজ্জোর মহাসড়কে আজ এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর নতুনকুড়ি স্পোর্টস। নতুনকুড়ি স্পোর্টস ফুটবলে বালক বিভাগের ফাইনালে সিলেট ও ময়মনসিংহ এবং বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী ও রংপুর উন্নীত হয়েছে। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট 3-1 গোলে বরিশালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ 1-0 গোলে রংপুর অঞ্চলকে পরাজিত করে। একই ভেন্যুতে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে রাজশাহী 2-0 গোলে খুলনাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে রংপুর 1-0 গোলে ময়মনসিংহকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে, জানালেন আইনমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। খবর শেষ হল।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি হাবিবুর রহমান। মেয়াদ পূর্ণ হওয়ার পৌনে 2 বছর বাকি থাকতেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের বিধান মতে তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। উল্লেখ্য, চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন তিনি। যেহেতু সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয়, তাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন স্পিকার। সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময় প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়ে থাকে। একইভাবে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। এর আগে স্পিকারকে উদ্দেশ্য করে লেখা তার পদত্যাগ পত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেকে গুরুতর অসুস্থ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মধ্যে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের প্রতিক্রিয়ায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। এখন স্পষ্ট হয়েছে যে মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে সব ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্থতা ও মঙ্গল কামনা করে স্পিকার বলেন, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন। উল্লেখ্য, 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাভাবিক নিয়মে 2028 সালের

এপ্রিলে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তিনি 90 পরবর্তী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি যাকে মেয়াদ পূর্তির আগেই ইস্তফা দিতে হল। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের 39 মাসের মেয়াদকাল ছিল দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। তার দায়িত্ব পালনকালেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক সরকার প্রধানকে শপথ পড়ানোর নজিরও গড়েছেন তিনি। নজিরবিহীন এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে একজন সরকার প্রধানের দেশান্তরী হওয়ার সাক্ষী হয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে সরকার ও রাজনৈতিক দলসমূহ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রপতির পদকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখে, সে হিসেবে তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন এবং সরকারকে সহযোগিতা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, শেখ হাসিনার সরকারের দমনপীড়ন ও হত্যাকাণ্ড চলার সময় রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কার্যকর কোন ভূমিকা নেননি। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যেহেতু তিনি স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার কিছু সমালোচনা ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। সংকটের সময়ে রাষ্ট্রকে সাংবিধানিক পথে রাখার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খিলাফত মজলিস তাদের প্রতিক্রিয়ায় বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ আরও আগেই হওয়া উচিত ছিল। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

বাংলাদেশ বেতার। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। দেশের গান শুনবেন শিল্পী ইন্দ্রকিশোর, গীতিকার সিদ্দিক চৌধুরী, সুরকার এ এইচ এম রফিক।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন,
1: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপ।

0: সারা দিন কতজনের সাথে কারণে অকারণে আমরা কত কথাই না বলি, কখনো কি খেয়াল করেছেন? এই কথার সুর, বলার ধরন আর শব্দমালা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে? একটি সুন্দর কথা যেমন একটি ভাঙা মনকে জোড়া লাগাতে পারে, তেমনি একটি তিক্ত কথা চিরতরের জন্য সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবা এবং সুন্দরভাবে তা উপস্থাপন করা আমাদের প্রত্যেকেরই চর্চা করা উচিত। কেননা কথার সৌন্দর্য হল মানুষের ব্যক্তিত্বের এক অনন্য প্রতিফলন। সুন্দর করে কথা বলা কেবল একটি দক্ষতা নয়, এটি একটি শিল্প। সঠিক শব্দচয়ন, পরিমিত কণ্ঠস্বর এবং আন্তরিকতা দিয়ে যে কোনো সাধারণ কথাকেও অসাধারণ করে তোলা যায়। আসুন কথার তীরে কাউকে বিদ্ধ না করে কথার মায়ায় আজকে রাখি, ভালো থাকি, ভালো রাখি। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সমীপেশু অনুষ্ঠানে। চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস্তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: শুরুতেই ইমেল থেকে পড়ছি। ইমেল করেছেন প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন, অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জের বন্ধু। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম, শ্রোতাদের নানাভাবে তথ্য ও বিনোদন দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। আমিও আপনাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত শুনলেও নিয়মিত চিঠি লেখা সম্ভব হয় না, তবে মাঝে মধ্যে লিখে থাকি। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রতিদিন দুপুরে প্রচারিত হয়েছে বিশ্বকাপ দামামা। বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ আলোচনা, বিশ্লেষণ ও নানা অজানা তথ্য নিয়ে সাজানো ছিল অনুষ্ঠানটি। একজন উপস্থাপকের দুজন অতিথির সাথে আলোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখতে পেরেছি, ফলে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। শ্রোতারা অধীর আগ্রহে দুপুর 12:05 বাজার অপেক্ষায় থাকতেন। আমি নিজেও শুরু থেকে এখন পর্যন্ত এর কোনো পর্ব মিস করিনি। চমৎকার তথ্যবহুল, শিক্ষণীয় ও বিনোদনমূলক অনুষ্ঠানটির জন্য বাণিজ্যিক কার্যক্রম ও নিউ মিডিয়াকে ধন্যবাদ জানাই। তবে অতিথিদের সাথে প্রতিদিন যদি একজন শ্রোতাকে রাখা হতো তাহলে আরও ভালো হতো বলে মনে করি। এতে অনুষ্ঠানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল হতো এবং অংশগ্রহণের জন্য প্রতিযোগিতা হতো।
1: ভাই প্রফেসর শাহাদত হোসেন, আপনি বিস্তারিত লিখেছেন বিশ্বকাপ দামামা সম্পর্কে, আরও জানিয়েছেন যে আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগার কথা শুনে আমাদেরও ভালো লাগছে। একই সাথে আপনি একটি পরামর্শ দিয়েছেন যে ভবিষ্যতে এরকম কোনো অনুষ্ঠান আয়োজন করলে আপনার পরামর্শটি আমরা বিবেচনায় রাখব। আর ইতিমধ্যে বিশ্বকাপ দামামা শেষ হয়েছে, সমস্ত ফলাফল সবাই আমরা জেনেছি। আসুন পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: ইমন আহমেদ দুলাল মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা ক কেন্দ্র থেকে প্রচারিত ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ও শ্রোতা অনুষ্ঠান মন ছুটে যায়, যা আমার অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানের ইতিহাস, ঐতিহ্যের স্থাপনাগুলোর নানা অজানা অনেক তথ্য জানতে পারি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে এরকম ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রচার করার জন্য। আমি আগামী পর্বে ঢাকার অদূরে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটির জমিদার বাড়ি নিয়ে একটি প্রতিবেদন শুনতে চাই। আশা করি বিষয়টি বিবেচনা করবেন।
1: ভাই ইমান আহমেদ দুলাল, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বালিয়াটির জমিদার বাড়ি নিয়ে ইতিমধ্যে একটি প্রতিবেদন প্রচার করা হয়েছে, হয়তো সুযোগ মতো ভবিষ্যতে প্রচার করা হবে। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: ফরহাদ হোসেন টুটুল, বন্ধু বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ গোবিন্দপুর, চাঁপাপুর, আদমদিঘি, বগুড়া থেকে লিখেছেন, বর্তমানে সমীপেশু অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে, আস্তে আস্তে সকল শ্রোতারা বেতারমুখী হচ্ছে, এটাই আমার প্রথম ইমেইল, জবাব পেলে নিয়মিত লিখব।
1: ভাই ফরহাদ হোসেন টুটুল, আপনাকে আমাদের জগতে স্বাগতম জানাচ্ছি। আপনি জানাচ্ছেন এটা আপনার প্রথম মেইল, জবাব তো অলরেডি পেয়ে গিয়েছেন, ভবিষ্যতে নিয়মিত লিখবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, শান্তিবাগ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, বেতারকে আমি খুব ভালোবাসি, আমার প্রাণের চেয়েও বেশি। আমি 1974 থেকে শুনছি বেতার। বেতারে প্রচারিত কুরআন তিলাওয়াত প্রথম শুনি, তা আমার কাছে মধুর সুর মনে হয়। তারপর শুনি আজান, তাও মধুর সুর বলে মনে হয় আমার কাছে। এর চেয়ে ভালো সুর এই দুনিয়ার আর কিছু নেই বলে আমি জানি। এই দুটি শোনানোর জন্য বেতার কর্তৃপক্ষের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপর শুনি তর্জমা ও তাফসির, পথ ও পাথে অনুষ্ঠান, সংবাদ, ম্যাগাজিন অনুষ্ঠান, গান, নাটক, কথিকা সবই ভালো লাগার অনুষ্ঠান। আগামীতে নাটক বধু বরণ নিশুতিতে অথবা শুক্রবার শোনাবেন। নাটক একটু মনোযোগ সহকারে শুনতে হয়, কারণ নাটকে থাকে জরুরি বার্তা। আর নাটক তো জীবনের কথা বলে। বেতারের কোনো অনুষ্ঠান থেকে পুরস্কার হিসেবে রেডিও দিলে আর কে সুপার রেডিও কোনো শ্রোতাকে দেবেন না, কারণ এই রেডিও খুবই নিম্নমানের রেডিও। এই রেডিওগুলো বেশি দিন চালানো যায় না, এক মাস থেকে তিন মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। এই রেডিওটি আমি চারটি কিনেছি, আর ঢাকা কেন্দ্র থেকে তিনটি পেয়েছি, সবকটি এক থেকে তিন মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। আমি এই রেডিও ছয়জনকে দিয়েছি, তারা সবাই আমাকে রেডিওগুলো ফেরত দিয়েছে। তারা কেউ রেডিওগুলো চালাতে পারল না, আমিও চালাতে পারলাম না। মহানগর এই অনুষ্ঠানটি আগের মতো সকাল সাতটা বেজে ত্রিশ মিনিটে প্রচার করলে ভালো হয়, যদি সম্ভব হয় তবে প্রচার করতে বলবেন, আমাদের অনেকের জন্য তা ভালো হয়, বিবেচনা করে দেখবেন।
1: ভাই মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। আপনি একই সাথে উল্লেখ করেছেন 1974 সাল থেকে আপনি বেতার শুনেছেন, বেতারে বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে মতামত দিয়েছেন। এরকম বেতার প্রিয় অনেক শ্রোতা আমাদের মাঝে সারা বাংলাদেশে আছে, আমরা সেটা ব্যক্তিগতভাবে জানি। তবে কয়েকটি বিষয়ে আপনি জানতে চেয়েছেন, একটি হলো বধুবরণ নাটকটি আবার প্রচারের ব্যাপারে অনুরোধ জানিয়েছেন, আমরা সংশ্লিষ্ট সেকশনকে জানিয়ে দিলাম। আর মহানগর অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত তো হয়ে গেছে, এটা 8:30 প্রচারিত হবে। আপনার মতামতের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আরপাড়া আমজালা শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, আগামী 16 ডিসেম্বর বাংলাদেশ বেতারের 87তম প্রতিষ্ঠা বার্ষিকী, এ উপলক্ষে সেদিন বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অনুষ্ঠানের মধ্যে থাকতে পারে শ্রোতাদের পাঠানো শুভেচ্ছা বার্তা, এছাড়াও ক্রীড়াক্ষেত্রে, কৃষিক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জনসচেতনতা ও তথ্য সেবা প্রদান এবং আধুনিক বাংলাদেশ গঠনে বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। সেই সঙ্গে একটি বিশেষ নাটক, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং বাংলাদেশ বেতারের ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান প্রচার করা যেতে পারে। আশা করি কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, যদিও অনেক আগেই পরামর্শ দিয়েছেন, তারপর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকবে, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: তাসলিমা খানম সুমি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 12 জুলাই প্রচারিত মহানগর অনুষ্ঠানে জীবন ও জীবিকা পর্বে লেইস ফিতা বিক্রেতার সাক্ষাৎকার ভালো লেগেছে। এই পেশার সঙ্গে গ্রাম বাংলার অনেক মানুষ জড়িত ছিল, কালের বিবর্তনে এই পেশার মানুষগুলো ভিন্ন পেশায় যুক্ত হচ্ছেন। এদের সহায়তা ও ক্ষুদ্র ঋণ দানের ব্যবস্থা করলে অনেকেই লেইস ফিতা বিক্রি করে জীবিকা নির্বাহ ও ঐতিহ্যবাহী পেশা রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। এছাড়াও নগর পাঁচালী পর্বে মুঘল আমলের ঐতিহ্যবাহী খাবার বাকুর খানি সম্পর্কে তথ্য সমৃদ্ধ পরিবেশনা ভালো লেগেছে। এখনও পুরান ঢাকার মানুষের সকাল অথবা বিকেলের নাস্তায় সবচেয়ে জনপ্রিয় খাবার বাকুর খানি।
1: বোন তাসলিমা খানম সুমি, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। জীবন ও জীবিকা পর্বে লেইস ফিতা বিক্রেতার সাক্ষাৎকার ভালো লেগেছে। আমরা তো ভালো লাগার জন্যই এবং বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরার জন্য সমস্ত অনুষ্ঠান করে থাকি, নিয়মিত মতামত জানাবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন, আন্তরিক শুভেচ্ছা নেবেন। গত 14 জুলাই শ্রোতাপ্রিয় সুখের ঠিকানা অনুষ্ঠানে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আমল মানুষকে কুরআন শেখানোর ফজিলত বিষয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ। প্রত্যেক মুসলিমের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী শুদ্ধভাবে কুরআন শেখা, তার অর্থ বোঝার চেষ্টা করা এবং আন্তরিকতার সঙ্গে অন্যদের শেখানো।
1: ভাই মোহাম্মদ সেলিম হোসেন, আপনার মতামতের জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।
0: ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, গত 13 জুলাই প্রচারিত উত্তরণ অনুষ্ঠানের নন্দিত জন পর্বে বাংলাদেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজার সাথে আলাপন ও তার কণ্ঠে মিষ্টি গান শোনা ভীষণ ভীষণ উপভোগ্য ছিল। বিশ্ব ঐতিহ্য পর্বে ভ্রমণ পিপাসুদের কাছে ইউরোপের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান মন্ট সেন্ট মিশেল সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনলাম। বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী স্থানগুলোর অন্যতম পশ্চিমের বিষয় মন্ট সেন্ট মিশেল সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। একই ক্লাব থেকে বি এম ফরিদ আহমেদ সুজন জানিয়েছেন, গত ১৩ জুলাই প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে হালাল রিজিক বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। হালাল রিজিকের গুরুত্ব ইসলামে অত্যন্ত বেশি। হালাল রিজিক মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের কল্যাণের ভিত্তি। এটি হৃদয়ে প্রশান্তি আনে, জীবনে বরকত দেয় এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। তাই প্রত্যেক মুসলিমের উচিত সততা ও ন্যায়ের সঙ্গে হালাল উপায়ে জীবিকা অর্জনের চেষ্টা করা।
1: ভাই ফয়সাল আহমেদ শিপন এবং বি এম ফরিদ আহমেদ সুজন, আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন মতামত দিয়েছেন, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: গাজী মমিনউদ্দিন, ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব, খলিলনগর, তালা, সাতক্ষীরা থেকে লিখেছেন, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। বাংলাদেশ বেতারের বিশেষ করে ঢাকা কেন্দ্রের সমস্ত অনুষ্ঠান শুনতে পারি না, তবে গুরুত্বপূর্ণ বেশ কিছু অনুষ্ঠান নিয়মিত শুনি। সমীপেশুতে গত কয়েক মাসে বেশ কিছু চিঠি লিখে উত্তর পাইনি। উত্তর না পাওয়ার অভিযোগ আমার প্রথম। আসলে চিঠি যাচ্ছে কিনা এটা একটা ব্যাপার। নতুন বেশ কিছু শ্রোতার চিঠির জবাব শুনছি, ভালো লাগছে, অভিনন্দন তাদের।
1: গাজী মমিনউদ্দিন, আমরা তো আপনাদের পত্রের অপেক্ষায় থাকি এবং সমস্ত চিঠিকে আমরা মূল্যায়ন করে থাকি। হয়তো কোনো কারণে চিঠি আমাদের কাছ পর্যন্ত পৌঁছিনি, তবে আপনার মতামতের জন্য ধন্যবাদ। এবং একই সাথে আজকেও আমরা একজন নতুন শ্রোতার মেইল আপনাকে পড়ে শুনিয়েছি, সুতরাং আমরা সবাইকে গুরুত্ব দিয়ে থাকি, নিয়মিত মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ মেহেদি হাসান, গোপালপুর, বোচাগঞ্জ, দিনাজপুর থেকে লিখেছেন, সেই ২০২০ সাল থেকে শুনে আসছি ঢাকা ক ৬৯৩ কিলোহার্সে নতুন ট্রান্সমিটার বসানোর কাজ চলছে। এখন ২০২৬ মাঝে আবারও ঢাকা ক ৬৯৩ কিলোহার্স ৬ মাস বন্ধ রাখা হয় নতুন ট্রান্সমিটারের কাজের জন্য। এখনও নাকি কাজ শেষ করতে পারিনি। যারা দূরের শ্রোতা তারাই একমাত্র বলতে পারবে যে ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান কত কষ্ট করে শুনতে হয়। আমি জানতে চাই নতুন ট্রান্সমিটার বসানোর কাজ শেষ করতে আর কত সময় লাগবে।
1: ভাই মোহাম্মদ মেহেদি হাসান, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজে নিয়মিত অনুষ্ঠান প্রচার হচ্ছে, আশা করি শুনে থাকবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদীঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন, ইউফোনি অনুষ্ঠানটি সত্যি প্রশংসার দাবিদার। এ অনুষ্ঠানে ফকির শাহাবুদ্দিনকে আনা যায় কি?
1: শ্রী দীপক চক্রবর্তী, আপনার প্রশংসার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে দাবি করেছেন ফকির শাহাবুদ্দিনকে আনা যায় কিনা, এই ব্যাপারে আমরা সেকশনকে জানিয়ে দিয়েছি, আশা করি শুনতে পাবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আবুল কাশেম, বুলনপুর, রাজশাহী থেকে লিখেছেন, গত ১৩ জুলাই রোগ জিজ্ঞাসা, ১৪ জুলাই ইসলাম ও জীবন এবং ১৫ জুলাই আইনের কথা ভালো লেগেছে। ১৫ জুলাই আলোকিত অতীতে হৃদয় নাটকটি ছিল অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। বিশ্বনাথ দাস বিশু, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, আমি জানতে চাই কবে নাগাদ প্রতি মঙ্গলবার রাত ৮:১০ থেকে নতুন ধারাবাহিক নাটক চালু করা হবে।
1: ভাই বিশ্বনাথ দাস বিশু ও আবুল কাশেম, আপনাদের দুজনকে মেইলের জন্য ধন্যবাদ। দুজনেই নাটকের বিষয়ে কথা বলেছেন। আমরা আসলে এটা ঘোষণা দিতে পারছি না যে কবে থেকে নাটকটি চালু হবে, তবে আপনারা যে মতামত দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট থেকে লিখেছেন, শুভেচ্ছা নেবেন। ৪৮টি দলের অংশগ্রহণে এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ পুরো আসরটি ছিল দারুণ রোমাঞ্চকর, আর এই রোমাঞ্চের পারদ আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বেতার। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার যৌথ প্রযোজনায় প্রচারিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। পুরো বিশ্বকাপ জুড়ে নিয়মিত এই অনুষ্ঠানটি আমি অত্যন্ত আগ্রহ নিয়ে শুনেছি। ফুটবলের সাম্প্রতিক ঘটনা, নিখুঁত ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যান এবং পর্দার পেছনের নানা গল্প যেভাবে এ অনুষ্ঠানে উঠে এসেছে তা সত্যি প্রশংসনীয়। বিশেষ করে আমন্ত্রিত অতিথি বিশ্লেষকদের চমৎকার আলোচনা এবং সঞ্চালকদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা পুরো অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। চমৎকার ম্যাচ প্রেডিকশন এবং গঠনমূলক আলোচনার জন্য পুরো টিমকে আমার পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। বাংলাদেশ বেতারের এমন চমৎকার ও যুগোপযোগী উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
1: ভাই মোহাম্মদ আজমাইন হোসেন, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশ্বকাপ দামামা নিয়ে আমরা আজকে প্রথম মেইলই এটার উত্তর দিয়েছি। নিয়মিত আপনার অনুষ্ঠান শুনেছেন, ভবিষ্যতে এরকম অনুষ্ঠানে আপনারা মতামত দিবেন এই আশা ব্যক্ত করছি। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকার পট্টি, মঠবাড়িয়া, পিরোজপুরের বন্ধু লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আমি একজন নিয়মিত শ্রোতা। বাংলাদেশ বেতার যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে পরামর্শমূলক অনুষ্ঠান ও সচেতন হওয়ার প্রচেষ্টা পাই। এই বর্ষা মৌসুমে রেডিও একমাত্র সম্বল। চট্টগ্রাম সহ দেশের অন্যান্য কিছু জায়গায় অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে সচেতন করার জন্য বাংলাদেশ বেতার বুলেটিন প্রচার করে আসছে। ধন্যবাদ এ মহাসংকটে পাশে থাকার জন্য। এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির যে অনুষ্ঠানটি লাইভ প্রচার করা হয়েছে তা খুব সুন্দর হয়েছে। এবং বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে যে সরকারি প্রতিষ্ঠানে গাছ রোপণ এবং আলোচনা করেন তাও প্রচার করে বাংলাদেশ বেতার। এরই ধারাবাহিকতায় বরিশালেও গাছ রোপণ ও আলোচনা অনুষ্ঠানটি প্রচার হয়েছে, যা খুব ভালো হয়েছে।
1: ভাই কৃষ্ণ কর্মকার কৌশিক, প্রথমে আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশ বেতার সমস্ত উন্নয়নের সাথে সবসময় থাকে, তার অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানে প্রধানমন্ত্রী যেখানে যেখানে গিয়েছেন সমস্ত অনুষ্ঠান আমরা প্রচার করেছি এবং এটা আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি। বাংলাদেশ বেতার এ ধরনের কাজই করে থাকে। আপনাদের মতামত আমাদের কাজকে আরো সুন্দর করতে উৎসাহিত করে। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: হীরামন শেখ, রবিন্দা, পরেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, বাংলাদেশের আমি একজন ভক্ত শ্রোতা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত নাটক আলোক জীবনে অতিথি শুনলাম। আলো চরিত্রটি অসাধারণ লাগল। পথ ও পাথেয় থেকে ইসলামের সঠিক শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান আলোচনা শুনলাম। দেশ আমার মাটি আমার অনুষ্ঠান থেকে পাঠ পচানো সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা শুনলাম।
1: হীরামন শেখ, রবিন্দা ও রেহানা শেখ, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। আপনারা নাটকটি যেটা শুনেছেন সেটা ভালো লেগেছে, জেনে আমাদেরও ভালো লাগলো। আর এছাড়া পথ ও পাথেয় অনুষ্ঠান সম্পর্কে মতামত দিয়েছেন, আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেশ আমার মাটি আমার অনুষ্ঠানের যে মতামত দিয়েছেন আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম, সেখান থেকে ধরনের আরো অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শামীম হোসেন, মাগুরা, গোস্বামী, দুর্গাপুর, কুষ্টিয়া থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার বহুমুখী জ্ঞানের আধার। শিক্ষা, তথ্য, বিনোদন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ বেতার আজ অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় বেতার কর্তৃপক্ষকে। বেতারের সমীপেশু অনুষ্ঠানটি শোনার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকি, কখন আসবে সেই মহেন্দ্র ক্ষণ। অনুষ্ঠান শুনতেই ভালোবাসার সাগরে নিমজ্জিত হই। ইউফোনি অনুষ্ঠানে শিল্পী সাব্বিরকে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ করছি। সম্ভাবনার কৃষি অনুষ্ঠানে কুইজ বিজয়ী নির্বাচনে মেইলের পাশাপাশি চিঠিতেও যেন বিজয়ী করা হয়। বেতার হোক সকলের উন্নয়নের হাতিয়ার।
1: ভাই মোহাম্মদ শামীম হোসেন, অবশ্যই বেতার হবে সকলের উন্নয়নের হাতিয়ার এবং সমস্ত শ্রোতাদের মতামতকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আর আপনার চাহিদাগুলো আমরা সংশ্লিষ্ট সেকশনকে জানিয়ে দিলাম, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন।
0: মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভুরুলিয়া, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর থেকে লিখেছেন, ভ্রমণ হল মানুষের আত্মাকে সমৃদ্ধ করার এক মহত্তম মাধ্যম। যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটিয়ে যখন আমরা চেনা দিগন্তের ওপারে পা বাড়াই তখন মন হয়ে ওঠে উদার আর দৃষ্টি হয় প্রসারিত। আর বেতারের তরঙ্গে যখন ধ্বনিত হয় মন ছুটে যায় অনুষ্ঠানটি, তখন শ্রোতাদের বসার ঘরটাই যেন হয়ে ওঠে এক একটি পর্যটন কেন্দ্র। মন ছুটে যায় হল ঘরের কোণে বসে ডানাহীন পাখিদের আকাশে ওড়ার এক অবিশ্বাস্য সুযোগ। এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীটা অনেক সুন্দর এবং সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য মনের জানালাটা সবসময় খোলা রাখা জরুরি। বেতারের এই সুরের ভেলায় চড়ে প্রতিনিয়ত আমাদের মন ছুটে যাক অজানার সন্ধানে। অনুরোধ রইল মন ছুটে যায় অনুষ্ঠানে কুইজ চালু করে অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করা হোক।
1: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার অনুরোধটি আমাদের কাছে পছন্দ হয়েছে, আমরা সংশ্লিষ্ট সেকশনকে জানিয়ে দিলাম। আর মন ছুটে যাওয়া অনুষ্ঠানটি আসলে ঘরে বসে সারা দেশকে ঘুরে বেড়ার জন্যই আসলে এটা চালু করা হয়েছে, যাতে সবাই এটা বুঝতে পারে এবং এখান থেকে সবকিছু জানতে পারে। তো আপনার এই মতামত আমাদের প্রোগ্রামকে আরো সুন্দরভাবে সাজাতে ভূমিকা রাখবে, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: এছাড়াও মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে জানিয়েছেন, বেতার শ্রোতাদের নিয়ে আগামী 7 আগস্ট উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত হচ্ছে বেতার শ্রোতা মিলন মেলা, যা সম্পূর্ণ অরাজনৈতিক এবং বেতার নিয়মিত অনিয়মিত শ্রোতাদের সাথে মনের ভাব প্রকাশের নিমিত্তেই করা। রেজিস্ট্রেশনের মাধ্যমে যে কোনো শ্রোতাই অংশ নিতে পারেন। সবাইকে রেজিস্ট্রেশন করার অনুরোধ করেছেন। বিস্তারিত জানতে সেন্ট্রাল লিসেনার্স গ্রুপে নজর রাখতে বলা হয়েছে।
1: ভাই মেহেদী হাসান মামুন, যেহেতু বিষয়টি শ্রোতাদের নিয়ে করা, সেজন্য আমরা আপনার চিঠিটি পড়ে শুনালাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতে, বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, তোমার আগমনে হাজার নাবিক নোঙর করে উত্তাল ঢেউয়ের সাগর নদীর তীরে, একটু জাদুময় কথা শুনতে আর রজনীগন্ধার সৌরভগুলো বিলিয়ে দিতে, তুমি যে অপেক্ষার স্বস্তিদায়ক মাঝি, কি দিয়ে আমি স্বাগত জানাবো বলো হে প্রিয়। আমি বেশ কয়েকটি যুগ পাড়ি দিলাম তোমার ঘাটে নতুন করে কিছু শেখার জন্য, কত রকমের অজানা জানলাম, আরও জানার জন্য দিন রাত সকাল সাঝে অপেক্ষা করি কখন তোমার মধুর বাক্যলাপ শুনব, জানব নতুনত্বের ছোঁয়ার পরশ। তুমি কথার রাজা আর রাজকন্যা, যেমন রূপের শেষ নেই তারপর তোমার কথার শেষ নেই।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আজকে আপনার পত্রটি আমাদের কাছে ভালো লেগেছে, সুন্দরভাবে লিখেছেন, নিয়মিত পত্র লিখবেন এবং মতামত জানাবেন, আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সৌমি পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন isomipeshu@gmail.com এই ঠিকানায়। প্রিয় শ্রোতা, যাবার বেলায় আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা চিঠি অথবা ইমেল লিখবার সময় অবশ্যই শুরুতে আপনার নামটি লিখুন, তারপর ঠিকানা লিখুন এবং এরপরে সংযুক্ত করুন আপনার যোগাযোগ নম্বর অর্থাৎ আপনার ফোন নম্বরটি, এবং যা লিখবেন স্পষ্ট ভাষায় লিখুন, যাতে আমরা তা সুন্দর করে উপস্থাপন করতে পারি, কোনো এআই এর প্রয়োজন নেই। ধন্যবাদ বন্ধু আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীবেশু। চিঠিপত্র ইমেল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনে মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কারনিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন খবর ইংরেজিতে।

0: করছেন, বিক্রি করছেন, কিন্তু সে অর্থটা পাচ্ছে না আমাদের কৃষকরা। ফলে আমাদের দারিদ্র, সেই দারিদ্র কিন্তু কৃষকদের মধ্যে থেকেই যাচ্ছে। তাই যখন আমি আপনার এই পল্লী উন্নয়ন করব, পল্লী উন্নয়ন শুধু রাস্তাঘাট আর ঘর বাড়ি করলেই তো হবে না, কৃষকের উন্নয়ন করতে হবে, যারা পল্লীতে বাস করে সেই উন্নয়ন করতে গেলে তাকে আর্থিক সচ্ছলতা দিতে হবে। আমি সেটাই মনে করি যে এই কাজটা আমাদের করা দরকার। যখন আপনারা আপনাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে ডিসিমিনেট করতে পারবেন, কৃষকের কাছে নিয়ে যেতে পারবেন এবং একই সঙ্গে কৃষককে আরো উন্নত হওয়ার চেষ্টা করতে পারবেন, সুযোগ করে দিতে পারবেন, বাজারজাত করা যায় কৃষি পণ্য সেই কিভাবে করা যায় তার উপর গবেষণা করেন। আপনারা যে এখন গভর্নমেন্ট অনেক সুবিধা করে দিয়েছে যে আপনি ব্যাংক সুবিধা পাবেন, যদি কৃষিতে কোনো কাজ করতে চান, ছোট ছোট আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, মার্কেটিং করার জন্য আপনি ছোট ছোট ফ্রিজিং ভ্যান নেন না কেন, বগুড়াতে এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ঢাকায় চলে যান, এখানে যখন 10 টাকা দাম, ঢাকায় তখন আপনার 80 টাকা দাম, 100 টাকা দাম, তাহলে আপনি যদি নিতে পারেন, এই কোম্পানি যদি তৈরি করতে পারেন, আপনি তো ইজিলি মাসে 10-12 লাখ টাকা আয় করতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো একটা একটা লোক, একটা ছেলে যদি সে আপনার 10-12 লাখ টাকা মাসে আয় করতে পারে, তার তার বেশি খুব বেশি দরকার হয় না। এই জিনিসগুলো আমাদেরকে মনে হয় আমাদের গবেষণার মধ্যে, আমাদের কাজের মধ্যে নিয়ে আসা দরকার, কিভাবে দারিদ্রকে দূর করে কিছুটা সচ্ছলতা আনতে পারে, এই বিষয়গুলো আমাদের একটা সুযোগ। এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
1: আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত গ্লোবাল লিডারশিপ এআই কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন
2: যে আপনারা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্ত হয়েছেন এবং আপনারা সকলেই এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা আশা করি যে যৌথভাবে আমরা এই ধরনের উদ্যোগকে কাজে লাগিয়ে সুনির্দিষ্টভাবে আমাদের কর্ম পরিকল্পনাকে আমরা হাজির করতে পারব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা, সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই জ্ঞান না থাকলে পরে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে, তাহলে এটা একটা যেকোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেক অনেকে কিন্তু টের পাচ্ছি। তো সে কারণেই এটা একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং এরকম একটা সময়ের দাবি নিয়ে আমাদের এই সমস্ত অতিথি হাজির হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই।
1: আজ রাজধানীর সিডাব মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি বলেন,
3: রিসেন্টলি পার্লামেন্টে একটা কথা উঠছিল, আমাদের এমপি সাহেবরা বললেন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সংক্রান্ত মৌলিক অধিকার গুলো রক্ষা করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। তো আমার রাইট অফ অডিয়েন্স যখন আসলো, আমি বললাম যে কোনোটাই মৌলিক অধিকার না, আমি বললাম এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। ফলে আমরা মানবাধিকার এবং মৌলিক অধিকারকে প্রায় গুলিয়ে ফেলছি। আমাদের সংগ্রাম যেমন একদিকে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ঠিক একই সাথে স্টুডেন্টের সংগ্রামটা যখন মানবাধিকারের কথা বলতে যায়, তখন মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের পাশে অন্তরায় হয়ে দাঁড়ায় আধিপত্যবাদী শক্তি। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, মাঠ থেকে আমাদের নৈরাজ্যবাদ বা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, আমাদের মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আমরা এমন একটি সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি যেখানে শুধুমাত্র জাতীয়তাবাদের ভিত্তিতে কথা বলতে গিয়ে আধিপত্যবাদ, নৈরাজ্যবাদ, সাম্রাজ্যবাদ, মৌলবাদ আমাদেরকে মোকাবেলা করতে হয়। সেই সব বাদ দিয়ে একটা বাদ নিয়ে যখন চলতে যাচ্ছি, সেই চলতে যেয়ে আমরা বলতে পারি গত কয়েক মাসের সরকারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। কয়েক মাসের সরকারে আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে একটা রিপোর্টেড কেস যখন আসছে, আমরা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি এবং আমি ইন্টারনালি বলেছি যে বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য এবং খুব স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার এবং সাথে সাথে সেই পরিবারগুলোর পক্ষে দাঁড়ানোর জন্য যেটা করার আমরা করেছি। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা নিয়ে এসেছি 133টা অর্ডিনেন্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে ওয়েলকাম দেয়, সেটা আমরা বলেছি। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছি, এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি যে আমরা দুইটা আইনই আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে আমরা

0: এখানে ওয়েলকাম ব্যাক হেয়ার। আপনাদের আসার কথা শোনাতে পারি, দুইটা আইনের ফাইনাল আমরা তিন স্টেজে কনসালটেশন করেছি। ঠিক এই হল রুমটাতে একটা কনসালটেশন করেছিলাম সর্বস্তরের সিভিল সোসাইটিদের সাথে নিয়ে। তারপর আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিদের সাথে কনসালটেশন করেছি। আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে ওপেন কমেন্ট নিয়েছি। এরপরে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা তাদের সাথে এই আইনটার উপরে আমরা কনসালটেশন মিটিং করেছি। পরে দুইটা আইনই আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে ক্যাবিনেট কমিটিতে পাঠিয়েছি। ক্যাবিনেট কমিটি এটা দেখে এটা ক্যাবিনেটে উঠবে। আশা করছি নেক্সট ক্যাবিনেটে এই দুইটা আইনে আমরা চূড়ান্ত ভাবে অনুমোদন দিয়ে পার্লামেন্টে নিয়ে যাব। মানবাধিকার কমিশন আইন এবং ঘুম প্রতিকার এবং প্রতিরোধ সংক্রান্ত আইন, ইনশাল্লাহ আমাদের যতটা সম্ভব আমরা আমাদের রিকমেন্ডেশন গুলো অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। এবং এটা পার্লামেন্টে যে যাচাই বাছাই হবে, পার্লামেন্টে আইন সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটিতেও এটা যাচাই বাছাই করার অনেক সুযোগ রয়েছে, এবং সেখানেও আমরা সেই জায়গা অ্যাড্রেস করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবে শক্তিশালী করা প্রয়োজন। এখন শক্তিশালী করতে গেলে শক্তিশালী মানুষ দরকার, যারা সত্য ভিত্তির উপর দাঁড়িয়ে এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সেরকম মানুষের অনেক বেশি সংকট। আমরা ভিশিয়াস সাইকেল অফ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, যেটাকে বলি রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে সাইকেল, সেই সাইকেল থেকে বের হওয়ার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা মনে করছি আমরা আস্তে আস্তে সব রকম সংস্কারের দিকেই আগাবো, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা জানি আমাদের প্রতি আপনাদের প্রত্যাশার জায়গাটা অনেক ব্যাপক। সেই প্রত্যাশার জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের একটু ব্রিদিং স্পেস দরকার, আমাদের সময় দরকার। দেখেন আমরা ভুল করলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবেন, আমরা সেটা সাদরে গ্রহণ করব। কিন্তু এমন কিছু আমরা প্রত্যাশা করব না যেটা ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য একটি অপতৎপরতা হয়। নৈরাজ্যবাদীদেরকে ফিরিয়ে আনার জন্য আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং মৌলবাদ একই সাথে বাংলাদেশের চরিত্র বদলে দেয়, সেরকম কোন পদক্ষেপ আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব না।
1: পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন,
2: সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24 জুলাই ছিল, 24 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি, যেহেতু 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিক ভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে।
1: সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশনের সদ্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত 12 জন কর্মকর্তা আজ শনিবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
3: কেউ হতাশ হবেন না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যিনি প্রধান চালিকা শক্তি আমাদের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার মূল্যায়ন করবেন কোনো না কোনো ভাবে। আমরা আমাদের 12 জন আমাদের নেতৃত্বকে, নেতৃবৃন্দ, কেউ যুবদল, কেউ বিএনপি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বা আছেন, তাদেরকে সরকারের, আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দায়িত্ব দিয়েছে। এরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, এটা আমি আপনাদের সামনে বলতে পারি। এরা কেউ উৎকোচের কাছে, প্রলোভনের কাছে নিজের মাথাকে বিক্রি করে দেবে না। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সবাইকে আমি জানি এবং চিনি, কোনো প্রলোভন দিয়ে এদের মাথা কেনা যাবে না। অতীতে কিছু দৃষ্টান্তও আমি জানি, তারুণ্যের শক্তিকে ব্যবহার করা। এই যে $1 trillion যে অর্থনীতির কথা তিনি বলেছেন, এখানে এদেশে এখনো প্রচুর তরুণ বেকার, প্রচুর শিক্ষিত তরুণ বেকার, তারা যাতে কাজের সাথে সম্পৃক্ত হয়। আর তরুণরা কাজের সাথে সম্পৃক্ত হলে নেশন বিল্ডিং এ, জাতির গঠনে এক অভূতপূর্ব অবদান তৈরি। সেই কর্মসূচি ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। সুতরাং কেউ বেকার থাকবে না, কেউ মানে বেকারত্বের জ্বালায় অন্যায় অপরাধের মধ্যে যাবেন না। সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেই কাজগুলো তিনি শুরু করেছেন, ইনশাল্লাহ সেটি অতি দ্রুত সেগুলো সমাধান হবে। এর জন্য তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, তিনি নিরলস এবং অক্লান্ত পরিশ্রম করে তিনি সেই কাজগুলো বাস্তবায়নের জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন। এবং যে গতকালকে যে নতুন অপেক্ষাকৃত তরুণ, আমাদের চাইতে তো বয়স কম, তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে করবে, দক্ষতার সাথে করবে, সততার সাথে করবে। তারেক রহমান যেটা অঙ্গীকার করেন ওটা বাস্তবায়ন করে ছাড়েন, এইটা তারেক রহমানের নীতি। বলেছেন খাল কাটবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার 3-4 দিনের মধ্যে থেকেই তিনি সেই কর্মসূচিটি নিয়েছেন।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের আয়োজন বৈচিত্র্যময় বাংলা গান অনুষ্ঠানে। আজকের বিষয় বারুসিয়া গান। বাংলার লোকসংস্কৃতির বিশাল ভাণ্ডারের নানা রকম গান রয়েছে, যার ভেতর দিয়ে ফুটে ওঠে আমাদের জীবনের হাসি কান্না, প্রেম বিরহ, খেলা আনন্দ আর সংগ্রামের কথা। সেই ভাণ্ডারেরই এক অমূল্য ধারা হল বারুসিয়া গান। এই গানে উত্তরবঙ্গের লোকজ বাদ্যযন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায়। বারো মাসি, বারো মাসিয়া, বারুসিয়া, মূলত এভাবেই বারুসিয়া শব্দের উৎপত্তি। শব্দে ধ্বনি আগম ও ধ্বনি লোপের বিবর্তনের ফলে বারো মাসি থেকে বারুসিয়া উৎপত্তি হয়েছে। আবার বারুসিয়া, বারাসে, বারুইসা, বারুসা, বারাসী ইত্যাদি নাম ধারণ করেছে অঞ্চলভিত্তিক। এগুলোর মধ্যে অন্যতম একটি গান বাড়ির পাশে বেতের আড়া, হাল জুইরাছে ছোট দেওড়ারে। গ্রামীণ বাংলার উঠোনে বা বাড়ির পাশের বেতের ঝোঁপে জন্ম নেয় কত হাসি কান্না, কত প্রেমের সুর। এই গানটিতে স্নিগ্ধ ভালোবাসার আড়াল আবডাল ফুটে উঠেছে। বেতের আড়ার মতোই গ্রামীণ জীবনের সরল অথচ রহস্যময় সম্পর্কের বাঁধন প্রকাশ পায়। চলুন শুনি সেই গান শিল্পী কাজী সুলতান মাহমুদের কণ্ঠে।

আমাদের গ্রামীণ জীবনে ঘাটা মানেই হল পথ, যে পথে ভোরে কৃষক যায় খেতে, বোধ যায় জলে, কিংবা তরুণ তরুণীর চোখে জাগে মিলনের আশা। পথ শুধু চলার জায়গা নয়, বরং ভালোবাসা, প্রতীক্ষা আর বিচ্ছেদের প্রতীক হয়ে উঠেছে লোকসংস্কৃতিতে। সেই পথের প্রতি এ গানের আবেগ ঘন আকুলতা। বাংলার লোকসংস্কৃতিতে ঘাটা মানে শুধু পথ নয়, এ পথের সঙ্গে জড়িয়ে থাকে জীবনের গল্প, মিলন ও বিচ্ছেদের স্মৃতি আর প্রিয়জনের প্রতীক্ষা। সেই আবেগই ধরা দিয়েছে এই গানটিতে। প্রেম ও প্রতীক্ষার পথ যেন সুরের ঘাটায় মিলল একাকার। হাসিনা আখতার বিথি ও রহিদুল ইসলাম দীপুর কণ্ঠের গানটি এক অনন্য

বন্ধুরা, এবারের গানটি মূলত গ্রামীণ জীবনের সরল বন্ধুত্ব ও প্রেমের মিশ্র অনুভূতির প্রকাশ। ছোকরা বন্ধুরে, শব্দের মধ্যেই রয়েছে চঞ্চলতা, যৌবনের উচ্ছ্বাস আর প্রেম আবেগের প্রথম আলোড়ন। গানটি শোনার সময় মনে হয় এ যেন পাহাড় মেলার মাঠে কিংবা গ্রামীণ আড্ডায় তরুণ তরুণীর মিষ্টি কথোপকথন সুরে বোনা হয়ে গেছে। চলুন শুনুন সেই গান।

প্রিয় শ্রোতা, আমাদের অনেকেরই জানা যে প্রেমকে বারুসিয়া গানে বলা হয় পিরিত, আর খয়ের যা দিয়ে রাঙানো হয় ঠোঁট তা ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবারের গানে প্রেম আর প্রতিশ্রুতির সহজ সরল প্রকাশ আছে। ভাষা সাদামাটা হলেও আবেগ গভীর, যা গ্রামীণ জীবনের সহজ প্রেমালাপকে তুলে ধরে। গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন হাসিনা আক্তার বিথি ও কাজী সুলতান মাহমুদ, গীতিকার সুখী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, লোকগানের অন্যতম বৈশিষ্ট্য হল প্রকৃতি ও মানুষের আবেগকে একই সূত্রে গেঁথে ফেলা। ডাহুক পাখি গ্রামীণ জীবনে একান্ত পরিচিত, তার ডাক বেদনার সুরে ভরে দেয় মন। এবারে গানটি সেই প্রকৃতির সঙ্গীতকে মানুষের হাহাকার, ব্যথা আর বিচ্ছেদের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। ডাহুকিনীর কান্না যেন মানুষের ভেতরের গোপন বেদনার প্রতিধ্বনি হয়ে ওঠে। কাজী সুলতান মাহমুদের কণ্ঠে

ডাহক পাখির কান্না গ্রামীণ জীবনে বেদনার প্রতীক। সেই ব্যথার প্রতিধ্বনি শুনলাম গানে গানে। প্রকৃতির সুর আর মানুষের ব্যথা যেন একাকার হয়ে উঠল এই গানে। সময় হল বিদায়ের। বাংলা গান মানে বৈচিত্র্যের রঙিন সমাহার। বারশিয়া গান তার ভেতর অন্যতম এক সজীব ধারা। আজকের সবগুলো বারশিয়া গানেই এক অদ্ভুত আবেগের ছোঁয়া ছিল। এগুলো কেবল গান নয়, বরং বাংলার গ্রামীণ সমাজ, প্রেম, বেদনা, অভিমান, প্রকৃতি, উৎসবের উচ্ছ্বাস আর সংস্কৃতির আর্কাইভ। শিল্পীদের কণ্ঠে এই গানগুলোকে লোকসংস্কৃতির অনবদ্য সম্পদে পরিণত করেছে। সব মিলিয়ে এই গান বাংলার গ্রামীণ জীবনের এক জীবন্ত দলিল। আজকের আয়োজন আমাদের মনে করিয়ে দিল আমাদের শেকড়ের কথা, সেই সহজ সরল গ্রামীণ জীবনের স্মৃতি আর লোকগানের অমলিন সৌরভ। আমরা চাই এই লোক ঐতিহ্য বাংলা গান বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে। লোকসংস্কৃতির শেকড় আমাদের পথ দেখাক, বাংলার হৃদয়ে ছড়িয়ে দিক চিরন্তন আবেগের আলো।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলা গানের গবেষণামূলক তথ্য ও প্রাসঙ্গিক গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান বৈচিত্র্যময় বাংলা গান এখানেই শেষ হল। আজকের বিষয় ছিল বারশিয়া গান, গ্রন্থনা ও উপস্থাপনায় জোবায়েদ হোসেন পলাশ, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিকীতির অনুষ্ঠান পরাণের গান।

আপনাদের সবাইকে পরনের গানের আসরে স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব বাপ্পি। আমাদের স্টুডিওতে আজ শ্রাবণের বৃষ্টির মতোই উপচে পড়ছে চিঠি। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এমনকি সীমান্তের ওপার থেকেও অনেক বন্ধুরা মনের দরদটুকু বন্দী করে পাঠিয়েছেন। আজকের এই মায়াবী আসরে আপনাদের পছন্দটুকু পরম যত্নে গুছিয়ে লিখেছেন আমাদের গ্রন্থকার গোলাম মুস্তফা। আজকের আসরে প্রথমে আমরা শুনব প্রেমের বিচ্ছেদ ও ব্যাকুলতার একটি গান। এই গানটির জন্য আজ সবচেয়ে বেশি চিঠি এসে জমা হয়েছে আমাদের কাছে। চিঠির বহর দেখেই বোঝা যায় গানটি আপনাদের কতটা প্রিয়। আমাদেরকে যারা লিখেছেন তাদের নামগুলো বলি। মানিকগঞ্জের দৌলতপুর জিয়নপুর চুরিডাঙ্গা থেকে নার্গিস আক্তার, আরিয়ান আকিয়া এবং মেহেদী হাসান মামুন, ময়মনসিংহ ভালুকা বগাজন বাজার থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল ও নূপুর মণ্ডল, টাঙ্গাইলের ঘাটাইলের সাগর দিঘি ইসার চালা থেকে রানুবালা বাদল বর্মন ও টুম্পা, এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আলেকরা ক্যাডেট একাডেমির সহকারী শিক্ষক এমএস হোসেন। কানাইল হোসেনের কথা শুনে প্রখ্যাত পল্লীগীতি শিল্পী নীনা হামিদের সেই চিরচেনা মিষ্টি ও দরদমাখা কণ্ঠে চলুন আজকের প্রথম গানটি শোনা যাক।

মানুষের জীবনের দুঃখ বেদনার এক দীর্ঘশ্বাস যেন এবারের গান। গানটি শুনতে চেয়ে যারা আমাদেরকে লিখেছেন তারা হচ্ছেন টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা নয়াপাড়া থেকে আফিয়া আক্তার, আশিক, আকাশ এবং আশরাফ, এবং মানিকগঞ্জের ঘিওরের মাইলাগি মধ্যপাড়া থেকে পারভিন আক্তার, পারভেজ ও পাভিল, বাবলু লাভলু লাভলি ও বাবলা, তিন্নুর উলিপুর থেকে, এম জামাল আহমেদ সুবর্ণ, আলো আহমেদ বাড্ডা ঢাকা থেকে, আব্দুল লতিফের কথা শুনে লোকসঙ্গীতের মহান পুরুষ আব্দুল আলিমের সেই বুক কাঁপানো দরাজ কণ্ঠে চলুন আমরা শুনে আসি শোনগো রূপসী কন্যা গো।

প্রিয় বন্ধুরা, এবারে আমরা যে গানটি শুনব এই গানটি লোকসঙ্গীতের ভাণ্ডারে একটি অমর সৃষ্টি, অনন্য সৃষ্টি। আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন কুষ্টিয়া সদরের গোস্বামী দুর্গাপুরের উত্তর মাগুরা গ্রাম থেকে তিন বোন মোসাম্মদ সাকিরুন নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম এবং মোসাম্মদ মুন্নি খাতুনের কাছ থেকে। রাধারমণ দত্তের এই বিচ্ছেদ ঘেরা গানটি আমরা শুনব জনপ্রিয় শিল্পী দিলরুবা খানের কণ্ঠে, ভ্রমর কৈয়ো গিয়া।

প্রিয় বন্ধুরা যারা যুক্ত হলেন এইমাত্র প্রিয় আসর পরনে গানের সাথে, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরনের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো প্রতিটা চিঠি আমাদের এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত, আরো সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানটি শুনতে শুনতে যদি আপনার কোনো প্রিয় গান মনে পড়ে যায়, তবে এখনই মনের কথাগুলো লিখে ডাকযোগে আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক পরনের গান, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর যারা ইমেলের মাধ্যমে আমাদেরকে লিখতে চান, তারা ঝটপট ইমেল করে দিতে পারেন পরনের গান @bb@gmail.com এই ঠিকানাতে। শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি আমরা শুনব সেটি মরমে কবি উকিল মুন্সির সেই কালজয়ী সুর আর ভাবনার ছোঁয়া নিয়ে তৈরি। এই গানটির আকুতি জানিয়ে আমাদের কাছে লিখেছেন এক ঝাঁক প্রাণবন্ত শ্রোতা বন্ধু। গাজীপুরের যাদবপুর ডুয়েট থেকে জাহিদুল ইসলাম, আহাদ, ফাহাদ ও শোভা, মানিকগঞ্জের দৌলতপুর, জীবনপুর, চুড়িডাঙ্গা থেকে শামীম, সানা ও আজিজ খান, ময়মনসিংহের গফরগাঁও থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, মিসেস সোমা শরীফ, সাদিয়া, সামিয়া এবং ইকবাল আহমেদ সজীব, গোপালগঞ্জের কাশিয়ানীর হর্টিকালচার সেন্টার ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান, সাথে লুৎফর জোয়ারদার, আনোয়ার সুলেমান, আশিস বর্ষক, ইলিয়াস ও মাসুদ, এবং রাজবাড়ির পাংশা ধূমপান মুক্ত বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম। বাউল সাধক উকিল মুন্সির কথা সুরে প্রয়াত গৃহী শিল্পী বারী সিদ্দিকীর সেই হৃদয় ছোঁয়া বাঁশির সুর আর দরদ মাখা কণ্ঠে চলুন শুনে আসি লিবা বাতাসে

পাটুরিয়ার বাগাতিপাড়া শেখপাড়া থেকে আমাদেরকে লিখেছেন নিয়মিত তিন বন্ধু মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ এবং মোহাম্মদ শাহাদ শাফি। এই গানটি আরো যারা শুনতে চেয়েছেন আব্দুল কাদের ফকির, ফকির মোস্তফা কামাল পাশা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে, বাউল সম্রাট লালন শাহের আধ্যাত্মিক রত্ন সমতুল্য এই গানটি আজ আমরা শুনব জনপ্রিয় সুকণ্ঠী শিল্পী কনক চাপড়কণ্ঠী, তিন পাগলে হলো মেলা।

কালের অবর্তী আমাদের কত চেনা দিন যে হারিয়ে গেছে তার কি হিসেব আছে? সেই পুরনো দিনের স্মৃতি কাতরতার একটি গান, আর এই গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন মানিকগঞ্জ সদরের পশ্চিম সেওতা থেকে ইয়াসমিন, ইমতিয়াজ, শিশির, তালহা ও সানোয়ার, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, বিথি রানী চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী। রবীন্দ্রনাথ মিশ্রের কথা সুরে শিল্পী মিলন চন্দ্র সরকারের কণ্ঠে শুনুন এই চমৎকার ভাবনা জাগানিয়া গানটি, ভাইরে আগের দিন আর নাই।

বিনার নাই, রিক্সায় লায় তুলিয়া দিল মোর গাড়িয়ালি কামাই, ভাইরে তাহাদের বিনার নাই, রিক্সায় লায়।

নাই ওদের ঘর শোনে নায়া, গরুর গাড়ির কথা ভাই রে, গরুর গাড়ির কথা নাই ওদের ঘর শোনে নায়া, গরুর গাড়ির কথা আর গাড়ির সাকার ঘর গরু।

প্রিয় বন্ধুরা, এই আসরে আপনি যদি কোনো মনের গান শুনতে চান তাহলে আমাদেরকে দেরি না করে আজই লিখতে পারেন মনের কথাগুলো সুন্দর করে কাগজে সাজিয়ে। লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক পরাণের গান, প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার শিলবঙ্গনগর আগরগাঁও ঢাকা 1207। ইমেল করতে পারেন পরাণের গান @bb@gmail.com এই ঠিকানাতে। উত্তরবঙ্গের মিষ্টি ভাওয়া গানের প্রতি যাদের টান আছে আমার বিশ্বাস এই গানটি তাদের মন ছুঁয়ে যাবে। কুষ্টিয়া সদরের গোস্বামী দুর্গাপুরের মারগুড়া গ্রাম থেকে এই গানটির অনুরোধ পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু মোহাম্মদ শামীম হোসেন। আব্দুল করিমের কথা শুনে প্রখ্যাত শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে চলুন গানটি শুনে আসি, বাপুই চ্যাংরা রে।

গান ছেড়ে কি আসলে যেতে ইচ্ছে করে? আসরটা ছাড়তে ইচ্ছে করছে না, তারপরে কিন্তু যেতে হবে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গানটি যাদের পছন্দের সঙ্গে তাদের নামগুলো একটু বলি। উপরবঙ্গ বন্ধু বসিরহাট থেকে লিখেছেন আনারুল ইসলাম এবং লিখেছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে। জীবন ও দেহতত্ত্বের যে মারফতি গানের আকুতি জানিয়েছিলেন বন্ধুরা, সেই পরম সত্যের সুরটুকু আমরা মিশিয়ে নিচ্ছি শেষ গানে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কথাও শুনে জনপ্রিয় শিল্পী নাসরিন আক্তার বিউটির দরদমাখা কণ্ঠে জীবনের এই পরম সত্যের গানটি শুনতে শুনতে আমরা বিদায়ের কথা বলব। হলদিয়া পাখি সোনারি বরণ।

মধুরা হলিদয়া গানটি শুনতে শুনতে বিদায়ের কথাগুলো বলি। আজকের পরনের গান সম্পাদনা করেছেন মোহাম্মদ সোহেল রানা, গ্রন্থনায় ছিলেন গোলাম মোস্তফা, উপস্থাপনায় আমি হাসান হাবিব বাপ্পি, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং পরনের গান অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, অনেক ভালো, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লিগীতির অনুষ্ঠান, পরাণের গান।
1: মঙ্গলেশ পিতার টাকা একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আলিশা ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 এর উদ্বোধনকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য। প্রধানমন্ত্রী এই সম্মেলনকে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা হিসেবে অভিহিত করে বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ করতে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2026 সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার $1 trillion কাছাকাছি পৌঁছতে যাচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি আজ রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ, সত্য ও ডেটাভিত্তিক তথ্যের উপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি আজ রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। এদিকে রাজধানীতে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আশ্বস্ত করে বলেছেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে। তিনি আজ যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরের জিয়াউদ্দানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 691টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক প্রতিবেদনে এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 816-তে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আগামীকালের ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল ছয়টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে নফল রোজা পালনের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে বলবেন মাওলানা আব্দুল সাহেদ মাহমুদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল ৮:১৫। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮:৩০। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার ২০২৬ আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯:০৫। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ইউটিউবে লোকসঙ্গীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া শুনবেন বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করে ছোট পরিবার বিকেল ৪:০৫। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল ৫:১০। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এছাড়া এফএম ৯০ MHz রাত ১২:১৫ নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক রূপার কৌটা। এফএম এর অনুষ্ঠান এফএম ৯২ MHz সন্ধ্যে ৭:০০ রাত ১১:০০ পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ MHz সকাল ৬:০০ বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ MHz সকাল ৬:০০ রাত ১১:১৫ পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখা দিতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 45 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 এবং FM 90 মেগাহার্টজ। তেলাতে কালামের পাক এবং বাংলায় তর্জমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: বাংলাদেশ পিতার টাকা শ্রোতা মধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে আপনাদেরকে শোনাব একটি আরবি গান আঙ্গামের কণ্ঠে। এর পরের গানটি নগরবাউল ব্যান্ডের

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান। এবারে গানটি শুনবেন এস আই টুটুল ও সামিনা চৌধুরীর কণ্ঠে টাকার চেয়ে প্রেম বড় ছায়াছবির গান। এরপরের গানটি আরিফ দেওয়ানের কথা, সুর ও কণ্ঠে আমি বড় একা গানটি। এরপরের গানটি শাহনাজ বেলির কণ্ঠে রাধারমন দত্তের কথা এবং সুরে আমার বন্ধু দয়াময়।

শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠানের এবারের গানটি রৌফ ও ফাইকের কণ্ঠে একটি রাশিয়ান গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মাধ্যমে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা, বাংলাদেশ বেতার ঢাকা। নিশুতি অধিবেশনের এবারের পরিবেশনা একটি নজরুল সঙ্গীত, শিল্পী দিলরুবা আনাম।

এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে নফল রোজা পালনের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে বলবেন মাওলানা আব্দুল জাহের মাহমুদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্টুডিওর থেকে সরাসরি সম্প্রচার ফেসবুক ও ইউটিউবে লোকসংগীত শিল্পীর গানের অনুষ্ঠান মন মনুয়া শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বেলা বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সুনামি ফসল।

সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এফএমের অনুষ্ঠান এফএম 92 MHz-এ সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz-এ সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা ক এর অনুষ্ঠান। এফএম 90 MHz-এ সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা ক এর অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم، السلام علیکم، بنگلہ دیش بیتار ڈھاکہ، سکال چھٹا، آج روبی بار 11 شراون 1433 بنگابد، 11 صفر 1448 ہجری، 26 جولائی 2026 خریسٹابد۔ সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, এফএম 90 মেগাহার্জ এবং এফএম 106 মেগাহার্জ, এছাড়াও এফএম 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ সেতু এবং আমি তানিয়া সুলতানা। প্রকাশক দায়িত্বে উত্তম চন্দ্র গ্রুপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রওনুজ্জাহান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইব্রাহিম এর 44 আয়াত থেকে 46 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি আব্দুল ওয়াদুদ।